তাকে যদি আমরা গ্রহণ করতে পারি আমাদের জীবনে সাদরে, তাহলে আমাদের জীবনই আরো বেশি বিকশিত হয়ে উঠতে পারে, বিশাল হয়ে উঠতে পারে, ভারসাম্য সামঞ্জস্য ফিরে আসতে পারে। তাকে আমরা যত গ্রহণ করতে পারি এবং জীবনের বিভিন্ন পর্যায়ে ছোট থেকে বড় অবধি একই গান একই কবিতা বিভিন্ন অর্থ নিয়ে হাজির হয় জীবনের কাছে, যে কোনো মহৎ সৃষ্টির সেটাই সব থেকে বড় একটা গুণ। যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তাকে শিশু পড়ছে ছড়ার মতো করে, কিশোর কিশোরী যৌবনে যখন উপনীত হয় তখন সে তাকে পড়ছে, তাতেই পড়ছে প্রেমের পাঠ, আর বার্ধক্যে সে একই বিশ্বে লোকে পাচ্ছে ভাগবতের পাঠ। তার কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে বৈচিত্র্য প্রতি মুহূর্তে তা আমাদের নতুন করে ভাবায়, নতুন করে চিন্তা করায়। ঠিক তেমনি রবীন্দ্রনাথের লেখা প্রতি মুহূর্তে দেখি, প্রতি সময়ে দেখি বদলে বদলে যায় তার অর্থ, তার ভাব, নিজের মননে নিজের চিন্তন দিয়ে তাকে আবিষ্কার করা নতুন নতুন করে। যে যেরকমভাবে দেখবে সে সেভাবেই পাবে। এই একটি মানুষ আমাদের এই বাংলা ভাষাকে কোথায় পৌঁছে দিয়েছে। সত্যি সত্যি বাংলা ভাষা ভাষী মানুষ হিসেবে আমরা গর্ববোধ করতে পারি, কারণ এত রকমের হীরে মানিক জহরত এই বাংলা ভাষায় ছড়ানো রয়েছে, বিভিন্ন সাহিত্যিকদের, বিভিন্ন শিল্পী স্রষ্টাদের, রবীন্দ্রনাথ তাদের মধ্যে শ্রেষ্ঠতম হয়তো। এবং প্রতি মুহূর্তে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা তার কাছে আশ্রয় পাই। সুতরাং আজকে যেহেতু 22শে শ্রাবণের প্রাককালে, তাকে নিয়ে অনুষ্ঠান করার একটা ভীষণ তাগিদ অনুভব করছিলাম, আর সেই জন্যই শোনালাম আপনাদের সেই গল্পটা, রবীন্দ্রনাথের শেষের কদিন। এখন চলে আসি আপনাদের পাঠানো বার্তায়। প্রচুর বার্তা এসেছে, একটু চট করে পড়তে শুরু করে দিই, তারপর আবার ফিরে আসবো কিছু কথায় কিছু গানে। শুভ সকাল দাদাভাই, গান গল্প কবিতা শুনবো বলে অপেক্ষা করে আছি চিরন্তনীর জন্য, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে। ধন্যবাদ শর্মিষ্ঠা। ভোরের হাওয়ায় চিরন্তনী জাগায় নতুন প্রাণ, অনুপ্রেরণার গল্পে ভরে দূর হয় সব ক্লান্তি ম্লান, অসাধারণ সব গানের সুর ছুঁয়ে যায় অন্তরখানি, শুক্র শনি রবির ভোরে সবার প্রিয় সাথী জানি, রেডিওর এই মধুর আসর হৃদয় রবে দূর হবে ক্লানি। সৌভিক সরকার, কসবা হালতু থেকে অনেক ধন্যবাদ। এরপরে লিখছেন নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে, আজ শুক্রবারের চিরন্তনীদের শুনছি নানা গল্প, খুব ভালো লাগছে এই অনুষ্ঠান, গানে গল্পে কবিতায় ভরা, আরও কত কি। 22শে শ্রাবণ মানেই আমাদের রবীন্দ্রনাথ শেষ জীবনের গল্প। ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী সেজুতি বিবেকনগতে মাথারি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, স্মরণ বিনা তন্ত্রীতে তুমি বাজো, মরণ তোমায় হরণ করেনি আজও, শুক্রবারের ভোরে শুরু বিরহ চিরন্তনী, সাথে আছেন উজ্জ্বলবাবু সবার প্রিয় মানি, সুরের রাজার জীবন কথনে শেষের সেদিন আজ, মেঘদূত সাথে নিয়ে সেই হৃদয়ে বিরহ মাজ, পঠনে গানে শেষের সেদিন আজ ভোরাইয়ে বিন, সুন্দর সকাল রিত্য হচ্ছে বিরহ গীতি শুনে, ছুটি পাওয়ার সেই বেদন স্বাচ্ছন্দ সেই চলন, নিবেদনের আন্তরিকতায় সবচেয়ে গেলাম ভুলে, শেষের দিনে বরণ মোরা কেন করতে পারি না, শেষের ঋষি কবির জীবন কথন সদাই দেয় যে প্রেরণা, প্রকৃতি আজ অবগুণ্ঠনে ঢাকা ঝরে পড়ার অপেক্ষা, তোমার অমৃত নিবেদন সুধায় করছি মোরা প্রতীক্ষা, বেদনা বিধুর কথন গান সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া, নবরূপে সাজানো আসর তুমি আলোকদাতা, রবীন্দ্রিক অমৃত গান হোক মোদের ত্রাতা, জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো কীর্তি এই সমাজে দেখায় নিত্য আলো, স্মরণের আবরণে মরণের যত্নে ডাকে ডেকে, স্মরণ করে সবাই মোরা জীবনের রেখা আঁকি। অরিজিৎ দাস অধিকারী অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই জীবন এবং মৃত্যু এই নিয়ে কিছু কথা যদি শেষের বেলায় সম্ভব হয় বলবো, এবং আমার নিজের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা এবং চিন্তার কথা। এরপর আসছেন

কে অর্জুন সিং তামিলনাড়ু থেকে। সুপ্রভাত দাদা, 22 শ্রাবণের প্রাক মুহূর্তে আজকের এই অনুষ্ঠান খুব প্রাসঙ্গিক, ভালো লাগলো, অনেক ধন্যবাদ। এরপরে সুপ্রভাত ভাই উজ্জ্বল তপতিদিহীন মটর থেকে বলছে, আজ শুনছি ভাইয়ের অনবদ্য পরিবেশনায় কবিগুরু শেষের দিনের স্মৃতিচারণ, ভোলা যায় না সেই দিনের শ্রাবণ ধারার কথা, সহস্রোত্র প্রণাম জানাই কবিগুরুর চরণে, ধন্যবাদ। সুপ্রভাত উজ্জ্বল ভাই, আজ কবির শেষ দিনের দিনলিপি যেন অপূর্ব সুন্দরভাবে উপস্থাপিত করলেন, কিন্তু মনে বিষাদের সুর অস্বীকার করা যায় না। 22শে শ্রাবণ ক্যালেন্ডারের পাতায় একটি দিন, চোখ পড়তেই কোথায় যে যাই ভেসে, মনের মধ্যে জমা হয়ে থাকা অব্যক্ত কিছু কথা ক্যালেন্ডারের পাতায় উঠেছে ভেসে। নববর্ষে নব আনন্দে জেগে আজ এই দিন নক্ষত্রের পতন, মনের মধ্যে বিষাদের সুর বাজে, 22শে শ্রাবণ তোমার চলে যাওয়া বিশ্বের কাছে অপূরণীয় ক্ষতি, বাঙালির মনে প্রাণের দেবতা তুমি, সাহিত্য দিয়ে বিশ্ব করেছ জয়, জীবনের যত জটিল পথের বাঁকে সব প্রশ্নের উত্তর সদা পায়, শোকে তাপে মনে তোমার অমৃত বাণী মলমের মতো প্রলেপ ছড়িয়ে দেয়, প্রাণের দেবতা হৃদি মন্দিরে বাস, তোমাকে ছাড়া কি জীবন কি পায় দিশা, তোমার সৃষ্টি সাহিত্য রথে চড়ে গঙ্গা জলে গঙ্গা পুজোই করি, হেমর কবি প্রণাম তোমায় রবি। বিদ্যুৎ রায়, নিউটাউন পাড়া, জলপাইগুড়ি থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন হাই উজ্জ্বলদা, 22শে শ্রাবণ প্রাককালে শেষের কদিনের কথা, 22শে শ্রাবণ নিয়ে আচিরন্তনী শুনলাম, সাথে উপভোগ করলাম তোমার গল্প পাঠ, তারিফ করার মতো, ভীষণ ভালো লাগলো। উৎপল মাইতি বেহালা থেকে, অনেক ধন্যবাদ উৎপল আপনাকে। সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, খুব ভালো লাগলো, মনটা আরও খারাপ হয়ে উঠল, প্রণাম জানাই, খুব সুন্দর উপস্থাপনা। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, আসলে যদি সম্ভব হয় শেষের দিকে সময় পাই, তাহলে জীবন মৃত্যু নিয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা বা আমার নিজের কিছু ব্যক্তিগত অনুভূতির কথা আপনাদের জানাব। সুপ্রভাত উজ্জ্বল দাদা, সপ্তাহের প্রথম চিরন্তনী, 22শে শ্রাবণের প্রাককালে আজ শুধুই রবীন্দ্রনাথ, অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো লাগলো। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে পাঠিয়েছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজকের চিরন্তনীতে শুনলাম রবীন্দ্রনাথের শেষ জীবনের ঘটনা, মন ছুঁয়ে গেল, আপনার সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আকবর মোল্লা বোস্তবাল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখছেন, দারুণ, 25শে সাহিত্য সাহেন্সার জন্মদিন, 22শে তার মহাজন্মদিন, বাহ খুব সুন্দর। আসলে এই মৃত্যুর বাধা পেরিয়ে আমাদের তো নতুন করে আবার জন্ম হয়, ঠিক, খুব সুন্দর। এরপর লিখছেন বিশ্বনাথ মণ্ডল চক হরহরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ থেকে, প্রিয় চিরন্তনী আজ উজ্জ্বলবাবু সুচারু উপস্থাপনায় শুনছি 22শে শ্রাবণ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কয়েকটি দিনের কিছু কথা গান, আজকের অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে, বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথের সাহিত্য কীর্তি চিরকাল অক্ষুণ্ণ থাকবে, সশ্রদ্ধ প্রণাম জানাই কবিগুরুকে। শুভেচ্ছা সহ বিশ্বনাথ মণ্ডল চক হরহরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ থেকে। এরপরে লিখছেন চিরন্তনী FM রেনবো, প্রভাত প্রণাম উজ্জ্বল দাদা ভাই, তোমার বৈচিত্র্য ভরা কণ্ঠ মন তো মোর কারে, তাই অঞ্জলি লয়ে চিরন্তনীর এই দ্বারে, এলাম আমি সুদূর থেকে, যার বজবজের মধ্যে মোর বেথুয়া বাটি ধাম, তারই মধ্যে বাস আমার উৎপলাতক নাম, অনেক ধন্যবাদ উৎপল আপনাকেও। আর কারুর মেসেজগুলো একটু চট করে পড়ে দিই, শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, চিরন্তনীর গান গল্প শোনার আশায় বেতারে পাতি কান, শাশ্বতবাণী জীবনকে দেয় সঠিক পথের সঠিক সন্ধান, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন ভোরের ঘাসের বুকে যেন বৃষ্টি আবেশ ঝরে, চিরন্তনীর এই আবেদন হৃদয় আপন করে, শান্ত নদীর বুকে আজি মায়ার আবেশ লাগে, হৃদয়ের এই মায়া মৃগ গানের ছোঁয়ায় জাগে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ লাস্ট ওয়ার্ড অফ কবি গুরু রবীন্দ্রনাথ বাই ইয়োর গুড প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা, অনেক ধন্যবাদ আপনাকেও। আগস্টের প্রথম শুক্রবারের ভোরে আহুরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই সুপ্রভাত, সদ্য পেরিয়ে এলাম হিরোশিমা দিবস, উজ্জ্বল ভাই আজ তোমার রবি প্রয়াণের কথা ও গানের পরিবেশনা এক অন্য মাত্রা যোগ করেছে, আজ ন্যাশনাল হ্যান্ডলুম ডে, আনন্দ উৎসবে হস্তচালিত দেশজ পোশাক ও খাদি বস্ত্র কিনুন,
আসুন আমরা সবাই এগিয়ে এসে দেশের হাত শক্ত করি, এই নিবেদন। ধন্যবাদ আপনাকেও। রবি ঠাকুরের চরণে জানাই আমার ভক্তি শ্রদ্ধা ভালোবাসায় ভরা শতকোটি প্রণাম। আমার রবি ঠাকুরকে বলি, তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বেদন জাগে গো, না চিনিতেই ভালোবেসেছি, এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই, কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে, সুখের মাঝে তোমায় পেয়েছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, ভরা থাক স্মৃতিসুধায়, বিদায়ের পাত্রখানি মিলনের উৎসবে, তাই ফিরাই দিও আনি। গঙ্গা চলে গঙ্গা পুজো করলাম, আমার রবি ঠাকুরের জন্মদিন আমার প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে। মৌলি মুখোপাধ্যায়, ঢাকুরিয়া থেকে। অনেক ধন্যবাদ মৌলি আপনাকে, খুব সুন্দর করে আপনার বক্তব্যগুলো রবীন্দ্রনাথের গান কবিতা দিয়ে সাজিয়ে লিখেছেন। এরপরে লিখছেন কে, প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি শিলিগুড়ি, দার্জিলিং থেকে। গল্পখানি শুনলাম ভালো লাগলো, সাথে আছি দাদাভাই, এক সপ্তাহ আগে আমাদের প্রিয় গুরু ভাই ইহ জগৎ হইতে চলে গেল। আচ্ছা, আপনাদের কোনো বন্ধু বা ভাইয়ের কথা বলেছেন, অবশ্যই সেটা খুবই কষ্টের দুঃখের, তবে সেখান থেকে তো উত্তরণের পথ আমাদের রবীন্দ্রনাথ দেখিয়েছেন না। এরপর সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখছেন, সুপ্রভাত ভাই, উজ্জ্বল 22 শ্রাবণের প্রাককালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেন্দ্রিক অনুষ্ঠানের ভাবনা ও সুচারু উপস্থাপনার জন্য ধন্যবাদ ও প্রাণভরা ভালোবাসা জানাই। অনেক ধন্যবাদ আপনাকেও। একটা ছোট্ট গানের পরে আবার ফিরে আসছি, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথেরই কথা, যেন প্রতি মুহূর্তে আমাদের এই কথাই বলছেন গুরুদেব।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। একদম প্রায় শেষ মুহূর্তে এসে গেছি, কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম রবীন্দ্রনাথের চিন্তাভাবনায় জন্ম মৃত্যু ইত্যাদির ব্যাপার নিয়ে। আজ থেকে বেশ অনেক বছর আগের কথা, তখন সে বছরে রবীন্দ্রনাথের সার্ধ জন্ম শতবার্ষ চলছে। HMV সারেগামা থেকে আমাকে বলা হলো যে রবীন্দ্রনাথের 22শ্রাবণে একটা সিডি রবীন্দ্রনাথের মৃত্যু চেতনার গান, এটা দিয়ে কম্পাইলেশনের জন্য। সিডির নাম ঠিক হলো তবু অনন্ত জাগে। প্রথমে ঠিক ছিল একটি একটা সিডি হবে, পরে যে কোনো কারণেই তাদের ভালো লাগার জন্য হোক বা যা হোক কারণেই সেটাকে ডাবল সিডি করা হয়েছিল। তবু অনন্ত জাগে ভলিউম 1, তবু অনন্ত জাগে ভলিউম 2। তবে এই কাজটি করবার সময় আমার ব্যক্তিগত কিছু অনুভূতি বা অভিজ্ঞতার কথা বলি। প্রায় 3-4 মাস রবীন্দ্রনাথের সঙ্গে, আক্ষরিক অর্থে তার লেখার সঙ্গে ঘর করেছিলাম। রবীন্দ্রনাথের বিভিন্ন পরিবেশে, বিভিন্ন সময়ে তার জীবনে মৃত্যু এসেছে, কারণ মৃত্যু অবধারিত প্রত্যেকের জীবনে, মৃত্যুর দুঃখও অবধারিত। সেই দুঃখকে তিনি কিভাবে কাটিয়ে উঠেছেন, সামাল দিয়েছেন, তা কিন্তু আমাদের কাছে আমাদের জীবনে দৃষ্টান্ত স্বরূপ হতে পারে। আর সেই জন্যেই এই সিডিটাতে একটা ট্যাগ লাইন করেছিলাম, শোক থেকে উত্তরণের দিশা। আমাদের প্রত্যেকের জীবনে শোক কোনো না কোনো সময় আসবেই, তখন সেখান থেকে যেন উত্তরণের একটা দিশা পাওয়া যায়, সেই কথা ভেবেই এই ট্যাগলাইনটি করা হয়েছিল। রবীন্দ্রনাথের গান এবং তার সঙ্গে তার কথা, তার লেখা, সেগুলো দিয়ে সাজানো হয়েছিল এই সিডিটা। তবে একটা জিনিস বলি যে এই কাজটা করবার সময় যেটা বুঝেছিলাম, রবীন্দ্রনাথের ভাষাতে, জন্ম মৃত্যু দোহে মিলে জীবনের খেলা, যেমন চলার অঙ্গ পাতলা পা ফেলা। আরও অনেক কথা বলার ইচ্ছে ছিল বা ইচ্ছে রইল পরবর্তীকালে, কারণ আজকে সময় আমাকে কিন্তু বলছে আমার যাওয়ার সময় হয়েছে। এই মুহূর্তে ফিরে আসবো আবার রবিবার। আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে, আর একটু পরেই অরুণিমা আসবে আপনাদের কাছে ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে। আজ শেষ করব স্বাভাবিকভাবেই নিয়ম মতো বন্দে মাতরম এই গান দিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আগামীকাল 22শ্রাবণ, সেই সময় রবীন্দ্রনাথের মনন স্মরণের মধ্যে দিয়ে আমরা যেন নতুন নিজেদের অস্তিত্বকে আরও প্রকাশিত, বিকশিত করতে পারি, সেটাই আমরা কিন্তু প্রার্থনা করব। বন্দে মাতরম দিয়ে শেষ করছি আজকের চিরন্তনী, শুক্রবারের চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। অপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। 107 FM রেইনবোর ভোরাইয়ে আমি অরুণিমা, আজ আপনার সঙ্গী। 1905 সালে আজকের দিনে মেশিনে বোনা বিদেশি কাপড়কে ত্যাগ করে দেশীয় কাপড় ব্যবহারের আন্দোলন শুরু হয়েছিল। ওই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে 2015 সাল থেকে ভারত সরকার আজকের দিনটা জাতীয় হ্যান্ডলুম দিবস হিসেবে পালন করা শুরু করে। তাই আজ তাঁতের রূপকথা। আমাদের দেশ জুড়ে কত রকমের যে তাঁত আছে, আর কি যে তাদের সৌন্দর্য সেই সব শাড়ি, সেই সব কাপড়ের, সেই সমস্ত কথাই আজ জানাবো। তবে সব কিছুর আগে এখন রয়েছে একটা গান, ফিরছি গানটার পরে, মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 6:13 এখন, আর আজ আমাদের জাতীয় হ্যান্ডলুম দিবস, কাজেই তাঁতের রূপকথা। শুরু করি আমাদের রাজ্য দিয়েই। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু তাঁতের ইতিহাস অনেক পুরনো, তো হালকা আরামদায়ক দৈনন্দিন ব্যবহারের জন্য খুবই জনপ্রিয় তাঁতের শাড়ি। আর সেগুলো মানে কিছু আছে ফুলিয়া থেকে যেই তাঁতগুলো তৈরি হয়, কিছু আছে ধনেখালি শাড়ি, সেগুলো আবার অন্য রকম। আর জামদানি শাড়ি কিন্তু ঢাকার একটা জামদানি আছে, সেটা তাঁতে বোনা হয়। আবার আমাদের এখানকারও জামদানি আছে, সেটাও তাঁতে, একটু সামান্য মানে কাপড়ের কোয়ালিটি এবং তাদের নকশায় একটু এদিক ওদিক আছে, নাহলে একই রকম আর কি। আর বালুচরি শাড়ি, এটা সিল্কের শাড়ি, পৌরাণিক কাহিনী নির্ভর পাড় আর আঁচলের নকশার জন্য বিখ্যাত বালুচরি। বালুচরিও কিন্তু তাঁতেই বোনা হয়। আর বালুচরি, কেউ কেউ বলেন মালদার কাছে বালুচর বলে এক জায়গায় এই শাড়ির জন্ম হয়েছিল, তবে বিষ্ণুপুরের বালুচরি এখন অনেক বেশি পরিচিত আর কি। আর একেবারে আমাদের পাশের রাজ্য ওড়িশার শাড়িও কিন্তু ভীষণ বিখ্যাত, উড়িষ্যার সম্বলপুরীর মধ্যে শঙ্খ, চক্র, ফুল, ঐতিহ্যবাহী নানান রকম মোটিফ থাকে। আরেকটা শাড়ি যেটা, সেটা হচ্ছে বোমকাই এক অদ্ভুত সুন্দর শাড়ি আর কি। এটা মূলত মন্দিরের দেবদাসীরা একসময় দেবতার পূজার জন্য পরতেন, তারপর আস্তে আস্তে এই শাড়ি জনপ্রিয় হয়ে যায়, আর ভারী সুন্দর দেখতে হয় এই শাড়ি। আমাদের রাজ্যের আরেক দিকে আসাম, তো আসামের মেখলা চাদর, সেটাও কিন্তু সুন্দরভাবে তাঁতেই বোনা হয় আর কি, মুগা। আর আসাম সিল্ক, সেটাও সেই তাঁতেই তৈরি হয়। আসামের কাছে শিয়ালকুচি বলে একটা জায়গা আছে, দিসপুরের কাছে, তো সেইখানে কিন্তু আমি নিজে চোখে দেখেছি কীভাবে আসাম সিল্ক তৈরি হয় আর কি। এক বিরাট কর্মকাণ্ড এবং খুবই সুন্দর, খুবই দামি শাড়ি এগুলো। এটা মুগা, এরি ও পাট রেশমে তৈরি হয়, মানে যেগুলো মুগা আসামের, আর খুব সুন্দর নকশা থাকে এতে। তো মোটামুটি আমাদের রাজ্য আর পাশের দুটো রাজ্যের শাড়ির কথা তো বলা হলো, এবার আস্তে আস্তে এগিয়ে যাব কোথায় কোন কোন শাড়ি আছে। কিন্তু তার আগে ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কণ্ঠে একটি গান।

0: পরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 6:20, আর কথা বলছি তাঁতের রূপকথা নিয়ে। আজকে যেহেতু জাতীয় হ্যান্ডলুম দিবস, ভাবুন তো, যে দেশে বেনারসির মতো শাড়ি তৈরি হয় তাঁতে, সেই দেশে নাকি নাইলনের শাড়ি বিখ্যাত হবে, কখনো হতে পারে? একটা সময় মানুষ ব্যবহার করত, এখনও আছে, কিন্তু তার তো সেই জায়গাই নেই, মানে শাড়ির রানী বলা যায় বেনারসিকে। 1905 সালে আজকের দিনে আন্দোলন শুরু হয়েছিল বিদেশি মেশিনে বোনা শাড়ি না পরার, আর সেই দিনটাকেই মনে রেখে আজকে কিন্তু জাতীয় হ্যান্ডলুম দিবস। তো ভাবুন, বেনারসি শাড়ি, উত্তরপ্রদেশের শাড়ি, মানে আমাদের দেশের শাড়ির যদি কোনো রানী থাকতো, তাহলে কিন্তু সেটা বেনারসি। আর বারাণসী, যাকে বেনারস বলা হয়, সেখানে এই শাড়িগুলো খাঁটি রেশম দিয়ে তৈরি হয়, যার কাপড়ের মধ্যে সরাসরি সূক্ষ্ম সোনা ও রূপো জরির কাজ করা থাকতো একসময়, এখনও হয় কিছু কিছু। এর মোটিভগুলো মুঘল শিল্পের ফুলের নকশা, ঝরোখা, ঘনকলকা, তারপরে ফুলটুলো থাকে, বেল পাতা, তারপরে ফুলের লতা, এইসব নকশা থেকে অনুপ্রাণিত। এর ফলে যা তৈরি হয় তা সত্যিই রাজকীয়, ভারী, উজ্জ্বল আর অসাধারণ দেখতে। আর এর অনন্যতা হলো এর জরি বুনন কৌশলটা এমন না, একটা কাপড় তৈরি হয় যা মানে আক্ষরিক অর্থে একদম ঝকমক করে আর কি। সোনালি সুতোগুলো সেলাই করে না বসিয়ে কাপড়ের ভেতরেই বুনে দেওয়া হয়, তাই এর উজ্জ্বল স্থায়ী, আর বেনারসি দেখবেন বিবর্ণ খুব কম হয়। আরেকটা খুব সুন্দর মানে শাড়ির কথা বলতে পারি, সেটা হচ্ছে চান্দেরি শাড়ি, মধ্যপ্রদেশের শাড়ি। এটা রেশম আর তুলোর সেরা বন্ধুত্বের মেলবন্ধনে তৈরি হয় চান্দেরি। চান্দেরি দেখবেন মানে পিওর সিল্কের ওপর চান্দেরি কমই দেখা যায়, মানে সিল্ক আর সুতো মেশানো চান্দেরি, যেটা ভীষণ জনপ্রিয়। রেশমের টানা ও তুলোর পরেনকে মিলিয়ে এই শাড়ি তৈরি হয়, আর এই শাড়ি বেশ হালকা, সেই জন্য গরমকালেও সুন্দরভাবে পরা যায়, আর এর মানে ভাজে ভাজে কাটে না কিন্তু, এই শাড়ি খুব কম কাটে। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা স্বচ্ছতা। চান্দেরি পরলে কখনোই মনে হয় না যে আপনি কিছু একটা শাড়ি পরেছেন, ভারী কোনো শাড়ি, এটা কিন্তু একেবারেই মনে হয় না। আর মধ্যপ্রদেশের আরেকটা নামকরা শাড়ি, মানে সেটাও এই তাঁতেই বোনা হয়, সেটা হচ্ছে মাহেশ্বরী। মাহেশ্বরী শাড়ির একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে দুদিকে পাড়, যা ভারতীয় তাঁত শিল্পের একটা অন্যতম চেনা বৈশিষ্ট্য। এগুলো রেশম আর সুতির মিশ্রণে তৈরি হয়, মাহেশ্বরীও তাই। আর চান্দেরি শাড়ির চেয়ে এটার বুননটা একটু শক্ত আর একটু খসখসে, আর পাড়ে দেখবেন জ্যামিতিক নকশা, চেকের ছাপ দেখা যায়, আর শাড়ির মূল অংশটা সাদা মাটা, ডোরাকাটা বা হালকা কারুকার্য করা হতে পারে। আর এর উভয় দিকেই না, মানে দুদিকেই পাড় থাকে যেটা ব্যবহার করা যায়, একই শাড়ি দুদিক দিয়ে পরা যায়। আর বুননের এমন একটা কৃতিত্ব যেটা না দেখলে বোঝা মুশকিল, মাহেশ্বরীও কিন্তু

খুব সুন্দর শাড়ি, আরও অনেক অনেক জায়গার শাড়ির কথা বলবো, কিন্তু তার আগে আপনার জন্য আসতে চলেছে এমন একটা গান, যে গানটা শাড়ির কথাই মনে করায় বারবার, কিশোর কুমার আর আশা ভোঁসলে ডুয়েট। শুনুন তো গানটা।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। অপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে।

AIR FM Rainbow Kolkata, that is AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata @gmail.com. অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতি সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: 107 FM Rainbow Day. Borai. Borai. 107 FM Rainbow Day.
1: শুনছেন ভোরাই 107 FM Rainbow এ, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজকে তো একটা বিশেষ দিন, আজ ভারতীয় হ্যান্ডলুম দিবস। তার কারণ আজকের দিনে 1905 সালে প্রথম বিদেশি কাপড় বর্জন করে দেশীয় কাপড় পরার চেষ্টা শুরু হয়েছিল, এবং তখন চরকায় সুতো কেটে কাপড় চোপড় বানানো হয়েছিল বা তাঁতে বোনা হতো। তো আমাদের দেশের তাঁতের বোনা শাড়ি আর কি, সিল্কের শাড়ি তো ভীষণই সারা পৃথিবী বিখ্যাত, এমনকি তাঁতে বোনা সুতির শাড়িও ভীষণ মানুষের পছন্দের, সারা পৃথিবীর মানুষের পছন্দের। যেমন ধরুন বেনারসি শাড়ির কথা বলছিলাম, উত্তর ভারতের যদি সে রানী হয় তাহলে কিন্তু দক্ষিণ ভারতের রানী বলা যায় কাঞ্জিভরমকে। এটা কাঞ্চিপুরম, তামিলনাড়ুর একটা জায়গা, সেই কাঞ্চিপুরম থেকে এই শাড়িটা এসছে। এই শাড়িগুলো খাঁটি তুঁত রেশম দিয়ে বোনা হয়, যার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে ভারী, আর এর ভাঁজও খুব সুন্দর হয়, আকর্ষণীয় পাড় থাকে। এই পাড়ে প্রায় মোটা সোনালি জরির কাজ করা হয়। এতে মন্দিরের মোটিফ, চেক, তারপরে ধরুন আমরা যাকে টেম্পল পাড় বলি আর কি, মন্দিরের মাথার দিকটা, এটা বেশিরভাগ সময় থাকে এই শাড়িতে। একটা খাঁটি কাঞ্জিভরম শাড়ির প্রধান বৈশিষ্ট্য হলো এর পাড় লাগানোর পদ্ধতি। এটা আসলে আলাদাভাবে বোনা হয়, আর তারপর তাঁতের মূল শাড়ির মানে সিল্কের যে শাড়িটা যেটা তাঁতে বানানো হয়েছে সেটার সঙ্গে জুড়ে দেওয়া হয়। এই কারণেই এই যে পাড়গুলোর এটার একটা স্বতন্ত্র সুস্পষ্ট বৈপরীত্য যে রয়েছে সেটা বোঝা যায়। আর এই কারণেই কাঞ্জিভরম শাড়ি এতটা সুন্দর হয়ে ওঠে। এরপরে আরেকটা শাড়ির কথা বলবো, এটা হচ্ছে পোচামপল্লি ইক্কাত শাড়ি। পোচামপল্লি সম্বলপুরের একরকম ইক্কাত হয়, আর পোচামপল্লির আরেক রকম ইক্কাত হয়। হ্যাঁ, মূল ব্যাপারটা ইক্কাতি, তো তেলেঙ্গানাতেই মানে পোচামপল্লির শাড়ি হয় আর কি। ভারতীয় তাঁতের শাড়িতে তেলেঙ্গানার সবচেয়ে বিখ্যাত অবদান হলো পোচামপল্লি। এটার সত্যতা প্রমাণের জন্য একটা কিন্তু ভৌগোলিক নির্দেশক ট্যাগ আছে জিআই। তো সম্বলপুরীর মতো পোচামপল্লিতেও ইক্কাত কৌশল ব্যবহার করা হয়, কিন্তু এর শৈল্পিক রূপ যেটা সেটা কিন্তু আলাদা। পোচামপল্লির ইক্কাত তার বলিষ্ঠ জ্যামিতিক নকশা, একটা ডায়মন্ডের আকৃতি এবং উজ্জ্বল রঙের সংমিশ্রণের জন্য পরিচিত। এটা একটা গ্রাফিক, প্রায় আধুনিক নান্দনিকতা তৈরি করে, মানে এর একটা অনন্যতা আছে যেটা শত শত বছরের পুরনো ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি হওয়া সত্ত্বেও এর সাহসী জ্যামিতিক ইক্কাত নকশাগুলো দেখতে এখনকার মতো লাগে, ভীষণ সমসাময়িক লাগে, যা পোচামপল্লিকে আধুনিক স্টাইলিংয়ের জন্য সবচেয়ে সহজে মানিয়ে নেওয়া যায় এমন ঐতিহ্যবাহী ভারতীয় বুননগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে। পোচামপল্লি খুব মানে ইন্টারেস্টিং, পোচামপল্লির ইক্কাত আর খুব ব্রাইট কালার্স ইউজ হয়, যেটা আপনি উড়িষ্যার ইক্কাতে দেখবেন অত ব্রাইট কালার্স ওরা ব্যবহার করে না, বোমকাইতে ব্যবহৃত হয়। কিন্তু পোচামপল্লির রঙগুলো ভীষণ লাল, কালো, সাদা, এত সুন্দরভাবে এই রঙগুলো এরা ব্যবহার করে, মানে শাড়িটার অন্যরকম একটা আবেদন তৈরি হয়। আর ডিজাইন কিন্তু খুব প্রমিনেন্ট, মানে সম্বলপুরীর ইক্কাতে যেমন ডিজাইন একটু হালকা হালকা মতন দেখতে লাগে, এখানে একদম প্রমিনেন্ট। তো দুরকমের ইক্কাতের কথাই বললাম, এরপরে পরের গানের দিকে এগিয়ে যাই।

তারপর আরো শাড়ির কথা বলা যাবে। এবার যে গানটা আসতে চলেছে সেটা আপনাকে সেই 1905 সালে যখন বিদেশি শাড়ি পরবো না, দেশজ শাড়িকেই আপন করে নেব, সেই সময়গুলোর কথা মানুষকে আরেকবার মনে করিয়ে দেবে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজকে জাতীয় হ্যান্ডলুম দিবস, আজকে জাতীয় হ্যান্ডলুম দিবসে কিন্তু আমাদের দেশ জুড়ে যে অসংখ্য রকমের তাঁতের শাড়ি রয়েছে, কখনো তা সুতোয় বোনা হচ্ছে, কখনো তা সিল্কে বোনা হচ্ছে, তার রূপ, তার ঐতিহ্য, তার সৌন্দর্য, সেই সমস্ত নিয়েই কথা বলছি। বেনারসি, কাঞ্জিভারম আমাদের জামদানি, তাছাড়া শান্তিপুরী, ধনেখালি আমাদের রাজ্যের শাড়ির কথা বলছি, তারপর উড়িষ্যার বোমকাই বা সম্বলপুরী, তারপরে যেটা পোচামপল্লী, ইক্কত, সেই সমস্ত শাড়ির কথা তো বলেইছি। একটা শাড়ি আছে কাসাভু শাড়ি, কেরালার শাড়ি। আমি এই শাড়িটা একবার কিনেছিলাম, খুব সুন্দর শাড়ি। এটা সাধারণত অফ হোয়াইট বা ক্রিম রঙের সুতির শাড়ি, যার সাথে থাকে সোনালি জরির পাড়। বুঝতে পারছেন তো, এই শাড়িটা প্রত্যেকের ঘরে ঘরে এখন আছে। আর এটা আমরা মানে না জেনেই পরি, কোথাকার শাড়ি না জেনেই। এটা কিন্তু কেরালার শাড়ি, ওরা বিয়ের সময়ও কিন্তু ঐতিহ্যবাহী কোনো অনুষ্ঠানের সময়ও এই শাড়ি পরে, মানে কোনো গুরুত্বপূর্ণ উপলক্ষ হলেই কেরালাতে এই অফ হোয়াইট জরি পাড়ের শাড়িটা পরা হয়। এর তো কিছু কোনো ডিজাইন নেই, একটা সরল দেখতে আর কি শাড়ি, বিশুদ্ধ নির্মল, সেই জন্যেই এই শাড়ির এত মানে চাহিদা। কোনো ভারী কাজ নেই, কোনো চড়া রং নেই, শুধু সাদা আর সোনালি রঙের শান্ত আত্মবিশ্বাস যেন এই শাড়ির মানে বৈশিষ্ট্য। পৈঠানি শাড়ির কথা বলবো, এটা মহারাষ্ট্রের শাড়ি, মহারাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত হাতে তৈরি শাড়ি। এটা খাঁটি রেশম দিয়ে এই শাড়ি তৈরি হয়, এটা না ট্যাপেস্ট্রি কৌশলে তৈরি। পৈঠানি শাড়িগুলো উজ্জ্বল আর অপোজিট কালার্স থাকে, এর মধ্যে আবার ময়ূর, পদ্ম এসবের মোটিফ থাকে, আর ভারী কারুকাজ করা আঁচল থাকে পৈঠানি শাড়ির। পৈঠানি শাড়িগুলোর রঙগুলো বিভিন্ন রঙের রেশমি সুতো দিয়ে বোনা হয়, তাই রঙের পরিবর্তনগুলো এর কাঠামোগত আর কি, মানে যখন তৈরি হচ্ছে তখনই ওই রকমভাবে তৈরি হচ্ছে, রং করা নয়। আর এর অনন্যতা হচ্ছে ট্যাপেস্ট্রি কৌশলটা এমন একটা রঙের পরিবর্তন ঘটায় যা নড়াচড়া করলে একদম মানে বদলেই যায়। আপনি পৈঠানি শাড়ি সামনে রেখে একটু নড়াচড়া করবেন তাহলে বুঝতে পারবেন, একই শাড়ি বিভিন্ন আলোতে আলাদা আলাদা রঙের দেখায়। ওই যে আমরা বলি না ময়ূরকণ্ঠী রং, সেই রকম একটা ব্যাপার আছে পৈঠানি শাড়ির মধ্যে। আর ময়ূরের মোটিফটি এতটাই আইকনিক যে এটা মহারাষ্ট্রের যে বস্ত্র সংস্কৃতি তার প্রতীক হয়ে গেছে। আরও অনেক রকম শাড়ি আছে, সেই সব শাড়ির কথা আস্তে আস্তে বলবো। মহারাষ্ট্র থেকে রাজস্থান বেশ খানিকটা দূরে, কিন্তু রাজস্থান আর গুজরাটের যে বাঁধনি, বাঁধনি শাড়ি কিন্তু সারা পৃথিবীতে জনপ্রিয়। এই যে শাড়িটা বোনা হয়, যখন বানানো হয় তখন রং করার সময় ছোট ছোট ইঁটের টুকরো দিয়ে সুতো দিয়ে দিয়ে বেঁধে রাখা হয়, আর বাকি শাড়িতে অন্য রং হলো, আর বেঁধে রাখা জায়গায় অন্য রং হলো। শাড়িটার রঙে ডোবানোর আগে এই রকম হাজার হাজার ছোট ছোট বিন্দু শক্ত করে বাঁধা হয়। যখন সুতোগুলো খুলে ফেলা হয় তখন বাঁধা অংশগুলো তো রং থাকে না, সেগুলো সাদা। কি সুন্দর, মানে সূর্যের আলো ছড়িয়ে পড়ার মতো একটা অদ্ভুত সুন্দর এফেক্ট আনে শাড়ির ওপর। এই শাড়ির মানে এত যত্ন করে বানানো হয়, রাজস্থানি ও গুজরাটি রঙের রুচির মানে খুব, ওরা তো মরুভূমির মধ্যে থাকে, বেশিরভাগ জায়গাটাই মরুভূমি, অথচ ওদের কাপড়ের রং সবচেয়ে উজ্জ্বল। ওই বাঁধনি শাড়ি বা বাঁধনি ওড়না যাই পড়ুক না কেন, তার এত উজ্জ্বল রং সেই মরুভূমির মধ্যে জলজল করবে, মানে গোলাপির সাথে হলুদ, লালের সঙ্গে সবুজ, নীলের সাথে কমলা, এই সব রঙের একটা মিক্সচার থাকে ওদের কাপড়ের মধ্যে। আরও অনেক কথা বাকি রয়েছে কিন্তু, কিন্তু তার আগে এখন মান্নাদের কণ্ঠে এবার মূলে সুতো হব।
2: এবার মূলে সুতো হব,

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজকে আমাদের জাতীয় হ্যান্ডলুম দিবস, সেই জন্যে তাঁতের রূপকথা নিয়ে কথা হচ্ছে। আমাদের দেশ জুড়ে মানে কত রকমের যে শাড়ি রয়েছে, তাঁতে বোনা শাড়ি, হ্যান্ডলুম, সেটা ভাবলে অবাক হয়ে যেতে হয়। কোনো শক্তিচালিত যন্ত্র ব্যবহার না করে ঐতিহ্যবাহী তাঁতে সম্পূর্ণ হাতে বোনা এই শাড়িগুলো, তো ইক্কা তার অন্যান্য হস্তচালিত তাঁতের কৌশলের মধ্যে একটু পার্থক্য আপনাকে বলি। ইক্কাত শাড়িতে বুননের আগেই সুতো রং করা হয়, ফলে শাড়ি তৈরি হওয়ার আগেই নকশাটা সুতোর মধ্যে চলে আসে। আর বেনারসি শাড়িতে বোনার সময় সোনালি বা রূপলি জড়ি সুতো যোগ করা হয়। বাদনি শাড়িতে মানে একটু আগেই বললাম, বাদনি শাড়ি তৈরি হয় কাপড়ের ওপর টাই অ্যান্ড ডাই করে, মানে তিনটে সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া, ভিন্ন রূপ। আর এই যে আমাদের দেশের নানান রকম শাড়ি, সেসব শাড়ির কথা বলতে বলতে বোধহয় সারাটা দিন কেটে যাবে। সবচেয়ে আইকনিক শাড়ি যেগুলো, সেগুলোর কথা তো বলতেই হবে। যেমন বেনারসি উত্তরপ্রদেশের শাড়ি, কাঞ্জিভরম বা কাঞ্চিপুরম তামিলনাড়ু, সম্বলপুরি ওড়িশার শাড়ি, জামদানি, বালুচরি, এমনি ধনেখালি, টাঙ্গাইল, এগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শাড়ি। চান্দেরি, এটা তো মধ্যপ্রদেশের শাড়ি, খুবই বিখ্যাত শাড়ি মধ্যপ্রদেশের। পোচাম্পল্লি ইক্কা তেলেঙ্গানা শাড়ি, পৈঠানি মহারাষ্ট্র, বাঁদনি রাজস্থান, গুজরাট, কাসাভো কেরালার শাড়ি, প্রত্যেকটা শাড়ির না আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এটা আমি দেখেছি, মানে তাঁতে বোনা এই যে কাপড়, এর প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য। মানে বাঁদনি যেরকম জলের বিন্দুর মতো ছোট ছোট সাদা বিন্দুর মতো জায়গা তৈরি করে বেঁধে বেঁধে,

একটা শাড়ির মধ্যে লক্ষ লক্ষ এরকম ছোট ছোট বিন্দু তারা তৈরি করে। আবার দেখুন, ট্যাপেস্ট্রি কৌশল থাকে পৈঠানি শাড়িতে। আবার যখন কেরালার কাসাভু শাড়ি, এটা তো একদম সিম্পল, মানে এত সহজ, একটা সাদা শাড়ি তাতে সোনালি পাড়। আর এর পরেও আমাদের বিভিন্ন রকম শাড়ির বিভিন্ন রকম ঐতিহ্য আছে, গল্প আছে, যেটা সিল্ক জামদানি আর কি, ঢাকাই জামদানি, এখন ঢাকার, একসময় ভারতবর্ষেরই অংশ ছিল আর কি। তো তো সেই শাড়ির মানে মূল যে শাড়ি, মসলিন বলা হতো যেটাকে, ঢাকাই মসলিন, সেই মসলিন তো এখন আর তৈরি হয় না। সেই শাড়ি নাকি একটা আংটির মধ্যে দিয়ে গলে যেত, একটা বাক্সের মধ্যে সেই শাড়ি রাখা যেত। সেই শাড়ির কারিগরদের অনেকেরই আঙুল কেটে নেওয়া হয়েছিল। তো শাড়ির সঙ্গে, তাঁতের সঙ্গে এরকম অদ্ভুত কিছু ঘটনা জড়িয়ে রয়েছে। আমাদের দেশের তাঁত কিন্তু সারা পৃথিবীর যে কোনো রকম শাড়িকে টেক্কা দিতে পারে, এত সুন্দর। তো সেই তাঁতের জিনিস তাদেরকে ভালোবেসে 1905 সালে বিদেশি কাপড় বর্জন করে আজকের দিনে শুরু হয়েছিল আন্দোলন, স্বদেশী আন্দোলন। সেই দিনটাকে মনে করেই 2015 থেকে কিন্তু আজকের দিনটা আমরা সেলিব্রেট করছি দেশ জুড়ে। তাই বলবো যে আমাদের দেশের শাড়ির কোনো তুলনা হয় না, আমাদের দেশের তাঁতে এত সুন্দর সুন্দর শাড়ি তৈরি হয় তার কোনো তুলনা হয় না। আরও কিছু কথা বাকি রয়েছে, কিন্তু তার আগে আপনার জন্য আসতে চলেছে একটি গান, শুনুন গানটা, ফিরছি গানের পর অনুপম রায়ের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেনবোতে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় প্রায় শেষ ভোরাইয়ের, 6:57 এখন, বুঝতেই পারছেন। নমস্কার কলকাতার দিকে, কোনো সময় হয়ে গেছে। আজকে তো জাতীয় হ্যান্ডলুম দিবস, তো হ্যান্ডলুম দিবসে আমাদের দেশের তাঁতের শাড়ির কথা, তাঁতের রূপ কথা বললাম এতক্ষণ ধরে। তার কারণ হচ্ছে আমাদের দেশে তো অসংখ্য রকমের শাড়ি রয়েছে, 28টিরও বেশি রাজ্যের, মানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম শাড়ি রয়েছে। আর এই যে বিভিন্ন রকম শাড়ি, এর প্রত্যেকটাই কিন্তু অনন্য, প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা অঞ্চলের তাঁতের শাড়ি শুধু পোশাক নয়, বরং সেই অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি, তার কারুশিল্পের পরিচয় সমস্ত কিছু বহন করে। বিহারের মধুবনী শাড়ির কথা তো বলা হলো, আসলে সব শাড়ির কথা বলা হয়নি, এক ঘন্টায় বলা সম্ভব না, অনেক সময় লাগবে। তাই এখনকার মতো বিদায় নিলাম, একটা গান রেখে গেলাম আপনাদের জন্য, খবর আর তারপর নমস্কার কলকাতা নিয়ে আমি অরুণিমা আবার ফিরছি আপনার কাছে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে জাতীয় তাঁত দিবস পালনের আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে স্বল্প আয়ের ও পিছিয়ে পড়া তাঁতি পরিবারগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন। উল্লেখ্য, জাতীয় তাঁত দিবস আজ দেশজুড়ে মর্যাদার সঙ্গে উদযাপন করা হচ্ছে। বস্ত্র মন্ত্রকের উদ্যোগে এই বছরের মূল অনুষ্ঠানটি হচ্ছে দিল্লির রাষ্ট্রপতি ভবনে। হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে রাজ্য সরকার সরকারিভাবে অংশগ্রহণ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সারা রাজ্যে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ সহ এক উচ্চ কর্মসূচির আয়োজনের কথা ঘোষণা করেন। তিনি বলেন, দেশপ্রেমের আদর্শকে সামনে রেখেই কেন্দ্রের এই কর্মসূচিতে সামিল হচ্ছে রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে 31 জুলাই পর্যন্ত 2 কোটি 16 লক্ষ আবেদনপত্র জমা পড়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। এর মধ্যে 1 কোটি 19 লক্ষ বৈধ আবেদনকারীকে টাকা দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে জানিয়েছেন। তিনি বলেন, বাকি আবেদনগুলি যাচাই করে দেখা হচ্ছে। সাইবার হামলা, ড্রোনের অনুপ্রবেশ সহ একাধিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের বন্দরগুলিকে আরও নিরাপদ ও প্রযুক্তি নির্ভর করে তোলার উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। নতুন দিল্লিতে গতকাল দ্বিতীয় জাতীয় বন্দর নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরল, মাহে, ওড়িশা এবং কর্ণাটকের উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের জন্য উপদেষ্টা কমিটি গঠন করেছে রাজ্য সরকার। এই কমিটির প্রধান পৃষ্ঠপোষক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবো এ আজ আপনার সঙ্গী হলাম আমি অরুণিমা। সময় এখন ঠিক 7:09। কি চায়ের কাপে দিয়েছেন তো প্রথম চুমুক? চলুন এরপর আপনার আর আমার আড্ডা চুমুক। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি। আর এখন যে গানটা আপনার জন্য রেখেছি সেটা জুন ব্যানার্জির গাওয়া ঝিরি ঝিরি। শুনতে থাকুন 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবো, নমস্কার কলকাতা। আমি অরুণিমা আপনার সঙ্গে। আজ 7:16 হয়ে গেছে, খুলে ফেলেছি দিনের ডায়েরি। আজ হ্যান্ডলুমের জিনিস পড়ুন, আজ ন্যাশনাল হ্যান্ডলুম ডে। ছোটবেলায় রং খেলার সময় ওই জল বেলুন নিয়ে দৌড়ইনি, এরম বাচ্চা পাওয়া যাবে না, অন্তত আমাদের ছোটোবেলায় তো পাওয়াই যাবে না। এখনকার বাচ্চারা অতটা জল বেলুন সম্পর্কে জানে কি না জানি না, কিন্তু এই যে জল বেলুন মানে ওয়াটার বেলুন সারা পৃথিবীতেই ভীষণ বিখ্যাত, তো বাচ্চারা এই ওয়াটার বেলুন নিয়ে খেলে সারা পৃথিবী জুড়েই। আজ ওয়াটার বেলুন ডে, তো আজকে আপনার বাচ্চাকে কিন্তু শেখাতে পারেন কিভাবে বেলুনে জল ভরে তারপর সেটা কাউকে না কাউকে উদ্দেশ্য করে মারতে হয়, না আজকে মানে উদ্দেশ্য করে মারার ব্যাপারটা বাদ দিন, কিন্তু জল ভরে কিভাবে জল বেলুন ছুঁড়তে হয় সেটা তো শিখিয়ে দিতে পারেন, তাই না? আজকে দিনটাকে অন্তত সেলিব্রেট করা হয়, আর সেই সেলিব্রেশনের মধ্যেই আরেকটা সেলিব্রেশনও রয়েছে আজকের দিনটায়। আজ যারা কথা নিয়ে খেলেন তাদের দিন, প্রফেশনাল স্পিকার যারা তাদের দিন আজ। আর কলকাতার সবচেয়ে কাছের লাইট হাউস কোনটা বলুন তো? দরিয়াপুর লাইট হাউস নাকি তাজপুর লাইট হাউস? মেদিনীপুরের বন্ধু যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন তারা কিন্তু আজকে টুক করে একটু ঘুরে আসতে পারেন। আর যাদের আজকে যেহেতু উইকেন্ড, কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান আছে, বেরিয়ে পড়ছেন কিছুক্ষণের মধ্যেই, আর সেটা যদি সমুদ্রের ধারে হয়, তাজপুর বা দরিয়াপুরের লাইট হাউসটা দেখে নিন না, আজকে লাইট হাউস ডেও। তো এবার বন্ধ করে দিনের ডায়েরি, আর তারপরে যে গানটা আসতে চলেছে সেটা পটার গাওয়া বৃষ্টি চেয়েছে মন। বৃষ্টি চেয়েছে মন পটার কণ্ঠে 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা, ফিরছি ঠিক 5 মিনিট পর, শুনতে থাকুন।

বিছানায় শুয়ে বৃষ্টির স্বপ্ন বুনছি, যখন ঘুম ঘুমে ভেজা শব্দ, যখন তুমি এলে বাইরের আকাশে, তখন সোনার রোদ কালো পিচের রাস্তা দিয়েছে, সে ছায়া এসে

0: আর তখন শুকনো পাতার উপর নীল রং মিশছে। সন্ধ্যের পথ ধরে সেই মর্মর শব্দ আর সেই মুহূর্তে জমে থাকা স্বপ্ন, যে স্বপ্নগুলো বহুদিন আগে দেখতাম, দেখবো বলেই দেখতাম, যে স্বপ্নগুলো এলোমেলো করে দিত, দেবে বলেই দিত, সে স্বপ্নগুলো এখন আর
1: রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার।

0: কলকাতা, নমস্কার কলকাতা, 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। হাওয়া অফিসের হালচাল, হালচাল,
1: হাওয়া অফিসের হালচাল 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এবার জানাবো কি বলছে হাওয়া অফিস, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।

0: হালকা কোথাও আবার বজ্র বিদ্যুৎ সহ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.4 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 99% আর সর্বনিম্ন 90%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.01 মিলিমিটার। আর আমাদের মৎস্যজীবী বন্ধুদের জন্য আলাদা করে আজকে কিন্তু কোনো সতর্কবার্তা নেই, তাহলে জানিয়ে দিলাম তো।
1: হাওয়া অফিসের হালচাল, হালচাল।
0: আর হাওয়া অফিসের হালচালের পর এই বৃষ্টির সকালে শাহনাজ শ্রেয়া ঘোষালের গাওয়া প্রেমের কাহিনী থেকে রিমঝিমে ধারাতে আপনাকে বলি, আপনারা যারা গান মিলান্তিতে রিকোয়েস্ট করবেন এখন থেকে কিন্তু রিকোয়েস্ট করতে পারেন। 9903653992 হচ্ছে নাম্বার। আমি অরুণিমা, ফিরছি ঠিক 5 মিনিট পর, শুনতে থাকুন 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। সময় এখন ঠিক 7:31, আর আপনাকে একটা সিনেমার মতো ঘটনা জানাই। কালকেই ঘটেছে সল্টলেকে, চলন্ত ট্যাক্সিতেই জন্ম হয়েছে এক সন্তানের, হাসপাতালে প্রসব আরেকজনের। কেমন আছেন মা আর খুদেরা? ভোর রাতে আচমকা যন্ত্রণা শুরু হয়। ভদ্রমহিলা বিহারের মানুষ, তাদের পরিবারের বেশিরভাগ মানুষই বিহারে থাকেন, তো তার হাজবেন্ড তাকে নিয়ে গাড়ি করে ট্যাক্সিতে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। মাঝপথে ঠিক সিনেমার মতো চার চাকাতেই সন্তান প্রসব করলেন মহিলা। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, সেখানে জন্ম হলো আরেক শিশুর, আর ঘটনাটা ঘটেছে সল্টলেকের বুকে। হাসপাতাল সূত্রে যেটা জানা গেছে, মা ও শিশু দুই শিশু আর কি, তিনজনেই এখন বিপন্নমুক্ত। আমি ভাবছি আমার বাড়ির আশপাশ দিয়ে গেছে ট্যাক্সিটা, আমি কেন জানতে পারলাম না। যাই হোক, সকাল সকাল আপনাকে জানিয়ে দিলাম। 107 FM রেইনবো শুনছেন, আর গান মিলান্তিতে প্রথম গানের রিকোয়েস্ট এসে গেছে। আমি জানতাম তো গান মিলান্তির কথা বললেই সঙ্গে সঙ্গে সবাই রিকোয়েস্ট করা শুরু করে দেবে। আর এই গানটার জন্য আমাকে মেসেজ পাঠিয়েছে সৌভিক ঢাকুরিয়া থেকে। সৌভিক, তোমার পছন্দের গান রূপম ইসলামের গাওয়া কমলো মেঘেদের ওজন শুনুন 107 FM রেইনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর নমস্কার কলকাতায় তো অনেক কিছুই থাকে, তো অনেক কিছু থাকার মধ্যেও যেটা আপনাকে জানাতে চাই সেটা হচ্ছে যে মানুষ কিভাবে বদলে যাচ্ছে দেখুন। মানে বৃদ্ধাশ্রমে বাবার মৃত্যু হয়েছে, শেষকৃতে আসার সময় নেই, 5100 টাকা পাঠিয়ে ভিডিও কলেই সন্তানদের প্রশ্ন শেষ হবে কখন, আমরা কখন খেতে পারবো, ভাবুন তো। মানে যেই বাবা তাদেরকে মানুষ করেছে, তার জন্য এত কৃচ্ছ সাধন করেছে, সেই বাবার মৃত্যুর পর তারা আসতেও পারছে না, মানে শুধুমাত্র ভিডিও কলে জিজ্ঞেস করছে কখন শেষ হবে। ভাবতে পারছেন কোথায় যাচ্ছি আমরা, এমনটা তো কখনো হওয়া উচিত না, তাই না? এরকমই আরও অনেক কথাই মনে ঘুরে ফিরে আসে, কিন্তু এক্ষুনি যে মেসেজটা পড়তে চাই, শিবশঙ্কর সাতপুয়া গড়হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে মেসেজ করেছেন, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। তারপরে নুন্না সর্দার লিখেছেন, হাই অরুণিমাদি কেমন আছেন, আজ ভোরাইয়ে তাঁতের শাড়ি নিয়ে অনেক কিছু জানতে পারলাম, 10টা পর্যন্ত সঙ্গে আছি, আপনার অনুষ্ঠান মানে আমাদের বাড়তি পাওনা, হাওড়া মুন্সিনডাঙ্গা সর্দারপাড়া থেকে নুন্না সর্দার এই মেসেজ পাঠিয়েছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এবার যেটা করব সেটা হচ্ছে আপনার পছন্দের

শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শহরের ইতিকথা, আমাদের এই কলকাতা শহরের মধ্যেই লুকিয়ে আছে আরেকটা কলকাতা। আর শহরের ইতিকথায় 107 FM রেনবোয়ে আমরা প্রত্যেকে সেই লুকিয়ে থাকা কলকাতা শহরটাকেই খুঁজে বার করার চেষ্টা করি। আর আজকে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আমাদের এই কলকাতা শহরের প্রথম ছাপাখানাকে প্রতিষ্ঠা করেছিলেন জানেন? জেমস অগাস্টাস হিকি। তিনি 1777 থেকে 1780 সালের মধ্যে কলকাতায় তার মুদ্রণ যন্ত্র স্থাপন করেন এবং 1780 সালে সেখান থেকেই হিকিস বেঙ্গল গেজেট নামে বা ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার বলে একটা কাগজ প্রকাশিত হওয়া শুরু করে। এটা ছিল আমাদের দেশ এমনকি এশিয়ার মধ্যে প্রথম যেটা মুদ্রিত হওয়া সংবাদপত্র। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলার ছাপাখানা কিন্তু কলকাতায় নয়, হুগলিতে 1778 সালে মিস্টার অ্যান্ড্রুস প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতায় পরবর্তীকালে আরও বহু গুরুত্বপূর্ণ ছাপাখানা গড়ে ওঠে, যেমন ক্যালকাটা গেজেট প্রেস, এটা 1784 সালে যা সরকারি প্রকাশনার জন্য ব্যবহৃত হতো। অতএব কলকাতা শহরের প্রথম ছাপাখানা হিসেবে সাধারণভাবে জেমস অগাস্টাস হিকি প্রেসকেই স্বীকৃতি দেওয়া হয়। তো এইসব কথাই তো আমরা জানাই শহরের ইতিকথায়।
1: শহরের ইতিকথা।
0: আর শহরের ইতিকথার পরপর তিনটে গান, তিনেককে তিন গানের হ্যাট্রিকে। প্রথম গান ভেঙে যায় লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে, তার পরের গান ফসিলসের আরও একবার, আর একেবারে শেষে রূপঙ্কর বাগচির গাওয়া আজ শ্রাবণের বাতাস বুকে। শুনুন পরপর তিনটে গান, আমি অরুণিমা ফিরছি তিনটে গানের পর।
2: FM রেনবোতে তিনে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি নাগরিককে উৎসাহ ও আনন্দের সঙ্গে আজ জাতীয় তাঁত দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, 1905 সালের 7ই আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল এবং সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক লড়াইয়ে সামিল হয়েছিল। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। অনুষ্ঠানে 2025 সালের সন্ত কবির হ্যান্ডলুম অ্যাওয়ার্ড প্রদান করা হবে এবং জাতীয় তাঁত পুরস্কার দেওয়া হবে। মোট 22 জন তাঁত শিল্পীকে সম্মানিত করা হবে। সাইবার হামলা, ড্রোনের অনুপ্রবেশ সহ একাধিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের বন্দরগুলিকে আরও নিরাপদ ও প্রযুক্তি নির্ভর করে তোলার উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। নতুন দিল্লিতে দ্বিতীয় জাতীয় বন্দর নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, বন্দরগুলির সক্ষমতা শুধু পণ্য পরিবহনের নিরিখে নয়, নিরাপত্তা ব্যবস্থার ভিত্তিতেও মূল্যায়ন করা উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতি খুব তাড়াতাড়ি শেষ হবে। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেছেন, ইরানের পক্ষে এই পরিস্থিতি বেশিদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। বিশ্বের নিরাপত্তার স্বার্থে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে ইরান বলেছে, তারা যে কোনো রকম হুমকি মোকাবিলায় প্রস্তুত। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরলাম, মাহে, ওড়িশা, কর্ণাটকের উপকূল এলাকায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: মর্নিং মন্ত্র,
4: মর্নিং মন্ত্র,
5: সকাল সকাল কানে মন্তর দেবো। আর মন্তর দেবো কাদের, যাদের পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই।

মানে হাফ ইয়ারলি এক্সাম অনেকে শুরু হয়ে গেছে, অনেকে শুরু হবে এক সপ্তাহের মধ্যেই। তো তাদের জন্য একটু ছোট্ট করে মন্তর, সেটা হচ্ছে যে এই যে কিছু যন্তর বন্ধু থাকে, দেখবেন ঠিক পরীক্ষার আগেই তারা হঠাৎ প্রচণ্ড বন্ধু হয়ে যায় বা প্রচণ্ড গোলমাল করা শুরু করে স্কুলে। বিশেষ করে যারা লেখাপড়ায় ভালো শান্তশিষ্ট তাদেরকেই এরা টার্গেট করে, তাদেরকে হঠাৎ করে বন্ধু হয়ে পরীক্ষার আগে প্রচণ্ড ফোনাফুনি শুরু করে দেয়। আর যে বাচ্চাগুলো সারাদিন পড়ে তাদের পক্ষে তো রাত জেগে পড়া সম্ভব না, এক একজনের এক এক সিস্টেম। আর এই ফোনাফুনি করা লোকেরা না যেটা করে, এরা রাতেও জাগে দিনেও জাগে, এদের কোনো সমস্যা নেই, দু তিন ঘন্টা ঘুমোয় তারপর পড়াশুনোও করছে আবার নিজের কাজেও লেগে পড়ছে। তো তোমাদের যদি হঠাৎ করে পরীক্ষার আগে প্রচণ্ড বন্ধু কেউ হয়ে থাকে এবং সে বারবার তোমাকে ফোন করে করে নানান কথা বলতে থাকে, তুমি জানবে তোমার রেজাল্টটি খারাপ করে দেবার জন্যই করছে। বন্ধু ভালো কিন্তু অতি বন্ধু ভালো না। আর তোমারও হয়তো মনে হতে পারে যে ইস, আমার তো বিশেষ বন্ধু নেই। আজকাল বাচ্চাদের এটা বিরাট সমস্যা, তাদের বন্ধুর সংখ্যা খুব কম, বা বন্ধু হলেও একজনকে তারা মোটামুটি লিডার বানিয়ে তার আশেপাশে সবাই ঘুরঘুর করে, সেটাও কিন্তু বন্ধুত্ব নয় অ্যাকচুয়ালি। তো বন্ধু তো ভালোও বলবে খারাপও বলবে, তাই না? তো এইরকম হঠাৎ করে হওয়া বন্ধু সম্পর্কে সাবধান থাকো। যদি বারবার ফোন করতে থাকে পরীক্ষার আগে, তাহলে বলবে যে শোন না, তোর সাথে পরীক্ষার পরে কথা বলবো, হ্যাঁ এখন নয়। পরীক্ষার পরে তাদের ফোন করে দেখো, কাউকে পাবে না, এরা আসেই পরীক্ষার আগে মোটামুটি তোমাকে ঘেঁটে দেবার জন্য। সেই সঙ্গে সঙ্গে মায়ের সাথেও ঝগড়া হতে থাকে, মা বারবার বলবে কেন ফোন করছিস, তুমি তখন বলবে যে না আসলে সারাদিন তো পড়ছি, মাঝে মাঝে আমারও তো রিল্যাক্সেশন দরকার, ওই জন্য ফোন করছি চ্যাট করছি। একদম না, এরা না রাত জেগে পড়ে, তোমার পড়ার সময়টা নষ্ট করে দিয়ে এরা রাত জেগে পড়বে, কাজেই এদের সম্পর্কে সাবধান। সবচেয়ে ভালো হয় পরীক্ষার আগে তোমার যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো আছে সেইগুলো, বন্ধুদের যে গ্রুপগুলো সেগুলো সব ইনঅ্যাক্টিভ করে রেখে দাও। তাহলে তারা তোমায় মানে বিরক্ত করতে পারবে না, শুধু পড়াশুনোর যে গ্রুপগুলো সেগুলো তো অন রাখতেই হবে। আর এগিয়ে যাও বুদ্ধি করে, মন্তর দিলাম, মন্তর কাজে লাগানোর দায়িত্ব তোমার। মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র। আর এইবার একটা খুব সুন্দর গান, শ্রেয়া ঘোষাল, গণেশ চন্দন শিবে এবং অন্যান্য শিল্পীদের গাওয়া, দিওয়ানি মস্তানি ফ্রম দ্য মুভি বাজিরাও মস্তানি, ওনলি অন 107 FM রেইনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 8:15, যা 16 হয়ে গেল। আর এইবার নিশ্চয়ই ভাবছেন যে অরুণিমা কখন টপিক দেবে। নিশ্চয়ই দেব, আজকে তো একটা বিশেষ দিন, আজকে আমাদের ইন্ডিয়ান হ্যান্ডলুম ডে। তো না, হ্যান্ডলুম নিয়ে কিছু বলতে হবে না আপনাকে, আজকে আবার লাইট হাউস ডেও। তো লাইট হাউস নিয়ে তো কোনো না কোনো স্মৃতি আছেই আপনার। লাইট হাউস নিয়ে কোনো গল্প, কোনো স্মৃতি যদি জানাতে চান, 9903652992 হচ্ছে আপনার নাম্বার। এই নাম্বারে এসে আপনি আপনার মনের কথা জানিয়ে যান। লাইট হাউস নিয়ে না অদ্ভুত অদ্ভুত কাহিনী আছে, অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে। লাইট হাউসের একটা গা ছমছমে ব্যাপারও আছে। কিন্তু আপনারা পুরীতে গেছেন, পুরীর থেকে অনেকটা দূরে একটা লাইট হাউস আছে, সেই লাইট হাউসে আমাদের একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। একটা মানে রোদ ঝলমলে দিনে আমরা লাইট হাউসের কাছে পৌঁছলাম, আর তখন উঠল প্রচণ্ড ঝড়। আর সেই প্রচণ্ড ঝড়ের মধ্যে এক ভদ্রলোক আমাদের বিভিন্ন রকম লাইট হাউস নিয়ে ভীষণ গা ছমছমে ভূতের গল্প

ঠাকুরকেও বলেছিলেন, মানে তখন যে কি ভয়ঙ্কর লাগছিল তার কারণ হচ্ছে সমুদ্র উত্তাল, সেই সঙ্গে আকাশ কালো, লাইট হাউস আর ওই ভদ্রলোকের সেই ভয়ঙ্কর সব গল্প। যাই হোক, এরকমই অনেক স্মৃতি আপনার মনেও এখন ভিড় করে আসছে নিশ্চয়ই, বা কোনো লাইট হাউসকে নিয়ে কোনো বিশেষ গল্প শেয়ার করুন আমাকে। আজ যেহেতু লাইট হাউস ডেও, তাই লাইট হাউসের গল্পই শুরু হবে। আর এবার গল্প হলো শুরু অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল আর আরমান রশিদ খানের গাওয়া গানটা আপনার জন্য 107 FM রেনবোয়ে। আমি অরুণিমা, ফিরছি ঠিক 5 মিনিট পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 8:23। আর প্রথম মেসেজ সৌভিক সরকার ফ্রম কসবাহালতু। সুপ্রভাত দিদি, আজ ভোরাইতে তাঁত শিল্প নিয়ে অনেক কিছু জানলাম, অজানা কথা জানলাম, ধন্যবাদ দিদি। টপিকে বলি, লাইট হাউস আমি দেখেছিলাম ডায়মন্ড হারবার মোহনাতে একদম পারে, দূর থেকে দেখেছিলাম যাওয়া বারণ ওইদিকে, কারণ বড় বড় ঢেউ উঠছিল, দূর থেকে দেখতে হলো ভগ্নদশা প্রায়। এরকম অনেক লাইট হাউসই আছে জানো তো আমাদের দেশ জুড়ে, ইনফ্যাক্ট পৃথিবী জুড়ে। যেসব লাইট হাউস অনেক পুরনো সেগুলোর এখন আর সেরকমভাবে মেরামত করা হয় না, কিন্তু দেখো এগুলো আমার ভীষণভাবে মনে হয় হিস্টোরিক্যাল প্লেস হিসেবে কিন্তু এগুলোকে সেভ করা যায়। মানুষ কোনো জায়গায় বেড়াতে গেলে সেই লাইট হাউসেও ঘুরে এলো, একটা গা ছমছমে অনেক পুরনো অনুভূতি তো হবেই। এর পরের মেসেজ আমাকে

জানা অজানা কথাও জানতে পারলাম। মর্নিং মন্ত্রে বলি, বন্ধু অনেক রকম হয়, আগে থেকে চেনা যায় না, ঠকতে ঠকতে চেনা যায়। ক্ষতিটা করে খুব কাছের বন্ধু, যাতে ওর আগে কেউ যেতে না পারে, সবসময় সেই চেষ্টাটাই করবে, আর ঠান্ডা মাথায় যাতে সন্দেহ না হয়। লাইট হাউস নিয়ে কোনো অভিজ্ঞতা নেই, তবে লাইট হাউস সিনেমা হলের অনেক অভিজ্ঞতা, অনেক স্মৃতি আছে সিনেমা দেখার। যেটা বাস্তব সেটাই বললাম, প্রচুর ইংলিশ মুভি দেখেছি, ফিল্ম ফেস্টিভ্যালেও লাইট হাউসে গেছি। তুমি তো লাইট হাউসের কথা বলছো, ওই অভিজ্ঞতা আমার নেই। উৎপল মাইতি বেহালা থেকে। হ্যাঁ, আমাদের কলকাতা শহরের পুরনো সিনেমা হল লাইট হাউস, আমাদের কৈশোর এবং কলেজ জীবন জুড়ে কিন্তু সেই সিনেমা হল ছিল। এরপরে সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, গুড মর্নিং সুইট আরজে অরুণিমাদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই উইকে দুদিন সুন্দর অনুষ্ঠান করবার জন্য আপনাকে থ্যাংকস থ্যাংকস, আর ভেরি নাইস মর্নিং মন্ত্রা অ্যান্ড টপিক। আমার কাছে লাইট হাউস নিয়ে কোনো স্টোরি নেই, লাইট হাউস নিয়ে অনেকের কাছেই স্টোরি নেই, কিন্তু আমি জানি অনেকের কাছেই আবার আছে। তো আমাকে একটা খুব মিষ্টি মেসেজ করেছে শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, শুভ সকাল দিদিভাই, ভোরাই থেকে তোমার সাথে আছি, আজ কি হ্যান্ডলুম শাড়ি কিনে বাড়ি যাবে? অনুষ্ঠান খুব ভালো লাগছে, ভাবছি কিনে বাড়ি যাব কি না। আজকে হ্যান্ডলুম ডে, আমাদের প্রত্যেকেরই কিন্তু এটা ভাবা উচিত, আর পুজো তো এসেই গেল, তাই না? এবারে যে গানটা শোনাতে চলেছি সেটা দুর্নিবার সাহার কণ্ঠে, সাত জন্মের পরিচয়, কিলবিল সোসাইটি সিনেমা থেকে। শুনুন 107 FM রেইনবো, আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতায়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এখন একটা ওয়েদার অ্যালার্ট আছে, সেটা হচ্ছে যে হালকা থেকে ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সঙ্গে হাওয়াও কিন্তু বেশ ঝোড়ো হাওয়া বইবে, ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে। আর এগুলো না কলকাতায় নয়, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অঞ্চলে, সেই সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় আগামী 2-3 ঘন্টার মধ্যে, মানে 8:20 থেকে শুরু করে 2-3 ঘন্টার মধ্যে এইরকম একটা পরিবেশ হবে, ঝোড়ো বাতাস, সেই সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এই সময়ে আপনারা যদি বাইরে থাকেন, মানে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অঞ্চল এবং পূর্ব মেদিনীপুর জেলার মানুষেরা, আপনারা যদি রাস্তায় থাকেন তাহলে নিরাপদ জায়গায় দয়া করে চলে যাবেন, এটাই জানানো ছিল। আর সেই সঙ্গে সঙ্গে মেসেজ তো আসতেই থাকছে, মানে মেসেজ তো আটকানো যাচ্ছে না, সেসব মেসেজ তো আমি পড়বই। যারা এখনও মেসেজ পাঠাননি তাদেরকে বলি, লাইট হাউস নিয়ে যদি আপনার কোনো স্মৃতি থাকে, কোনো গল্প থাকে, সমুদ্রের ধারে বা মোহনায় যে লাইট হাউসগুলো থাকে, আমাদের পশ্চিমবঙ্গেও অনেক জায়গায় রয়েছে, আমার বিশেষ করে তাজপুরের লাইট হাউসের কথা মনে পড়ছে, দরিয়াপুরে একটা লাইট হাউস আছে, তো সেই রকম ডায়মন্ড হারবারের লাইট হাউস আছে, সেরকম যদি কোনো লাইট হাউসের কথা আপনি সেই লাইট হাউসে গিয়েছেন, উঠেছেন, দেখেছেন বা সেই লাইট হাউসের সঙ্গে জুড়ে থাকা গল্প শেয়ার করতে চান, 9903653992 হচ্ছে নাম্বার। আজকে ইন্ডিয়ান হ্যান্ডলুম ডের সঙ্গে সঙ্গে কিন্তু আজ ওয়ার্ল্ড লাইট হাউস ডে, তো জানাতেই পারেন আমাকে। এখন আপনার জন্য যে গানটা আসতে চলেছে সেই গানটা অরিজিৎ সিং এর কণ্ঠে, শুনুন গান, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ফুড ফান্ডা,
3: ফুড ফান্ডা 107 FM রেনবোয়ে আমি অরুণিমা আপনাকে এইবার জানাবো ফুড ফান্ডায় এমন একটা সহজ রান্নার কথা যেটা খুব সহজে আপনি রেঁধে ফেলতে পারবেন। না, খুব সহজ নয়, হালকা কঠিন আছে কিন্তু খেতে খুব ভালো, ইটালিয়ান মাশরুম রিসোটো। হ্যাঁ, এবার এটার জন্য কী কী লাগবে? আরবোরিও চাল, আরবোরিও রাইস দোকানে গিয়ে বলবেন, দিয়ে দেবে। এক কাপ মাশরুম স্লাইস করা 200 গ্রাম মতো, পেঁয়াজ কুচি একটা মাঝারি, রসুন কুচি 3 কোয়া, মাখন 2 টেবিল স্পুন, অলিভ অয়েল 1 টেবিল স্পুন, আর গরম ভেজিটেবল বা চিকেন স্টক। স্টক কী করে বানাতে হয় তো জানেন, সবজিগুলো কেটে নিয়ে সেদ্ধ করে নেবেন বা চিকেন কেটে নিয়ে সেদ্ধ করে নেবেন, একটু নুন দিতে পারেন, ব্যাস স্টক হয়ে গেল। 4 থেকে 5 কাপ। তার সঙ্গে চিজ লাগবে কুচি করা 1/2 কাপ, নুন লাগবে স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো লাগবে 1/2 চা চামচ, পার্সলে ইচ্ছে হলে দিতে পারেন সামান্য কুচি। এবার রান্না কী করে করবেন? একটা পাত্রে স্টক গরম করে হালকা আঁচে রাখুন, প্যানে অলিভ অয়েল ও 1 টেবিল স্পুন মাখন গরম করুন। মাখন শুধু দিলে তো জ্বলে যাবে, অলিভ অয়েলটা দিলে ওটা থাকবে। রসুন দিয়ে 30 সেকেন্ড নাড়ুন, মাশরুম দিয়ে মাঝারি আঁচে 5 মিনিট ভাজুন। এবার চাল দিয়ে 2 মিনিট নাড়ুন যাতে চালের ওপর হালকা একটা কোটিং তৈরি হয়। 1 কাপে প্রায় 1/2 কাপ করে গরম স্টক দিন এতে, আর আস্তে আস্তে নাড়তে থাকুন। স্টক যখন শুকিয়ে যাবে তখন আবার 1/2 কাপ দিন। এইভাবে ধীরে ধীরে সব স্টক ব্যবহার করুন, প্রায় 18 থেকে 20 মিনিট লাগবে। চাল নরম কিন্তু সামান্য মানে একটু মানে লেগে লেগে আছে আর কি, এরকম মতো হলে আপনি ওভেনটা বন্ধ করে দিন। এরপর মাখন আর চিজ দিয়ে মিশিয়ে নিন, আর নুন গোলমরিচ পার্সলে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। সাধারণ চালের বদলে আমি কিন্তু বলবো আপনাকে বারবার আরবোরিও বা অন্য কোনো রিসোটো উপযোগী চাল ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে আর কি। আর স্টক সবসময় গরম অবস্থায় অল্প অল্প করে যোগ করবেন, হাত নাড়ানোটা বন্ধ করা যাবে না, হাত নাড়িয়েই যেতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে আপনাকে জানাই আরও একটা কথা, সেটা হচ্ছে রিসোটো খুব শুকনো বা পাতলা নয়, হালকা ক্রিমি হবে, সেটাই আদর্শ আর কি। আর পরিবেশন করবেন কিভাবে? গ্রিল চিকেন, গার্লিক ব্রেড বা স্যালাডের সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগে। আমার তো রিসোটো এমনি খেতেও ভাল লাগে। তো ফুড ফান্ডায় জানিয়ে দিলাম আপনাকে কী করে বানাবেন মাশরুম রিসোটো। তো এবার আপনার জন্য আসতে চলেছে একটা গান।
2: ফুড ফান্ডা, ফান্ডা
3: রথিজিৎ মিত্র আর রথিজিৎ ভট্টাচার্য আর অন্তরা মিত্রের গাওয়া কিশোরী, খাদান থেকে এই গানটা আসছে আপনার জন্য 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর প্রচুর মেসেজ এসছে, এবার পড়া শুরু করি। এবার যে মেসেজ পাঠিয়েছে চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে, উনি লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, লাইট হাউস নিয়ে কি বলবো, কারেন্ট চলে গেলে ঘরের লাইটের খোঁজাখুঁজিতে একে অপরের মধ্যে বিরক্তি প্রকাশ হয়। তারপরের মেসেজ যিনি লিখেছেন মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে, শুভ সকাল, আজ নমস্কার কলকাতাতে লাইট হাউসের অভিজ্ঞতা জানতে চেয়েছেন। আমাদের গ্রামে বছরখানেক হলো এক ব্যক্তি নতুন বাড়ি তৈরি করেছেন, যখন থেকে বাড়িতে থাকা শুরু করেছেন তখন থেকেই সন্ধে হলে চোখ ধাঁধানোর আলোর বাহারি বাড়ির দিকে তাকাতে আকর্ষণ করে, কখনো সবুজ কখনো একেবারে নীল, আলোর বন্যায় ভেসে যায় বাড়ির চারদিক, পথচারী মানুষ থমকে যায় বাড়ির কাছে এসে আলোর এই বাহার দেখে। সত্যি কথা বলতে কি এটাকে তখন লাইট হাউস বলা যেতে পারে, সত্যি তাই। আর এর পরের মেসেজ যিনি লিখেছেন লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে, অরুণিমা সেই 6টা থেকে 7:30 শুনছি, ভালো লেগেছে, আমি একজন হস্তশিল্পী, আমি ভেবেছিলাম এই বিষয়ে কিছু জানতে চাইবেন, লাইট হাউস নিয়ে অভিজ্ঞতা নেই তাই কিছু বললাম না। অবশ্যই লিখতে পারেন, যারা আমার বন্ধুরা রয়েছেন এখন যারা শুনছেন 107 FM রেইনবো, তারা যদি নিজেরা হস্তশিল্প করে থাকেন, মানে তাঁত শিল্পের সাথে যুক্ত থাকেন, হস্তশিল্পের সাথে যুক্ত থাকেন, আজকে তো হ্যান্ডলুম ডে, আপনারা অবশ্যই লিখতে পারেন সেটা নিয়ে, সেটা নিয়ে মেসেজ লিখলে আমি অবশ্যই সেটা পড়ে শোনাবো, এটা কথা দিলাম। এছাড়া একটা মেসেজ এসছে বাউরিয়া বৌলখালি থেকে শান্তনু ঘোষ, 7 বছর আগে আমি আর এক বন্ধু রাতে কই মাছ ধরতে গিয়ে দেখি গাছে একজন নড়ছে, কিন্তু লাইট হাউসে দেখেছি কাউকে দেখতে পাইনি, কারণ লাইট হাউসে তো তখন লাইট বন্ধ থাকে, অনেক ক্ষণ পর সে গাছে উঠে যায়, সেই থেকে রাতে বাড়ি থেকে বেরিয়ে মাছ ধরি না। তারপরের মেসেজ, অনেক মেসেজ এসছে, আমি আস্তে আস্তে পড়বো। হ্যাঁ, আর এখন একটা গান শুনিয়ে দিই আপনাকে, এই গানটা আরমান রশিদ খান আর অন্তরা মিত্রের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। লাইট হাউস নিয়ে তো বেশ কিছু মেসেজ পড়ে ফেললাম, আজকে আবার ইন্ডিয়ান হ্যান্ডলুম ডে, কাজেই শাড়ি নিয়ে যদি কোনো কথা থাকে, মানে এই শিল্পের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন বা কোনো মজার ঘটনাও যদি থাকে হ্যান্ডলুম শাড়ির সঙ্গে জুড়ে, সেটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন। 9903653992 হচ্ছে নাম্বার। আর এইবার বলি যে পরের ঘন্টায় এগোনোর তো সময় হয়ে গেল, পরের ঘন্টায় অনেক কিছু আছে, কিন্তু হ্যালো ডক্টরে ডক্টর চলে আসবেন, আপনাদের খুব প্রিয় ডক্টর, তিনি খুব ভালো গানও গান, ঠিক ধরেছেন, ডক্টর উৎসব দাস। আর তার কাছ থেকে আমাদের অনেকেরই অ্যাপেন্ডিক্সের সমস্যা হয়, তো সেই অ্যাপেন্ডিক্সের সমস্যা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু জানাতে পারেন। এমন একটা অঙ্গ যেটা ফেলে দিলেই হয়, কিন্তু জ্বালাতন না করলে তো কেউ ফেলে না। আবার অনেক সময় বলা হচ্ছে যে তার হয়তো কিছু কিছু মানে কাজ থাকে আমাদের শরীরে, যাই হোক না কেন, সেই সমস্ত প্রশ্ন নিয়ে একই নাম্বার 9903653992

0: 5992 সেই নাম্বারেই মেসেজ করবেন। এখন অনেক মেসেজ আসছে দেখছি, পরের ঘন্টায় যারা মেসেজ করবেন তারা কিন্তু শাড়ি নিয়ে মেসেজ করতে পারেন না। শাড়ি তৈরি, শাড়ি কেনা, এসব নিয়ে তো অনেক মজার গল্প আছে, তবে হ্যান্ডলুম শাড়ি, যেগুলো তাঁতে বোনা হয়, সেই সব নিয়েই গল্প চাইছি। আর এখন পরের ঘন্টায় যেতে যেতে ফ্ল্যাশব্যাক সঙ্গে লতা মঙ্গেশকর আর কিশোর কুমারের ডুয়েট অনুসন্ধান ছবি থেকে আমার স্বপ্ন যে রাখলাম আপনার জন্য, শুনতে থাকুন 107 FM রেইনবো।
1: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি নাগরিককে উৎসাহ ও আনন্দের সঙ্গে আজ জাতীয় তাঁত দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে স্বল্প আয়ের ও পিছিয়ে পড়া তন্তুবায় পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, জাতীয় তাঁত দিবস আজ দেশ জুড়ে উদযাপন করা হচ্ছে। ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়ম সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার জন্য আন্দোলনরত সে রাজ্যের শিক্ষার্থীরা 11 সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করেছে। অনিয়মের বিরুদ্ধে রাঁচিতে বিক্ষোভ আজ চতুর্দশ দিনে পদার্পণ করেছে এবং 6 শিক্ষার্থী তাদের অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতকরণ এবং বার্থ ট্যুরিজম বা কেবল সন্তানদের নাগরিকত্ব নিশ্চিত করতে বিদেশীদের মার্কিন যুক্তরাষ্ট্র সফর রোধ করার লক্ষ্যে 2 আদেশনামায় স্বাক্ষর করেছেন। ওভাল অফিসে বক্তব্য রাখার সময় ট্রাম্প এ বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে একটি দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত আখ্যা দিয়েছেন। কঙ্গোতে ইবোলা সংক্রমণ বেড়েই চলেছে। এখনও পর্যন্ত 4,053 জনের শরীরে ইবোলা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 1,850 জনের। বর্তমানে 694 জন হাসপাতালে চিকিৎসাধীন, সুস্থ হয়েছেন 793 জন। পশ্চিমবঙ্গ সরকার হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সরকারিভাবে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সারা রাজ্যে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ সহ একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেন। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে 31 জুলাই পর্যন্ত 2,16,00,000 আবেদন জমা পড়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। বৈধ আবেদনের ভিত্তিতে আগামী 17 আগস্ট থেকে শুরু হবে তৃতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর নমস্কার কলকাতার শেষ ঘন্টা, তৃতীয় ঘন্টায় ঢুকে পড়েছি। আর ঢুকে পড়ার পর আপনাকে যেটা জানাতে চাই, এবার রাস্তাতেও ভ্যাকিউম ক্লিনিং হবে, আর জলচুরিতে FIR হবে কড়া হুঁশিয়ারি পুরমন্ত্রীর। এবার বিদেশের মতোই রাস্তা হবে ঝাঁ চকচকে, এক চিলতে আবর্জনা দেখলেই তৎপর হবে পুরসভা। রাস্তা পরিষ্কার করতে এবার ছুটবে পুরসভার ভ্যাকিউম ক্লিনার গাড়ি, আর সাকশন সিস্টেমে ময়লা আবর্জনা সাফ করবে এই গাড়ি। এটা কিন্তু এই গাড়ির উদ্বোধন কিন্তু হয়ে গেছে, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এই উদ্বোধনটা আসানসোলে করে ফেলেছেন। আস্তে আস্তে আমরাও ভাবছি যে কলকাতা শহর টাও একদম বিদেশের মতো ঝকঝকে তকতকে হয়ে যাবে, দারুণ ব্যাপার না? আর এবার যে গানটা শোনাতে চলেছি, সেই গানটা পাপনের গাওয়া ইয়াদ, ফ্রম দ্য মুভি মেট্রো ইন দিনো। আপনি মেসেজ পাঠাতে থাকুন, কিন্তু আমি আপনার মেসেজের অপেক্ষায় রয়েছি, সেটা লাইট হাউস নিয়েই হোক বা আমাদের শাড়ি নিয়েই হোক, হ্যান্ডলুম শাড়ি। আজকে তো আমাদের দেশের জাতীয় হ্যান্ডলুম দিবস, কাজেই যে কোনো কিছু নিয়েই আপনি মেসেজ পাঠাতে পারেন। কারণ আমি জানি আমাদের অনেক বন্ধু আছেন যারা নিজেরা তাঁতের কাজ করেন, আমাদের মেসেজ করেন, আমাদের অনেক পুরনো বন্ধু, তারাও যদি মেসেজ পাঠাতে চান পাঠাতে পারেন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর প্রচুর মেসেজ এসছে। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে খুব সুন্দর কবিতায় লিখেছেন, প্রচণ্ড আকাশভাঙা বৃষ্টি ঝরা সুপ্রভাত, উড়িষ্যার শেষে গোপালপুর অন সি, জীবনে প্রথম লাইট হাউস আমি করেছি দর্শন, ওই লাইট হাউসের আশেপাশে ছিলাম মোরা রাতে, থাকতে পারে ওর ছবি তোলা আমার ক্যামেরাতে, মোটামুটি ভারতবর্ষের সকল সমুদ্র বছর বছর নানা স্থানে করেছি আমি ট্যুর, আর কোনো লাইট হাউসের কথা পড়ছে না মোর মনে, ওই একটা দেখার সৌভাগ্য গোপালপুর সি অনে। শ্রাবণী বৃষ্টি ঝরা শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। উনি একটা গান শুনতে চেয়েছেন, আমি নিশ্চয়ই শোনাবো সেই গানটা। আর এর পরের মেসেজ যে করেছে শ্যামসুন্দর দাস, নারকেল বাগান লস্করপুর থেকে গড়িয়া কলকাতা 153, লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, ছেলেবেলায় সপরিবারে করেছিলাম পদার্পণ, মুম্বাই শহরের জলছবি ধরে রেখেছে হৃদয়ের দর্পণ, গাড়ি চলছে ঝড়ের গতিতে আজও আছে স্পষ্ট মনে, হঠাৎ দেখি আলোর ঝিলিক পড়ল এসে দুনয়নে, জড়িয়ে ধরেছি বাবাকে মোর, ভয় হতবম্ব, মুচকি হেসে বাবা বললেন, বোকা ওটা তো বাতিস্তম্ভ, দাঁড়িয়ে আছে সর্বদা যে সকলকে।

ভালোবেসে জাহাজ চলাচলে সাহায্য করে, থাকে মানুষের পাশে। আমার লাইট হাউসের গল্পটা এরকমই, ভারী সুন্দর গল্প। এর পরে যিনি মেসেজ পাঠিয়েছেন, সুখেন্দু ঘোষ গুরুপল্লী থেকে, গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা। পরিভাষায় লাইট হাউস, বাংলায় বাতি ঘর, নদী সমুদ্র জলে বাঁচায়, জানে না আপন পর। জীবন যখন সমুদ্র এক, খুব উত্তাল ঢেউ, ছোট্ট তরিতে বাইত পিতা, ছিল না অন্য কেউ, তিনি ছিলেন জীবনে মোর একমাত্র বাতি ঘর, তীরে এসে তাকে হারিয়ে পারিনি ধরতে কর। অনেকের কাছে তিনি ছিলেন ঠিক তেমন, ভারাক্রান্ত হৃদয় বলি তিনি ছিলেন যেমন। সত্যি তাই, আমাদের বাবা মারাও আমাদের জীবনে অনেক সময় লাইট হাউসের মতো হয়ে যান, তারাই পথ দেখান, তারাই এগিয়ে নিয়ে যান, তারাই বাঁচিয়ে রাখেন। আর এবারে আপনার জন্য আসতে চলেছে একটা গান, ফিরছি গানের পর। শ্রেয়া ঘোষালের কণ্ঠে অজানা কোনো গল্প বলে, 107 FM রেনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজকে কি আপনার জন্মদিন? তাহলে আপনাকে জানাই হ্যাপি বার্থডে। আজ যাদের জন্মদিন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। এইবার আপনাকে জানাই আপনি কার কার সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন, কারণ অনেক সেলিব্রিটি আছেন আজকে যাদের জন্মদিন, তাদের নামগুলো এবার আপনাকে বলে দিই। তাহলে আপনার খুব আনন্দ হবে যে এই রকম বড় বড় সেলিব্রিটির সঙ্গে আমি আমার জন্মদিন শেয়ার করছি। আসলে আপনি নিজেও তো একজন সেলিব্রিটি, তাই না? আর যাদের সঙ্গে আপনার জন্মদিন শেয়ার করছেন, আজ অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ছোটবেলার ক্ষীরের পুতুল শকুন্তলা মনে পড়ে গেল তো? তার অসাধারণ লেখা, অসাধারণ ছবি আঁকা আমরা ভুলি কী করে। আর আজকে সিঙ্গার কম্পোজার সুরেশ ওয়াদকারের জন্মদিন। সুরেশ ওয়াদকার বললেই তো মনে পড়ে যায় একটাই সিনেমার নাম আমার বারবার মনে পড়ে, সেটা হচ্ছে রাম তেরি গঙ্গা মাইলি। কি অসাধারণ গাইতেন, কি অসাধারণ কণ্ঠস্বর, আর সেই সঙ্গে সঙ্গে কি অসাধারণ কম্পোজিশন। তো আজ সুরেশ ওয়াদকারের জন্মদিনে তারই গাওয়া গান রাম তেরি গঙ্গা মাইলির টাইটেল ট্র্যাক এবার আপনার জন্য। আর আপনাদের সবাইকে আরেকবার জানাই হ্যাপি বার্থডে। আমি অরুণিমা ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন,
2: সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা।
4: হ্যালো ডক্টর,
3: আর হ্যালো ডক্টরে যাকে নিয়ে আসবো বলেছিলাম তাকেই কিন্তু নিয়ে এসেছি। ডক্টর উৎসব দাস ভীষণ ব্যস্ত এই সময়, তবু আমাদের সময় দিয়েছেন। গুড মর্নিং।
5: গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং।
3: তো উৎসব, একটা জিনিসের কথা জানতে চাই, যে রোগটা বহু বছর

0: করে হচ্ছে মানুষের আর কি, ঠিক রোগ নয়, আমাদের একটা অঙ্গ যেটা বিশেষ কোনো কাজে লাগে না, কিন্তু সে আমাদের জীবনে প্রচুর উৎপাত তৈরি করতে পারে, অ্যাপেন্ডিক্স। আমরা অনেক সময় এটাকে অবহেলা করি, অবহেলার ফলে কিন্তু মানুষের প্রাণ অবধি যায় এমন ঘটনাও ঘটেছে। এই যে অ্যাপেন্ডিক্স এর সমস্যা, এটা শুরু হচ্ছে কিভাবে বুঝবো, কি কি সিগন্যাল দেয়?
1: একদম, প্রথমে আমাদের যেগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের আমরা যেটাকে বলি যে আমাদের নাভি, নাভির চারপাশে যদি কোনো ব্যথা হয়, মানে একটা ভেগ, মানে ভেগ একটা পেন হয় না, পেরিআম্বিলিকাল পেন বলে এটা, নাভির চারপাশ জুড়ে একটা পেন, হ্যাঁ, তারপরে সেটা যদি দেখা যায় যে আস্তে আস্তে আমাদের একটা পয়েন্ট আছে যে ডান দিকে লোয়ার সাইডে যদি ব্যথাটা আস্তে আস্তে মানে যাকে বলে ছড়িয়ে পড়ছে আর কি, পেরিআম্বিলিকাল রিজনে পেন, সেটা শিফট হচ্ছে টুয়ার্ডস রাইট লোয়ার অ্যাবডোমেন, শার্প একটা সিভিয়ার পেন, এটা যদি মাঝে মাঝে আসে এবং যেটা ধরো কাশছো হাঁটছো বা কোনো মুভমেন্ট হচ্ছে সেই সময় ব্যথাটা আরো বেশি বেড়ে যাচ্ছে, বারবার মানে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল আপসেট হচ্ছে, অর্থাৎ মানে ধরো খুব বমি হচ্ছে, খুব বমি পাচ্ছে বা লস অফ অ্যাপেটাইট হচ্ছে, আর অনেক সময় খুব বেশি হলে তার সাথে সাথে একটা লো গ্রেড ফিভারও হয়, হালকা জ্বর, মুভমেন্টের সাথে সাথে পেন বাড়লো, আর হচ্ছে আমাদের যে বাওয়েল মুভমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো হলেই আমাদের সঙ্গে সঙ্গে টেস্টের দিকে যেতে হবে, মানে ডাক্তারবাবুকে দেখিয়ে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, উনি ওই পেটে অ্যাবডোমেনটা প্যালপেট করে দেখবেন, ব্লাড টেস্ট দিতে হবে, ব্লাড টেস্টে কিন্তু ওই সময় সিআরপি লেভেলটা খুব হাই হয়ে যায়, সিআরপিটা ইউজুয়ালি করতে দেওয়া হয়, অবশ্যই পেটের একটা ছবি, অর্থাৎ মানে ফার্স্টে ইউজুয়ালি আল্ট্রাসাউন্ড, আর না যদি দরকার হয় তখন সিটি স্ক্যান করতে হবে, এইগুলো হচ্ছে, হ্যাঁ এই হলো ব্যাপার। আবার অনেক সময় ধর মেয়েদের ক্ষেত্রে খুব কমন হয় যে মানে এক্টোপিক প্রেগনেন্সি যদি হয়, যেটা মানে নর্মাল জায়গার বাইরে যদি প্রেগনেন্সি হয়, সেইটা অনেক সময় এরকম মানে পেনের সাথে মানে অনেক সময় মিস মানে ওই একই রকম ভাবে দেখা দেয়, তো তখন মেয়েদের ক্ষেত্রে আমরা ইউপিটি করতে দিই অনেক সময়।
0: আমাদের একজন বন্ধু কৌশিক ধর বারাসাত থেকে লিখেছেন, আচ্ছা আমি গল ব্লাডার স্টোন অপারেট করিয়েছিলাম মাইক্রোতে, এখন আমার অ্যাপেন্ডিক্সে সমস্যা হচ্ছে, এটা কি মাইক্রো করা সম্ভব?
1: হ্যাঁ, এবার সেটা ফার্স্ট হচ্ছে যে আগে ছবি করে দেখতে হবে কিরম কি অবস্থা, কতটা কি সাইজ আছে, কিরম কি সিচুয়েশন আছে, সেই বুঝে ডাক্তারবাবু পরামর্শ নিয়ে, প্রথমে যদি খুব অ্যাকিউট মানে ইনফেকশন স্টেজে থাকে তাহলে কিন্তু প্রথমে আগে অ্যান্টিবায়োটিক দিতে হবে, বা অ্যাবসেস যদি থাকে অ্যাবসেস ড্রেনেজ করতে হবে, প্রথমেই যে সার্জারি হবে তা নয়, সিচুয়েশন বুঝে মানে ডাক্তারবাবুকে দেখাতে হবে, ছবি করতে হবে, উনি যে সিচুয়েশন বুঝবেন যে আগে প্রথমে সার্জারিতে যাব নাকি আগে আমরা অ্যান্টিবায়োটিক্স একটা কোর্স করে তারপরে অপারেশনের কথা চিন্তা ভাবনা করবো, সেটা কিন্তু ওনারা অবস্থা বুঝে পেশেন্ট টু পেশেন্ট কেস টু কেস বেসিসে ডিসাইড করবে।
0: আরেকজন লিখেছেন যে আমার নাম রাজেশ দত্ত, আমি বনগা থেকে মেসেজ করছি, আমার অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে 6 মাস আগে, ব্যথাও হয়, অপারেশন করা কি জরুরি?
1: ওই একই কথা বলবো যে মানে ওনার সিচুয়েশন অনুসারে, হ্যাঁ যদি যদি মানে দেখা যায় যে অ্যাকিউট মানে সিচুয়েশন, আমার মনে হয় এটা এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মানে জেনারেল সার্জন, জেনারেল সার্জনের পরামর্শ নিয়ে তবেই এটা বিষয়ে ডিসাইড করা সম্ভব, এটা না এইভাবে শুধু শুনে বলা খুব মুশকিল
0: একদম। আর কিন্তু নিজে থেকে ফেলে রাখাও উচিত না 6 মাস আগে ধরা পড়েছে,
1: কারণ যেটা খুব মানে অনেক সময় হঠাৎ করে অ্যাগ্রিভেট করলে এটা কিন্তু খুব মানে রাপচার হওয়ার একটা চান্স থাকে, মানে পেইনফুল ইনফ্লামেশন, তো রাপচার যদি হয়ে যায় ভেতরে যদি অ্যাবসেস হয়ে ছড়িয়ে পড়ে তাদের কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে,
0: তাহলে
1: খুব সাবধান, এটাকে ফেলে রাখা একদমই উচিত নয়, অবিলম্বে চিকিৎসকের পরামর্শ মানে জেনারেল সার্জনের পরামর্শ
0: একদম। আর তুমি আসা মানেই তো একটু ইচ্ছে হয় তোমার গান শুনি উৎসব,
1: নিশ্চয়ই নিশ্চয়ই, গান তো সবসময় আমাদের সামনেই তো আমাদের 22শে শ্রাবণ, সেই সেই
0: তো একটা গান শুনিয়ে দাও আমাদের সব বন্ধুদের।
1: ঠিক আছে, ওকে ওকে, আমি আজকে আমার 22শে শ্রাবণ উপলক্ষে যে গানটা রিলিজ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে সেই গানটাই শোনাচ্ছি। আমি সাধারণত এই সময় পূজা পর্যায়ে কোন একটা গান করতে পছন্দ করি, মানে পূজা পর্যায়ে গান ওনার চরণে নিবেদন করার।
0: ঠিক ঠিক।

0: অসাধারণ। তোমার মানে যিনি রোগী সারান তিনি গানও গান, উৎসব তোমার রোগীদের তো তোমার গান শুনেই অর্ধেক টক সেরে যাবে। একদম, খুব ভালো থেকো আর থ্যাংক ইউ ভেরি মাচ এতখানি সময় আমাদের দিলে বলে।
1: একদম, আবার কথা হবে।
0: নিশ্চয় নিশ্চয়।
2: হ্যালো ডক্টর, ডক্টর
0: আর এবার আপনার জন্য আসতে চলেছে 107 FM রেইনবো এ পর পর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে। প্রথম গান প্রস্মিতা পালের গাওয়া মাঝে মাঝে তব, তার পরের গান ইমন চক্রবর্তীর কণ্ঠে মনের মতো পাগল পেলাম না, আর একেবারে শেষে জাভেদ আলীর কণ্ঠে জিয়া লাগে না ব্রহ্মার্জুন ছবি থেকে। শুনতে থাকুন 107 FM রেইনবো, আমি অরুণিমা ফিরছি তিনটে গানের পর।
3: FM রেইনবোতে তিনেকে তিন, তিনেকে তিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা আপনার সঙ্গে। 9:55 হয়ে গেছে, বুঝতেই পারছেন চলে যাওয়ার সময় প্রায় চলে এসেছে। তো চলুন একবার লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে ঘুরে আসি, কি অবস্থা রাস্তাঘাটের এই মুহূর্তে কলকাতার।
3: এখনো পর্যন্ত সকল কলকাতার যান চলাচল মোড়ের উপর স্বাভাবিক আছে, তবে বৃষ্টি হচ্ছে, যার জন্য ট্রাফিক

0: মুভমেন্ট একটু স্লো আছে, যারাই পথে বের হবেন অবশ্যই ট্রাফিক আপডেটটা সাথে নিয়ে বের হবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন। আজ সারাদিনের প্রোগ্রামের ভেতরে একটা 12টা নাগাদ শিয়ালদা রেলওয়ে স্টেশন কমপ্লেক্স থেকে গান্ধী স্ট্যাচু পর্যন্ত একটা প্রসেশন আসতে পারে, এখানে 900 থেকে 1000 জন মতো কালেকশন হতে পারে। ট্রাফিকের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা আছে যাতে বড়সড় কোনো ট্রাফিকের অবস্ট্রাকশন না হয়। তবে এরা এজেসি বোস রোড, মৌলালী, এস এম ব্যানার্জি, দরিনা ক্রসিং, নিউ রোড এই রুটটা অ্যাভেল করতে পারে, সেক্ষেত্রে তারা যখন পথে বের হবে, যারাই পথে বের হবেন একটু ট্রাফিক আপডেটটা সাথে নিয়ে বের হবেন, যাতে প্রয়োজনে যদি ট্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে কোনো রেস্ট্রিকশন বা ডাইভার্সন করতে হয় সেক্ষেত্রে তাদের সুবিধা হবে। আর 15G0 আবার সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত একটা প্রসেশন যাবে, যেখানে 8,000 থেকে 10,000 জন মতো কালেকশন হতে পারে ইন কানেকশন উইথ তিরঙ্গা র্যালি, তিরঙ্গা যাত্রা। এক্ষেত্রেও ট্রাফিকের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা থাকবে যাতে ট্রাফিকের উপরে বড়সড় কোনো প্রভাব না পড়ে। তবে একই কথা আবারও বলবো, ট্রাফিক আপডেটটা অবশ্যই সাথে রাখবে। নমস্কার, হ্যাভ এ গুড ডে।
1: তাহলে নিশ্চিন্তে বাড়িতে চললুম, আবার চলে আসব আপনার কাছে। কবে বলুন তো? 11 তারিখ ভোরবেলা চলে আসব, এসে ঘুম ভাঙাবো, প্রচুর বকবক করব, আড্ডা দেবো। আর এখন যেতে যেতে আমি অরুণিমা আপনার জন্য রেখে গেলাম এমন একটা গান, যে গান কোনো দিন পুরনো হবে না। নীলাঞ্জনা নচিকেতার গাওয়া, 107 FM রেইনবো। আজকের মতো চললাম, শুনতে থাকুন 107 FM রেইনবো।
2: FM Rainbow Flashback Song.

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। ইউপিআই লেনদেনে শুল্ক বসানোর সুযোগ নিয়ে লোকসভায় একটি নতুন বিল পাশ হয়েছে। এর ফলে এখন থেকে ব্যাংক এবং পেমেন্ট অ্যাপ প্রদানকারী কোম্পানিগুলি ইউপিআই বা অন্যান্য ডিজিটাল লেনদেনের ওপর ছোটখাটো শুল্ক নিতে পারবে। সরকার জানিয়েছে, গ্রাহক এবং ছোট ব্যবসায়ীদের ওপর খুব সামান্য চার্জ বসিয়ে ব্যাংক ও প্রযুক্তি কোম্পানিগুলির আয় সচল রাখতেই এই ব্যবস্থা। কেন্দ্রীয় সরকার গোয়া রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলিতে তফসিলি উপজাতিদের প্রতিনিধিত্ব পুনর্বিন্যাস আইন 2025 কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে গোয়ার বিধানসভার আসনগুলিতে তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষণের পথ প্রশস্ত হল। দ্য গেজেট অফ ইন্ডিয়াতে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই আইনটি গতকালই কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি নাগরিককে উৎসাহ ও আনন্দের সঙ্গে আজ জাতীয় তাঁত দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে স্বল্প আয়ের ও পিছিয়ে পড়া তন্তুবায় পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, জাতীয় তাঁত দিবস আজ দেশ জুড়ে উদযাপন করা হচ্ছে। আসামে এবছরের বন্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে 97 এ দাঁড়িয়েছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী গোলঘাট ও উদালগুড়ি জেলায় গতকাল দুজনের মৃত্যু হয়েছে। 480টিরও বেশি গ্রাম এখনও জলের তলায় এবং কয়েক হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার হাওড়া ও কলকাতা পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কলকাতা ও হাওড়া পুর নিগম সংশোধনী বিল পাশ করাতে আগামী বুধবার 12 আগস্ট বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গতকাল এ সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু, ইউপিআই লেনদেনে শুল্ক বসানোর সুযোগ নিয়ে লোকসভায় একটি নতুন বিল পাস হয়েছে। এর ফলে এখন থেকে ব্যাংক এবং পেমেন্ট অ্যাপ প্রদানকারী কোম্পানিগুলো ইউপিআই বা অন্যান্য ডিজিটাল লেনদেনের ওপর শুল্ক নিতে পারবে। সরকার জানিয়েছে, গ্রাহক এবং ছোট ব্যবসায়ীদের উপর খুব সামান্য চার্জ বসিয়ে ব্যাংক ও প্রযুক্তি কোম্পানিগুলির আয় সচল রাখতে এই ব্যবস্থা। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে 31 জুলাই পর্যন্ত 2,16,00,000 আবেদন জমা পড়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। বৈধ আবেদনের ভিত্তিতে আগামী 17 আগস্ট থেকে শুরু হচ্ছে তৃতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ। রাজ্য সরকার হাওড়া ও কলকাতা পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কলকাতা ও হাওড়া পুর নিগম সংশোধনী বিল পাশ করাতে আগামী বুধবার 12 আগস্ট বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। পুরুলিয়ার রঘুনাথপুরে প্রায় 4,000 কোটি টাকা বিনিয়োগ করবে একটি বেসরকারি ইস্পাত প্রস্তুতকারী সংস্থা। এটি এরাজ্যে ইস্পাত ক্ষেত্রে অন্যতম বৃহৎ বেসরকারি বিনিয়োগ হতে চলেছে। আগামী 17 আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকল্পের শিলান্যাস করবেন। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে পথ দুর্ঘটনায় দীপাঞ্জন কাশারি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন এক যুবক।

0: পুলিশ জানিয়েছে, গভীর রাতে রাধা কেমিক্যাল মোড়ে দ্রুতগতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বাড়ির পাঁচিলে ধাক্কা মারে। এশিয়া কাপ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটে আগামী 5ই সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্সে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের রশ্মিতা চালিহা। আসানে কোয়ার্টার ফাইনালে তিনি জাপানের শীর্ষ বাছাই হিনা আকেচিকে হারিয়ে দিয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
3: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
2: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। PM সূর্যঘর মুফাত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: আকাশবাণী কলকাতা, আপনি টিউন করেছেন 107 FM রেনবো। স্টুডিওর ঘড়ি জানাচ্ছে সময় এখন 11:03 হয়ে 44 সেকেন্ড, আর আজ শুক্রবার। শুক্রবার মানেই আমরা যাকে নিয়ে কথা বলি এবং যার গান শোনাই আপনারা সকলেই জানেন, তিনি কাজী নজরুল ইসলাম। আমরা থাকব, আমরা খুঁজব বন্ধু নজরুল, প্রেমিক নজরুলকে। তবে তার আগে, আমরা সেই খোঁজা শুরু করার আগে, পূর্বী দত্তের কণ্ঠে এবং তারপর ফিরোজা বেগমের কণ্ঠে দুটি গান।

গানটি শুনলেন ফিরোজা বেগমের কণ্ঠে। আমরা একটু আগে যে কথা বলছিলাম, যে কথা আলোচনা করছিলাম, যে নজরুলের জীবনে, মানে আমরা তো নজরুলকে এমন বিশেষণে ভূষিত করেছি, আসলে আমরা তো অত্যন্ত বিশেষণ প্রিয় জাতি, যে নজরুল বিদ্রোহী কবি বলে আমরা শুধু তার বিদ্রোহী সত্তা খুঁজেছি। কিন্তু এই বিদ্রোহী সত্তার বাইরে নজরুল এমন একজন মানুষ ছিলেন, যিনি প্রেমিক, যিনি বন্ধুবৎসল। আসলে নজরুল সাম্যের গান গেয়েছিলেন, তিনি দেখেছিলেন, তিনি খেয়াল করেছিলেন যে মানুষে মানুষে অসাম্য প্রকট। মানুষের জীবনে অনেক কিছু থাকলেও যেটার খুব অভাব সেটা হচ্ছে সাম্যের অভাব, সকলকে সমান ভাবতে পারার অভাব, সকলকে এক চোখে দেখার অভাব। তিনি তাই মানুষে মানুষে সাম্য খুঁজেছেন, তিনি অবিচার অসাম্যের বিরুদ্ধে গর্জে উঠেছেন, তিনি বৈষম্য বিরোধী কবিতা লিখেছেন। এবং শুধুমাত্র তাই নয়, মানুষে মানুষে সমস্ত বিভেদ ভুলে এক হয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার কবিতা তিনি লিখেছেন। তার মন ছিল কবির মন, আদ্যপান্ত যেখানে কবিতা আর গানের যাওয়া আসা সেখানে ছিল একটা খুব কোমল শিশুর মতন মন, যা বন্ধুদের ভালোবাসত, যা মানুষকে ভালোবাসত। যে কোনো মুহূর্তে তিনি মানুষের ডাকে সাড়া দিয়ে ছুটে যেতেন, ফলে তাকে কখনো কেউ ধরে রাখতে পারত না, কোনো বিধিনিষেধ তিনি মানতেন না। আর নজরুলকে পাশে চাইতেন প্রত্যেকে, তিনি যেখানে যেতেন আনন্দের স্রোত বয়ে যেত। এমনই ছিলেন আনন্দ দিয়ে ভরা একজন মানুষ, আনন্দ দিয়ে গড়া একটা মানুষ। নিজের চারপাশকে তিনি ভরিয়ে রাখতেন, কারণ তিনি সবার কথা যেমন ভাবতেন তেমনই তিনি ছিলেন সবার সখা বা সবার বন্ধু। সেখানে কোনো ভেদাভেদ ছিল না, বড় ছোট ছিল না। অবলীলায় মজার মজার ছড়া তিনি লিখেছেন ছোটদের জন্য, আবার তিনি লিখেছেন একের পর এক প্রেমের কবিতা। তিনি সকলের সঙ্গে একাত্ম বোধ করতেন, এই নজরুলকে খোঁজার চেষ্টা করছি আমরা। আমরা চলে যাব পরের একটি গানে, গানটি সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

আমরা কথা বলছি বন্ধু নজরুলকে নিয়ে, এবং আমরা জানি যে নজরুলের একেবারে ছেলেবেলার দিনগুলো থেকে বন্ধুবৎসল নজরুলের সঙ্গে বন্ধুত্ব করে ওঠে আরেক সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের। এবং কি অদ্ভুত দুজনের এমন বন্ধুত্ব যে একেবারে ছেলেবেলার দিনগুলোতে, শুরুর দিনগুলোতে শৈলজা লিখতেন কবিতা আর নজরুল লিখতেন প্রবন্ধ গল্প। কিন্তু পরবর্তীকালে ঠিক ব্যাপারটা উল্টো হয়ে গেল। শৈলজা একদিন অনুরোধ করলেন নজরুলকে যে কবিতা লেখার জন্য, এবং শুধুমাত্র যে কবিতা লেখা, গান এইসবের মধ্যে তাদের বন্ধুত্ব কিন্তু আবদ্ধ ছিল না। এমনও ঘটনা শোনা যায় যা শৈলজানন্দ মুখোপাধ্যায় নিজের কথায় লিখেছেন, সেই সময় সমাজের যে কুসংস্কারাচ্ছন্ন দিক, সেই সময় সমাজের যে অন্ধকারাচ্ছন্ন দিক, তাতে যে স্কুলের বোর্ডিং স্কুলে শৈলজা থাকতেন, সেই বোর্ডিং স্কুলে নজরুলের ছিল নিত্য যাতায়াত। তো সেই যাতায়াতের মাঝে বোর্ডিং স্কুলে মাঝে মাঝেই রাতের বেলায় খাওয়া দাওয়ার করে নজরুল ওখানে থেকে যেতেন। একদিন হোস্টেলের যিনি কাজ করেন, হোস্টেলের যিনি ছাত্রদেরকে যিনি সহযোগিতা করেন, সেই তিনি নজরুলের খাবার বাসন মাজতে অস্বীকার করলেন। তার কারণ নজরুলের ধর্মীয় পরিচয়। তো এখন শৈলজা পড়লেন খুব ফাঁপড়ে, যে বন্ধু বন্ধুকে কথা তিনি বলতেও পাচ্ছেন না। তো কিচ্ছু মাত্র না বলে রাতের বেলায় নজরুলের যে খেয়ে যাওয়া ইঁটো বাসন, সেটি শৈলজা নিজের হাতে পরিষ্কার করলেন। তো এমনই আন্তরিক ছিল তাদের মধ্যে বন্ধুত্ব, তাদের মধ্যে আন্তরিকতা। আমরা সে কথায় থাকবো। তার সঙ্গে আরও অনেক বন্ধু যারা নজরুলের জীবনের বিভিন্ন সময় এসেছেন, অনেক অসমবয়সী মানুষের সঙ্গে নজরুলের বন্ধুত্ব করে উঠেছে। কখনও কখনও তারা মানে এখনকার ভাষায় যদি আমি বলি, তারা ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড হয়ে উঠেছেন। তাদের মধ্যে অন্যতম মুজাফফর আহমেদ। থাকবো সে কথায়। তবে তার আগে এই গানটি আমরা শুনে নেব, গানটি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আমরা কথা বলছিলাম কাজী নজরুলের বন্ধু সত্তা নিয়ে, এবং তার বন্ধু, তার প্রাণপ্রিয় বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কথা। শৈলজানন্দ তার আত্মজীবনী কেউ ভুলে কেউ ভোলে না তা লিখছেন। আমি রানীগঞ্জে, নজরুল সিয়াটসোল রাজার স্কুলে, মাইল দুয়েকের ছাড়াছাড়ি থার্ড ক্লাসে এসে মিললাম দুজনে। সেই টানে ধর্মাধর্ম নেই, বর্ণাবর্ণ নেই, সৃষ্টির টান, সাহিত্যের টান। আজ যখন দিকে দিকে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে, মানুষ প্রশ্রয় দিচ্ছেন ধর্মান্ধতাকে, তখন এই বন্ধুত্বের কাহিনী, এই বন্ধুত্বের নজির বাঙালির জীবনে চিরকালীন। 1910-11 সালে বন্ধুত্ব হয়েছিল রায় সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের নাতি শৈলজানন্দ মুখোপাধ্যায় আর চুরুলিয়ার সম্ভ্রান্ত বংশীয় কিন্তু দরিদ্র পরিবারের সন্তান কাজী নজরুলের। নজরুল চুরুলিয়া ছেড়ে রানীগঞ্জে সিয়ারসোল রাজ স্কুলে এলেন আর শৈলজানন্দ রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পড়তে এলেন। সেখান থেকেই দুজনের গভীর বন্ধুত্বের সূচনা, এবং আমৃত্যু শৈলজানন্দ সেই বন্ধুত্বকে এত সম্মান করতেন তা অত্যন্ত বিরল ঘটনা। এমনকি তার আত্মজীবনী কেউ ভোলে কেউ ভোলেনাতে তিনি লিখছেন, আমি রানীগঞ্জে নজরুল সিয়ারসোল রাজার স্কুলে মাইল দুয়েকের ছাড়াছাড়ি, যে কথা একটু আগে উল্লেখ করলাম, থার্ড ক্লাসে এসে মিললাম দুজনে। সেই টানে ধর্মাধর্ম নেই, বর্ণাবর্ণ নেই, সৃষ্টির টান, সাহিত্যের টান। এ প্রসঙ্গে এটা বলা যেতেই পারে যে শৈলজানন্দ জন্মগ্রহণ করেন 19 মার্চ অন্ডাল গ্রামে, এবং ওই গ্রামেই তার প্রাথমিক শিক্ষা।

লেখারও সূচনা। তার মাতামহ রঘুনাথ চট্টোপাধ্যায় আর দাদা ছিলেন রায় সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। কিন্তু এলাকায় শৈলজানন্দ মুখোপাধ্যায়কে সবাই রায় সাহেবের দৌহিত্র হিসাবেই চিনতেন। আবার কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 11 জ্যৈষ্ঠ 1899 সালে। বাংলার এই দুই ব্যতিক্রমী সাহিত্য প্রতিভা শুধু বর্ধমান জেলাতে নয়, বাঙালি জাতির কাছে নমস্য। শৈলজানন্দ শুধু সাহিত্যিক নন, তিনি প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তার গল্প ডাক্তার থেকে আনন্দাশ্রম সিনেমাটি তৈরি হয়েছে, আমরা সকলে জানি সে কথা। আবার তিনি তৈরি করেছিলেন শহর থেকে দূরে কয়লাখনি অঞ্চলের যে ভাষা ও সংস্কৃতিকে তিনি প্রথম জনসমক্ষে এনেছিলেন। আবার এই যে দুই সাহিত্যিক অর্থাৎ নজরুল এবং শৈলজানন্দ, তারা দুজনেই কিন্তু গুরুদেব রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহধন্য ছিলেন এবং একেবারে কিশোর বয়স থেকেই। তো ওই যে একেবারে কিশোর বয়সে শৈলজার গ্রামে তিনি নজরুলকে সাঁতার শিখিয়েছিলেন। একেবারে গ্রামের বন্ধুত্ব, অনাবিল বন্ধুত্ব, অন্তরের বন্ধুত্ব যেভাবে গড়ে ওঠে আর কি। একবার এমন এক ঘটনার কথা বলি, নজরুল প্রায় পুকুরে ডুবেই যাচ্ছিলেন, তো রায় সাহেবের সহিস মাহবুব তাকে উদ্ধার করেন। এবং শোনা যায় যে ওই যে অন্ডাল গ্রামে যেখানে পুকুরে তিনি সাঁতার শিখেছিলেন, সেখানে বেশ কয়েকটি গান তিনি লেখেন, নজরুল বেশ কয়েকটি গান রচনা করেন। এবং যেই ঘরে দুই বন্ধু নজরুল ও শৈলজানন্দ দিনের পর দিন থাকতেন, সেই ঘর এখনও কিন্তু রয়েছে, পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমরা থাকবো নজরুল এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কথা নিয়ে আমরা থাকবো, তবে তার আগে আমরা চলে যাব আরও একটি গানে, সুস্মিতা গোস্বামীর কণ্ঠে এই গানটি।

আমরা গানটি শুনলাম সুস্মিতা গোস্বামীর কণ্ঠে। আমরা যে কথায় ছিলাম, বন্ধু নজরুলের কথায় ছিলাম, এরপরেই আমরা পরের ঘন্টায় প্রেমিক নজরুলের কথায় যাব। তবে তার আগে এখনও বেশ কিছুটা আমাদের বলা বাকি। আমার বন্ধু নজরুল গ্রন্থে শৈলজানন্দ নজরুলের যে মহান অসাম্প্রদায়িক মানসিকতা, তার ভূয়সী প্রশংসা করছেন। হাওয়ায় ওড়ে সাদা কাশের ফুল, আর দূরে হয়তো কোনো ঘুঘুটাকা প্রান্তরের পারে ছোট্ট একটা মাটির ঘরের ভিতর বসে সুর করে মহাভারত পড়ে, রামায়ণ গান করে দরিদ্র এক মুসলমানের ছেলে দুখুমিয়া, আর হিন্দু মেয়েরা হাত জোড় করে শুনে সেই মহাকাব্যের কীর্তি কাহিনী। এই যে দুই বন্ধু, তাদের স্বীয় সৃজনক্ষেত্রে নক্ষত্র, কিন্তু তাদের যোগসূত্র কিন্তু মানবপ্রেম। দুজনেই ছিলেন মানবপ্রেমিক। সেই মানবপ্রেমে সংকীর্ণ জাতপাতের ভেদাভেদের অনেক উপরে। শৈলজানন্দ বলতেন যে মানুষকে ভালোবেসেই তার সাহিত্যের অঙ্গনে আগমন, আর নজরুল তো বলেইছেন

মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই যে দুই মনীষী, তাদের যে সাহিত্যকর্ম এবং সাহিত্যের বাইরে তাদের যে বিস্তৃতি, সে চলচ্চিত্র হোক বা অন্য কোনো ক্ষেত্রে, নজরুলের যে জীবন দর্শন, শৈলজানন্দের যে জীবন দর্শন, বা পরের কিছুক্ষণ পরেই, এরপরেই আমি যার কথা উল্লেখ করব, মুজাফফর আহমেদের যে জীবন দর্শন, তা কিন্তু এক সুতোই বাধা ছিল, বা কাজী মাতাহার হোসেনের যে জীবন দর্শন, তা কিন্তু এক সুতোই বাধা ছিল একটা জায়গাতে, সেটি অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহ এবং মানবপ্রেম। থাকবো সে কথায়, তবে তার আগে অপর্ণা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি আপনার জন্য।

সৈনিক জীবন থেকে ফিরলেন নজরুল। সৈনিক জীবন শেষে যারা ফিরে এসেছিলেন, ব্রিটিশ সরকার তাদের নানা রকম চাকরির ব্যবস্থা করে। নজরুলের সহযোদ্ধা বন্ধুরা সবাই বিভিন্ন চাকরিতে যোগদান করতে থাকেন। নজরুলের আয়ের সে সময় কোনো পথ নেই, কী করবেন? তো একদিন বর্ধমান ডিস্ট্রিক্ট অফিসে সাব রেজিস্ট্রারের চাকরির জন্য দরখাস্ত দিয়ে বসেন। বন্ধুরা চাকরিতে না যাওয়ার পরামর্শ দেন। তো নজরুল, তার তখন আয়ের কোনো উৎস নেই, তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। মুজাফফর আহমেদ তখন তাকে বলেন যে সাব রেজিস্ট্রারের চাকরি হলে তোমাকে কোথাও দূরে কোনো গ্রামে পড়ে থাকতে হবে, সে জায়গায় কলকাতার যে সাহিত্যিক পরিবেশ সেটা তুমি পাবে না, আর এই পরিবেশ হারালে তোমার শক্তির বিকাশে বাধা ঘটবে। মুজাফফর আহমেদের সে কথাই নজরুল বুঝতে পারেন। তো নজরুলের যে একমাত্র শক্তি লেখালেখি, মুজাফফর আহমেদের মতন ধীর শক্তি সম্পন্ন মানুষ সেদিন বুঝেছিলেন। তার জীবনে, নজরুলের জীবনে অন্যতম প্রধান বা বলা যায় যে সত্যিকারের মিত্র যে কয়েকজন ছিলেন, তার মধ্যে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম যে দুজনের, একজন শৈলজানন্দ মুখোপাধ্যায়, আরেকজন অবশ্যই মুজাফফর আহমেদ। নজরুল জীবনে মুজাফফর আহমেদের অবদান সম্বন্ধে অনেক নজরুলবিদ, নজরুল নিয়ে যারা গবেষণা করেছেন, নজরুল গবেষক, তারা বলছেন যে নজরুলের জীবনে মুজাফফর আহমেদের সান্নিধ্য ছিল আশীর্বাদ স্বরূপ। তিনি তাকে আপদে বিপদে নানাবিধ সমস্যা সংকটে সাহায্য উপদেশ দিয়ে রক্ষা করেছেন। দিন দরিদ্র শ্রমিক কৃষকদের যে আন্দোলন, তাতে তাকে অংশীদার করেছেন, শরিক করেছেন। তার নিজের আর্থিক কষ্ট ছিল, তবু নজরুলকে পক্ষী মাতার মতো আগলে রেখেছেন। সাহিত্য সমিতির ডেরায় আসার পর থেকে তিনি তার ভালো মন্দ দেখভাল করেছেন, সুপরামর্শ দিয়েছেন। এটাই তো প্রকৃত বন্ধুর কাজ। আমরা থাকবো এই কথায়, তবে তার আগে রামানুজ দাশগুপ্তের কণ্ঠে এই গানটি আপনার জন্য।

0: বলে।
1: স্টুডিও রেকর্ডে জানাচ্ছে সময় এখন 11:59। তো এই রজরুলের কথা বলতে বলতে সেই গল্পে থাকতে থাকতে একটা ঘন্টা কেমনই আমরা পার করে ফেলেছি। তবে এখনও অনেক গল্প, অনেক কথা শোনানোর বাকি। সমস্ত কথাই শোনাবো আমরা যে পরের অর্ধে, খবরের পরে আবার যখন ফিরে আসবো ঠিক 12:02। তো আসার পর নজরুলের জীবনের আরও অনেক ঘটনা, অনেক গল্প শোনাবো। শুধু এটুকু বলি যে নজরুল তো একটু আগে যে কথা বলছিলাম যে চাকরিতে যাওয়া তো তিনি বাদ দিলেন, তো তাঁর জীবনে খুব স্বাভাবিকভাবেই আবার আর্থিক সংকট শুরু হলো। তো নজরুল কলকাতায় এসেছেন, এ কথা শুনে তার বন্ধু মঈনুদ্দিন হোসেন রেজিস্ট্রি করা খামে তাকে 50 টাকা পাঠান। ভেবে দেখুন, এটা কিন্তু আজকের দিনে নয়, আমরা যে সময় ভাবছি সে সময় 50 টাকার মূল্য প্রচুর। কিন্তু নজরুল এতটাই বন্ধু বৎসল ছিলেন, আর এই যে মঈনুদ্দিন হোসেন, ইনিও ছিলেন নজরুলের আরও এক বন্ধু, আরও এক আত্মজ, আরও এক শহীদ। তার বাড়ি ছিল বীরভূমে, তিনি নজরুলকে ভালোবাসতেন এবং ইনিও কিন্তু নজরুলের জীবনের একজন প্রকৃত মিত্র বলা যেতেই পারে তাকে। আমরা আরও অনেক বন্ধুদের কথায় থাকবো এবং যে প্রসঙ্গের উল্লেখ করলাম, তো কলকাতায় এলেন, তারপর কী হলো, তারপর কীভাবে তার বন্ধুরা তাকে সহযোগিতা করলো, তবে সবই শুনব সংবাদ বিরতির পর। ফিরে আসছি, শুনতে থাকুন 107 AIR FM রেনবো।
2: আকাশবাণী কলকাতা, FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। ইউপিআই লেনদেনে শুল্ক বসানোর সুযোগ নিয়ে লোকসভায় একটি নতুন বিল পাস হয়েছে। এর ফলে এখন থেকে ব্যাংক এবং পেমেন্ট অ্যাপ প্রদানকারী কোম্পানিগুলি ইউপিআই বা অন্যান্য ডিজিটাল লেনদেনের ওপর ছোটখাটো শুল্ক নিতে পারবে। সরকার জানিয়েছে গ্রাহক এবং ছোট ব্যবসায়ীদের ওপর খুব সামান্য চার্জ বসিয়ে ব্যাংক ও প্রযুক্তি কোম্পানিগুলোর আয় সচল রাখতেই এই ব্যবস্থা। ভারত ও চীন গতকাল নতুন দিল্লিতে সীমান্ত বিষয়ে কার্যপদ্ধতি সম্পর্কিত 36তম বৈঠকে অংশ নেয়। বিদেশমন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়েছে উভয় পক্ষই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি বিশ্লেষণ করতে খোলামেলা আলোচনা করে। দুটি দেশই সীমান্ত নির্ধারণ ব্যবস্থাপনা এবং কার্যপদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। হার ঘাট তিরঙ্গা কর্মসূচিতে রাজ্য সরকার সরকারিভাবে অংশ নিতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল সারা রাজ্যে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ সহ একগুচ্ছ কর্মসূচি আয়োজনের কথা ঘোষণা করেন। তিনি বলেন, দেশপ্রেমের আদর্শকে সামনে রেখেই কেন্দ্রের এই কর্মসূচিতে সামিল হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার হাওড়া ও কলকাতা পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য কলকাতা ও হাওড়া পুর নিগম সংশোধনী বিল পাস করাতে আগামী বুধবার 12 আগস্ট বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। পুরুলিয়ার রঘুনাথপুরে প্রায় 4,000 কোটি টাকা বিনিয়োগ করবে একটি বেসরকারি ইস্পাত প্রস্তুতকারী সংস্থা। এটি এ রাজ্যের ইস্পাত ক্ষেত্রে অন্যতম বৃহৎ বেসরকারি বিনিয়োগ হতে চলেছে। আগামী 17 আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের শিলান্যাস করতে পারেন বলে জানা গেছে। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্সে মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের অস্মিতা চালিহা। আসানে কোয়ার্টার ফাইনালে তিনি জাপানের শীর্ষ বাছাই হিনা আকে

0: টিকে 20-22, 21-15, 21-19 ব্যবধানে হারান। এশিয়া কাপ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটে আগামী 5ই সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এ মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

গানটি শুনলেন দীপাবলি দত্তের কণ্ঠে। আমরা যে কথায় ছিলাম, যে আলোচনায় ছিলাম বা যে গল্পে ছিলাম, তো সেই মইনুদ্দিন হোসেনের রেজিস্ট্রির কথা বললাম, যে 50 টাকা করে খামে তিনি পাঠালেন। নজরুলের সঙ্গে একে একে পল্টন ফেরত বাঙালি সৈন্যরা দেখা করার জন্য ভিড় জমাতে থাকলেন। নজরুলের পবিত্র গঙ্গোপাধ্যায়ের ঠিকানা সংগ্রহ করে কলকাতায় আসার পরদিনই তার সঙ্গে দেখা করতে যান। কিন্তু ওই সময় পবিত্র গঙ্গোপাধ্যায় তার বাসায় ছিলেন না। তো নজরুল একটা চিরকুট লিখে আসেন, যে চিরকুটে লিখেছিলেন, পবিত্রবাবু কাল কলকাতায় এসে পৌঁছেছি, দেখা করতে এলাম কিন্তু বরাত খারাপ, আছি 32 নম্বর কলেজ স্ট্রিটে, বাড়িতে আপনার সুপরিচিত, দেখা পাওয়ার আগ্রহে বসে থাকব। নজরুলের সেই চিরকুট পেয়ে দেখা করতে আসেন পবিত্র গঙ্গোপাধ্যায়। নজরুল তখন সাহিত্য সমিতির ঘরে একটা ন্যাড়া তক্তাপোষের উপর বসে হারমোনিয়াম বাজাচ্ছিলেন। পবিত্র গঙ্গোপাধ্যায় নজরুলকেই জিজ্ঞাসা করেন, আমি হাবিলদার সাহেবকে খুঁজছি, আছেন তিনি? নজরুল পবিত্র গঙ্গোপাধ্যায়কে চিনতে পারেন এবং জড়িয়ে ধরেন। কিছুক্ষণ পর আসেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। পবিত্র গঙ্গোপাধ্যায় তাঁর এই বিশেষ মুহূর্তটি, এই যে ঘটনাটা আমি উল্লেখ করলাম, সেটা তার আত্মজীবনীমূলক গ্রন্থ, সেখানে তিনি লিখেছেন। এবং তিনি আরও লিখছেন যে ভেতরের দিকে থাকতেন মুজাফফর আহমেদ, সেই ঘরের দিক থেকে ভাঙা হারমোনিয়ামের বেসুরো আওয়াজ কানে এলো। ভেতরে গিয়ে দেখি একটি প্রাণবন্ত তরুণ বসে বসে ভাঙা হারমোনিয়ামের সাহায্যে সুর ভাজছেন। প্রশ্ন জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি বললাম, হাবিলদার কবিকে চাই। তরুণ সহাস্য মুখে লাফ দিয়ে উঠেই আমাকে দু হাতে চেপে ধরলেন। সঙ্গে সঙ্গে প্রশ্ন এলো, আপনি কি পবিত্র গাঙ্গুলি? আমার জবাবের পূর্বেই তিনি কখন যে তার আলিঙ্গনে পিষ্ট হলাম আজ এতদিন পর তা মনে করতে পারিনি।

মিনিট কয়েকের মধ্যেই আপনি থেকে তুমিতে এসে পৌঁছলাম, এবং দুজনের যখন ছাড়াছাড়ি হলো তখন উভয়ে এই ধারণা নিয়ে ফিরলাম যে আমাদের পরিচয় অনন্তকালের। মানে এতটাই ছিল নজরুলের উষ্ণতা, একজন অপরিচিত মানুষ যার সঙ্গে প্রথমবার তার পরিচয় হচ্ছে, কিন্তু তা সেও কখন যে তার একান্ত পরিচিত, একান্ত আপন হয়ে উঠলেন, এ বোঝা বড় ভার। পবিত্র গঙ্গোপাধ্যায়ও ছিলেন নজরুলের খুব কাছের বন্ধুদের একজন, এবং নজরুলের চেয়ে কয়েক বছরের বড় হলেও তাদের ঘনিষ্ঠতা ছিল বন্ধুত্বের। নজরুল জীবনে নানা সুখ দুঃখের ভাগিদার ছিলেন তিনি, এবং প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকা তিনি ছিলেন প্রধান সহযোগী। চলমান জীবনের দুটি খণ্ডে গ্রন্থটি পবিত্র গঙ্গোপাধ্যায়ের একটা অনন্ত কীর্তি। তাদের সে সময়ের মানুষের জীবনচিত্র এবং সমসাময়িক সমাজ জীবনের চিত্র অত্যন্ত সাবলীলভাবে উঠে এসেছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটকটি তাঁরই দ্বারা জেলে নজরুলের কাছে পাঠিয়েছিলেন। থাকবো সে সমস্ত কথায়। তার আগে অজয় চক্রবর্তীর কণ্ঠে এই গানটি আপনার জন্য।

জুই বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

আমরা বেশ কিছুটা সময় ধরে নজরুল আর তার বন্ধুদের কথা গল্প করছি, আলোচনা করছি। দেখতে দেখতে স্টুডিওর ঘড়ি 12:26 সেটা জানান দিচ্ছে। আমরা একটু আগে পবিত্র গঙ্গোপাধ্যায়ের কথা বলছিলাম। তো পবিত্র গঙ্গোপাধ্যায় সবুজপত্র পত্রিকায় কাজ করেন, সেই সুবাদে নজরুল করাচি সেনানিবাস থেকে আশায় শিরোনামে একটি কবিতা পাঠিয়েছিলেন। কিন্তু সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরী কবিতাটিকে অমনোনীত করলে পবিত্র গঙ্গোপাধ্যায় তা প্রবাসীর তৎকালীন সহকারী চারু বন্দ্যোপাধ্যায়কে প্রকাশের জন্য দেন। কবিতাটি প্রবাসীতে প্রকাশিত হলে পবিত্র গঙ্গোপাধ্যায় করাচিতে নজরুলকে সে খবর জানিয়ে চিঠি লেখেন এবং তার চিঠির উত্তরে নজরুল যে চিঠিটি লেখেন তাতে প্রকাশিত কবিতাটি সম্পর্কে একদম খুব পরিষ্কার বক্তব্য রয়েছে। নজরুলের পাঠানো কবিতাটি ছিল যে কবিতাটির কথা মানে এবং যেটা থেকে তার পবিত্র গঙ্গোপাধ্যায়ের সাথে আলাপের সূত্রপাত, তখনও বন্ধুত্ব হয়নি, আলাপের সূত্রপাত, হাফিজের রুবাইতের একটি ভাবানুবাদ যে কবিতাটি তিনি পাঠিয়েছিলেন। এবং নজরুল সেনাবাহিনীতে থাকা অবস্থায় হাফিজের কবিতার যে অনুবাদ শুরু করেন তারই একটি তিনি পাঠিয়েছিলেন তখন প্রকাশের জন্য। কবিতাটি পরবর্তীকালে নজরুলের নির্ঝর কাব্যগ্রন্থে সংযুক্ত।

এবং ওই কবিতায় কোনো এক প্রিয়াকে প্রকৃতির রূপের মাঝে পাওয়ার কামনা ব্যক্ত রয়েছে। নাইবা পেলে নাগাল, নাইবা পেল নাগাল, শুধু সৌরভেরই পাশে অবুজ সবুজ দূরপা যেমন জুঁই কুড়িটির পাশে। চলে যাব পরের গানে।

0: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
0: আর ইলেকট্রিক বিলের?
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আপনি শুনছেন 107 এআইআর এফএম রেনবো। এখন একটি আবহাওয়ার ঘোষণা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলার বেশ কিছু অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যে, এবং সেজন্য একটি হলুদ সতর্কতা জারি রয়েছে। আপনারা যারা বাড়ির বাইরে বার হবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এ বিষয়ে ঘোষণাটি শেষ হল। কানে বাজুক, মনের

0: রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আগের গানটি শুনলেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে, এবং এরই মধ্যে স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে সময় এখন 12:38 হয়ে 48 সেকেন্ড, মানে খুব বেশি সময় আর বেঁচে নেই। বন্ধু নজরুল নিয়ে কথা বলতে বলতে বেশ কিছুটা সময় আমরা পার করে নিয়েছি, তবে যেহেতু উল্লেখ করেছিলাম, মানে শুধু বন্ধু নজরুল নিয়ে দুটো এপিসোড কম করে করা যেতে পারে, কি আরও অনেক বেশি এপিসোড করা যেতে পারে, কিন্তু যেহেতু উল্লেখ করেছিলাম প্রেমিক এবং বন্ধু নজরুল, মানে প্রেম ছাড়া তো বন্ধুত্বও হয় না, তো এখন এই স্বল্প সময়ের পরিসরে একটু ছুঁয়ে দেখব। আবারও কোনো অন্য কোনো সময়, অন্য কোনো পর্বে অবশ্যই প্রেমিক নজরুলকে নিয়ে বিস্তারিত কথা বলবো। আগেও বলা হয়েছে এমন কথা, আর আগেও আলোচনা করেছি। তো পার্থিব প্রেমের যে বিশ্বাসহীনতা ও ক্ষণস্থায়িত্ব, তার অভিজ্ঞতা প্রেমিক নজরুলকে প্রেমের প্রতি জীবনে একটা সময় পরে নিরাসক্ত করে তুলেছিল। প্রেমের জন্য নারীর কাছ থেকে তিনি চেয়েছিলেন পূর্ণ আত্মসমর্পণ, কিন্তু কোথাও তিনি তা পাননি। অমর এক প্রেমের জগতে আত্মার শান্তি খুঁজে ফিরেছিলেন, যেখানে প্রেম বিচ্ছেদের জ্বালায় কলুষিত হয়ে ওঠে না, এবং তিনি তার আকাঙ্ক্ষিত প্রেমকে সুন্দরতর আরও এক জগতে খুঁজে ফেরেন, যেখানে প্রেম নেই, কোনো নৈরাশ্য, কোনো বেদনা নেই, তা ছিল সৃষ্টিকর্তার প্রতি প্রেম। পার্থিব প্রেমকে বিদায় দিয়ে নজরুল লেখেন, পরজন্মে দেখা হবে প্রিয়, ভুলিও মোরে হেথা ভুলিও, এ জন্মে যাহা বলা হল না আমি বলিব না, তুমিও বলো না। চলে যাব পরের গানে।

ছত্রি ছত্রে, তার যে প্রেমিক মন, সে প্রেমিক মন কে আমরা খুঁজে পাই যখন তিনি বলছেন যে তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার রূপ সে তো তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা তারা পূবের অরুণ রবি, তুমি ভালোবাসো বলে ভালোবাসি সবই।

আবার তিনি একই সাথে বলছেন, হেমুর রানী তোমার কাছে হার মানি আজ শেষে। আবার সেই কবিতাতে তিনি বলছেন যে, আমার সমরজয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে ওঠে ভারী, সেই ভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানাহার পরাই তোমার কেশে। ওগো জীবন দেবী, আমায় দেখে যখন তুমি ফেললে চোখের জল, আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল। আমরা দেখছি, খুঁজে পাব যে এই যে সব বিদ্রোহ প্রতিবাদ, তারপর নজরুল কোথাও একটা প্রেম খুঁজতে চেয়েছেন। সেই প্রেম কখনো মানব প্রেম, কখনো তার প্রিয়ার প্রতি অনাবিল প্রেম। তিনি আশ্রয় চেয়েছেন যেখানে তার সমরজয়ী অমর তরবারি। তিনি বুঝেছেন যে গোটা পৃথিবী জয় করে এলেও এই প্রেম যদি তিনি না পান, বা এই প্রেম যে মানুষ পান না, একটা অপূর্ণতা থেকে যায়। নজরুল সেখানে পূর্ণতা খুঁজেছেন সেই প্রেমের মধ্য দিয়ে। তাই একেবারে শেষ লগ্নে আমাদের অনুষ্ঠানের, কারণ স্টুডিওর ঘড়ি আমাদের জানান দিচ্ছে আমরা একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি, আবারও আসবো এক ঘন্টা পরে নাটকের, দুপুরের নাটক নিয়ে, বাংলা নাটক নিয়ে। কিন্তু এটি শেষ করার আগে যেটা না বললেই নয়, যে আমরা শুরু করেছিলাম যে কথা দিয়ে, যে কোনো একটা বিশেষণে নজরুলকে বাঁধা যায় না। বিদ্রোহী কবি, সাম্যের কবি, প্রতিবাদের কবি, অসাম্যের বিরুদ্ধে গর্জে ওঠার কবি, এসব কিছুর বাইরেও বন্ধু কবি, হাবিলদার কবি পবিত্র গঙ্গোপাধ্যায়ের ভাষায়, আর আমাদের সকলের অত্যন্ত প্রিয় প্রেমের কবি। সব ভূমিকাতেই নজরুল একই রকম উজ্জ্বল, একই রকম দীপ্যমান। আরও একবার সে নজরুলকে স্মরণ করে আমরা শেষ করব এই অনুষ্ঠান। এতক্ষণ ছিলাম আমি আপনার বন্ধু সুদীপ্ত এই অনুষ্ঠানে। আবারও এক ঘন্টা পরে নাটকের দুপুর নিয়ে ফিরে আসব। তো সুদীপ্ত আপনাকে টাটা বলছে, আর যেতে যেতে মনোময় ভট্টাচার্যের কণ্ঠে, মনোময় ভট্টাচার্য এবং দেবজ্যোতি বোসের কণ্ঠে এই গানটি আপনার জন্য। শুনতে থাকুন 107 AIR FM Rainbow।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, গ্রামীণ ভারতের তাঁত বস্ত্রের ঐতিহ্য গভীর প্রভাব রয়েছে গ্রামীণ সমাজে। তিনি আজ রাষ্ট্রপতি ভবনে দ্বাদশ জাতীয় তাঁত দিবসে অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে জাতীয় তাঁত দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

che c'è. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি দিল্লির 57তম সমাবর্তনে ভাষণ দেবেন। এবারে সমাবর্তনে 3000-এরও বেশি শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। এদের মধ্যে 587 জন পিএইচডি গবেষক রয়েছেন। ইউপিআই লেনদেনে চার্জ বা শুল্ক বসানোর সুযোগ নিয়ে লোকসভায় একটি নতুন বিল পাস হয়েছে। এর ফলে এখন থেকে ব্যাংক এবং পেমেন্ট অ্যাপ প্রদানকারী কোম্পানিগুলি ইউপিআই বা অন্যান্য ডিজিটাল লেনদেনের উপর ছোটখাটো শুল্ক নিতে পারবে। সরকার জানিয়েছে, গ্রাহক এবং ছোট ব্যবসায়ীদের উপর খুব সামান্য চার্জ বসিয়ে ব্যাংক ও প্রযুক্তি কোম্পানিগুলির আয় সচল রাখতেই এই ব্যবস্থা। ভারত ও চীন সীমান্ত সংক্রান্ত বিতর্ক অবসানের জন্য গতকাল নতুন দিল্লিতে 36তম বৈঠকে অংশ নিয়েছে। বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি বিশ্লেষণ করতে খোলামেলা আলোচনা করে। দুটি দেশই সীমান্ত নির্ধারণ ব্যবস্থাপনা এবং কার্যপদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্সে মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের অস্মিতা চালিহা। আসানে কোয়ার্টার ফাইনালে তিনি জাপানের শীর্ষ বাছাই হিনা আকেচিকে 20-22, 21-19 ব্যবধানে হারান। এর আগে দক্ষিণ কোরিয়ার কিম মিনজিকে পরাজিত করে শেষ আটে জায়গা করে নিয়েছিলেন তিনি। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্য সরকার তাঁত শিল্পীদের স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্য মেলা আয়োজনের পরিকল্পনা নিয়েছে। কলকাতায় আজ জাতীয় তাঁত দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানে বস্ত্র প্রতিমন্ত্রী অশোক দিন্দা জানিয়েছেন, তন্তুজের মাধ্যমে এই মেলার আয়োজন করা হবে। সেখানে তাঁত শিল্পীদের চক্ষুসহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা হবে। এছাড়া তাঁত শিল্পীদের উৎপাদিত পণ্যের বিক্রি বাড়াতে সেখানে তাঁত শিল্প মেলারও আয়োজন করা হবে। রাজ্যজুড়ে আগামী 9-16 আগস্ট আয়ুষ্মান সপ্তাহ পালন করা হবে। এই উপলক্ষে মালবাজার ব্লকের ওদলাবাড়ি স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে একটি জরুরি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শুক্রা মুন্ডা, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপঙ্কর কর, মাল ব্লকের অধীনস্থ বিভিন্ন সাবসেন্টার, চা বাগান এলাকার স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। রাজ্য বিজ্ঞান কংগ্রেস আগামী 16-17 সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে। কলকাতায় আজ রাজ্যের সরকারি বেসরকারি সমস্ত বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী সাংবাদিকদের এই কথা জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করবেন। তিনি বলেন, বাংলা ভাষায় রাজ্যের বিজ্ঞানের প্রসার করা এই সরকারের উদ্দেশ্য। রাজ্য সরকার দক্ষিণবঙ্গে শুষ্ক জেলা হিসেবে চিহ্নিত পুরুলিয়ায় আগামী 3 মাসের মধ্যে পুরুলিয়া জল সরবরাহ প্রকল্পের প্রথম পর্যায় চালু করবে বলে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয় পোদ্দার জানিয়েছেন। জাপানের সংস্থা জাইকার আর্থিক সহায়তায় জেলার আরশা, বড়াবাজার, পুঞ্চা, পুরুলিয়া 1 এবং মানবাজার 1 নম্বর ব্লক ও পুরুলিয়া পৌরসভাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে অভিনেতা মিঠুন চক্রবর্তী কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তাকে দেখতে যান। বিশিষ্ট অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দিয়েছে। এছাড়াও অন্যান্য জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো। স্টুডিওর ঘড়িতে সময় এখন 2:03 হয়ে 28 সেকেন্ড। আর আমি আপনার সঙ্গে আপনার বন্ধু সুদীপ্ত।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107।

এফএম রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর। আকাশবাণী কলকাতা, আজকের নাটক অমৃতধারা। মূল কাহিনী ডাক্তার কমলেন্দু চক্রবর্তী, বেতার নাট্যরূপ সলিল সরকার, প্রযোজনা মানুষ কুমার মিশ্র ও হীরকরঞ্জন রায়। নাটক অমৃতধারা।

0: মিল্ক, দুধ, এটা কোনো সাধারণ শব্দ নয়, এ আপনারা জানেন। বিশেষ করে আপনারা যারা দায়িত্ব নিয়েছেন, বিশ্বের প্রতিটি শিশুর মুখে দুধ, আই মিন দুধের কৌটো, দুধের বোতল তুলে দেবেন বলে ওথ নিয়েছেন চাকরিতে ঢোকার সময়। হ্যাঁ, আমি জানি, আমি জানি এই জুনে আপনারা যারা রয়েছেন তারা চেষ্টা করছেন কোম্পানির টার্গেট ফুলফিল করতে, কিন্তু কিন্তু আজ পরিস্থিতিটা অন্যদিকে মোড় নিয়েছে। কিছু মানুষ সমাজ সেবার নামে মানব কল্যাণে জিগির তুলে, দারিদ্রের দোহাই পেড়ে, মাতা ও সন্তানের মানবিক সম্পর্কে প্রশ্ন তুলে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। এসব মানব দরদী মানুষেরা রাষ্ট্রের ও আইনের সাহায্য পাচ্ছে, সেটাই সবচেয়ে বড় সংকট নয়? বড় সংকট আজ অনেকেই সত্যি সত্যি ভাবতে শুরু করেছেন। মাতা শিশুকে তার স্তন্যপান করাবে সেটা স্বাভাবিক, এবং শিশুরা তিন চার মাস স্রেফ মায়ের বুকে দুধ খেয়ে দিন কাটাবে, এটা প্রিমিটিভ থিঙ্কিং। আচ্ছা ভাবুন তো, ভাবুন তো আমাদের অফিসে যেসব মহিলারা কাজ করছেন, এই যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, তারা সবাই যদি এবার অফিসে তাদের বাচ্চাদের নিয়ে আসতে শুরু করেন আর দু তিন ঘন্টা অন্তর বুকের কাপড় সরিয়ে ব্রেস্ট ফিডিং করতে থাকেন, সেটা কি খুব ভালো হবে?
1: এক্সকিউজ মি,
0: এখন আমাদের কি করতে হবে? তাই তো, হ্যাঁ, অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে। না, আমি নিছক শারীরিক পরিশ্রমের কথা বলছি না, মানসিক শ্রম। প্রতিটি মুহূর্তে মস্তিষ্ক চালনা করতে হবে, পরিস্থিতি অনুযায়ী নিজেদের কাজের ধারা পাল্টাতে হবে। ভাবতে আমরা আমরা এখন থেকে এক বিশাল যুদ্ধের মুখোমুখি হচ্ছি। অভিকা, আপনি কিছু বলবেন বলে মনে হচ্ছে?
1: ইয়েস স্যার, আপনি যে যুদ্ধের কথা বলছেন তা কি এইরকম এখন থেকে আমরা নিজেরাই নিজেদের সঙ্গে যুদ্ধ করব?
0: হোয়াট ডু ইউ মিন
1: স্যার? আমি বলতে চাইছি লড়াইটা কার সঙ্গে, আমরাও তো ভেতরে ভেতরে তাই বিশ্বাস করি, এমনকি ডাক্তাররাও।
0: রাইট, তাদের কনভিন্স করাতে হবে।
1: কনভিন্স না হলে
0: কনফিউজ করে দিন। অবশ্যই এর জন্য চাই ফুল কনফিডেন্স অ্যান্ড কারেজ। একটা কথা মনে রাখতে হবে যে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলছি তা আর পাঁচটা কনজিউমার প্রোডাক্ট নয়, আমরা অসংখ্য শিশুর প্রাণ রক্ষা করছি। বিজ্ঞানের প্রসার ও চিকিৎসা শাস্ত্রে উন্নতির জন্য কোম্পানি কোটি কোটি টাকা ব্যয় করছে।
1: স্যার, অনেক ডাক্তার তো আমাদের বিপক্ষে,
0: এখনো বিশাল সংখ্যক চিকিৎসক আমাদের পক্ষে। তাছাড়া যারা নিরলস, নিরপেক্ষ, নির্লিপ্ত তাদের করাপ্ট করুন, আর গিফটগুলো কোম্পানি এমনি এমনি দিচ্ছে, দরকার হলে আরো দেওয়া যাবে। মনে রাখবেন, ইউ পিপল নাথিং বাট এ মিল্কম্যান, আধুনিক কালের আধুনিক গোয়ালা, সেই গোয়ালাদের রুটি রুজিতে টান পড়েছে। সুতরাং কাম অন অ্যান্ড ফাইট।
2: কি কৌটোর দুধের কোম্পানির হেঁসেল ঘরের গোপন কথা শুনে হয়তো ভাবছেন আমরা তাদের হয়ে প্রচারে নেমেছি? না, আমরা একটা নাটক শোনাতে চাইছি, যে নাটকে অবশ্যই রয়েছে অসংখ্য ঘটনা, অনেক বাদ প্রতিবাদ, সংঘাত, সংকট আর সম্পর্ক। হ্যাঁ, মানবিক সম্পর্ক। ও, বলাই হয়নি, আমি এই নাটকের সূত্রধার। আমার কাজ মাঝে মাঝে নাটকের সুতো দিয়ে ঘটনার মালা গাঁথা। চলুন অভিকের বাড়ি। আচ্ছা না, তার চেয়ে চলুন যাই একটা প্রাইভেট হাসপাতালে, যেখানে অভিকের দাদা ডক্টর সৌভিক চ্যাটার্জি চাকরি করেন। চললেন কোথায়?
3: সিএমওর ঘরে। মে আই কাম ইন স্যার?
4: ইয়েস। ও, আরে ডক্টর চ্যাটার্জি, বসুন বসুন।
3: থ্যাংক ইউ স্যার।
4: কেমন হলো আপনার ট্রেনিং?
3: স্যার, আপনার সঙ্গে কিছু আলোচনা ছিল।
4: না, ছুটির ব্যাপারে? আরে আপনি তো ছুটির দরখাস্ত দিয়েই ট্রেনিং এ গিয়েছিলেন, চিন্তা করবেন না, আপনার ছুটি স্যাংশন করে দিয়েছি।
3: থ্যাংক ইউ স্যার। তবে আমি সে ব্যাপারে কথা বলতে আসিনি।
4: তবে
3: মানে আমি যে ট্রেনিংটা নিয়ে এলাম,
4: হিউম্যান ল্যাকটেশন ম্যানেজমেন্ট ট্রেনিং, ঠিক বললাম তো? তা বেশ তো, এখন এসব নতুন ফ্যাশন হয়েছে, অবশ্য কেরিয়ার গড়তে যদি

0: সাহায্য করে তো ভালো,
1: কিন্তু আমি তো ঠিক কেরিয়ার গড়তেই ট্রেনিংটা নিইনি স্যার।
0: তাহলে কি করতে গেলেন?
1: আমাদের হাসপাতালকে বেবি ফ্রেন্ডলি হাসপাতাল করতে হবে।
0: কি কি হাসপাতাল?
1: বেবি ফ্রেন্ডলি হসপিটাল।
0: কেন, এখন কি এটা বেবি এনিমি হসপিটাল নাকি?
1: স্যার আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন।
0: এর আর বোঝার কি আছে ডক্টর চ্যাটার্জি?
1: না না, আমি বলতে চাইছি যে 10 steps টু সাকসেসফুল ব্রেস্ট ফিডিং, অর্থাৎ
0: এই ইংরেজিটার অর্থ আমি ধরতে পেরেছি ডক্টর চ্যাটার্জি, আর তার জন্য আমাকে ট্রেনিং নিয়ে আসতে হয়নি। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এটা ধাইমা বা স্তন্যদায়িনী ট্রেনিং এর জায়গা নয়, এটা একটা মাতৃ কল্যাণ হাসপাতাল। এখন আপনি আসতে পারেন।
2: অভিক বাড়ির দিকে আসছে, গেট খুলেই শোভিকের স্ত্রী চারুপমা, অর্থাৎ তার বৌদিকে না দেখেই নিজের ঘরের দিকে চলে যাচ্ছে দেখে চারুপমা ডাকে,
3: অভি অভি।
4: কে? ও তুমি, আমি খেয়ালই করিনি, ভাবলাম তা বৌদি এই অসুস্থ শরীর নিয়ে। রত্না, রত্না!
3: হম, চেঁচাচ্ছ কেন? রত্নাকে আমি পাঠিয়েছি চা জল খাবার তৈরি করতে।
4: বেশ করেছ, নিজে শরীরটার দিকে একটু না তাকিয়ে স্বামী দেবরের সেবা করা হচ্ছে। আচ্ছা আমাদের নির্ভীক কই?
3: প্লিজ অভি, আমার ছেলের অত বাজে নাম রাখতে পারবে না। ওর নাম আমি রেখেছি শোভন।
4: তাহলে সামনে একটা চারু যোগ করে দাও, হয়ে যাক চারু শোভন।
3: না না, আমার মতো অভাগার নাম ওর সঙ্গে আমি যুক্ত চাই না। মা হয়ে যাকে কোলে নিতে পারি না, বুকের দুধ থেকেও পেট ভরে যাকে খাওয়াতে পারি না, জানি না এইভাবে কদিন বাঁচবে।
4: বাঁচবে, তারপরেও বাঁচবে, তাই তো ওর নাম দিয়েছি আমি নির্ভীক। তুমি চোখের জল ফেলবে না বৌদি, একদম না।
3: তুমি বলো অভি, এভাবে কি চলে?
4: সত্যি বলতে কি, একদম চলে না। দাদা এই ট্রেনিং নিয়ে আসার পর থেকে আরো যা শুরু করেছে। হ্যাঁ মানছি, মায়ের দুধ সব চাইতে ভালো, কিন্তু তোমার পক্ষে যখন সেটা সম্ভব হচ্ছে না, তখন এই প্রযুক্তির যুগে এত ভালো ভালো পাস্তুরাইজড মিল্ক থাকতে, ভালোভাবে খাওয়ানোর ফিডিং বটল থাকতে, তার চেয়ে বড় কথা ঘর ভর্তি কোম্পানি দেওয়া দুধের কৌটো।
3: অভি তুমি জানো না তোমার দাদা এসব জিনিসকে ক্ষতিকর বলে, আমিও তোমার দাদার সঙ্গে একমত।
4: ও তার মানে তুমিও আমাকে ক্রিমিনাল ভাবো?
3: কি বলছো তুমি অভি, আর তোমার কি হয়েছে? তোমার দাদা কি তোমায় কিছু বলেছে?
4: না না, দাদার মতো মানুষ হয় না।
3: তাহলে?
4: সেদিন একটা বই পড়ালে দাদা, যাতে লেখা আছে যারা শিশু খাদ্যের ব্যাপারে অবহেলা করে বা অনুপযুক্ত দুধ খাওয়াতে বাধ্য করে তারাই শিশুর মৃত্যুর জন্য দায়ী। এটা লিখেছেন এক মহিলা 1939 সালে।
3: এটা বোধহয় মহিলা একটু বাড়াবাড়ি করেছেন।
4: আরো লিখেছেন, শিশুর খাদ্য নিয়ে কোনো ভ্রান্তিমূলক প্রচার ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে, এবং এই কারণে কারো মৃত্যু হলে এর সঙ্গে জড়িত মানুষদের খুনি বলাই শ্রেয়। এবার বলো তো, দাদা কি ঘুরিয়ে আমাকে ক্রিমিনাল বলল না?
3: আসলে আসলে তোমার দাদার ইচ্ছা নয় তুমি এই ধরনের কাজ করো।
4: এইখানেই আমার আপত্তি। দাদাই যে ঠিক সে কথা কি প্রমাণিত? আমরা কি শুধু ব্যবসাই করছি, সমাজসেবা করছি না, শিশুর পুষ্টি যোগান দিচ্ছি না?
1: মনে হচ্ছে কোনো একটি দুধ কোম্পানির সেলসম্যান তোমাকে কনভিন্স করানোর চেষ্টা করছে চারু। সাবধান, এরা কিন্তু মারাত্মক, ফ্লো পয়জনিং করে।
3: ব্যাস ব্যাস ব্যাস, আর কোনো কথা নয়। তোর হাতে ওটা কি?
1: আহা, টাটকা গলদা চিংড়ি। এই অবি, তুই গোমরা মুখে কোথায় চললি?
4: আমার এক গাদা কাজ আছে, অফিসে রিপোর্ট লিখতে হবে।
1: ড্যাম ইওর রিপোর্ট, চিংড়ির প্রিপারেশনটা আজ তুমি করবে।
2: অভিক হাসতে হাসতে চিংড়ির মালাইকারি রাঁধতে গেল, বসে আছে সৌভিক আর চারুপমা।
1: চারু, শরীর খারাপ লাগছে?
3: না তেমন কিছু না।
1: নির্ভীক কোথায়?
3: রত্নার কাছে। আচ্ছা তুমিও কি নির্ভীক বলে ডাকবে? কতবার বলেছি তোর নাম শোভন।
1: আহা, নির্ভীক নামটাই বা কি অশোভন। যতই হোক আমার ভাইয়ের দেওয়া নাম তো।
3: আচ্ছা দাদা ভাইয়ে এত ভাব, অথচ মুখোমুখি হলে ঝগড়া?
1: ঝগড়া নয় বলো, বাক্যালাপ। একি

0: শ্রবণ কাঁদছে কেন?
1: কেন আবার খিদে পেয়েছে তাই?
0: আশ্চর্য, রত্না কোথায় গেল? রত্না, রত্না,
1: ওকে আবার ডাকছো কেন?
0: ওকে আবার ডাকছো কেন মানে ওকে ডাকবো না তো কাকে ডাকবো? ওকে তো রাখাই হয়েছে বাচ্চাটা দেখাশুনো করার জন্য। তাছাড়া ও নিজে শব্দ মা হয়েছে, ও জানে না বাচ্চার খিদে পেলে সঙ্গে সঙ্গে তাকে মায়ের কাছে নিয়ে আসা উচিত।
1: ও একটা হাতে কবে কিবা সামলাবে? তোমরা ফিরে তো কোথায়? আমি তোমাদের নিজে হাতে খেতে দেবো তা না?
0: দেখো ও কথা কেন বলছো তুমি, তুমি অসুস্থ বলেই তো। দেখো কিছুদিনের মধ্যেই তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। দাঁড়াও আমি ওকে তোমার কাছে নিয়ে আসছি। হ্যাঁ,
1: তার আগে হাত মুখ ভালো করে ধুয়ে নাও।
0: আরে বাবা আমি ডাক্তার, ওসব নিয়ে চিন্তা করো না। তাছাড়া আমি কি তোমার দেওর যে বাচ্চাদের বাঁচানোর বদলে?
2: প্লিজ দাদা, আমার মুড একদম ভালো নেই।
0: ও সরি সরি সরি, মুড ভালো না থাকলে মালাইকারিটা একদম ভেস্তে যাবে। এই নাও তোমার সন্তান। এবার যত ইচ্ছে ওকে পেট ভরে খাও।
1: ওকে আমার কাছে একটু ধরো, না হলে ও খাবে কি করে?
3: কথা বলতে বলতেই সৌভিক চারুপামার শাড়িটা বুকের সামনে থেকে সরিয়ে দেয়। ওর ব্লাউজের হুকগুলো খুলে মায়ের শরীরের ঘনিষ্ঠ উত্তাপ দেবার জন্য যত্ন করে শোভনকে চারুপামার বুক পেটের পাশ দিয়ে রাখে। ব্যাস, এরপর আর শোভিককে কিছুই করতে হয় না। ছোট্ট শোভন তার কচি ঠোঁটটা বাড়িয়ে স্তনের ওপর ঘষ্টে ঘষ্টে বোঁটায় মুখ লাগায়। কিন্তু বাচ্চাটার মুখে প্রশান্তি নেই কেন? চারুপামার ভেতরেও যেন কিরকম একটা কষ্ট।
0: হ্যাঁ, শোভনের খেতে অসুবিধে হচ্ছে।
3: তাহলে চারুপামারও খাওয়াতে অসুবিধে হচ্ছে নিশ্চয়ই।
0: হ্যাঁ ঠিকই, দুজনের শরীরের অবস্থানটা ঠিক না থাকায় এই অসুবিধাটা হচ্ছে।
3: এখন কি করা যায় তাহলে?
0: দেখি চেষ্টা করে।
1: ওকে তুমি শুনে নিলে কেন? খিদে পেয়েছে যে।
0: খাবে খাবে, তুমি একটু উঠে বসে ওঠো ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ এইভাবে ওঠো। এবার এবার আস্তে আস্তে জামাটা খুলে ফেলো। হ্যাঁ,
3: শোভনের গায়ের জামাটাও খুলে দিল সৌভিক।
0: হ্যাঁ এইবার প্রাণ ভরে খাওয়াও।
1: কি ব্যাপার আজ এভাবে দিচ্ছ?
0: আমার নতুন ট্রেনিং এর ফল।
1: সে আবার কি?
0: দুধ খাওয়ানোর সময় মা আর শিশুর শরীর সঠিক অবস্থানে থাকাটা খুব দরকার।
1: সঠিক অবস্থান মানে?
0: মায়ের সমস্ত শরীরটা শিশুর দিকে ফেরানো থাকবে আর শরীরের খুব কাছে থাকবে। শিশুর মুখটা একেবারে স্তনের কাছে থাকতে হবে আর শিশুর থুতনিটা স্তন স্পর্শ করে থাকবে।
1: তাই তো আছে।
0: শিশুর মুখ হাঁ করে খোলা থাকবে, নিচের ঠোঁটটা গোলাকার হয়ে স্তনের নিচের অংশ ঘিরে থাকবে, আর দেখতে হবে অ্যারিওলা অর্থাৎ বোটার চারধারের স্তনের কালচে অংশটার বেশিরভাগটাই শিশুর মুখের ভেতর, আর বেরিয়ে থাকা অ্যারিওলার পরিমাণ উপরের দিকে চাইতে নিচের দিকে কম থাকবে। আরো আছে, শিশু খাওয়ার সময় ধীরে ধীরে অথচ গভীর শ্বাস নেবে।
1: কই তেমনটি হচ্ছে না তবু?
0: মা স্তনের বোঁটায় কোনো ব্যথা অনুভব করবে না।
1: একটু কষ্ট হলে কি বা যায় আসে?
0: যায় আসে, তার মানে শিশু মায়ের দুধ ঠিকভাবে পাচ্ছে না। যখন পাবে দেখবে ও গলা দিয়ে আওয়াজ করছে, আর সেটাই ওর খুশির প্রকাশ।
1: কিন্তু আমি যে পাচ্ছি না, আমার সন্তান যে এমন খুশির আওয়াজ করছে না।
0: চারুপ,
1: তার মানে আমি অক্ষম?
0: না না
1: প্লিজ প্লিজ, তুমি ওকে কৌটোর দুধ খেতে দাও, ওর পেটটা অন্তত ভরো।
0: শোনো চারুপ, চারুপ তুমি চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। তুমি অন্তত এই কথা বলো না, চেষ্টা করো চারুপ।

0: সৌভিক, এই সৌভিক,
1: এই কিরে কিরে শুনতে পাচ্ছি না।
2: আরে অমিত, তুই তাই বল
1: কেন, তুই কি ভাবছিলি ভূত?
2: তা হঠাৎ যেভাবে আবির্ভাব হলো তোর, তাতে ভূত না ভেবে ভবিষ্যৎ ভাবি কি করে?
1: এখনো সেই একই রকম আছিস তুই, একটুও পাল্টালি
2: না। না না, ভুল হলো, একটু একটু করে পাল্টানোর চেষ্টা করছি।
1: যাক, তবু একটা সুখবর পেলাম। নে ধর
2: সিগারেট, আমি বহুদিন ছেড়ে দিয়েছি।
1: আরে আরে, এটা বিদেশি,
2: আর এটা হাসপাতাল অমিত, নো স্মোকিং এরিয়া। আর তুইও ওই সিগারেটটা নেবা, নেবা
1: ছাড় তো।
2: না না না না, ওটা নেবা।
1: কি জিদ বাবা বলতে, নে নে চল।
2: চল মানে কোথায়?
1: কোনো অস্থানে কুস্থানে নয়, আমার বাড়িতে।
2: খমকা এমন সময় তোর বাড়িতে যেতে যাবো কেন?
1: এই জন্য এই যে কয়েকদিন ধরে তোকে নিতে এসে

0: ফিরে যাচ্ছি, শুনলাম তুই ছুটিতে।
1: ছুটি মানে একটা ট্রেনিং নিতে গিয়েছিলাম।
0: ট্রেনিং নিতে? আমি ভাবলাম চারুপামাকে নিয়ে বেড়াতে গেছি।
1: কোথায় যাবি বলছিলি?
0: হ্যাঁ, আমার বাড়ি জানি জানি, এখনই জিজ্ঞেস করবি কেন। আরে বাবা, অবশেষে আমি পুত্রের পিতা হলাম, অর্থাৎ আমি এখন নিশ্চিন্তে স্বর্গে গমন করবো। যমজ পুত্র,
1: তোর নরকেও স্থান হবে না, তুই না ডাক্তার, পাঁচ পাঁচটা সন্তান।
0: তো আমি কি করবো, প্রথমবার যমজ মেয়ে, সেকেন্ড ট্রাই নিলাম আবার মেয়ে, তবে একটা, এবার লাস্ট ট্রাই, ব্যাস সাকসেসফুল।
1: তার মানে?
0: আরে বাবা, অসুবিধেটা কোথায়? আমার খাওয়ানোর ক্ষমতা আছে, পয়সা কামাতেও জানি, তোর মতো তো আর নয়। নেই চল।
1: না মা, আমার কাজ আছে।
0: আমারও গায়ে জোর আছে, যেতে বলেছি যাবি, ব্যাস চল। অন্তত বাচ্চা দুটোর মুখে দেখে
1: আচ্ছা, ঠিক আছে ঠিক আছে চল।
0: এই তো, এই তো লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, চল চল, তোর জন্যে নতুন কেনা গাড়িটা নিয়ে এলাম।

0: বুঝতেই পারছেন, অমিত ডাক্তার সৌভিকের ব্যাচমেট, বন্ধুও বটে, তবে চরিত্রগত দিক থেকে দুজনেই বিপরীত মেরুতে। অমিতের গাড়িতে বিদেশি এবং এটা দ্বিতীয় গাড়ি। গাড়ির পেছনে ডাই করে রাখা ফিজিশিয়ান স্যাম্পল আর গিফট প্যাকেট।
1: সৌভিক, সৌভিক, কি ভাবছিস? জানি জানি, তোদের ভাষায় আমি হলাম আনটাইটি। নাম এসে গেছে।
2: এসে গেছি মানে? এটা তো একটা নার্সিংহোম।
1: আবার বাড়িও বটে, বুঝতে পারছি না না তো, ভেতরে ঢুকলেই বুঝতে পারবি। আমার এতদিনকার স্বপ্নটা কেমন বাস্তবে এনে ফেলেছি তা দেখবি না।
0: সৌভিক বাধ্য হয়ে অমিতের পেছন পেছন ঘুরতে থাকে। বুঝতে পারে অনেক পয়সা খরচ করেছে এর পেছনে, কিন্তু বুঝতে পারে না সামান্য কবছরে ও এত পয়সা পেল কোথা থেকে।
1: একেবারে স্পেশাল প্ল্যান মাফিক বানিয়েছি। ইউ ক্যান কল ইট এ লেটেস্ট অ্যান্ড মোস্ট সফিস্টিকেটেড বেবি নার্সারি।
2: বুঝলাম, কিন্তু
1: কিন্তু কিন্তু কি কিন্তু বাদ পড়ে গেছে? এখনই বলে দেয়াল, ব্যবস্থা হয়ে যাবে, নো প্রবলেম।
2: তো নার্সারি কি চালু হয়ে গেছে?
1: প্রফেশনালি হয়নি, তবে চালু হয়েছে আমার জোড়া বাচ্চা দিয়ে। ওই যে ওই যে পর পর ইনকিউবেটর গুলো রাখা আছে না, তারই দুটোতে আমার দুটি পুত্র।
2: ওরা কি অসুস্থ?
1: একদম না, জমজ বলে যা একটু ওজন কম।
2: ওদের মা মানে মমতা কি অসুস্থ?
1: একেবারে দুধেল গাই, পুরোপুরি ফিট, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে।
2: বাচ্চাদের মমতার কাছে দিস না,
1: কি দরকার? বাপের পয়সায় কেনা এমন দামি বিদেশি যন্ত্রে ভালোই তো আছে।
2: তা মমতা কোথায়?
1: ওই তো পাশের ঘরে। চল মমতা, মমতা দেখো তো কে এসেছে।
3: দাদা, আপনি? কতদিন পরে, চারিদিক কেমন আছে বাচ্চাটা?
2: ভালো, তুমি কেমন আছো তাই বলো।
3: যেমন রেখেছে আপনার বন্ধু, আমার ছেলেদের দেখলেন?
2: অমিত, কি খাওয়াচ্ছিস বাচ্চা দুটোকে?
1: কি আবার খাবে? দুধ কোম্পানি দিচ্ছে, বোতল খাচ্ছে।
2: বুকের দুধ খাওয়াবে না?
1: কি দরকার, বিনে পয়সায় কৌটোর দুধ পাচ্ছি যখন।
2: আমি চলি।
3: সে কি, সে কি দাদা, এই তো এলেন, একটু চা জল খাবার, মদনকে বলছি।
2: না না, ওসবের কোনো দরকার নেই, আরেকদিন আসবো, খুব তাড়াতাড়ি আসবো। অমিত, তোর আপত্তি নেই তো?
1: আপত্তি আপত্তি কি রে, বরং এলে পারিশ্রমিক দেব।
2: নো থ্যাংকস, চলি।
1: আজব ছেলে।

0: হলো ডক্টর চ্যাটার্জি, অমন উদাস হয়ে সিস্টারের যাওয়া দেখছেন যে, রাউন্ডে যাবেন না?
1: হ্যাঁ স্যার, চলুন।
0: একটা কথা না বলে কিন্তু থাকতে পারছি না ডক্টর চ্যাটার্জি, এটা একটা বেসরকারি হাসপাতাল, এতটা বাড়াবাড়ি করাটা কি ঠিক?
1: বাড়াবাড়ি?
0: হুট করে না বলে ট্রেনিং নিতে চলে গেলেন, ফিরে এসে বলে বেড়াচ্ছেন হাসপাতালকে বেবি ফ্রেন্ডলি বানাতে হবে।
1: স্যার, আমার কথার একটু ভুল মানে করা হচ্ছে। পৃথিবীর অধিকাংশ হাসপাতালেই এখন বিজ্ঞানসম্মত ভাবে কয়েকটি পলিসি পরিবর্তনের কথা ভাবা হচ্ছে।
0: কেন?
1: ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ করে গড়ে তুলতে।
0: ওই কিসব 10 পদক্ষেপ, তাই তো?
1: হ্যাঁ ঠিক স্যার, ঠিক।
0: তা সেটা নিশ্চয়ই আপনার একার দ্বারা সম্ভব নয়। আপনার দরকার একজন সিনিয়র গাইড।
1: হ্যাঁ নিশ্চয়ই, আপনি তো আছেন স্যার।
0: বাহ, আপনার বুদ্ধি আছে। সেদিন সিওমকে যে পলিসির কথা বলছিলেন সেটা আমাকে একবার বুঝিয়ে বলুন তো। আরে একটা বিশেষ কোনো কাজ না দেখাতে পারলে মেডিকেল ডাইরেক্টরের পোস্টের দাবিটা ঠিক জোরালো হচ্ছে না, বুঝতেই তো পারছেন।
1: পারছি স্যার।
0: বলুন তো।
1: শিশুদের স্বার্থ দেখার সঙ্গে সঙ্গে নিজেরও স্বার্থ গোছানো।
0: দেখুন, হাসপাতালটাকে বেবি ফ্রেন্ডলি করে তোলা, তাও আপনার কথায়, একটু বড় ঝুঁকি নেওয়া। তবে খোদার, এসব কথা পাঁচকান করবেন না।
1: একদম না।
0: আপনি তো সামান্য কবছর এসেছেন, তাই জানেন না এখানে ডাক্তারে ডাক্তারে ভীষণ পলিটিক্স চলে,
1: তাই নাকি?
0: সিওমর থেকে একটু সাবধানে থাকবেন। আর ওকে এসব কথা বলতে গেলেন কেন? ও কি বুঝবে?
1: ওই দেখুন, সিএমও কিন্তু এদিকেই আসছেন।
0: আমার কথা কিছু বলবেন না, আমি রাউন্ডে চললাম। এই যে ডক্টর চ্যাটার্জি, আপনার সঙ্গে একটু দরকার ছিল।
1: বলুন স্যার।
0: ডক্টর মজুমদার এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন না?
1: হ্যাঁ।
0: কি কথা বলছিল?
1: মানে আপনার প্রশংসা করছিলেন আর কি, আপনার সাংগঠনিক ক্ষমতা।
0: মিথ্যে মিথ্যে মিথ্যে, ওসব লোক দেখানো, ভেতরে ভেতরে বাঁশ দিতে ওস্তাদ।
1: একটু রাউন্ডে যাবো স্যার।
0: আরে সে তো যাবেনি, যাবেনি। তার আগে আপনাকে একটা সুখবর দিই।
1: সুখবর?
0: একটা মালদার স্পন্সর পাওয়া যাচ্ছে, এবার জমিয়ে সমস্ত কিছু অর্গানাইজ করতে হবে। সেদিন আপনার সঙ্গে যে ব্যবহার করেছি তা মনে রাখবেন, প্রশাসনিক ব্যাপার। যাকে, সেদিন থেকেই কিন্তু আপনার প্ল্যানটা আমার মাথায় ঘুরছিল, কাল হঠাৎ সুযোগ এসে গেল।
1: কিন্তু স্যার আমি ঠিক।
0: এই দেখো, আরে এই বয়সেই এত স্মৃতি বিভ্রম হলে চলে? আরে আপনার ওই যে কিসব ওই 10 steps, আরে বেবি ফ্রেন্ডলি ব্যাপারটা আর কি।
1: আপনি অ্যাডমিট করছেন?
0: আরে করবো না, সেদিনই করেছি। তবে ওই খরচাপাতির কথা ভেবেই মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল আর কি। আর এখন যেই টাকার যোগান এসে গেল, ব্যাস মাথাটা একেবারে ঠান্ডা।
1: তাহলে প্রশাসন খরচ করতে রাজি হয়েছে?
0: দায় পড়েছে মশাই প্রশাসনের। আরে মশাই মাছের তেলে মাছ ভাজা, একটা বড় কোম্পানি, কোথা থেকে খবর পেয়ে সোজা এসে হাজির, বলে কিনা যা টাকা লাগবে ওরা দেবে। আমিও বলে দিয়েছি উই শুড হেল্প ইচ আদার।
1: তার মানে দুধের কোম্পানির টাকায় ব্রেস্ট মিল্ক প্রমোশন?
0: এতে অসুবিধাটা কোথায়?
1: কিন্তু কোম্পানি তো বিনা স্বার্থে টাকা ঢালতে চাইছে না।
0: আরে আরে, আমাদের কাজে যদি ওদেরও ব্যবসা হয় তাহলে আমাদের আপত্তি কি আছে?
1: কোম্পানিটার নাম জানতে পারি?
0: না, বলা বারণ আছে। তবে তাদের প্রতিনিধি হয়ে যিনি এসেছিলেন, দারুণ স্মার্ট ছেলে, নাম বলল অভিক চ্যাটার্জি।
1: স্যার, 10 steps মেটেরিয়ালাইজড হবেই, তার জন্য কোনো কোম্পানির পয়সা লাগবে না, লাগবে আমাদের সবার উদ্যম আর উদ্যোগ।
2: ডক্টর সৌভিক চ্যাটার্জি খুব নিশ্চিন্তে নেই, কেননা তিনি বুঝতে পারছেন না এরা ঠিক কি উদ্দেশ্যে তাকে সাহায্য করতে চাইছে। আপাতত সৌভিক অমিতের স্ত্রী মমতার কাছে, কিন্তু কেন?
1: মমতা
3: দাদা, আপনি সত্যি এলেন তাহলে?
1: বাহ, তোমাকে যে কথা দিয়েছিলাম, কেন তুমি খুশি হওনি?
3: আজ কিন্তু কিছু না খাইয়ে ছাড়ছি না।
1: আরে বসো বসো। বাহ, তুমি তো একবারে ফিট হয়ে গেছো দেখছি। তা ছেলেরা কোথায়?
3: যন্ত্রের মধ্যে, দেখবেন
1: না। থাক, তোমার সঙ্গেই গল্প করি।
3: দাদা, চারুদির মতো আমি সুন্দরীও নই, শিক্ষিতাও নই।
1: আরে বাবা, তুমি তুমি এটাই বড় কথা, বুঝলে? আর তাছাড়া তুমি 5-5টা সন্তানের মা,
3: লোকের কাছে বলতেও লজ্জা করে। ছি ছি, আমার অবস্থা যদি জানতেন।
1: একি মমতা, তুমি কাঁদছো কেন? দেখো, এ সময় একটু একটু মন খারাপ লাগে, 2-4 দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। অমিতা যাই হোক, তোমাকে ভালো তো বাসে।
3: দেখবেন দেখবেন দাদা, ওর ভালোবাসার নমুনা এই দেখুন।
1: একি একি মমতা, তোমার গায়ে কাল শীতে দাগ, তার মানে অমিত কিন্তু কেন?
3: যমজ কন্যার জন্ম দিয়েছিলাম বলে, পরেরটাও মেয়ে হয়েছে বলে। আপনি জানেন ওদের কাউকে আমার কাছে রাখতে পারিনি।
1: তারা কোথায়?
3: আমার মা বাবার কাছে। আপনি তো জানেন তারা ছাপোষা মানুষ, একমাত্র মেয়েকে ডাক্তারের সঙ্গে বিয়ে দিতে গিয়ে সর্বশান্ত।
1: অমিত টাকা পয়সা পাঠায় না?
3: মাঝে মধ্যে, নিয়মিত নয়।
1: এখন তো ছেলে হয়েছে,
3: তাই তো মার খাওয়াটা বন্ধ হয়েছে।
1: তাদের দেখতে ইচ্ছে করে না?
3: মনটা হু হু করে দাদা।
1: দাঁড়াও, তোমার কাছে দুটোকে এনে দিচ্ছি। হ্যাঁ সিস্টার, সিস্টার, বাচ্চা দুটোকে ওর মায়ের কাছে দিন তো। কি হলো? আরে আমি বলছি আপনি আনুন না।
3: দাদা, যন্ত্রের বাইরে আনলে কোনো ক্ষতি যদি হয় তাহলে ও আমাকে আস্ত রাখবে না।
1: কিচ্ছু হবে না। এই তো এনেছেন, আনুন। ঠিক আছে, বেশ মায়ের করে দিন। মমতা, মায়ের কোলের চাইতে বড় যন্ত্র আজ পর্যন্ত কেউ

0: ওদের যে তোমার দুধই বেশি প্রয়োজন।
1: ভয় করছে যদি কোনো ক্ষতি হয়।
0: এটা তুমি কি বলছো মমতা, মায়ের দুধ খেলে শিশুর ক্ষতি হবে? বরং অমিত আসার আগে ওদের একটু তোমার দুধ খেতে দাও, দেখবে ওদের উপকার হবে, তোমার মনটা অনেক হালকা হবে।
1: কিন্তু একসঙ্গে দুটোকে কি করে খাওয়াবো?
0: আমি জানতাম তুমি এটা বলবে। শোনো, তোমার দুপাশে বালিশ রেখে একটু উঁচু করো। সিস্টার, একটু মমতাকে ভালো করে বসিয়ে দিন, বসিয়ে দিন। হ্যাঁ, এবার এবার দুটোকে ওর উপর শুয়ে তোমার বুকের কাছে ওদের মুখটা নিয়ে যাও। যাও যাও যাও যাও যাও।
1: আমি কি পারবো?
0: কেন পারবে না, নিশ্চয়ই পারবে।
1: আমাকে শুনে লজ্জা করছে দাদা।
0: বেশ তো, আমি পাশের ঘরে যাচ্ছি, তুমি ওদের খাওয়াও। কোনো অসুবিধে হলে আমাকে ডেকো, কেমন? সিস্টার, আপনি একটু হেল্প করুন মমতাকে। আর ওই দু বগলের তলা দিয়ে ও দুটো যেমন শুয়ে আছে, মমতা তুমি শুধু ওদের মাথা দুটো তোমার হাতের তালুতে তুলে ধরো, এই তোমার বুকের কাছে নিয়ে এসো। ব্যাস, আরেকটা কথা সিস্টার, আমি বেরিয়ে গেলে বাচ্চা দুটোর জামা যেমন ওদের গা থেকে খুলে দেবেন, তেমনি মমতারও যতটা পারবেন ওকে মানে অনাবৃত করে দেবেন। একটা কথা শুধু মাথায় রাখবেন, স্তন্যপান করানোর সময় মা ও শিশুর গায়ের ছোঁয়াটা ভীষণ জরুরি। ঠিক আছে মমতা, আমি আমি বাইরে যাচ্ছি। হ্যাঁ
1: স্যার, একটা কথা জিজ্ঞাসা করবো?
0: বলুন।
1: যমজ বাচ্চাদের দুধ খাওয়ানোর পদ্ধতি কি এটাই?
0: হ্যাঁ, এছাড়াও মা চেয়ারে বসে দুটোকে দুদিকে শুইয়ে খাওয়াতে পারে, তখন এমন ভাবে ধরবে যাতে মায়ের বাহুর ভেতরে ওদের শরীর আর মাথাটা আলগাভাবে বুক স্পর্শ করে থাকবে। এরপর আর পাঁচটা বাচ্চা যেভাবে খায় সেভাবেই ওরা খাবে।
1: কিন্তু একটি বাচ্চার ক্ষেত্রে একটা খাওয়া হলে অপরটি খেতে পারে, যমজ বাচ্চাদের ক্ষেত্রে কি হবে?
0: দেখুন সিস্টার, বুকের দুধ অনেকটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই রুলে চলে, অর্থাৎ শিশুর যতটা প্রয়োজন মায়ের দুধও ততটাই তৈরি হয়।
1: স্যার, আমি একটু দেখে আসছি ওকে।
0: হ্যাঁ ঠিক আছে, যান।
1: স্যার স্যার, এক্ষুনি আসুন, ডক্টর দত্ত জানতে পারলে আমাদের শেষ করে দেবেন।
0: কেন, কি হয়েছে?
1: মিসেস দত্ত কাঁদছেন।
0: ছেলেগুলো খাচ্ছে তো?
1: খাচ্ছে, কিন্তু মিসেস দত্ত ঝরঝর করে কাঁদছেন।
0: কাঁদতে দিন, একজন নারী হয়ে বুঝতে পারছেন না কিসের কান্না, গভীর মমতা আর ভালোবাসার স্রোত অশ্রু হয়ে বেরিয়ে আসছে। ও যে এবার পূর্ণতা পেল, কাঁদতে দিন সিস্টার, ওকে কাঁদতে দিন।
2: রত্না, রত্না, এ কি দরজা হাট করে খোলা, শোভন কাঁদছে, বৌদির কিছু হলো নাকি? বৌদি, বৌদি, বৌদি, এ কি তুমি এমন করে বসে কাঁদছো? শোভন কাঁদছে শুনতে পাচ্ছ না?
3: পাচ্ছি, কিন্তু কি করবো?
2: কি করবো মানে, তোমার ছেলে তোমার চোখের সামনে কাঁদছে আর তুমি বলছো কি করবো?
3: কি বলতে পারি অভিক?
2: স্ট্রেঞ্জ, তুমি আমাকে জিজ্ঞেস করছো, বাচ্চাটাকে কোলে নিতে পারছো না?
3: পারলে কি তোমার এত কথা শুনতে হতো?
2: মাফ করো বৌদি, আমি ওর কান্না শুনে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম কিছুক্ষণের জন্য।
3: এখন জ্ঞান ফিরতে ফিরতে পারছো? তোমার বৌদি কতটা অক্ষ।
2: প্লিজ ও কথা বলো না, আমার মনে ছিল না।
3: চারুপমা পঙ্গু, যার সন্তান মাত্র কয়েক ইঞ্চি দূরে খিদে জ্বালায় চিৎকার করছে, অথচ মা হয়ে তাকে কাঁধে টেনে নেওয়ার ক্ষমতা নেই।
2: এখন কি হবে বলো তো?
3: কি আর হবে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে।
2: আচ্ছা আচ্ছা, আমি যদি ওকে একটু পঙ্গুর দুধ তৈরি করে খাওয়াই?
3: হবে, তোমার দাদা শুনলে ভীষণ রাগারাগি করবে।
2: তুমি বরং শোভনকে একটু দেখো, আমি কোম্পানির স্যাম্পল থেকে বটল নিয়ে আর দুধের কৌটো কেটে দুধ তৈরি গরম জল তৈরি করে এক্ষুনি নিয়ে আসছি।
3: তুমি পারবে অভি?
2: আরে কোনো ব্যাপার নয়।
4: কোনো ব্যাপার নয় বলে স্মার্টলি রান্নাঘরে গেলেও অভিক এবার একটু থমকে দাঁড়ায়।
2: দুধের কৌটো, হ্যাঁ কি লিখেছে, গরম জল, দুধ চাই। এতদিন কোম্পানির দেওয়া কত লিফলেট লিটারেচার বিলি করেছি নিজের হাতে, কিন্তু ওইসব লেখা পড়ে ধারণাই করা যায় না বাস্তবে সামান্য একটু সঠিক মাত্রা দুধ তৈরি করাটা কত কঠিন।
4: কিরকম?
2: এই যেমন কত আউন্স জল নিতে হবে, জল কতক্ষণ ফোটাতে হবে।
4: কেন? ঘড়ি ধরে 20 মিনিট।

0: কুড়ি মিনিটে কখন থেকে? ওভেনে জল বসবার সময় থেকে নাকি ফোটার সময় থেকে? আর তাছাড়া
1: তাছাড়া কি?
0: আরে দুধ যে গুলবো তা কি বোতলে জল আর পাউডার দিয়ে নাকি বাইরে গুলে বোতলে ঢালবো? ধুর ধুর, এত ঝামেলা জানলে আসতাম নাকি রান্না করে?
1: তাহলে যে মায়েরা কৌটোর দুধ খাওয়ায় তাদের কতটা ঝামেলা পোয়াতে হয় প্রতিবার বাচ্চাকে খাওয়াতে?
0: সে আর বলতে।
2: একিরে অভি, রান্নাঘরে একা একা কি বিড়বিড় করছিস তুই?
0: কে? ও দাদা।
2: কি ব্যাপার, অমন চমকে উঠলি কেন?
0: না,
2: তুই কি করছিস? কি
0: শোভন কাঁদছিল, রত্নাকে বৌদি বাইরে পাঠিয়েছে, তাই
2: তাই তাই তুই শোভনের সর্বনাশ করতে?
0: দাদা, এ তুমি কি বললে? খিদে জ্বালায় ছেলেটা, এটা কি বিষ?
2: হ্যাঁ, তাও বলতে পারিস।
0: বোতলের উপর তোমার এত রাগ কেন বলতে পারো?
2: বলবো, তার আগে শোভনকে ওর মায়ের কাছে দিয়ে আসি।
0: আর এই বোতলটা
2: ছুঁড়ে ফেলে দে।
3: তুমি অভিককে অমন করে না বললেই পারতে, একবার খেলে কি এমন ক্ষতি হতো?
2: তুমিও এই কথা বলছো চারুপমা?
3: দেখো, আমি তোমার মতো ডাক্তার না হতে পারি, কিন্তু আমি তো মা।
2: নিশ্চয়ই, কিন্তু মা হলেই কি সব জানা যায় না? বুঝে শুনে কাজ করা যায়।
3: মানছি, তা বলে খিদের সময় একবার খাওয়ালে এমন কিচ্ছু এসে যায় না? হ্যাঁ, হয়তো মায়ের দুধের মতো হবে না, কিন্তু ভালোভাবে বোতল পরিষ্কার করে এবং নিয়ম মেনে দুধ তৈরি করলে এমন কিচ্ছু ক্ষতি হয় না।
2: হয় চারু, হয়।
3: আচ্ছা, একবার খেলেও?
2: হ্যাঁ, একবার খেলেও।
3: কিরকম?
2: ওতে হয় নিপল কনফিউশন। ধরো তুমি একবার বোতলে দুধ খরালে এবং তারপর পেট ধরে গেল তার, তখন সে আর তোমার বুকের দুধ খেতে চাইবে না। তুমি তাকে খাওয়াতে চাইলেও সে খাবে না, অর্থাৎ শিশু স্তন কম টানবে, ফলে মায়ের দুধও কম হবে। আর একবার যদি মা বুঝতে পারে বুকের দুধ কম হচ্ছে, মা বোতল ধরাবে, শিশু সেই বোতলের দুধ খেয়ে পেট ভরাবে, তখন আবার সে বুকের দুধ কম টানবে, অর্থাৎ আরো কমবে দুধ, তখন বাধ্য হয়ে বোতল ধরাবে মা। এইভাবে ধীরে ধীরে শিশুটি মায়ের বুকের দুধ ছেড়ে বোতলের দুধেই অভ্যস্ত হয়ে উঠবে।
3: কি বলছো তুমি?
2: ঠিক ঠিকই বলছি চারুপমা, মায়ের বুকের দুধ তো কৌটোর দুধের মতো পয়সা দিয়ে কেনা যায় না।
0: কিন্তু কিন্তু নিপল কনফিউশনটা কি?
2: অভি, তুই কখন এলি? বস, বলছি, একটি শিশু তার মায়ের দুধের নিপল আর বোতলের নিপল যে আলাদা এটা বুঝতে পারে, এটা তো মানবি?
0: মানছি, কিন্তু তাতে কি এলো গেল?
2: অনেক কিছু। সে বুঝতে পারবে না কোনটা সে গ্রহণ করবে, ফলে তার খাওয়াটাও প্রয়োজন মতো হবে না।
0: মানছি, ব্রেস্ট মিল্ক ইজ বেস্ট, কিন্তু একটা সাধারণ কথা মাথায় আসে না কেন? বৌদির এই শরীরে ব্রেস্ট ফিডিং কদিন পারবে? আসলে তুমি বড় স্বার্থপর, অহমিকার ভূত চেপেছে তোমার ঘাড়ে। তুমি লোককে দেখাতে চাইছো, দেখো দেখো আমি আমার অসুস্থ পঙ্গু স্ত্রীকে দিয়েও ব্রেস্ট ফিডিং করিয়েছি।
2: অভিক, অভিক, এটা তুই বলতে পারলি?
1: সৌভিক, ডক্টর সৌভিক চ্যাটার্জি বেশ মুষড়ে পড়েছেন। অভিক তার ভাই হয়ে যেভাবে তাকে দোষারোপ করল, তাতে সে নিজেকে বারে বারে প্রশ্ন করতে থাকে, সত্যিই কি সে অহংকারী? সে কি সত্যিই আত্মতুষ্টির জন্য এসব করছে? তার এই চিন্তা তাকে কেবলই অহরহ কুরে কুরে খাচ্ছে। এরই মধ্যে হাসপাতালে একদিন একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে গেল।
4: এই যে ডক্টর চ্যাটার্জি, একটু হাত চালান, অনন্তকাল ধরে আউটডোর চালিয়ে যাবেন নাকি?
2: দাঁড়ান দাঁড়ান দাঁড়ান ডক্টর কর্মকার, কেসটা বেশ জটিল। এর ব্রেস্টে একটা
4: কি আর দাঁড়াবো মশাই, আপনার অবস্থা দেখে মাথা নুয়ে যাচ্ছে, এর চেয়ে প্রাইভেট প্র্যাকটিস করলেই তো পারতেন, কেউ বাধা দিত না। ছি ছি ছি ছি ছি ছি, আউটডোরে এসব কি?
2: হঠাৎ এ কথা কেন বলছেন ডক্টর কর্মকার, প্লিজ মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ।
4: না বলে উপায় নেই, আউটডোরে প্রতিটি মহিলা পেশেন্ট ধরে ধরে স্তনের ইতিহাস ভূগোল পড়াচ্ছেন, সেটা খুব শালীন বুঝি?
2: ইটস মাই ডিউটি ডক্টর কর্মকার।
4: কোনটা আপনার ডিউটি? প্রতিটি মহিলাকে ধরে ধরে ব্রেস্ট এক্সামিন করাটা? বলি কোন ক্লিনিক্যাল বইতে সব লেখা আছে মশাই? বুঝি, সবই বুঝি, ঘরে অসুস্থ স্ত্রী থাকলে।
2: ডক্টর কর্মকার, ইউ আর গোয়িং টু ফার। আপনি নিজে না একজন গাইনোকোলজিস্ট, আপনার অন্তত জানা উচিত যে গর্ভাবস্থা থেকেই প্রতিটি মাকে ব্রেস্ট ফিডিং সম্বন্ধে ওয়াকিবহাল করাটা অত্যন্ত জরুরি। যেমন ধরুন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, কেনিয়া ন্যাশনাল ওয়ার্কশপ অফ ইনফ্যান্ট ফিডিং প্র্যাকটিসেস, দ্য স্পেশাল কমিটি অন ব্রেস্ট ফিডিং অফ ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, প্রত্যেকে প্রত্যেকে জোর দিয়ে বলেছে অবস্টেট্রিশিয়ানরা যা সবচাইতে ভালোভাবে বুকের দুধ সম্বন্ধে মায়েদের সুপরামর্শ দিতে পারে। গর্ভাবস্থার মাঝামাঝি সময়টাই স্তন্যপান সম্বন্ধে সঠিক পরামর্শ দেওয়ার সময়।
4: তবে আর কি দিন এন্তার জ্ঞান, কোন দিন মার্ধন না খেয়ে যান।

0: সৌভিক, এই সৌভিক, কি ব্যাপার কি তোর? কেমন উদাস হয়ে হাঁটছিস যে? আরে কবি হবি নাকি?
1: ও অমিত, তুই কোথায় যাচ্ছিস?
0: কোথায়? তোর কাছে?
1: আমার কাছে?
0: হ্যাঁ, কি যে জাদু করেছিস মমতাকে, এখন রোজ দুবেলা শুধু তোর কথা। এনে গাড়িতে ওর অনেক কথা আছে।
1: না আজ নয়, আরেকদিন।
0: কেন কেন চারুপমার কিছু হয়েছে? শোভনের, তোর হাসপাতালের কিছু?
1: সে অনেক জটিল ব্যাপার।
0: সৌভিক, সৌভিক, তোর কাছে একটা জিনিস চাইবো। দিবি?
1: কি রে?
0: আমার নার্সিংহোমটাকে একটা আদর্শ শিশু চিকিৎসা প্রতিষ্ঠান করে গড়ে তুলতে চাই। কিরে কিরে, সাহায্য করবি না?
1: অমিত, আমার একটু তাড়া আছে, আর একদিন এ নিয়ে কথা বলবো, কেমন?
0: জানি জানি তুই কি ভাবছিস। ভাবছিস যে লোকটা অসৎ পথে টাকা রোজগার করা ডাক্তার, অ্যাবর্শন করে টাকা কামানো ডাক্তার, সে হঠাৎ এসব কি বলছে? সৌভিক, সৌভিক, তুই মমতাকে দিয়ে আমার চোখ খুলে দিয়েছিস। আই এম এ টোটালি ডিফারেন্ট ম্যান নাও।
1: বেশ তো, তুই যদি চাস আমি তোর নার্সিং হোমকে আদর্শ বেবি ফ্রেন্ডলি করে গড়ে তুলবো।
0: প্রমিস?
1: হ্যাঁ প্রমিস।
0: বাঁচালি, বেশ বেশ, খুব শিগগিরই আমি তোর কাছে আসছি, আর চলি। কেমন?
2: অমিতের মানসিক পরিবর্তন সৌভিককে কিছুক্ষণের জন্য চাঙ্গা করে তোলে। বেশ হালকা মনে বাড়ির দরজায় কলিং বেল বাজায়। দরজা খুলে রত্না।
3: ওই তো দাদা এসে গেছে। সমন্তা,
4: সৌভিক এসেছো, ভালোই হয়েছে।
1: কি হয়েছে সমর্দা?
4: আমার মনে হয় ব্যাপারটা নিয়ে তোমার আর একটু ভাবা দরকার। তোমার উচিত চারুপমাকে ভালো করে বোঝানো, এই শরীরে বুকের দুধ খাওয়ানোটা ঠিক হচ্ছে না।
1: মাফ করবেন সমর্দা, আপনি আমার সিনিয়র, কিন্তু আমার পক্ষে চারুকে এ ব্যাপারে বারণ করা না না না কিছুতেই সম্ভব নয়।
4: এ কি ধরনের জেদ সৌভিক? মনে রাখবে আমি তোমার স্ত্রীর ফিজিশিয়ান, এবং সেই জন্য ইউ মাস্ট ওবে মাই ডিসিশন। অসুস্থ মায়ের বুকের দুধ খাওয়ানোয় কিছু অসুবিধা আসে, এটা তো ঠিক।
1: সত্যি কথা বলতে কি, কিছুদিন আগে পর্যন্ত আমিও এমনটাই ভাবতাম, কিন্তু এখন ব্রেস্ট ফিডিং এর ট্রেনিংটা শিখিয়েছে অনেক, পাল্টে দিয়েছে অনেক পুরনো ধ্যান ধারণা।
4: আরে বাবা, সাধারণ অসুখে যে বুকের দুধ খাওয়াতে কোনো বারণ নেই সে কথা তো সবাই জানে, কিন্তু কোনো মায়ের যদি টিবি হয় তখন কি বারণ করবো না? নাকি তখনও তুমি বুকের দুধ দিতে বলবে?
1: বলবো।
4: কি বলছো তুমি, একটা বাচ্চার টিবি রিস্ক নেবে?
1: আপনি তো জানেন দাদা, টিবির জীবাণু মায়ের দুধে আসে না।
4: কিন্তু মায়ের কফ, থুতু?
1: খুব কম। টিবি রোগীর থুতুতে জীবাণু অবশ্যই থাকতে পারে, সেহেতু মায়ের কাছে থাকলেও শিশুটির কোনো একটা রোগ হতে পারে, সেক্ষেত্রে মা শিশু দুজনকেই টিবির ওষুধ দিতে হবে। কিন্তু তার জন্য শিশুটিকে স্তন্যপান করা থেকে বঞ্চিত করব কেন? যে দুধে এমন কতগুলো জিনিস থাকে যা শিশুকে অন্যান্য বীজাণুজনিত রোগ থেকে মুক্ত করে, যেমন পেটের রোগ, সর্দি কাশি, কানের রোগ, এমনকি ইট রিডিউসেস দ্য চান্স অফ গ্যাস্ট্রো ইনটেস্টিনাল ডিস্টারবেন্সেস। আর মা ও শিশুর মধ্যে সম্পর্ক গড়ে তুলতে বুকের দুধের বিকল্প কি বা আছে?
3: তার মানে যারা গরুর দুধ খায় কিংবা মোষের দুধ নয়তো কৌটোর দুধ, তাদের সবার সম্পর্কটা নড়বড়ে।
4: আরে অভিক, তুমি কি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে নাকি?
3: সরি সমর্দা, তবে না শুনেও থাকতে পারলাম না, মাফ করবেন।
4: আরে দূর বোকা, তোমারও এসব শোনা দরকার। তাছাড়া দেখো তো চেষ্টা করে তোমার দাদাকে জুৎসই যুক্তিতে হারানো যায় কিনা।
3: দাদা যুক্তির ধার ধারে না।
1: মোস্ট অফেন্সিভ কথা অভিক, বরং বল তোদের যুক্তির ধার নেই, তুই এসে পড়ে ভালোই করেছিস। সমর্দা শুনুন, একটা পুরনো তথ্য দিয়ে শুরু করি। 1950 থেকে 51-র মধ্যে বোতলে দুধ খাওয়া শিশুর মৃত্যু সংখ্যা ছিল 1000 প্রতি 900, আর সেই সময় বুকের দুধ খাওয়া মৃত শিশুর সংখ্যা 1000-এ মাত্র 120।
3: ঠিকভাবে খাওয়াতে জানতো না, আর 5টা রোগে মরেছে, সেগুলো বোতলের উপর চাপিয়ে দিলে হবে কেন?
1: অভিক, এই সমীক্ষাটা করা হয়েছিল বিদেশে, হ্যাঁ, সেই সময়কার পাশ্চাত্যের 7টা গ্রামে। আবার 1973 ইসরায়েলের 3টি গ্রামে হিসেব করে দেখা গেল কৌটোর দুধ খাওয়া শিশুর শতকরা 30 জনই ভোগে অপুষ্টিতে, আর মায়ের দুধ খাওয়া শিশুর অপুষ্টি সেক্ষেত্রে 1.6%।
3: ঠিক ঠিকভাবে খাওয়ালে, বোতলটা ঠিকভাবে পরিষ্কার করলে পরিসংখ্যানটা পাল্টেও যেতে পারত।
4: এটা অভিক মন্দ বলেনি সৌভিক।
1: মন্দই বলেছে, কারণ বোতল থেকে অ্যালার্জি হতে পারে এবং নিশ্চিতভাবে বেশি হয় একজিমা।
4: কি বলছো সৌভিক, ওটা তো বংশগত রোগ।
1: অ্যালার্জি নানান ধরনের হয়, আইজি নামে বিশেষ ধরনের অ্যান্টিবডি বংশগতভাবে বেশি থাকবার ফলে পরিবারে বিভিন্ন সদস্যের বিভিন্ন ধরনের অ্যালার্জি দেখা যায়। এর ওপর যদি বোতলের দুধ খায় তবে একজিমা হওয়ার সম্ভাবনা থাকে অনেক গুণ বেশি। হ্যাঁ, এটা প্রমাণিত সত্য, যেমন সত্য গরুর দুধ থেকে অ্যালার্জি হয় বেশি।
4: আচ্ছা, হেপাটাইটিস ভাইরাস তো বুকের দুধে আসে, সেক্ষেত্রে তুমি কি করবে?
1: হেপাটাইটিসের কথা কি বলছেন সমরদা? আজ যে রোগ সারা পৃথিবীকে শঙ্কিত করে তুলেছে সেই এইডস।
4: কি বলছো সৌভিক, তুমি কি পাগল হলে?
1: না না না সমরদা, আমি সুস্থ মস্তিষ্কেই বলছি। মায়ের রক্তে যদি এইচআইভি থাকে তাহলে গর্ভাবস্থাতেই তো 30% ক্ষেত্রে শিশুর সংক্রমণ ঘটেই যায়, সেখানে মায়ের দুধ নতুন করে কি ক্ষতি করবে বলতে পারেন?
4: এটা তুমি ঠিক বলেছো সৌভিক, এতে অন্য কিছু না হোক অন্যান্য বীজাণুর হাত থেকে শিশুকে রক্ষা করা যাবে।
1: রত্না, রত্না,
5: আমাকে ডাকছেন দাদাবাবু?
1: হ্যাঁ, শোভন কোথায়?
5: ও ঘরে ঘুমুচ্ছে।
1: অভিক কোথায়?
5: অভিক তো কদিনের জন্য টুরে গেছে।
1: সে কি আমাকে না জানিয়ে? চারু, তোমাকে কিছু বলেছে?
6: না তো, যাওয়ার আগে দেখাও তো করেনি।
1: তোকে কি বলেছে রত্না?
5: বললে আমার ফিরতে দেরি হতে পারে, দাদা বৌদিকে চিন্তা করতে বারণ করিস, আর শোভনকে।
1: শোভনকে কি? কিরে চুপ করে আছিস কেন? শোভনকে খাওয়ানোর জন্য পেটি পেটি কোম্পানির ফ্রি স্যাম্পল রেখে গেছে তো, বলি ছেলেটা কাদের, তোর এত সাহস হলো কি করে রত্না? চারু চারু, দেখো দেখো কি অবস্থা।
5: দাদাবাবু দাদাবাবু, আমার অন্যায় হয়ে গেছে দাদাবাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন দাদাবাবু, আমি না জেনে অন্যায় করে ফেলেছি।
1: তুই চারুকেও একবার জানানোর প্রয়োজন মনে করিস নি?
5: আমি ভয় পড়তে পারিনি।
6: কিসের ভয়? তোরই বা কি দোষ? আমি খাওয়াতে পারছি না দেখে অভিক তোকে কৌটোর দুধ খাওয়াতে বলেছে, তুই তাই করেছিস?
5: না না বৌদি, না, আমি কৌটোর দুধ খাওয়াইনি বৌদি, অভিক দাও বলেনি।
1: তাহলে?
5: একদিন শোভন কান্নাকাটি করছিল খুব, বৌদি ওষুধের ঘরে ঘুমুচ্ছে, অভিজ্ঞতা থাকতে না পেরে আমার হাত দুটো ধরে বললে, রত্না ছেলেটাকে বাঁচা, তুই তো মা, ভাব না, এও তোর সন্তান। সেই থেকে আমি ওকে আমার বুকের দুধই খাওয়াচ্ছি দাদাবাবু।
1: চারু শোনো শোনো, এক মায়ের অনুভবের কথা শোনো, আমরা হারবো না, না কিছুতেই না। অভিক অভিক, তোকে আমি ভুল বুঝেছিলাম রে। রত্না রত্না, তুই আমাদের বাঁচালি, আমাদের হেরে যাওয়া থেকে তুই জিতিয়ে দিলি রত্না।

0: এ কাহিনীর নায়ক সৌভিক। ডক্টর সৌভিক চ্যাটার্জি পারিবারিক যুদ্ধে শান্তির পায়রা উঠতে দেখলেও বাইরের জগতে অসম লড়াইয়ে তার হারা জেতাটা বড়ই গোল মেলে। যখন মনে হয় এই বুঝি পরাজয়ের সীমানায় এসে দাঁড়ালাম, তখনই হয়তো জয় এলো আচম্বিতে। আবার জয়ের আনন্দে বুঝতেও পারল না লড়াইয়ের বিজয়ী সৈনিক হারিয়েছে তার পদ। উচ্চাসনে বসবার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে তাকে। আপাতত সৌভিক, ডক্টর সৌভিক চ্যাটার্জি, সিএমওর ঘরে
1: আসতে পারি স্যার?
2: হ্যাঁ, আরে আসুন আসুন ডক্টর মজুমদার, আসুন, আপনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, এক্সপার্ট টিম এলে সমস্ত পয়েন্ট গুলো ঠিকঠাক ফুলফিল করে দেখানো যাবে তো?
1: স্যার, এই ব্যাপারে আমরা ডক্টর চ্যাটার্জির উপর ভরসা করতেই পারি, উনি নিজে তো বলেছেন পারবেন।
2: তাহলে ডক্টর চ্যাটার্জি, অ্যাসেসমেন্ট ফর্মটা আপনি ফিল আপ করে ফেলুন। তবে তার আগে আপনার ওই 10 steps ফর সাকসেসফুল ব্রেস্ট ফিডিং, ওই ব্যাপারটা একটু সহজ সরল করে বুঝিয়ে বলুন তো।
1: আচ্ছা স্যার, 1 নম্বর step হলো একটা লিখিত নির্দেশিকা যা প্রত্যেকটি শিশু স্বাস্থ্যের সঙ্গে জড়িত স্বাস্থ্যকর্মীর মধ্যে বিতরণ করতে হবে।
3: লিখিত নির্দেশিকা মানে?
1: হ্যাঁ, একটা লিখিত ব্রেস্ট ফিডিং পলিসি।
2: লেখাটা তৈরি করেছেন?
1: হ্যাঁ স্যার।
2: গুড, ওটা আমাদের দিন। নেক্সট পয়েন্ট,
1: 2 নম্বর step, এই পলিসি কার্যকর করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা।
2: এই ব্যাপারে আপনি কি স্টেপ নিয়েছেন?
3: উনি আবার কি স্টেপ নেবেন স্যার? এই ব্যাপারে সাহায্য করার জন্য ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়া যে বিশেষ প্রশিক্ষকদের কোর গ্রুপ আছে, তাদের দিয়ে হিউম্যান ল্যাকটেশন ম্যানেজমেন্টের ট্রেনিং এর বন্দোবস্ত করেছি।
2: বাহ, আপনি এটা করলেন?
3: আমি মানে ডক্টর চ্যাটার্জি চিঠিটা লিখে দিলেন, আমি ওকে বললাম।
2: ওকে ওকে, লেট আস হোপ ফর দ্য বেস্ট। 3 নম্বর?
1: হ্যাঁ, 3 নম্বর হচ্ছে প্রত্যেক গর্ভবতী মহিলাকে মায়ের দুধের উপকারিতা ও করণীয় সম্বন্ধে ওয়াকি বহাল করতে হবে।
2: গুড, নেক্সট স্টেপ।
1: আর প্রতিটি স্বাভাবিকভাবে জন্ম নেওয়া শিশুকে জন্মের আধ ঘন্টার মধ্যেই মায়ের কাছে দিতে হবে এবং দুধ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় সাহায্য করতে হবে।
2: আধ ঘন্টার মধ্যে কি সম্ভব?
1: সম্ভব স্যার, তাছাড়া আমাদের নার্সিং স্টাফরা এ ব্যাপারে দারুণ হেল্পফুল।
3: অবশ্য সিজার পেশেন্ট হলে দেওয়া যাবে না?
1: না ডক্টর মজুমদার, সেক্ষেত্রে মোটামুটি 4 ঘন্টার মধ্যে অর্থাৎ

0: মায়ের একটু জ্ঞান ফিরে এলেই শিশুকে মায়ের কাছে দিতে হবে। একটু তো কষ্ট হবে মায়ের, কিন্তু তার চেয়ে লাভ হবে অনেক বেশি।
1: আচ্ছা, নর্মাল ডেলিভারি আর সিজার ডেলিভারি মায়ের মধ্যে দুধের পরিমাণের কোনো তারতম্য হয় এটা কি সত্যি?
0: না স্যার, এ কথার কোনো সত্যতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি।
1: নেক্সট স্টেপ,
0: হ্যাঁ, 5 নম্বর স্টেপ হলো দুধ খাওয়াবার সঠিক পদ্ধতি সমস্ত মাকে শিখিয়ে দিতে হবে।
1: আর কোনো কারণে যদি মা ও শিশুকে আলাদা করে রাখতে হয়,
0: সেক্ষেত্রে দুধের যোগানের পরিমাণ কিভাবে ঠিক রাখতে হয় সে ব্যাপারে মাকে ওয়াকিবহাল করতে হবে।
2: অফিস কাছারি করা মায়েরা কি করবে?
0: ডক্টর মজুমদার, মায়ের দুধও গেলে রাখা সম্ভব।
2: কিভাবে?
0: গরম জলে স্নান করে বা স্তনে গরম কম্প্রেস করে ফোটানো পরিষ্কার পাত্রে দুধ গেলে রাখা যায়। প্রথমে মা অবশ্যই হাত ভালো করে ধুয়ে নেবে, তারপর আরাম করে বসে পাত্রটাকে স্তনের কাছে রাখবে, এরপর অ্যারিওলার নিচে রাখবে। স্তনকে 2 আঙুলে ধরে প্রথমে আঙুল দুটোকে একটু চাপ দিয়ে শরীরের দিকে নিয়ে যেতে হবে এবং এইভাবে আঙুলের সামান্য মোচড় দিয়ে চাপ দিতে হবে এবং ঢিলে দিতে হবে। এভাবে কয়েকবার চাপ ও ঢিলে দিতে থাকলেই দুধ বেরোতে শুরু করবে।
1: আচ্ছা, তার মানে দুধ গালবার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেটা শিখতে হয়। বেশ, এবার 6 নম্বর,
0: চিকিৎসার জন্য বিশেষ প্রয়োজন ছাড়া 4 মাস কোনো ধরনের খাদ্য বা পানীয় শিশুকে দেওয়া চলবে না।
2: মধু, চিনির জল, গ্লুকোজ, গ্রাইপ ওয়াটার, এসব তো সব শিশুকেই দেওয়া হয়।
0: না না, এই দেওয়াটাই তো বন্ধ করতে হবে। আর 7 নম্বর স্টেপ হলো মা ও শিশুকে দিন রাত্রি একই ঘরে একই বিছানায় রাখতে হবে।
1: এটা তো আমাদের হাসপাতালে আগে থেকেই করা হয়।
0: হ্যাঁ, আর 8 নম্বর স্টেপ হলো শিশুর চাহিদা অনুযায়ী স্তন্যপান করাতে হবে, ঘড়ি ধরে নয়।
1: হ্যাঁ, আমি একমত। এবার লাস্ট বাট ওয়ান স্টেপ,
0: চুষি কাঠি বা বোতলের নিপল বা শিশুকে শান্ত রাখার জন্য যেসব জিনিস ব্যবহার করা হয়ে থাকে তা পুরোপুরি বাতিল করতে হবে, ও সব জিনিস একদম দেওয়া চলবে না।
1: আর বলতে, এবার 10 নম্বর,
0: ব্রেস্ট ফিডিং সাপোর্ট গ্রুপ অর্থাৎ স্তন্যপানের পক্ষে যেসব সংগঠন আছে তাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে।
1: তার দায়িত্ব তো আপনি নিয়েছেন।
0: প্রসবের পর মায়েদের হাসপাতাল থেকে ছুটি হলে প্রয়োজনে সেই সব সংগঠনের কাছে যাওয়ার পরামর্শ দিতে হবে।
1: এই ব্যাপারে এখন এই কথা দিতে পারছি না। আচ্ছা ডক্টর চ্যাটার্জি, ধন্যবাদ, মিটিং শেষ।
0: ও ঠিক আছে, আসি স্যার।
1: হ্যাঁ আসুন। ডক্টর মজুমদার, আপনি একটু থেকে যান, কয়েকটা দরকারি কথা আছে।
3: হ্যাঁ ঠিক আছে, বলুন স্যার।
1: ডক্টর চ্যাটার্জি যেভাবে বলল সেইভাবে কাজগুলো হচ্ছে কিনা দেখুন।
3: হ্যাঁ দেখবো স্যার।
1: তারপর কি আর ডক্টর সৌভিক চ্যাটার্জি প্রয়োজন হবে?
3: ঠিক বুঝলাম না স্যার।
1: এটা বুঝলেন না, চ্যাটার্জি যদি এই হাসপাতালে থাকে তবে সব কৃতিত্বটুকু ওই দাবি করে বসবে। অতএব
3: বুঝেছি স্যার, বুঝেছি। ও নিয়ে ভাববেন না, যে কোনো একটা কেসে ফাঁসিয়ে ওকে আপনার কাছে এনে ফেলছি।
1: ব্যাস, তারপর যা করবার আমি করব। পাশাপাশি এটাও ঠিক যে আওয়ার হসপিটাল উইল বি দা ফার্স্ট বেবি ফ্রেন্ডলি হসপিটাল।
3: সেদিনের আর বেশি দেরি নেই স্যার।
4: অর্থাৎ সৌভিক চ্যাটার্জির এখানকার চাকরি খতম। সৌভিক সেটা যে একেবারে বুঝতে পারেনি তা নয়, তবু একটা মস্ত বড় যুদ্ধ জয়ের উল্লাস নিয়ে বাড়ির দিকে চলল সে, যেখানে রয়েছে তার অসুস্থ স্ত্রী ও পুত্র শোভন।
0: রত্না, রত্না, এই যে রত্না, শোভন কোথায়?
5: ঘুমোচ্ছে দাদাবাবু।
0: আচ্ছা রত্না, তোর বাচ্চার অসুবিধা হচ্ছে না তো?
5: কি যে বলেন, জমজ হলে কি করতাম তাহলে?
0: ভালো বলেছিস। হ্যাঁ রে, চারু কেমন আছে?
5: ভালো। অভিকদার চিঠি এসেছে, সেটা নিয়ে বসে আছে।
0: অভিকের চিঠি এসেছে? কি লিখেছে? কোথায় অভিক? চারু, চারু, চারু,
6: কি ব্যাপার তোমার? চেঁচাচ্ছো কেন?
0: রত্না বলল অভিক চিঠি দিয়েছে, সত্যি?
6: মিথ্যা হবে কেন?
0: কি লিখেছে? কোথায় আছে? কেমন আছে? বলো না, কবে বাড়ি আসবে? কোনো বিপত্তিপদ হয়নি তো?
6: বাবা, সমস্ত কিছুর উত্তর পাবে চিঠিতে। নাও নিজে পড়ে দেখো দেখিনি।
7: বৌদি, তোমরা কি খুব দুশ্চিন্তা করছো নাকি? হটকারী বলে চিহ্নিত করে বসে আছো। এখন আমি ভালো আছি, কেননা আগের চাকরি ছেড়ে দিয়েছি, পারলাম না নিজের স্বার্থে

0: লক্ষ লক্ষ শিশুর ক্ষতি করতে মন সায় দিল না। এখন আমি ব্যাঙ্গালোরে রিসার্চ অফিসার হিসেবে জয়েন করেছি। আগের তুলনায় টাকার অঙ্ক অনেক কম, তবে কাজের আনন্দ অনেক অনেক বেশি। এখানে বেশ কিছু বড় ডাক্তারের সঙ্গে তোমার অসুখ নিয়ে আলোচনা করেছি। সবাই বলেছেন রোগটা মোটর নিউরন ডিজিজ নাও হতে পারে, একটা অপারেশন করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আশা করি দাদার রাগ এবার ভাঙবে। আর সত্যি সত্যি রাগ ভাঙলে তুমি, দাদা ও নির্ভীক চলে এসো, কেমন? তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু।
1: পাগল
2: গো, যাবে নাকি?
1: যাবো মানে, যাবার জন্য ছটফট করছি। তাছাড়া এবার তো আমার দলে। চল চলো চলো কালই রওনা দিয়ে।
2: পাগল, তোর হাসপাতালে কি হবে?
1: হাসপাতাল চাকরিটা বোধহয় গেছে চারু।
2: সে কি তাহলে?
3: কুছ পরোয়া নেই, অমিত দত্ত রয়েছে।
2: আরে অমিত কখন এসেছেন?
3: সরি সরি, তোমাদের কথা একটু আড়ি পেতে ফেলেছি। যাক শুভি, তোর জন্য একটা চাকরির অফার নিয়ে এসেছি।
1: চাকরি?
3: আমার নার্সিং হোমের মেডিকেল ডাইরেক্টর। তবে হ্যাঁ, একটা শর্তে জয়েন করবে।
1: কি শর্ত?
3: কুটি কাটাবার পর।
1: হ্যাঁ।

0: অমৃতধারা নাটকটি এখানেই শেষ হল। মূল কাহিনী ডাক্তার কমলেন্দু চক্রবর্তী, বেতার নাট্যরূপ সলিল সরকার। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন সিএমও অনুপ ঘোষ, ডাক্তার মজুমদার অলোক রায় ঘটক, অসিত শেখর দাস, সমর দেবাঞ্জন চক্রবর্তী, ডাক্তার কর্মকার হীরক রঞ্জন রায়, অভিক দেবাশিস রায়চৌধুরী, দুধের কোম্পানির অফিসার সোমেশ নাথ, সূত্রধার ভবেশ দাস, মমতা সুমিতা সাহা, সিস্টার হৈমবতী চট্টোপাধ্যায়, রত্না সুকৃতি লহরী, বাচ্চার ভূমিকায় হরবোলা সুনীল আদক, চারুপমা বিজয়লক্ষ্মী বর্মন ও সৌভিকের ভূমিকায় দেবরাজ রায়। শব্দগ্রহণ ও সম্পাদনা মনোজ গিরি, প্রযোজনা মানুষ কুমার মিশ্র ও হীরক রঞ্জন রায়।
1: শুনলেন নাটক, এখন শুনবেন আধুনিক গান অনুসয়া চৌধুরীর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবাল বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার তাঁত শিল্পীদের স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্যমেলার আয়োজনের পরিকল্পনা নিয়েছে। কলকাতায় আজ জাতীয় তাঁত দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানে বস্ত্র প্রতিমন্ত্রী অশোক দিন্দা জানিয়েছেন, তন্তুজের মাধ্যমে এই মেলার আয়োজন করা হবে। সেখানে তাঁত শিল্পীদের চক্ষুসহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা করা হবে। এছাড়া তাঁত শিল্পীদের উৎপাদিত পণ্যের বিক্রি বাড়াতে সেখানে তাঁত শিল্পমেলারও আয়োজন করা হবে। রাজ্য বিজ্ঞান কংগ্রেস আগামী 16 ও 17 সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে। কলকাতায় রাজ্যের সরকারি বেসরকারি সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী সাংবাদিকদের একথা জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করবেন। তিনি বলেন, বাংলা ভাষায় রাজ্যের বিজ্ঞানের প্রসার করা এই সরকারের উদ্দেশ্য। রাজ্যজুড়ে আগামী 9 থেকে 16 আগস্ট আয়ুষ্মান সপ্তাহ পালন করা হবে। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের ওদলাবাড়ি স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে আজ একটি জরুরি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শুক্রা মুন্ডা, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা দীপঙ্কর কর, মাল ব্লকের অধীনস্থ বিভিন্ন সাব সেন্টার, চা বাগান এলাকার স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। শারীরিক অসুস্থতার কারণে অভিনেতা মিঠুন চক্রবর্তী কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তাকে দেখতে যান। বিশিষ্ট অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় সঙ্গে ছিলেন। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ লীগের শেষ ম্যাচে সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। গ্রুপ এতে ইস্টবেঙ্গল 2 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। 2 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে ওই গ্রুপ থেকেই মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যেই নক আউট পর্বে পৌঁছে গেছে। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। জাতীয় তাঁত দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংয়ের ইংরেজি দৈনিকে লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, গিরিরাজ সিং তার নিবন্ধে তাঁতকে ভারতের শ্রেষ্ঠতম সভ্যতাগত শক্তি বলে বর্ণনা করেছেন। পাশাপাশি গিরিরাজ সিং দেশের সমৃদ্ধ বৈচিত্র্যপূর্ণ আঞ্চলিক বস্ত্রশিল্পের ঐতিহ্যকেও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী আগামীকাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি দিল্লির 57তম সমাবর্তনে ভাষণ দেবেন। এবারের সমাবর্তনে 3000-এরও বেশি শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। এদের মধ্যে 587 জন পিএইচডি গবেষক। এছাড়াও প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রেসিডেন্টস গোল্ড মেডেল, ডিরেক্টরস গোল্ড মেডেল, শঙ্করদয়াল শর্মা গোল্ড মেডেল এবং পারফেক্ট গোল্ড মেডেলে সম্মানিত করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী একটি সহায়ক উদ্ভাবনী এবং টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ব্রিক্সভুক্ত দেশগুলির মধ্যে গঠনমূলক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। আজ ভুবনেশ্বরে ত্রয়োদশ ব্রিক্স শিক্ষামন্ত্রীদের বৈঠকে তিনি বলেন, অতিমারী, আর্থিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন ও দ্রুত প্রযুক্তিগত উন্নয়নের মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলির সক্রিয়ভাবে মোকাবিলা করতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, বিরোধী সদস্যদের বারংবার বাধাদান সত্ত্বেও সংসদের উভয় সভার কাজ এবং আইন প্রণয়ন সংক্রান্ত কাজকর্ম চলছে। তিনি বলেন, আজ লোকসভায় এমএসএমই বিল পাশ হয়েছে, তবে কংগ্রেস ও বিরোধীদের হৈহট্টগোলের কারণে সভায় আলোচনার সময় সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ভারতীয় রেল প্রতি বছর প্রায় 58 কোটি খাবার যাত্রীদের মধ্যে পরিবেশন করে থাকে। এর মধ্যে মাত্র 1% কম খাবারের গুণমান সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। লোকসভায় আজ এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, গত 3 বছরে এই সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তির জন্য আইআরসিটিসি একটি প্যানেল তৈরি করেছে। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল 0, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে 0 বিল কি করে সম্ভব। প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না।
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
4: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
5: তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: সেনা হয় ভালোবাসা চুপি চুপি হলো সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যখন অঙ্কিতার সঙ্গে দেখা হলো জাস্ট একটু আগে, যখন অঙ্কিতার সঙ্গে দেখা হলো তখন ব্যাপারটা একেবারেই চুপি চুপি ছিল না, মানে যেটা ছিল সেটা হচ্ছে মানে প্রকাশিত, আর ক্রমশ প্রকাশ্য নয়, ব্যাপারটা পুরোপুরি প্রকাশিত ছিল। কারণ একটা মানুষ যদি এরকম কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো, একদমই তাই।
2: মানে আজকে সিরিয়াসলি মানে আমাদের অনেকেরই হয়তো, তোমরা যারা শুনছো তাদের অনেকেরই হয়তো এই ধারণাটা থাকবে না যে রাস্তায় জ্যামজট হতে পারে। এবার আমরা তো জ্যামজট জমায়েত করি, কিন্তু আজকে সিরিয়াসলি আমি জমায়েত দেখেছি, যে কোনো অলিগলি দিয়ে দেখছি পুলিশ দাদারা দাঁড়িয়ে রয়েছেন, তারা সেখানে ট্রাফিক সামলাচ্ছেন এবং সিগন্যাল হয়ে গেছে, উনি দাঁড় করিয়ে দিয়েছেন, ভাই
1: এই কারণের জন্যে ছোটবেলা থেকে বাবা মা বলে বেশি পাখনা গজিয়েছে, তাই না? তখন যদি কথাটা শুনে পাখনাটা রেখে দিতে তাহলে কিন্তু এখন এই অবস্থা,
2: মানে পাখনাটা যদি সত্যিই থাকতো ভালো হতো, কিন্তু পাখনা নেই বলে খুব একটা ক্ষতি নেই, কারণ আমরা কথা দিয়ে পাখনা গজিয়ে আরামসে নানা মেলে উঠতে পারি। আর 6:30 অব্দি উইকেন্ড ক্যাফেতে অলরেডি অমরজিৎ অঙ্কিতা থাকবে, অঙ্কিতার নামটা বলে দিয়েছিল, অমরজিৎ নিজের নামটা বলে নি, নাম ক্যা হে
1: ক্রাইসিস কি হবে তা বলে কি প্রেম দেবো না, নিশ্চয়ই দেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইরকম পাখায় মেলে কিন্তু আমরা উড়ে যাবো না 6:30 পর্যন্ত, কিন্তু একদম এখানে যাকে বলে একদম ঘিরে বসে থাকবো, হট সিটে কিন্তু রয়েছে,
2: এফএম এ উড়ে বেড়াবে, 107 এফএম রেইনবোতে আমরা উড়ে বেড়াবো, এবং তার সঙ্গে বৃষ্টি বাদলা সবকিছুই আছে। কিন্তু আপাতত যেটা চলছে আর কি, ট্রাফিক পুলিশের ঘটনা দেখার পর এই শানের গান তো আমরা শুনছিলাম, শুনতে শুনতে আমার আরো একবার মনে হলো শানকে না ভীষণভাবে আজকে প্রয়োজন। আর অলরেডি অমরজিৎকে কেউ না কেউ রিকোয়েস্ট করেছে আজকে শানের গান শোনানোর জন্য, তো তুমিও শুনতে খুব একটা বেশি খারাপ বোধ করবে না জানি, এইটা ব্যস্ত ট্রাফিকের কথা বলা থাকলে পরেও আসলে ব্যস্ত ট্রাফিক কি সেটা আমাকে কই পুছো তাহলে আমি বলতে পারবো। ফিরে আসবো ঠিক 7-8 মিনিট পর, তাই তো?
1: একদমই তাই।

comme le premier hier. Toujours l'amour jusqu'à la dernière.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
3: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত।

0: আগে এত দমদার ভাবে যখন বলে মানুষজন, এই কাচ্চিকালির ব্যাপারটা না অজিতের মনের মধ্যে একটু বেশি পুলক জায়গায়। বর্ষাকাল,
1: এটা তো তুমি বলবেই, এটা তুমি বলবেই, এটা আমি জানি।

0: বলছিল এই মধুবন্দির গলাটা না শুনতে মানে কি বলবো, এটা অন্যরকম লাগা, মানে ব্যাপারটা আমি অফ ইয়ার আলোচনার পর অন ইয়ারটা পুরোটা বলতে পারছি না।
1: বুঝতে পেরেছি ব্যাপারটা বুঝতে পেরেছি পুরোপুরি। আর চুপি চুপি ভালোবাসার কথা বলি, হ্যাঁ সেটা হচ্ছে এই গানটার সঙ্গে প্রথম দিকে যারা যারা রিল বানাতো তাদের মধ্যে একজনের নাম ছিল আর কি, হ্যাঁ এই আমার পাশেই বসে রয়েছে আর কি।
0: এই শোনো, এই সমস্ত আজে বাজে কথা আমি বলছি তো অমরজিৎ না অঙ্কিতাকে মাঝে মধ্যে গুলিয়ে ফেলে, রিলে অন্য কাউকে দেখেছিল, আমাকে জীবনে দেখেনি। আমি কাচ্চি গালি বলে না,
1: আমার চোখের পাওয়ার বেড়েছে না কমেছে সেটা মনে হয়, মানে যাই হোক আর নতুন করে কেন কিছু বলতে হবে।
0: তর্ক সবটা হবে, শোনো 9903659992 তে আড্ডা দেওয়ার জন্য অলরেডি বসে রয়েছে আমাদের সঙ্গে অনেকেও। হ্যাঁ তোমার কথাই বলছি, তুমি নিশ্চয়ই জানতে চাইছো, আরে তোমরা কথা বলবে ঠিক আছে, আমাদের তো আমাদের কথা বলার টপিকটা বলো, সেটার জন্য আকুলি বিকুলি করছে অমরজিৎ, জাস্ট হা করে বসে আছে বলবে।
1: মোটামুটি হা করে বসে আছে, এবার হা থেকে আস্তে আস্তে হাটা একটু ছোট করতে হবে, তার কারণ হচ্ছে না হলে তো কথা বলা যাবে না। 9903659992 এর কথাটা তুমি যেরকম বললে, কিন্তু তার পাশাপাশি আমাদের একটা ইনস্টা হ্যান্ডেল রয়েছে, দ্যাট ইজ 107FM রেইনবো কলকাতা, সেখানে যাও এবং চটপট কিন্তু আমাদেরকে ফলো করে ফেলো। আর তার সঙ্গে যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে, অঙ্কিতাকে যখন জিজ্ঞেস করলাম যে এই বর্ষায় তোমার চোখে সবথেকে সেরা ডেস্টিনেশন কোনটা হতে পারে, বললো আমার বাড়ির ফ্ল্যাটের ছাদ। মানে কিভাবে সেটা সম্ভব হতে পারে?
0: না সত্যি আমার বাড়ির ফ্ল্যাটের ছাদ, এবং মানে ফ্ল্যাটের ছাদ বলা যায় না, আমার বাড়ির আবার ফ্ল্যাটের ছাদ কি করে হবে, মানে আমার তো বলছিলাম বাড়ির ছাদ রয়েছে, হ্যাঁ মানে ফ্ল্যাট বাড়ির ছাদের কথা বলছি। মানে
1: ফ্ল্যাটের বাড়ির ছাদ যদি ফ্ল্যাট বাড়ি যদি হয় তাহলে বাড়ি ফ্ল্যাট কেন হবে না?
0: না বাড়ি, এই যে তোমার অযৌক্তিক প্রশ্নগুলো আমি এইটাই ডিবেটে যাচ্ছি না, গেলে পরে আমাদের 6:30 অবধি এটা নিয়ে ডিবেট চলবে। তো আমি এইটাই বলতে চাইবো যে ছাদে যখন দেখো তোমার কাছে বাজেট নেই, তোমার ঘুরতে যেতে ইচ্ছা করছে কিন্তু তুমি কাজের জন্য ঘুরতে যেতে পারবে না, তোমার প্রচন্ড মন খারাপ করছে, বাইরে বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি তোমার কানেকশন দিয়ে দিয়েছে যে রে ভাই তুমি কাঁদতে চাইছো তুমি কাঁদতে পারছো না, আমি তোমার হয়ে কেঁদে দিচ্ছি, তাও তুমি রিলিফ থাকো আর কি, তখন তুমি ছাদে চলে গেলে একটুখানি নাচলে, এবার তুমি যাও পাখি বলো বলো, কিংবা তুমি কি বলবো সাজনা বরসে কিয়া বলো, যাই বলো বা বরসোরে মেঘা মেঘা বলো, তুমি নাচ করতে পারো আনন্দ করতে পারো। তার জন্য আমি বলেছি সেরা ডেস্টিনেশন আমার কাছে ছাদ, কারণ আমি কোথাও যেতে পারি না।
1: আমি জানি তো, আমি জানি তো বরসোরে মেঘা মেঘা মানেই তো এই একটা গুরু গুরু ব্যাপার আর কি, হ্যাঁ মানে আকাশ যখন গুরু গুরু তখন তুমি ছাদে উঠে গিয়ে বরসোরে মেঘা মেঘা, ব্যাপারটা সমস্তটাই হলো। কিন্তু তোমার কাছ থেকেও তো জানতে চাইবো এই বর্ষায় তোমার জন্য একটা সেরা ডেস্টিনেশন যেখানে গিয়ে দু একদিন কাটিয়ে থাকা যায়, এবং তার পাশাপাশি সেই জায়গাটা তোমার চোখে দেখতে অপরূপ সুন্দর, সেটাই কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইবো 9903659992 তে।
0: আর আপাতত তোমাকে যেটুকু আর কি অমরজিৎ বলতে চাইছিল বুঝতে পারলে, ককটেল টু এর গানটা না ও সামলাতে পারে না, জাস্ট ভাবলে পরে আমাকে তখন থেকে না না না না এই গানটা বলছে, তোমার মনে মধুবন্তীর জন্য যে ভাবনাটা রয়েছে সেটাই না, বাকিটা শুনো।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার হাতে যদি এইরকম কয়েক কোটি টাকাও থাকতো তাহলে আমি সিনেমাটা এতদিনে মোটামুটি প্রোডিউস করে ফেলতাম, ডিরেক্টরও আমি হতাম আর কি। কিন্তু
2: স্বাভাবিক আমরা ভাবতেই পারিনি এখন সিনেমার বাজেট কিছুদিন পর না খেলার মতো দেখতে পাবো যে এত মিলিয়ন টাকা লেগেছে, বানিয়ে ফেলেছে, এত বিলিয়নে কামিয়ে নিয়েছে।
1: মানে মিলিয়ন বিলিয়নটা আমরা এতদিন মোটামুটি কোটি কোটি কোটি এরকম ব্যাপারটা জানতাম আর কি, এখন পুরো ব্যাপারটাকে আরেকটু শর্ট টার্মে মিলিয়ন বিলিয়ন এরকম। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার হাতে যদি এক কোটি টাকা দেওয়া হয় আমার ছ মাস সময় লাগবে গুনতে। কিন্তু এই যে ছবিটা আসছে সেই ছবিটার কথা আমি তোমাকে বলে দেবো। সেইটা হচ্ছে আমরা ছোটোবেলায় মোটামুটি রামায়ণ দেখে বড় হয়েছি আর কি, তখন এখনকার মতো এত রিলের অপশান ছিল না, যাই হোক ওভাবে তাকানোর কিছু হয়নি। কিন্তু এই যে রামায়ণ যেটা আমরা ছোটোবেলায় দেখে বড় হয়েছি, সেই রামায়ণ নতুন করে কিন্তু তৈরি হচ্ছে, সেটা কিন্তু ছবি মানে অর্থাৎ ফিল্মের আকারে তৈরি হচ্ছে, এবং সেই ছবির জন্যে বাজেট রাখা হয়েছে 4000 কোটি টাকা। এবং সেটাও কিন্তু নাকি মোটামুটি যেটা আন্দাজ করে নেওয়া হচ্ছে দিওয়ালির সময়ই কিন্তু রিলিজ হয়ে যাবে, এবং তাতে রয়েছেন থ্রব রণবীর কাপুর। আসলে ব্যাপারটা হচ্ছে কি, রণবীর কাপুরের কথা শুনলে আবার অনেকের, যাই হোক, এরা ভেতরে ভেতরে তো ইচ্ছে থাকে
2: বলবে, কি কি বলবে বলো তো, আমার কিছু বলার নেই তোমাকে, মানে তুমি এই ধরনের
1: কথা ওইজন্যই তো বলছি। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু বলার নেই সেই কারণের জন্য বলছি, কিন্তু তোমার তো অনেক কথা বলার থাকতে পারে। হ্যাঁ, অনেক কথা বলার ছিল, সেইটাই তো তুমি লিখে ফেলো 9903652992 তে। এই বর্ষায় তোমার চোখে দেখা সবথেকে সেরা ডেস্টিনেশন যেখানে তুমি কাটিয়ে এসেছো, যে জায়গাটা তোমার সবথেকে ভালো লাগে এই বর্ষার সময়, সেটাই কিন্তু তুমি আমাদেরকে জানিয়ে দাও 9903652992 তে।
2: আর এই যখন রামায়ণের কথা বলে মানে এত কিছু বলে দিয়েছ অমরজিৎ, আমি আর তার মধ্যে বেশি কিছু বলতে চাই না। এই 9903652992 তে তুমি তোমার বক্তব্য জানাতে থাকো। বৃষ্টির একটা মৌসুম চলছে, তার মধ্যেও রামায়ণ, মাইথোলজি, পুরানি জামানা সব চলে গেছে। এইভাবে গাইলে না একটা মেয়ে তোমার ধারে কাছে আসবে না, তুমি সদা সিঙ্গেল তকমা নিয়ে থাকবে অমরজিৎ।
1: একটুখানি 5 মিনিট রেওয়াজ করে আসছি, তারপরে দেখবে খুব ভালো গাইবো।
2: তুমি রেওয়াজ করো, ততক্ষণে তুমি না হয় ফ্ল্যাশব্যাক সং শোনো।
0: FM Rainbow-তে Rainbow Flashback Song. Rainbow Flashback Song.
3: Dum dum dum akka dum dum dum akka dum dum dum akka dum dum dum dum dum akka dum dum dum akka dum.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আমি জাস্ট নিতে পারছি না, অসহ্য লাগছে অরিজিতের পাশে বসতে। মানে আমি একটা অন্য মুড নিয়ে ঢুকেছিলাম। আমাকে আজকে যথারীতি, মানে আমি বাইকে বসে একটা মানে পাগল ছেলে এসে আমাকে বাইকে করে নিয়ে আসছিল।
2: কেউ? আমি না, কিন্তু
1: অমরজিৎ বাইক চালাবে জানলে আমি আগেই উঠবো না,
2: একদম তাই।
1: কিতা পুরো সেফ যাবো বলো, কোনো চিন্তা করো না।
2: ওই কারণের জন্য আমি রাস্তার ডান দিক দিয়ে বাইক চালাই।
1: তারপরে রায়তা মেরে পুরো একদম রায়তা ছড়িয়ে একাকার করবে। দেখা গেল ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে দুজন আর যে বসে রয়েছে, আমরা অনিয়ন রাস্তা থেকে শো করছি। এটাই হবে অরিজিতের সঙ্গে শো করলে তো, মানে মানে বাইকে চললে আর কি। আমি বাইকে চড়তে চাই না। যাই হোক, তুমি বর্ষায় ঘোরার কথা বলছিলে, তুমি কোথায় ঘুরতে যেতে চাও?
2: মানে মাঝে মধ্যে না বুঝতে পারি না যে বাইক চড়ার কথা বলছিলে না হট সিটে বসার কথা বলছিলে। মানে বাইকের পেছনের সিটটা কিভাবে যে হট সিট হয়ে গেল এটা বুঝতে পারলাম না।
1: আমার হট হেড হয়ে গেছিল আজকে। আমি লিটারালি বলছি, ভাই তুমি তোমার মতো মানে তুমি একটু স্পিডটা মেনটেন করো, ঠিক ঠিকঠাক চলো না। সে আঁকা বাঁকা করে নিজের মতো করে একটা মানে বলে না যে আমি এরকম টাইপের, মানে তার মোছের রেখা রেখা গজায়নি, কিন্তু সে মোটামুটি ভাবে ভেবে নিয়েছে সে একদম বীর পুরুষ হয়ে গেছে, আজকে সে শহীদ হওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি শহীদ হতে চাই না। আমার তখন মনে হচ্ছে তোমার সঙ্গে এসে আমি গল্প করব, ভাই আমাকে বাঁচতে হবে। আমি লিটারালি মাঝ রাস্তায় নেমেছি, সেটা অমরজিৎ জানে কিভাবে আজকে আমি এসেছি মোটামুটি সাঁতরে পাত্রে। না হ্যাঁ, মোটামুটি বর্ষা না হলে চলো তার ভিড়ের মধ্যে সাঁতার কাটা হতো।
2: মানে সাঁতার দিতে দিতে যখন তুমি দেখছিলে যে দেরি হয়ে যাচ্ছে, তখন তুমি দৌড়তে শুরু করে দিয়েছিলে আর কি, মানে জলের মধ্যে দিয়ে দৌড়।
1: হ্যাঁ মানে তোমার সঙ্গে
2: এটা অন্যরকম,
1: কিছু খারাপ হবেই।
2: হ্যাঁ তাই নাকি? খুব ভালো, এটা শুনে আমার খুব ভালো লাগছে আর কি। এখন ব্যাপারটা হচ্ছে যে তোমার চোখে

0: এখন জানতে চেয়েছিলাম, মানে তোমার চোখে, মানে তোমার চোখের কথা বলিনি আর কি, মানে আমাদের লিসনারদের কথা বলছিলাম আর কি, লিসনারদের চোখে যখন জানতে চেয়েছিলাম যে তোমার চোখে দেখা একটা সেরা বর্ষার ডেস্টিনেশন, বর্ষায় এই মুহূর্তে ডেস্টিনেশনের কথা যখন জিজ্ঞেস করলাম, অঙ্কিতা আমাকে বললো, শোনো না, বলছি যে আমার না জঙ্গলে বেড়াতে যেতে খুব ভালো লাগে। বলছি কি, ঝাড়গ্রামে জঙ্গলমহলে যাবে? আমি না কথাটা শুনে আর কি দুবার ঢোক গিললাম, তারপরে বললাম যে শোনো, ওখানে একটা জায়গা আমি মোটামুটি আবিষ্কার করে ফেলেছি আর কি, বা আবিষ্কার করে নিজেকে একটা কলম্বাসের মতো লাগছিল আর কি, যাই হোক না কেন কলম্বাস আর আমার শুধুমাত্রই বাস আর কি। তো সেইখানে কাঁকড়া ঝোড় বলে একটা জায়গা আছে, যেটা কিন্তু এই বর্ষায় অসাধারণ সুন্দর দেখতে হয়।
1: দেখো ঝাড়গ্রামের মধ্যে ঝাড় শব্দটা এমনিই রয়েছে, তো তুমি বাঁশ ঝাড়ে যাবে কি না, তোমার বাঁশ বললে তো বাঁশ আর ঝাড়গ্রাম মিলে গেছে। হ্যাঁ তুমি বলো বলো তোমার জায়গাটা বলে নাও।
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, তুমি যে এবার মেঘালয়ের চেরাপুঞ্জির কথাটা বলনি, এইটা অনেক মানে,
1: না আমি ঘুরতে গেলে ওই ছাদ থেকে বেরিয়ে বড়জোর বোলপুর যেতে পারি, কোপাই নদীর ধার ঘুরতে পারি, বর্ষায় খুব সুন্দর দেখতে লাগবে কোপাই নদী, সেটুকু আমি জানি আর কি। তো তুমি যেতে চাইলে সেখানে যেতেই পারো, কোনো অসুবিধা নেই। আর তুমি কোথায় কোথায় যাবে বলো?
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি তো অনেকগুলো জায়গার কথা ভাবছিলাম, আমি ভাবছিলাম যে মুকুটমণিপুর যাওয়া যায় কিনা, কাঁকড়াঝোড়ের কথা তোমাকে বললাম, কিন্তু এই বর্ষায় আমার চোখে একটা সেরা ডেস্টিনেশন রয়েছে, সেটা সবাই তোমরা জানো, সেই জায়গাটা কিন্তু বর্ষায় জাস্ট অসাধারণ সুন্দর দেখতে হয়, সেটা হচ্ছে ডুয়ার্স। মানে ডুয়ার্সের বেশ কিছু কিছু জায়গা আছে, স্পেশালি যদি মূর্তি নদীর পাড়ে বসে ডুয়ার্সকে উপভোগ করা যায়, তাহলে বর্ষায় তার মতো অসাধারণ জায়গা কিন্তু আর হতেই পারে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গায় কিন্তু জলে প্রচণ্ড কারেন্ট থাকে, সুতরাং জলে ওই যে দেখো না যে জলের মধ্যে দিয়ে পাথরগুলো থাকে এবং সেই পাথরের ওপর দিয়ে বেশ ব্যালেন্স করে যেতে হয়, অনেকে আবার পাথরের ওপর বসে ছবি টবি তোলেন, তো মূর্তি নদীর এই পাথরের ওপর দিয়ে যেতে গেলে ভাই তোমাকে কিন্তু আলাদাই ট্রেনিং করে আসতে হবে, এটা কিন্তু বলতেই পারি আর কি।
1: মূর্তি নদীতে রিসেন্টলি যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু তখন এতটাই ফুলে ভেপে উঠেছিল যে রাস্তাঘাট আমাকে যেটুকু বলা হলো আর কি, যে পশু পাখিরাও যে জঙ্গলে এই সময় তো তাদের একটা ব্রিডিং টাইম থাকে,
0: একদমই
1: তো জঙ্গলে যাওয়া ঠিক হবে না, এবং লোকজন আমাকে খুব একটা ভরসা পায়নি যে আমি গেলে পরে আমি জঙ্গলে যাবো, যাই আমার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করে আসি, কারণ মানুষের সঙ্গে আজকাল খুব একটা বেশি র্যাপোটা হয় না, অনেক কথা বলতে গেলে খুব ল্যাথার্জি লাগে, খুব মনে হয় ক্লান্ত লাগছে।
0: এক্স্যাক্টলি তাই, আসলে ব্যাপারটা হচ্ছে কি, বাইকের কথাটা বললেই এখন মাঝে মধ্যে ক্লান্ত লাগে, আমি বলে না বাইকে আমি উঠবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বাইকের পেছন সিটটাও মাঝে মধ্যে হট সিট হয়ে যায় আর কি, সেটা কেন সেটা শুধুমাত্র আমরা নয় জিৎ গাঙ্গুলিও জানেন।

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM রেনবো তে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: হ্যাঁ মানে বলছি এইভাবে আমার যে নাচ করছিল একটু আগে, আমি কিচ্ছু করার ছিল না,
1: মানে নতুন করে আসলে ব্যাপারটা হচ্ছে কি গানের রেওয়াজ করতে গিয়ে কখন যে নাচের রেওয়াজে ঢুকে পড়েছিলাম সেটা বুঝতে পারিনি আর কি।
0: অমজিৎ মাঝে মধ্যে নাচ টাচ করতে ভালোই বাসে, আর আজকে ওর মনটা বেশ ফুরফুরে আমি বুঝতে পারছি, মানে আমি কথা বলতে গেলে মাঝে মধ্যে মনে হচ্ছে মানে কিসকে সাথ বাত করি, যাই হোক আমি মেসেজ
1: আসলে ভাগ্যিস তোমাকে দুপুরবেলা বাইকে করে নিয়ে আসতে হয়নি, ওই কারণের জন্যই মনটা একটু মেজাজটা একটু ফুরফুরে রয়েছে।
0: ও ভাবতে পারেনি, স্ট্রেটাও আমার সঙ্গে যাওয়ার কথা ছিল, সেখান থেকে আমি এফএম এ চলে এসেছি, ও ভাবতে পারেনি, বেশ খুশি হয়েছে। আমার সব থেকে সেরা ডেস্টিনেশন এখন মনে হচ্ছে সুন্দরবন,
1: কি সুন্দর করে বনে চলে যাবো আমি এটাই ভেবে রেখেছি।
0: আর এই বৃষ্টির দিনে সব থেকে ঘুরতে যাওয়ার ভালো ডেস্টিনেশন ফ্যামিলির সঙ্গে নিয়ে সুন্দরবন ঘুরে আসা যায়। এখন সুন্দরবনে ইলিশ ইলিশ মাছ উৎসব চলছে, খাওয়া দাওয়ার সাথে ম্যানগ্রোভ অরণ্য ঘুরে দেখা, আর যদি ভাগ্যে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার। সবাই কি মনে করো বলো তো, রয়যাল বেঙ্গল টাইগার কি কোনো মান ইজ্জত নেই, মানে সামনে চলে আসবে।
1: বলছি কি ইলিশের কথা যখন বললেই এরকম ভাবে, অঙ্কিতা প্লিজ তোমাকে একটুখানি লজ্জা দেব, মানে ব্যাপারটা হচ্ছে কি এখন তো বর্ষাকাল চলছে বুঝতেই পারছো।
0: না না আমি সুন্দরবন যাওয়ার জন্য অলরেডি কিছু লোককে বলছি,
1: ইলিশ ইলিশ খুব মানে খুব ভালো আর কি, মানে এই মুহূর্তে না ইলিশ প্রচন্ড সস্তা আর কি, জানো তো
0: প্রচন্ড সস্তা, তুমি সস্তা
1: এখন এই মুহূর্তে ইলিশ প্রচন্ড সস্তা,
0: খাওয়াবে অমরজিৎ খাওয়াবে।
1: আমি ইলিশের কথা বলছিলাম মানে তো আমি নিজে যাই হোক না কেন,
0: পর বেরিয়ে তুমি খাওয়াবে তো ইলিশ মাছের পাতুরি খাওয়াবে,
1: একটা মানুষ তো অন্তত একটুখানি বলতে পারতো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রবিবার দুপুরবেলা
0: পরের মেসেজে চলে আসে, আমি বুঝতে পারছি রবিবার দুপুরবেলা মানে আমি কালকে খাওয়াতে আসবো, মানে কত শখ, আমি কালকে এমনি বলে নাচতে নাচতে বাড়িতে ল্যাজ গুটিয়ে
1: এই যে তোমাকে এতক্ষণ ধরে এই যে এত যাই হোক না কেন নিজে এবং তোমাকে দুজনে মিলে এই ডান্সের রেওয়াজটা করা শুরু করেছিলাম, এখনো পর্যন্ত তোমার যদি তালিম না নেওয়া হয় তাহলে তুমি পরের মেসেজটা পড়ে,
0: মানে তুমি রব নে বানা দি জোড়ি দেখেছো?
1: হ্যাঁ নিশ্চয়ই,
0: হ্যাঁ দেখে থাকলে বুঝতে পারবে,
1: দেখতে হবে,
0: দেখে দেখলে বুঝতে পারবে যে অনুষ্কা শর্মার পাশে এসআর কে কেমন করে নাচছিলেন জানো। হ্যাঁ ওটা উনি অ্যাক্টিং করছিলেন, অমরজিৎ রিয়েলি ওরকম নাচতে পারে।
1: হ্যাঁ যাই হোক আমার তালিমটাই একটু অন্যরকম আর কি।
0: এই তো আজই সকালে পরেশনাথ পাহাড়ের আচ্ছা ট্রেকিং করে উঠলাম, পাহাড়ের উপরে টাওয়ার ছিল না তাই তোমাদের সবগুলো শুনতে পারিনি, এখন বিন্দাস শুনছি রুমে বসে। আচ্ছা কুণাল মিদ্দা হলদিয়া থেকে লিখেছে, তুমি কি ভালো গো, তুমি এরকম ঘুরতে চলে যাও, ঘোরার কথা ভাবলে পরে আমার এমন কেমন কেমন লাগে আর কি, তুমি আমাকে একটা কথা বলছো, আচ্ছা তুমি ওই ওইখানে চলে গেছো না,
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি
0: শোনো, আজকে
1: যখন ইলিশের কথাটা শুনেছি ইলিশের কথাটা শুনে ওই জায়গা থেকে
0: আর একটা ব্যাপার আছে, ও না একটু আগে আমাকে বলছিল আজকে শ্রাবণ মাসের মধ্যে, শ্রাবণ মাস চলছে তারপরে বিয়ের যে দিনক্ষণ থাকে না আর কি, এটা লাস্ট বিয়ের ডেট বুঝলে তো, মানে অগ্নি
1: কবে কবে আজকে
0: যোগ্য আসন করে তুমি ট্রাই করতে পারো কাউকে একটা যদি কেউ পেয়ে যাও।
1: আমি যদি আগে জানতাম যাই হোক না কেন আজকে হট সিটে হয়তো দেখা গেল আমি বসেই থাকতাম না। আসলে আজকে কি বললে নাকি কি লাস্ট বিয়ের ডেট
0: আজকে আপাতত, মানে এই শ্রাবণ মাসের মধ্যে যে বিয়ের ডেট বলে না অগ্নি সাক্ষী করে আমাদের হিন্দু শাস্ত্র মতে বিয়েটি বলে, যেগুলো তুমি করতে খুব ইচ্ছুক, আজকাল লোকজন দারুণ দারুণ ভাবে হলদি সঙ্গীত সমস্ত কিছু মানে মিক্সচার করে নিয়ে তারপরে বিয়েতে বসে, আমি বলছি আলতা সিঁদুরে যদি লালে লালেশ্বরী হতে চাও তাহলে আজকে লাস্ট বিয়েটা টুকুস করে করেই ফেলতে পারো,
1: মানে লাস্ট বিয়েটা টুকুস করে করে ফেলতে পারো, লাস্ট বিয়ে যাই হোক না কেন।
2: একটা লিচু

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আগে চশমা পরো আর না পরো তোমার যদি মনে হয়ে থাকে, মানে আজকের দিনটা কিন্তু বেশ ভালো দিন, 7ই অগস্ট। হ্যাঁ, যদিও আমরা 7th অগস্ট বললে পরে কোথাও গিয়ে আমাদের মাথায় সে রবি ঠাকুরের প্রয়াণ দিবস, যদিও বাংলা মতে আজকে 23শে শ্রাবণ, হ্যাঁ মানে গতকালকে 22শে শ্রাবণ ছিল, প্রয়াণ দিবস চলে গেছে। আর 7th অগস্ট বেসিক্যালি অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমি বাঙালিদের কথা বললাম, হ্যাঁ এখন আজকে বার্থডে স্পেশালে যাইনি, কিন্তু ঘড়ির কাঁটা যা বলছি আর কি, আমাদের কাছে খুব বেশি সময় নেই, তাই তো?
2: ভাগ্যিস বলনি আমরা গতকালই হিরোশিমা দিবস পেরিয়ে এলাম, যাই হোক না কেন।

0: তুমি মানেই আমি এই রকমই
1: সাধারণত খুব একটা আশা করতে পারে না, আমাকে নিয়ে ভালো কিছু ভাবতেই পারে না।
0: এরা হতে পারে, কখনো হতে পারে, যাই হোক না কেন। তুমি মেসেজ করেছো কিন্তু তোমার নাম এবং লোকেশন লেখনি, যাই হোক মেসেজটা পড়ে দিই। বন্ধুবান্ধব মিলে একটা গাড়ি নিয়ে গিয়ে দিল্লি রোডের ধাবায় বসে ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একটা ভালো আড্ডা হবে, ডেস্টিনেশন বর্ষায় ডেস্টিনেশন। অঙ্কিতা বুঝতে পারছো মোটামুটি?
1: আমি বুঝাই করবো, তুমি আমায় ঘুরতে নিয়ে যাবে
0: কি একে বর্ষায়? বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বরঞ্চ আমরা এখানটা বসে থাকি, এটা
1: ও বলবে এই বাড়ির ছাদের থেকে। বললাম না, ডিটোরিয়েশনটা এরকম টাইপের হয়ে যায়, লাস্টে বলছে স্টুডিওতে বসে থাকি, খাওয়াতে হবে না, ঘুরতে নিয়ে যাওয়ার খরচা আছে। শোনো, আমি তোমাকে বললে পারি এগুলো লিস্ট শেষ হবে না, আমি শুধু বলতে পারি যে চারপাশে ওই যে বলে না লোচাই উলফাত, সেটাই ছেয়ে গেছে আপাতত। বেনিদাল তোমার মাথায় ছেয়ে যাক, তোমার কানে ছেয়ে যাক। ঠিক 5:02 একটা ছোট্ট নিউজ ব্রেকের পর আমরা আবার ফিরে আসবো সেকেন্ড আর নিয়ে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে ডক্টর জয়শঙ্কর বলেন, পাকিস্তান এখনও সীমান্ত পারে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদকেই ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে। সরকার বলেছে, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদের জন্য ভারত দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানান, ইউএনএসসিতে স্থায়ী ও অস্থায়ী দুটি ক্ষেত্রেরই সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর ভারত ক্রমাগত আলোকপাত করে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, নিরাপত্তাকেই ভারতীয় রেল পরিষেবা ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। লোকসভায় আজ লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান, গত কয়েক বছরে গৃহীত বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের জন্যও রেল দুর্ঘটনা ও লাইনচ্যুত হওয়ার মতো ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, 2015-16 সালে যেখানে ট্রেন দুর্ঘটনার সংখ্যা ছিল 135, 2026-27 আর্থিক বছরে এ পর্যন্ত তা মাত্র 2-এ নেমে এসেছে। নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন সোমবার বেলা 11টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তাঁত শিল্প কেবলমাত্র জীবিকার উৎসই নয়, এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যম। নতুন দিল্লিতে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, হাজার হাজার বছর ধরে এই তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। রাজ্য সরকার তাঁত শিল্পীদের স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্য মেলার আয়োজনের পরিকল্পনা করেছে। কলকাতায় আজ জাতীয় তাঁত দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানে রাজ্যের ক্ষুদ্র অতিক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং বস্ত্র প্রতিমন্ত্রী অশোক দিন্দা একথা জানান। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 এফএম রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
1: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
0: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
1: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
2: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য, আর সেরকমই সেই এক আতুরঘর থেকে গর্জে উঠেছিলেন আরও এক নারী, যার নাম বীণা দাশ।

0: আমি অরিজিত, আর আমার সঙ্গে কুনাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুনাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। তৈরি করেছিলেন কল্যাণী দাস, তিনি ছিলেন বীণা দাসের দিদি। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত, যারা ছিলেন প্রধান মেম্বার, প্রীতিলতা বাদ্যেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস।
0: আচ্ছা, তো আচ্ছা, এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
0: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন।
1: একদম।
0: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো দেখো, এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
1: সেই দিনটা ছিল 6 February 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতার গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা।
0: আচ্ছা,
1: এবারে সব ছাত্রছাত্রীরা এসছেন, সেখানে বীণা দাসও গেছেন। সেদিন বীণা দাস গেছিলেন যে গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চাল।
0: আচ্ছা,
1: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হল। কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে।
0: আচ্ছা কুনাল দা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি।
1: আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর।
2: ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা ধরে রাখতে হয়, বুঝলো অরিজিত, বীণা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
0: ট্রু। আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি, সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজিয়েট স্কুল। আচ্ছা, এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুনাল দা, একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো।
1: ভরা বিচার সভায় দাঁড়িয়ে বীণা দাস বলেছিলেন, আমি গভর্নরের ওপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে যারা, যার প্রতিনিধি ছিলেন গভর্নর স্ট্যানলি জ্যাকসন।
0: তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি।
1: নেয়নি তো, মোটেই নেয়নি। বীণা দাসে সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বীণা দাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন।
0: আচ্ছা,
1: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বীণা দাসের জেল হয়।
0: ওকে,
1: আর 1960 ভারত সরকার বীণা দাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বীণা দাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়।
0: আচ্ছা,
1: মানে তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্যে কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেয়া হয় মরণোত্তর স্নাতক।
0: মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না?
1: ঠিক কথা। আসলে বীণা দাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে, কিন্তু কখনোই পরাধীন হতে
0: পারে। এই লাইনটা তো দারুণ।
1: এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজন অবদান ছিল, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস।
0: ওকে,
1: এটা অনেকে জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বীণা দাসের বাবা। সেই সূত্রে বীণা দাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন, এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা, সেটার একটা কারণ হতে পারে নেতাজি।
0: হতেই পারে।
1: আর আমাদের এই শহর আজকে কিন্তু, আমরা যদি বলি, আমাদের এই শহরে কিন্তু বীণা দাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে, এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার
0: অক্ষরে। সত্যি এইরকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে, আমাদের ইতিহাসে, আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
3: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
4: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা,
3: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
4: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
3: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: অনেকক্ষণ পরে গলা শুনতে পাচ্ছ তুমি, হয়তো ভাবতে পারো যে আমার মেসেজগুলো কি পড়বে না, না আমি ঠিক পড়বো, মেসেজ পড়বো বলেই বসে আছি অবর্জিত আর অঙ্কিতা উইকেন্ড ক্যাফেতে, তোমার সঙ্গে ঠিক 6:30 অবধি থাকবো। আর এতক্ষণ শুনছিলে যে গানটা শুনলে দেশ রঙ্গিলা, তুমি ভাবতে পারো আজকে কি 15th August? না, আজকে 15th August নয়, কিন্তু মোটামুটিভাবে আমরা এই গোটা সপ্তাহটা জুড়ে আমাদের স্বাধীনতা দিবসটাকে স্বাধীনতা সপ্তাহ হিসেবে উদযাপন করতে
2: একদমই তাই, এবং তার জন্য কিন্তু একটা অলরেডি কর্মসূচি এই মুহূর্তে রয়েছে 8 থেকে 15 August পর্যন্ত। তুমি তো সেটা জানোই, মানে তোমার বাড়িতে যদি একটা তিরঙ্গা পতাকা থাকে, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ যদি থাকে, তাহলে সেইটা তুমি অবভিয়াসলি বাড়িতে টাঙাতেই পারো, এবং তার জন্য কিন্তু 8 থেকে 15 তারিখ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কিন্তু অলরেডি সেই পোস্ট ভাইরাল হয়ে গেছে, সেটা তুমি দেখে নিতে পারো। এই মুহূর্তে কিন্তু আমি ভাইরাল হয়নি এরকম একটা মেসেজকে ভাইরাল করে দেবো, মানে উত্তম দালাল খরচরাই বেগমপুর হুগলি থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছে এবং বলছো, প্রিয় দাদা ভাই অমরজিৎ, টনিক দাদা ভাই এবং প্রিয় দিদি ভাই অঙ্কিতা,
1: টনিক টনিক
2: একদম টনিক, ইয়েস আমি তো কারুর কারুর টনিক হিসেবে কাজ করতেই পারি, তোমার না হয় আমি টনিক ক্যাপসিউল কোনোটাই নয়,
1: ভাবি না।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, অনেকেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে,
1: বাঙালিরা এরকম করে আর কি, তুমি বলতেই পারো।
2: এই বর্ষায় আমার ডেস্টিনেশন আউটিং এ নয়, বরঞ্চ বাড়ির মধ্যেই আমি থাকতে চাই, খোলা জানলার পাশে টেবিলে সাজানো থ্রিলার বইগুলো আর তার সঙ্গে স্পেশালি অদৃশ্য বর্ধনের ভৌতিক গল্পগুলো পড়া, জানলা দিয়ে বৃষ্টির সুন্দর দৃশ্য দেখতে দেখতে গা ছমছমে ভাব নিয়ে শুধু বইতে মুখ দিয়ে বসে থাকা, আহ কি আনন্দ, বর্ষা বার বার ফিরে আসুক, তোমরা খুব খুব ভালো থেকো। এই যে তুমি যেটা বললে ভৌতিক এই একটা থ্রিলারের ব্যাপার স্যাপার, আমি একটু আগে অঙ্কিতার সঙ্গে যখন কথা বলছিলাম, অঙ্কিতা বললো শোনো না একটা দারুণ জায়গা আছে, হ্যাঁ সেই জায়গাটা নাকি একটা ভৌতিক জায়গা হয়ে গেছে,
1: শহর নামে পরিচিত বর্তমানে,
2: একদম তাই, মানে তুমি কি সেই জায়গাটায় যাবে? আমি বললাম না, মানে একবারেই না বলে দিয়েছিলাম আর কি, কিন্তু তারপরে বিশ্বাস করো জায়গাটা যখন দেখলাম, না সিরিয়াসলি মানে জায়গাটা না গিয়েই যখন ছবিতেই দেখলাম এত ভালো লেগে গেল জায়গাটা দেখে, অসাধারণ জায়গা, এবং সব থেকে বড় কথা হচ্ছে দুপাশে যত দূর চোখ যাচ্ছে না কেন
1: শুধুমাত্র, মানে দেখো আমাদের পার্সোনাল লাইফের নানান ডামাডোল, ট্রমাটাইজড হয়ে যাওয়া, নানান কিছু আমাদের চলে যেটা নিয়ে আমাদের চুপ কথা তো চলে তুমি জানো, কিংবা লাভ জাতীয় সমস্যা নিয়ে লাভ জাংশন চলে, সেইভাবে আমরা আমাদের কখনো নস্টালজিয়া বলি, ক্যাফেতে এসে এত কথা বলি, কিন্তু সমস্ত কথার মাঝে যখন আমরা ঘুরতে যাই, প্রকৃতির কাছে যাই, সারেন্ডার করে দেই, সব থেকে বেশি খুশি থাকি। আর যারা একটু অ্যান্টিক পিস দেখতে ভালোবাসে, অ্যান্টিক জায়গায় যেতে ভালোবাসে, সেই ধরনের জায়গায় এটা বলতে পারো ধনুষ্কোটি, রাইট?
2: এক্স্যাক্টলি তাই, ধনুষ্কোটি যেটা শ্রীলঙ্কা থেকে মোটামুটি 24 কিলোমিটার দূরে, মানে সেখান থেকে 24 কিলোমিটার গেলেই, আর সেই 24 কিলোমিটার তো আর সেই রকমভাবে হিসেব হয় না, ন্যাচারালি বুঝতেই পারছো সমুদ্রের মধ্যে যেহেতু জায়গাটা, সেই কারণের জন্য সেটা নটিক্যাল মাইলে হিসেব হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে রাস্তা, মানে জাস্ট যে রাস্তাটা, সেই রাস্তাটা মাঝখান দিয়ে এবং চারপাশে কিন্তু শুধুমাত্র নীল নীল আর নীল,
1: ওই মানে এটা বলা হয় রামায়ণের, যদি আমরা কথা বলি একটু আগে রামায়ণ মুভি নিয়ে কথা বলছিলাম, তো রামায়ণে যখন রাম সীতাকে উদ্ধার করতে যাচ্ছেন তার বানর সেনাকে নিয়ে, তখন নাকি এখানে উনি এই মানে সেতুর মতো জায়গাটা স্থাপন করেছিলেন, কিন্তু সেটা স্থাপনের পর পরবর্তীতে সেটা ধ্বংসও করে দিয়েছিলেন, তবে সেটা টুরিস্ট প্লেস হিসেবে মানুষ যেত, ওখানে যাতায়াত ছিল, থাকার জায়গা ছিল। 1964 সালের 22শে ডিসেম্বর আবার সেই জনপদটায় একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসে, যেরকম আমরা জানি প্রাণঘাতী ঘূর্ণিঝড় হয়, ধ্বংস হয়ে যায় সবটা, বসবাসের যোগ্য বলে পরবর্তীতে সরকার সেটা মনে করেন না সেই জায়গাটাকে, তাই সেটাকে ঘোস্ট টাউন বা ভূতের শহর বলা হয়।
2: একদমই তাই, সেই কথাটাই আমি কোট আনকোট তুলে নিয়ে বলেছিলাম, কিন্তু এখানে গেলে যদি যাও তাহলে যে যে জায়গাগুলো দেখতে পারবে, যে যে বিষয়গুলো রয়েছে এখানে, সেটা কিন্তু তোমাকে একটুখানি ছোট্ট করে তুলে ধরবো। একটা গির্জা রয়েছে, পুরনো একটা রেল স্টেশন রয়েছে, বাড়িঘর রয়েছে, এবং তার পাশাপাশি এই যে যে জায়গাটার কথা বললো, সেই জায়গাটা কিন্তু কোঠান্ডারাম স্বামী মন্দির বলে একটা কিন্তু জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু ঘূর্ণিঝড়ে সব থেকে বেশি ধ্বংসের হাত থেকে কিন্তু রক্ষা পেয়ে গিয়েছিল। আর এখানকার একটা প্রধান আকর্ষণ রয়েছে, সেই আকর্ষণের নামটাও তোমাকে বলে দিই, আরিচাল মুনাই। এই জায়গাটাও যদি যেতে চাও তাহলে কিন্তু অবভিয়াসলি যেতে পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে সিনিক বিউটি নিয়ে তো কোনো কথাই হবে না, কিন্তু ওই যে অঙ্কিতা সেরকম বলছিল আর কি, মানে তেনাদের দেখা আমি হৃদমাঝারের আগমন ছেড়ে দিব না, ওই রকম ছেড়ে না দেওয়ার ব্যাপার স্যাপারগুলো নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, বিশ্বাস করো। আর এই 5:23 যখন হয়ে গেছে, এইরকম একটা বিকেল থেকে সন্ধে হচ্ছে, এইরকম সময় এক্সপিরিয়েন্স করতেও চাই না। আপাতত তোমার জন্য অঙ্কিতা এবং অমরজিৎ 107 FM রেনবোতে গান রাখতে পারো, এবং গানের ওপারে কিন্তু আবারও ফিরে আসছি 107 FM রেনবো নিয়ে উইকেন্ড ক্যাফে।
1: তুমি কি এই যখন রাম রামায়ণ এই সমস্ত বললে, তুমি কি মোটামুটি ভাবে রামকে চাইতে চাও নাকি প্রেমের কথাই ভাসতে চাও, সেটা তুমি আমাকে বলো।
2: ধরণীতে আমি প্রেম বিলাইতে আসিয়াছি, তাহলে অবভিয়াসলি কেন নয় আর কি। যাই হোক না কেন, 5:24 হয়ে 6 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, 107 FM রেনবো অমরজিৎ এবং অঙ্কিতা তোমার সঙ্গে।
3: খুব খুব আবার আপনার গুজরাত মা হালো, মানে এনি আগর নাম লোক আম ছে, ক্যা মজুর বর্গ বউ ছে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। শুভ বিকেল দাদা ভাই ও দিদি ভাই। উত্তরবঙ্গে বারান্দায় বসে বৃষ্টি দেখা খুব ভালো। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে আমাদেরকে মেসেজ করেছে, অঙ্কিতার ফ্ল্যাটে যাও, সেখান থেকে বসে বৃষ্টি দেখো। অঙ্কিতা বলবে এইখান থেকে বৃষ্টি দেখা আরো বেশি ভালো।
1: কেন এই মাথাটা খারাপ হয়েছে বুঝতে পারছি না, যখন তখন আমাকে নিয়ে পড়ে যাচ্ছে, কেন আমার প্রতি তোমার এত খেদ কিসের, এত রাগ কিসের?
0: খুব এই কথাগুলো থেকে আমি অনেকটা দূরে। মেসেজে চলে আসি ডাইরেক্ট। লালমোহন মাঝি জালাল সি বউবাজার হাওড়া থেকে আমাদেরকে মেসেজ করে বলছো, চলছে বৃষ্টির সিজন, কখনো রিমঝিম কখনো মুষলধারায়, কাজের চাপ, এমনই দিনে দূরে কোথাও যাওয়ার সময় নেই। আছে রবিবার বিকেলে কিছুটা সময়, একেবারে ফ্রি, কোনো কাজ নেই, চলে যাই সবুজ গাছগাছালিতে ভরা মাঠে, খোলা আকাশের মাঝে, কোনো ঝিলের পাড়ে, পশু পাখিদের মাঝে, বনফুল আর রঙিন প্রজাপতিদের সাথে একটু সময় কাটিয়ে আসি। এইভাবেই চলছে সংসার জীবনের ফাঁকে একটু নিজের মতো সময় কাটিয়ে আসা। এক্স্যাক্টলি তাই। 9903653992 কিন্তু এই মুহূর্তে তোমারও মেসেজ পড়ে দেবো। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে আমাদেরকে মেসেজ করে জানাচ্ছ, বর্ষণ স্নাত বসুন্ধরায় সদ্য বিকশিত কদম ফুলের সৌন্দর্যের ন্যায় অফুরন্ত ভালোবাসা জানালাম। শুনছি উইকেন্ড ক্যাফে, অমরজিদা ও অঙ্কিতা দিদির উইকেন্ড ক্যাফে মানে অফুরন্ত মনোরঞ্জনের সম্ভারে সজ্জিত অনুষ্ঠান। এবারে আমি বিষয়ে আসি। এই বর্ষাকালে আমার সব থেকে ভালো লাগে নদী। আমার উপভোগ্য নদীর বুকে নৌকার ভিতর, ছইয়ের ঘরের ভিতরে বসে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খেতে খেতে ঢেউয়ের উপর পড়া রিমঝিম বৃষ্টির মনোরম দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। আমি বন্ধুদের সঙ্গে বেশ কয়েকবার গিয়েছি বর্ষার দিনে। গন্তব্য নদী পয়লা নম্বর। বর্ষার নদীর রূপ আমার ভীষণ পছন্দের। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, দাদা কোথায় ছিলেন? এত সুন্দর একটা মানে চয়েস, এটা কিন্তু আমাদের সঙ্গেও ম্যাচ করে গেছে। মানে অমরজিৎ এবং অঙ্কিতাও কিন্তু ঠিক একই রকম বিষয়টাই পছন্দ করে।
1: মানে ইলিশ মাছটা শুনলে লোকটা সামলানো এমনিই যায় না।
0: একদমই তাই। তার মধ্যে বর্ষায় নৌকা এবং তার মধ্যে ওই ছইয়ের মধ্যে বসে বৃষ্টি দেখার কিন্তু একটা আলাদা ধরনেরই আনন্দ রয়েছে।
1: আর তারপরেই তোমার সঙ্গে যে সবই মায়া আর সবই কায়া, এটা

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে, ফুড ফান্ডা, ফুড ফান্ডা।
1: পাশে
2: যখন মানে তোমার পাশে মানে অঙ্কিতার পাশে যখন পৃথিবী বিখ্যাত শেফ বসে থাকে তখন তো ব্যাপারটা এরকম হওয়ারই কথা।
1: হ্যাঁ না থাক, আমি তোমার
2: আমার অজহরি মান্না নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পৃথিবী বিখ্যাত একটা শেফ তো আমি।
1: বাঙালি ছেলেদের একটা অদ্ভুত সেন্স আছে, তারা যদি বলে তুমি রান্না করতে পারো, কোনো ছেলেকে জিজ্ঞেস করো, হ্যাঁ আমি অফকোর্স পারি, কি পারো? আমি ব্ল্যাক টি বানাতে পারি বা ব্ল্যাক কফি, আর আমি এরকম কিছু নুডলস জাতীয় বয়েল আমি বানিয়ে জাস্ট দিতে পারি।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওটা তো গরম জলের মধ্যে জাস্ট কফিটা ফেলে দিলেই হয়ে যায়, ওটাতে চিনি টিনিও কোনো কিছু লাগে না, ওই কারণের জন্য ইনগ্রেডিয়েন্ট যত কমানো যায় তত তাড়াতাড়ি ব্যাপারটা সুবিধাজনক হয়ে যায়।
1: সুবিধাজনক
2: তার সঙ্গে বিখ্যাত শেফরা সবসময় এরকমই করে থাকে।
1: শোনো, পৃথিবী বিখ্যাত শেফ আর যাই হোক না কেন, এরকম ধরনের কামচোর টাইপের হবে না। তুমি হচ্ছে মানে কি বলবো, মানে রান্না করার অলসতার একটা লিমিট থাকে। তো যাই হোক, এবার আমি তোমাকে যেই রেসিপিটার কথা বলতে যাচ্ছি সেটা শোনার পর তুমি জিভে জল আটকাতে পারো কিনা দেখো। আমার এই যে বললাম না লোটে পড়ে যাচ্ছিল কথাগুলো, কারণ হচ্ছে পাটি সাপটা, পিঠে পুলির মধ্যে পাটি সাপটা।
2: শীতকাল পড়ে গেছে, প্রচন্ড শীত লাগছে, আমার সোয়েটারটা আজকে আনতে ভুলে গেছি।
1: শীতকাল করেই পাটি সাপটা খেতে হয় এর কোনো মানে নেই, বছরের যে কোনো সময় পাটি সাপটা খাওয়া যায়। পাটি সাপটার পুরটা যদি মানে ভালো হয় না তাহলে ইয়ামি একটা ব্যাপার চলে আসে।
2: মানে কোনটা খাবো বুঝতে পারছি না, মানে পাটি না সাপ না কোনটা, মানে ও পাটি সাপটা একসঙ্গে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলবে তো
1: আমি বাকিটা বলতে পারতাম, এখন কিছু বলছি না, এখানে যাই হোক ছেড়ে দিলাম। এবার তুমি কড়াইতে যদি কোরানো নারকেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এলাচ গুঁড়ো আর গুড় দিয়ে পুরটাকে ভালো করে বানিয়ে নাও আর কি, তাহলে কিন্তু বেশ ভালো হয়। তার মধ্যে ওই তুমি ময়দা, চালের গুঁড়ো, বাকি যা যেন রেসিপিটা করার জন্য আর কি, সেটা দিয়ে খুব সুন্দর করে ফ্রাইং প্যানে, এখন যেভাবে মানুষ কম তেলে বা একটা ব্যাটার বানিয়ে একটা হালকা করে বানাতে চায় আর কি, যত আমরা ডায়েট কনসিয়াস হতে চাই, যারা বলবে এ মা পাটি সাপটা খেলে পরে আমার তো ওয়েট বেড়ে যাবে, আমি খেতে পারবো না, আমি তাদের জন্য বলছি তুমি না ওয়েটের চিন্তা একদম করো না, জীবনে ওই ওয়েটটা করো না যে পাটি সাপটা খাওয়ার জন্য তোমার ওয়েট বেড়ে যাবে, তাই তুমি ওয়েট করে থাকবে যে পাটি সাপটা খাবে না, এটা তুমি করো না। এইটুকু বলতে চাইবো যে নারকেলে পুর ভরে কিংবা তুমি ক্ষীর দিয়েও খেতে পারো, তাই তো? আর কিছু বলতে চাইছো তুমি?
2: একদম তাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, পাটি সাপটার কথা যখন বললাম দেখতে দেখতে কিন্তু একটা মেসেজ চলে এসেছে, যে মেসেজটার মধ্যে পাটি সাপটার কোনো ইনগ্রেডিয়েন্ট নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে সৌভিক ঢাকুরিয়া থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ, পর পর শানের গান শুনছিলাম, অসাধারণ লাগছিল, আজ অনুষ্ঠান দারুণ হচ্ছে দাদা ও দিদি। তার সঙ্গে ও লিখে দিয়েছে, মন্দারমণি দীঘা কাছাকাছি একদম, সমুদ্রের পাড়ে বসে সন্ধ্যের হাওয়া খেতে খেতে চিংড়ি বা ইলিশ মাছ ভাজা খেতে দারুণ মজা লাগবে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মাঝে মধ্যে আমাদের মনটা না একদম পুরো ফাটা ফাটি তৈরি হয়ে যায় আর কি, মানে এমনি এমনি হয়ে যায় আর কি, সেটার জন্য কোনো আলাদা করে ইনগ্রেডিয়েন্ট দরকার পড়ে
3: না।

0: কেমন ফাটাফাটি লাগছে, মনটা খুব ভালো হয়ে গেছে নাকি? মানে প্রচন্ড ভালো লাগার এরকম একটা জায়গা যখন তৈরি হয় আর কি, তার মধ্যে আরেকটু ভালো লাগাটা আমরা বাড়াতে চাই আর কি। তুমি তোমার বর্ষায় সেরা ডেস্টিনেশন যেটা মনে হচ্ছে সেটা লিখে পাঠাচ্ছ, আমরা পড়ছি তোমার মেসেজ, আর তোমার মেসেজ আরো আরো এসে পৌঁছচ্ছে। কিন্তু এই যে খাওয়া দাওয়া এত কিছু বললাম, তুমি মাঝে ভাবছো হয়তো একটুখানি গান শুনতে শুনতে যদি একটু চা টা বানিয়ে নিতে পারতাম, উঠতে পারছি না, মানে এই মেসেজটা যদি আমার পড়ে ফেলে, এই যে তোমার যে ভয়টা, এই টেনশনটা থেকে তোমার টেনশন রিলিফ দিতে চাই, সেই রিলিফে আপাতত বলতে চাই, আজকের তীরে কে তিন তুমারে লিয়ে হাম সার্ভ করতে হ্যায় আবি কে আবি গরমা গরম। আর তারপরে ঠিক একটা ছোট নিউজ ব্রেক থাকবে, নিউজ ব্রেকের পরে আবার 6:02 আমরা ফিরে আসবো।
1: একদমই তাই, শুনতে থাকো তীরে কে তিন গানের হ্যাট্রিক।
2: FM রেনবোতে তিনে।

0: FM Rainbow Tee, Tine ke Teen, Tine ke Teen, Ganil Hattrick, Ganil Hattrick.
1: Gaane Bajuk, Onir Radio, Shuncho, 107 FM Rainbow, Shat Shure Sharadin, Shat Shure Sharadin.
0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফে উইকেন্ড ক্যাফে
2: এই জাস্ট টুকুস করে এটুকু বলতে গেলাম এই শুরু একটা ছোট্ট নিউজ ব্রেক দু মিনিটের, হ্যাঁ দু মিনিট বেশিক্ষণ না, তারপরে এসে পাক্কা কথা দিচ্ছে অমরজিৎ আর অঙ্কিতা, তোমার টেক্সট পড়বে পড়বে পড়বে।
3: এক্স্যাক্টলি তাই, 6:02 কিন্তু আবারও ব্যাক করছি নিয়ে উইকেন্ড ক্যাফে অমরজিৎ এবং অঙ্কিতা 107 FM রেনবোতে, সঙ্গে থেকো।
4: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে মার্কিন আইন প্রণেতার পক্ষ থেকে ওঠা আপত্তি খারিজ করে দিয়ে বলেছে সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রসহ বহু দেশই আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে ডক্টর জয়শঙ্কর বলেন পাকিস্তান এখনও সীমান্ত পারে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদকেই ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে। সরকার বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদের জন্য ভারত দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ লোকসভায় জানান ইউএনএসসি স্থায়ী ও অস্থায়ী দুটি ক্ষেত্রেরই সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর ভারত ক্রমাগত আলোকপাত করে চলেছে যাতে উন্নয়নশীল দেশ বিশেষ করে দক্ষিণী বিশ্বের আরও প্রতিনিধিত্ব সম্ভবপর হয়। স্বাধীনতা দিবসের প্রাককালে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কলকাতার লোকভবনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনের মার্বেল হলে আগামীকাল সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। 9-14 আগস্ট পর্যন্ত সাধারণ দর্শক এবং পড়ুয়াদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে। রক্ত সংগ্রহ ও বন্টনে একাধিক অনিয়মের প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর রক্ত সংগ্রহ বন্ধের যে নির্দেশ দিয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে একটি বেসরকারি ব্লাড ব্যাংক। আজ এই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও তদন্ত কোন পর্যায়ে রয়েছে সরকারের কাছে তা জানতে চান। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘণ্টার মধ্যে তা ঘনীভূত হয়ে নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামী 2 দিন রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: এই যে হোক স্টার্টআপ, মানে আমাদের সবে সন্ধ্যাটা শুরু হতে যাচ্ছিলো, কিন্তু ঘড়িকাটা বড্ড নিষ্ঠুর, 6:30 অবধি আমরা থাকবো আর মোটামুটি মিনিট 24 সঙ্গে রয়েছি। তার মধ্যে তোমার মেসেজ পড়বো, অনেকগুলো গল্প রয়েছে, মানে মেসেজ পড়ার তো খুব দরকার। যে 9903659992 যেই মেসেজগুলো এসে গেছে, আর আজকে অনেকের বার্থডেও।
1: একদমই তাই, আজকে অনেকের বার্থডে। কিন্তু তার আগে বলি আমরা ঠিক কি বিষয় নিয়ে আজকে কথা বলছি। আজকে কথা বলছি বর্ষায় তোমার দেখার সেরা ডেস্টিনেশন, যেখানে গিয়ে তুমি বারবার থাকতে চাও, সেই রকম একটা জায়গার কথা কিন্তু জানতে চাইছি। খড়গপুর থেকে রুদ্রনীল সিং আমাদেরকে মেসেজ করে দিয়ে দিচ্ছ, জানিয়ে দিচ্ছ যে নাইস দাদা ভাই, দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই অমরজিৎ অ্যান্ড অঙ্কিতা, শুভ সন্ধ্যা এই বৃষ্টির মধ্যে কাজের, যখন বাড়িতে আসি। আচ্ছা, আমার সব থেকে কষ্ট সারা রাস্তায় জল, প্রীতিপাল কেষ্টপুর থেকে। একদমই তাই, সারা রাস্তায় কিন্তু জল জমে যায়, এবং স্পেশালি দক্ষিণ কলকাতার তো মানে প্রচুর, মানে মোটামুটি যারা দক্ষিণ কলকাতায় আসে তারা কিন্তু জানেই আর কি।
0: মানে তুমি মোটামুটি ওই থই থই থই থই থই থই এরকম করতেই পারো, একটু কিতির কিতির খেলতে পারো,
1: বৃষ্টি এলো গো, ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। গুড ইভিনিং তোমাদের দুজনকে, আমি গ্রামের মেয়ে মিতালি। আমার মনে হয় এই বৃষ্টির দিনে কোথাও ঘুরতে গিয়ে লাভ নেই, বরঞ্চ বাড়িতে ভালো ভালো খাবার বানিয়ে খাও। এই যেমন খিচুড়ি, ইলিশ মাছ ভাজা বা মটন কিমা দিয়ে খিচুড়ি বা বিরিয়ানি বানাতেই পারো বাড়িতে, আর বাড়ির জানলার ধারে বসে বৃষ্টি দেখো। যদি পারো কবিতা লেখার ইচ্ছে থাকে তাহলে বসে বসে কবিতা লেখো, এবং এর থেকে মজার জিনিস আর কিছুই নেই। আর আমি একবার বৃষ্টির সময় বেড়াতে গিয়েছিলাম মুর্শিদাবাদের হাজারদুয়ারি, ট্যুরিস্ট বাস থেকে নামতেই পারছিলাম না, নামলেই ভিজে যাচ্ছিলাম, যদিও ছাতা আছে ঠিক মতো ঘুরতে পারছিলাম না, সেই জন্য বলছি বাড়িতে থাকাই ভালো। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে আমাদেরকে মেসেজ করে দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ।
0: আমার
1: যাই হোক না কেন, সবসময় মানে জিভের তলায় একটা বিশেষ ওষুধ রাখতে হবে আর কি।
0: আমি যেটা বলতে চাইছি যে তাহলে আমার ফরে ভোট বেশি, আমার বাড়ির ছাদটা বর্ষার দিনে বেশি প্রিয়, আমি বর্ষায় জোকের মাঝে পড়বো বলে আমাকে বুট পরতে হবে, রেইনকোট নিতে হবে, এত ঝামেলা সহ্য করে আমি ঘুরতে যাব না। আমি বর্ষাটা পেরোলে একটু মানে শরতের পেঁচা তুলোর আকাশ দেখব, তখন আমি ইয়ে হাওয়া এ গুনগুনা এরকম করতে করতে একটা অন্যরকম জনে মানে জনরায় ভেসে যেতে চাই, এইটুকু বলতে চাইছিলাম।
1: একদমই তাই, আসলে তুমি ভেসে যেতে চাও আর আমিও মেসেজে এই মুহূর্তে ভেসে যেতে চাই। এই বিকেলে চাঁপাতলার গঙ্গার ঘাট দারুণ মনোরম, সেখানে মেলা মেলা সাজ। রূপকুমার হাওড়া থেকে আমাদের মেসেজ। আচ্ছা, এই
0: মেলার কথা যখন বলেইছ, তাহলে আমার না মিকা সিং কে বড্ড বেশি মনে হচ্ছে, কারণ বৃষ্টির কথা বলছিলাম আর বৃষ্টি দিয়েই যে
1: মিকা সিং এর নামে কি আবার কোনো আলাদা করে মেলা তৈরি হচ্ছে নাকি, মানে মিকা মেলা, মেলার মিকা,
0: মানুষজন না টন্ট করতে বড্ড বেশি ভালোবাসে, আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি সাবন মে লাগ গয়া।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: না বলছি যে এই প্রশ্নটা আমার অনেক দিন আগে থেকেই ছিল, কিন্তু এখন কৌতূহল নিরসন হয়ে গেছে। যাই হোক, তোমাদের কৌতূহল আর বেশি করে বাড়াবো না, জানিয়ে দিই মেসেজ করেছো অ্যান্ডি এবং আমার কাছ থেকে জানতে চেয়েছো যে আচ্ছা অঙ্কিতা বলছি তুমি বাঙালি না নেপালি, তুমি আগে এই প্রশ্নটার উত্তর চট করে দাও।
2: হে ভগবান,
1: কোনোভাবে এইরকম ভাবে বলে না হে ভগবান কোন নেপালি।
2: আমি এরকম বলতে পারি, কস্তাছো রামরাছু ভয়, মা মোর ভুক লাগিয়েছে, এরকম কয়েকটা কয়েকটা লাইন জানি, কিন্তু আমি নেপালি জানি না।
1: এই তো আমি তো জানতাম, হিডেন ট্যালেন্টটা বেরিয়ে গেছে
2: সেই ছোট্টবেলা থেকে। আমি কখনো শুনেছি আমাকে দেখতে কি নাকি মারোয়ারিদের মতো।
1: আচ্ছা,
2: আমি বললাম আচ্ছা, তখন আমি ভাবতাম বেশ একটা গর্ব গর্ব বোধ হতো যে আমাকে এত কালারফুল দেখতে, কখনো আমি মারোয়ারিদের মতো দেখতে হয়ে যাই, কখনো আমি বাঙালির মতো হই, কখনো আবার পাঞ্জাবিদের মতো দেখতে হয়ে যাই, এখন নেপালিদের মতো হয়ে গেছি। তো মোদ্দা কথা, আমি না একেবারে ইউনিটি ইন ডাইভার্সিটির একটা মানে ফুল অ্যান্ড ফাইনাল প্যাকেজ।
1: মোটামুটি মধ্যে যদি অঙ্কিতার হেয়ারস্টাইল দেখো তাহলে বেনিয়া সহকলা মনে হতে পারে আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে কিন্তু এই মুহূর্তে জানিয়ে দিচ্ছ অ্যান্ডি যে তুমি নাকি পুরীতে যাবে এবং পুরীতে গিয়ে সি বিচে বসে সেখানে মাছ আর মাঝে মধ্যে ইলিশ খাবে।
2: মানে অ্যান্ডির কথাটা বলে জাস্ট আমার কথাটা বলতে দিল না যে ঠিক আছে আই উইল সি ইউ, আমি এটা ভেবে নেব। যাই হোক, হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম শোনো, আজকে বেশ কিছু মানুষের জন্মদিন এবং সেই মানুষগুলো আমাদের কাছে প্রচন্ড প্রচন্ড প্রচন্ড স্পেশাল। সো গানা তো বানতা হে
0: Bumper birthday, bumper birthday, bumper birthday.
1: এই বার্থডের মধ্যে কোনো বাম্পার নেই, মানে বার্থডেতে একদম স্মুথলি চলবে। তার কারণ হচ্ছে আজকে অনেকের বার্থডে রয়েছে এবং সেই বার্থডের মধ্যে যারা যারা শেয়ার করছো, মানে তোমাদের মধ্যে অনেকের বার্থডে রয়েছে, সেই বার্থডেটা যারা যারা শেয়ার করছো এবং কার কার সঙ্গে শেয়ার করছো আজকে জন্মদিন, সেটা কিন্তু তোমাকে জানিয়ে দেবো। আজকে কিন্তু সুরেশ ওয়াদকারের জন্মদিন এবং তার সঙ্গে না
2: মালবিকা মোহন তার সঙ্গে আমাদের আরও একজন সুগায়িকা, মানে সুরেশ ওয়াদকারজি যেমন আমরা ভাবতেই পারি না, মানে এত অসাধারণ একজন শিল্পী, তার সঙ্গে আমাদের আরও একজন এই প্রজন্মের শিল্পীদের মধ্যে পড়ে আকৃতি কাকর।
1: বড় ভালো দেখতে, বড় মিষ্টি দেখতে এবং বড় সুন্দর গান গান আর কি, মানে গান গান
2: বলবে, রচনা বলবে?
1: না না না না না না, সেরকম কোনো কিছু বলবো না, কারণ রচনা বলা শুরু করব ভেবেছিলাম কিন্তু 6:13 হয়ে 58:59 এই জাস্ট 6:14 হয়ে 1 সেকেন্ড হয়ে গেল। আপাতত
2: থামবে না, আরো চলবে। তুমি এখন আর সময় কাউন্ট না করে গানটাই শোনো।

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে FM রেনবোতে, রেনবো নিউ টিউন, রেনবো নিউ।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হাই, আমি সাহিত্য ফ্রম হাওড়া। নামটা শুনে ঠিক এইভাবে আমার পড়তে ইচ্ছে করলো, তাই আমি পড়লাম আর কি। আমার জন্য বৃষ্টির মধ্যে সব থেকে বেশি পছন্দের ডেস্টিনেশন হলো ফুটবল গ্রাউন্ড। বৃষ্টির মধ্যে ওই সাদা কালো ফুটবলটা পায়ে পায়ে ঘুরবে, আর মাঝে মধ্যে কাদায় না পিছলে পড়ে যাওয়ার, আচ্ছা পড়ে যাওয়ার একটা ফিলিংস, সেটাই আলাদাই একটা ফিলিংস বলতে পারো। তারপর সব শেষে হাতে পায়ে কাদা মেখে বাড়ি ফেরা, পুরো ব্যাপারটাই না একটা আলাদা লেভেলের,
2: একটা আলাদা ধরনের প্যাকেজ সাজানো রয়েছে আর কি পুরো এই ব্যাপারটা।
1: কিউটলি বললে গো,
2: একদম তাই। এরপরেও মেসেজ রয়েছে,
1: উৎপল মাইতি লিখেছে, এটা তো পড়তেই হবে। উৎপল তো আমাদের রেগুলার লিসেনার। হাই অঙ্কিতা দি, অবজিদ্দা, বারবার থাকতে চাই। আমার দেশের বাড়ি ধুলাগড় থেকে একটু ভিতরে, বাগানগোড়া, সিদ্ধেশ্বর, তারপরেই আমার বাড়ি ফিঙ্গাগাছি। পুরো ম্যাপ বলে দিয়েছে। মাইতি পাড়াতে আমি আমার বাড়িতে, বাড়ির সামনেই আমাদের বাঁধানো পুকুর, আর পুকুর ভর্তি রুই, কাতলা মাছ এই সেরেছে। পুকুরের চারিদিকে গাছ দিয়ে ঘেরা, পুকুর পাড়ে মাছের মাচা, মাচায় বসে ছিপ নিয়ে মাছ ধরার যে মজা সেটা আলাদা। টাটকা মাছ ভাজা, সাথে আসলে ঘি দেওয়া গরম খিচুড়ি।
2: এখানটা একটুখানি ব্রেক মারো, একটু ব্রেক মারো, ব্যাপারটাকে একটু ফিল করতে যাও, জাস্ট ফিল দ্য পালস। মানে
1: আমি লিটারালি ঢোক গিললাম, মানে তুমি যখন বললে ঘি এর সঙ্গে গরম ঘি, মানে খিচুড়ি লাগবে না আমার, মানে গরম ভাতের সঙ্গে টাটকা মাছ ভাজা দিলেই হয়ে যাবে।
2: জাস্ট ফিল দ্য পালস, মানে এখানে পালস মানে আমি ডালের কথা বলছি না, মানে ডাল দিয়ে বানানো খিচুড়ির কথা বলছি এবং তার সঙ্গে ঘি এর কথা বলছি।
1: কি সুঘ্রাণ
2: শুধু ভাবো।
1: আমি ব্যাপারটা থেকে বেরোতে চাই, নালে আমি এর ভেতরে আটকে যাবো। এইসব ছেড়ে কোথায় যাব, মায়ের হাতে গরম খিচুড়ি তৃপ্তি করে চেটে পুটে খাওয়া, খিচুড়ির সাথে টিপটিপ বর্ষা পানি, আচ্ছা জমে ক্ষীর হয়ে যাবে সমস্তটাই। আর তোমাদের ক্যাফে অনুষ্ঠান শুনছি, ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত, থ্যাংক ইউ সো মাচ। আর লাস্ট একটা মেসেজ রয়েছে, সেটা পড়ে দিই। তারপর আজকের জন্য আমাদেরকে টাটা বাই বাই বলতেই হবে, কিন্তু তোমার জন্য কিন্তু তুমি এখনই টাটা বাই বাই বলো না, কারণ 107 FM রেনবো 24/7 রয়েছে তোমার কাছে। বৃষ্টির ছোঁয়া লাগলো বুঝি এই হৃদয়ে জুড়ে, হৃদয়টাই উঠলো সেজে আবার নতুন করে, হৃদয়ে কাননে বর্ষার আবেশ, মনে শিহরণ রঙিন ফুলে উঠল ভরে এই হৃদয় কোন। আচ্ছা পায়েল ব্যানার্জি, আমি বুঝতেই পারছিলাম পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখেছে। আর কিছু মেসেজ রয়েছে, অবজিৎ পড়ছে, আর যাদের মেসেজ পড়তে পারিনি সরি।
2: একটা ছোট্ট মেসেজ রয়েছে, যে মেসেজটা কিন্তু করে দিয়েছে, হ্যালো আর যে দাদা ও দিদি, আমি ছোট্ট তানিয়া খাত, আমি বৃষ্টি ভরা ভালোবাসা জানাই আপনাদের অনুষ্ঠান শুনি, আমার খুব ভালো লাগে। দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদেরহাট সিপাইপাড়া থেকে আমাদের প্রত্যেক দিন শোনো তুমি, থ্যাংক ইউ সো মাচ, তুমি এইভাবেই শুনতে থাকো। আর যখন ঘড়ি বলছে 6:25 হয়ে 25 সেকেন্ড হয়ে গেছে, তখন আজকে মনে হচ্ছে আর কোনো একদম মুক্তি নেই, আজকে মুক্তি নেই,
1: আজকে আমরা যেতে চাইছি না, কিন্তু যেতে হবে, কারণ

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং শিল্প সংস্কৃতি প্রসারে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছে। নতুন দিল্লিতে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি জানান, দেশে তাঁত শিল্পের সঙ্গে 35 লক্ষেরও বেশি মানুষ যুক্ত আছেন, যার মধ্যে 25 লক্ষ মহিলা। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। লোকসভায় আজ সকাল 11টায় অধিবেশনের শুরুতে অধ্যক্ষ ওম বিড়লা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের 84তম বার্ষিকীর কথা স্মরণ করে তিনি বলেন, এই আন্দোলন গণতন্ত্র, স্বাধীনতা, জাতীয় ঐক্যকে শক্তিশালী করেছিল। মহাত্মা গান্ধীর ঐতিহাসিক করেঙ্গে ইয়া মরেঙ্গে আহ্বান কথাও উল্লেখ করেন তিনি। পুলিশ হেফাজতের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বীরভূমের পাথর মাফিয়া টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলকে আজ আদালতে

তোলা হলে আদালত ধৃতের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী 21 আগস্ট ফের তাকে আদালতে পেশ করা হবে। রক্ত সংগ্রহ ও বন্টনে একাধিক অনিয়মের প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর রক্ত সংগ্রহ বন্ধের যে নির্দেশ দিয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে একটি বেসরকারি ব্লাড ব্যাংক। আজ এই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও তদন্ত কোন পর্যায়ে রয়েছে সরকারের কাছে তা জানতে চান। 14 আগস্টের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। আগামী 19 আগস্ট মামলার পরবর্তী শুনানি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘণ্টার মধ্যে তা ঘনীভূত হয়ে নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামী দুদিনে রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কলকাতা প্রিমিয়ার লীগ ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 1-2 গোলে ভবানীপুর ক্লাবের কাছে পরাজিত হয়েছে। টানা 2 ম্যাচে হেরে মোহনবাগানের সুপার সিক্সে ওঠা কঠিন হয়ে গেল। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং শিল্প সংস্কৃতি প্রসারে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন দিল্লিতে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি জানান, দেশে তাঁত শিল্পের সঙ্গে জড়িত 35 লক্ষেরও বেশি মানুষের মধ্যে 25 লক্ষই মহিলা। তিনি আজ 2025 সালের জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেন। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি হয়ে গেছে। লোকসভায় সকাল 11টায় অধিবেশনের শুরুতেই অধ্যক্ষ ওম বিড়লা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে স্থানীয় বিধায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার নিজের কেন্দ্র ভবানীপুরে এক মিছিলে অংশ নেন। বিকেলে আলিপুরের গোপালনগর মোড়ে সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন তিনি। গ্রেপ্তারির আশঙ্কা থেকে রক্ষা কবচ চেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে একটি করে মামলায় আগাম জামিন পেলেও তার বিরুদ্ধে আরও 4টি এফআইআর রয়েছে বিভিন্ন থানায়। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার বিদেশ যাত্রার আবেদন জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট 1-2 গোলে ভবানীপুর ক্লাবের কাছে পরাজিত হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: পুরানে দিনো কা সফর পুরানে গীতো কা সিলসিলা আপ সুন রহে হ্যা ছায়া লো 107 FM রেইনবো পর। পুরানে দিনো কা সফর পুরানে গীতো কা সিলসিলা ছায়া লো।
2: गुड इवनिंग, नमस्कार, आदाब, सत श्री अकाल। 107 FM रेनबो द रियल रेडियो पर एक बार फिर हाजिर है आपका रेडियो वाला दोस्त रोशन मुरार का लेकर कार्यक्रम छाया लोग।

0: আকাশবাণী কলকাতা এফ এম রেনবো প্রজাতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসুরুদ্র। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বহু দেশই আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। উপসাগরীয় এলাকায় ভারতীয় মিশনগুলির সঙ্গে জাহাজ ও জলপথ মন্ত্রক নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। আন্তর্জাতিক জলপথ দিয়ে নিরাপদ ও অবাধ বাণিজ্য সুনিশ্চিত করতে ভারত সওয়াল করে যাবে বলেও তিনি উল্লেখ করেন। লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে আজ অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় বিলটি গত সোমবার পাশ হয়েছিল। এই সংশোধনী বিলের লক্ষ্য হল এমএসএমইগুলির পাওনা অর্থ পরিশোধে বিলম্ব রোধ করা এবং যে কোনো রকম সমস্যার নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। স্নাতক, স্নাতকোত্তর ও 587 জন পিএইচডি স্কলার সহ 3000-এর বেশি পড়ুয়ার সামনে ভাষণ দেবেন তিনি। হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে স্থানীয় বিধায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তাঁর নিজের কেন্দ্র ভবানীপুরে মিছিলে অংশ নেন। বিকেলে আলিপুরের গোপালনগর মোড়ে সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত এই মিছিলের নেতৃত্ব দেন তিনি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আগামী 24 ঘণ্টার মধ্যে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামী দুদিন রাজ্যের উপকূলবর্তী জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উজবেকিস্তানের তাসকান্দে এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের তিতলি মাঝি মহিলাদের 45 কেজি বিভাগে রুপো জিতেছেন। তিতলি স্ন্যাচে 65 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 80 কেজি ভার তুলে মোট 145 কেজি ওজন নিয়ে তিনি রুপো পান। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন।

0: রিমঝিমে ধারার সাথে সত্যি সত্যি মনটা কিন্তু ভীষণ রকম রোমান্টিক হয়ে থাকে। ভালোবাসায় থাকতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, আর ভালোবাসা যার জীবনে নেই সেও কিন্তু তার আশেপাশের মানুষকে ভালোবাসতে দেখলে, মানে আশেপাশের মানুষ যদি ভালোবাসায় থাকে সেটা দেখলে তার মনেও কিন্তু একটা কোথাও না কোথাও গিয়ে রোম্যান্স খেলা করতে শুরু করে। রোম্যান্স তোমার জীবনে থাক অথবা না থাক, ভালোবাসা তোমার জীবনে এখনও এসেছে কি না সেই খোঁজ সত্যিই আমাদের কাছে নেই, কিন্তু সেই খোঁজ নেব বলেই তো, আর তোমার লাভ লাইফের সমস্ত কাঁটা দূর করব বলেই তো শুক্রবারের রাতে তোমার সাথে লাভ জাংশনে আজ অপরূপা আর সৌমি।
1: একদম, আর এই যে লাভ লাইফের যে কাঁটাগুলো না, সেগুলো কীভাবে যে শরীরের মধ্যে মনের মধ্যে বিঁধে থাকে আর মনে হয় যে কী যেন একটা অস্বস্তি, সেই অস্বস্তিগুলো কিন্তু আজকে একদম দূর হয়ে যাবে, বিশ্বাস করো। একদম 12টা পর্যন্ত আছি, তোমার ভালোবাসা কতটা ভালো আছে, তার মধ্যে কতটুকু মন্দ মিশে গেছে, সেই মন্দ কী করে দূর করা যায় সবটা নিয়ে থাকবো। তোমার মেসেজ থাকবে 9903653992, আর সাথে আমরা তো দারুণ দারুণ গান তোমাকে শোনাবই।
0: তাহলে ভালোবাসার জন্যের অপেক্ষা কিসের? অপেক্ষা নয় ভালোবাসার কথা শেয়ার করার জন্যও। 9903653992 নম্বরে তুমি তোমার ভালোবাসার কথাগুলো তোমার হৃদয়ের কাছাকাছি যে মানুষটি আছে, যাকে দেখলেই তোমার বলতে ইচ্ছে করে চাঁদ মেরা দিল ওর চাঁদ নি হো তুম, তার জন্যেই তোমার ভালোবাসার গল্প সাজানো আছে। তাই মেসেজ পাঠাও, শুনবো তোমার কথা, অনলি অন লাভ জাংশন।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: তুমি শুনছো লাভ জাংশন, আর আজ লাভ জাংশন নিয়ে অপরূপা আর সৌমি আমরা দুজন আছি। লাভ জাংশনে একদম শুরুতেই প্রচুর মেসেজ চলে এসেছে, আমরা এক এক করে সবার মেসেজ পড়ব। তবে তার আগে তোমাকে জানিয়ে রাখি যে ভালোবাসায় তো আমরা অনেক সময় অনেক রকমের আঘাত, অনেক রকমের টানাপোড়েনের মধ্যে দিয়ে দিন কাটাই। তো সেখানে যদি মনে হয় যে কোনো ক্লারিফিকেশনের প্রয়োজন, কি হচ্ছে বুঝতে পারছো না, মানুষটাকে প্রচণ্ড ভালোবাসো কিন্তু তার তরফ থেকে যে ভালোবাসাটা, তার বিভিন্ন রকমের সমীকরণ তোমার যেন ঠিক মাথায় ঢুকছে না, যা কিছু ভালোবাসার যত জটিলতা যত সরলতা সবটা আমাদের সাথে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে আমরা আমাদের অভিজ্ঞতা অনুযায়ী একটুখানি ব্যাপারটাকে একটু বিশ্লেষণ করে একটু তোমাকে দুটো চারটে রাস্তা বলে দিতে পারি যে শোনো না এইটা করে দেখো না এটা কেমন হয়, বা ওটা করে দেখতে পারো ওটা কেমন হয়। তো সেরকমই মেসেজ আছে, তবে আমরা শুরুতেই পড়বো,
2: পড়ি একটা মেসেজ পড়ি আমাদের হোয়াটসঅ্যাপে। প্রিয় লাভ জাংশন, বর্ষণ মুখর রাতে তোমাকে জানাই অকৃত্রিম ভালোবাসা। লাভ জাংশন, সুখ দুঃখ হাসি কান্না নিয়ে মানুষের জীবন, বিধাতার বিধানে একদিন সবাইকে মহাকালের অতল গহ্বরে চলে যেতে হবে। জেনেও আমরা কেন এত হানাহানি করি ভালোবাসা নিয়ে, ভালোবাসা নিয়ে কেন এত বঞ্চনা, কেন এত অবিশ্বাস। বিশ্বাসের মানুষটার হাত ধরে যখন মেয়েটা বাড়ি ছাড়ে তখন সে নিজের আপনজনকে ভুলে যায়। ভালোবাসার মানুষটার বিশ্বাসের উপর ভর করে, অথচ অনেক ক্ষেত্রে দেখেছি যাকে বিশ্বাস করে ঘর ছাড়ল সে বিশ্বাসঘাতকতা করল। কেন আজ সমাজে ভালোবাসার এই পরিণতি বলতে পারো লাভ জাংশন? কোথায় এর যবনিকা? বগর ঘোষপাড়া থেকে। খুব কঠিন একটা প্রশ্নের উত্তর, যেটার একটা সামাজিক পার্সপেক্টিভ নিশ্চয়ই আছে। মাধাই দাস আমাদের অলমোস্ট রেগুলার লিসনার, মাধাই দার মেসেজ আমরা পাই লাভ জাংশনে এবং অন্যান্য আমাদের শোজ সেখানেও। খুব কঠিন একটা প্রশ্ন যে,
1: হ্যাঁ যে
2: খুব কঠিন প্রশ্ন যে এই যে বিয়ের পর একজন মেয়ে অনেক বিশ্বাস করে তার ভালোবাসার বাড়ি তৈরি করবে বলে, ছোটোবেলা থেকে যেখানে হয়তো সে 21 বছর 25 বছর 30 বছর 35 বছর কাটিয়েছে, সেখান থেকে বেরিয়ে একটা অন্য সংসারকে নিজের করে নেওয়ার প্রয়াসে সে যখন অনেক স্বপ্ন নিয়ে যায়, তারপরে অনেক সময়তেই আমরা সত্যি চারপাশে দেখি যে সে ঠিক যেটা ভেবেছিল, যেমন ভালোবাসার বাড়ি সে কল্পনা করেছিল, যে স্বপ্ন তার এত দিনের বোনা স্বপ্ন, এত অভ্যেস ছেড়ে নতুন একটা অভ্যাসে জড়ানোর আগের প্রস্তুতি, সেই সবটা কেমন যেন এলোমেলো হয়ে ঘেঁটে যায় অনেকের ক্ষেত্রে। আর আমরা যদি একটু জেনারেলাইজ করি বা একটু মেজরিটি কোন বিষয়টা একটু বেশি ঘটছে দেখি, তাহলে অনেক সময় আমরা এখনও এরকম অনেক ঘটনা আমাদের সামনে আসে যেখানে একটি মেয়েকে বিয়ের পর অনেক রকম প্রতারণার শিকার হতে হয়। হ্যাঁ অবশ্যই, তার মানে এটা নয় যে প্রত্যেকটি মেয়ের জীবনে ঘটনা ঘটছে, কিন্তু অনেক সময় খবরের কাগজ, নিউজ পেপার, আমাদের পারিপার্শ্বিক বন্ধু বান্ধব আত্মীয়দের থেকে আমরা এই খবর পেয়েই থাকি যে বিয়ে তো ভালোবেসেই করেছিল, দেখাশোনা হয়ে করলো, কিন্তু বিয়ের পর হয়তো তাদের অনেক রকম সমস্যা হচ্ছে। ইনফ্যাক্ট এইটা যে শুধু মেয়েদের ক্ষেত্রে সত্যি সেটা নয়, পরিসংখ্যান খানিক উল্টেও গেছে আজকাল। দেখা যায় যে ছেলেরাও কিন্তু ইকুয়ালি বিয়ের পর অনেক সময়তেই প্রতারিত হয়। হ্যাঁ হতে পারে যে আমাদের সমাজে সব সময় সব খবর আমাদের সামনে আসে না, কিন্তু একটি মেয়েও যেমন সাফার করে একটি ছেলেও সাফার করে, আর সেখান থেকেই আমরা এটাকে এভাবেই জেনারেলাইজ করব মাধাইদা আপনার মেসেজকে, যে কেন একজন মানুষ বিয়ের পর বা বিশ্বাস করে একজনের হাত ধরার পর ভালোবাসা কেন প্রতারিত হয়।
1: এটা না খুবই কঠিন একটা বিষয়, এবং এই ভালোবাসা প্রতারিত হওয়া এটা বিয়ের 2 বছরের মাথাতেও হতে পারে, 20 বছরের মাথাতেও হতে পারে, 45 বছর মাথাতেও হতে পারে, এমনকি 2 সপ্তাহতেও হতে পারে। এটা যারা প্রতারণা করছেন, যারা কষ্ট দিয়ে ফেলছেন উল্টো দিকের মানুষটাকে, তারা কতটা ভেবেচিন্তে করেন জানা নেই। কারণ মানুষ তো মানুষে মানুষে যদি খুব কষ্টই দেওয়ার হয় তাহলে ভালোই বা বাসে কেন। তো

0: তারা কতটা জেনে বুঝে করেন জানি না, কিন্তু এই যে আঘাতটা যে মানুষটা সহ্য করে, সেই মানুষটার উপর দিয়ে কী যায় এবং তার যে জীবনের এত গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো কিভাবে ঘেঁটে যেতে পারে, সেটার আঁচ আমরা দূর থেকেই করতে পারি। এবং একদমই কাঙ্ক্ষিত বিষয় নয়, মানুষ যখন দুটো মানুষ ভালোবেসেছে, তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, মানে একটা নতুন সম্পর্ককে তারা তৈরি করেছে, সেই সম্পর্ককে নতুন ফুল গাছ লাগিয়ে জল দেওয়ার মতো সুন্দর ফুল ফল হওয়ার অপেক্ষা না করে যদি সেটায় প্রতিনিয়ত অত্যাচার সহ্য করতে হয় এবং সম্পর্কটা ভেঙে যায়, সেখানে যন্ত্রণা তো থাকে। কাঙ্ক্ষিত নয়, সবার সাথে হচ্ছে তেমনটাও নয়, কিন্তু যাদের সাথে হচ্ছে তাদের জন্য সমবেদনা সহানুভূতি ছাড়া এই মুহূর্তে স্টুডিও ইন থেকে আমরা কী বা বলতে পারি?
1: দেখো অপরূপা, যাদের মধ্যে ধরো আমরা অনেক আশা করে যখন একটা সম্পর্কে গেলাম, তারপরে দেখা গেল যে সেই মানুষটির সঙ্গে কোথাও গিয়ে আমার মনের মিল হলো না, সেটা কিন্তু একটা অন্য অ্যাঙ্গেল, একটা পুরো ঘটনার একটা অন্য অ্যাঙ্গেল, যে যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকমটা তো নয়, একে অপরকে চিনতে পারিনি, বা আমার ইচ্ছেটাকে হয়তো আমি রিলেশনশিপের উপর চাপিয়ে দিচ্ছিলাম, বা আমি যেই বিষয়টা ভেবেছি আমি হয়তো সেটাকে ঠিক বিচার করিনি, আমি আমার মতন একটা কল্পনা দিয়ে বিচার করেছি যে এটা এরকম, এটা ওরকম, ও ওরকম, সে এরকম, আমি বিষয়টার গভীরে ঢুকিনি, মানুষটাকে ঠিক মতন চিনিনি, ঠিক মতন সময় দিইনি আমার ভালোবাসাকে, আমার সম্পর্ককে একটা নতুন জীবনে যাওয়ার আগে। সেই ক্ষেত্রে অনেক সময় মতের অমিল হয়, এবং মতের অমিল হলে তখন আমরা হয়তো অনেক সময়তেই আজকাল আমরা দেখি যে ঠিক আছে, আমরা সুস্থ সম্পর্কে থাকতে পারছি না, আমাদের মতের অমিল হচ্ছে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসব, বেরিয়ে এসে আমরা সঠিক মনের মানুষকে, সঠিক যার সঙ্গে থাকা সম্ভব, জীবন সঙ্গী যাকে করতে পারবো তার সঙ্গে আমরা থাকব। এই ঘটনাটাকে আমরা প্রতারণা বলতে পারি না, কারণ মনের অমিলটা কখন যে কিভাবে প্রকাশ পাবে সেটা যতক্ষণ না একসঙ্গে দুজন থাকছে এটা বোঝা যায় না, এবং এটা বাস্তব, এটাকে কিছু করার নেই। কিন্তু যেই মানুষগুলো জেনে বুঝে ঠকায়, যেই মানুষগুলো জেনে বুঝে আরেকটা মানুষকে আঘাত দেয়, কষ্ট দেয়, সেখানে আমার একটাই বক্তব্য আছে যে এটাতে কিন্তু ভালোবাসা বিষয়টার কোনো দোষ নেই, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে একজন মানুষের চারিত্রিক দিক থেকে কেমন। মানে যেই মানুষটা ভালোবাসার সম্পর্কে কাউকে প্রতারণা করতে পারে বা চিট করতে পারে, কাউকে টর্চার করতে পারে মেন্টালি বা ফিজিক্যালি, সে কিন্তু তার জীবনের অন্যান্য আরও যে দিকগুলো আছে, সেটা চাকরি ক্ষেত্র হোক, বন্ধুত্ব হোক, টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে হোক, ব্যবসায়িক দিক হোক, প্রতিবেশীর সঙ্গে মেলামেশা হোক, আরও বিভিন্ন দিক, আরও সমস্ত দিক কিন্তু তার অ্যাকচুয়ালি ঘাঁটাই, তার কিন্তু অন্যান্য দিকগুলোতেও তার কিছু না কিছু একটা সমস্যা আপনি দেখবেন, তুমি দেখো যে তার আছে। শুধু যে সে ভালোবাসাতেই একজনকে প্রতারণা করছে তার মানে ভালোবাসা খারাপ হয়ে গেল এমনটা কিন্তু নয়, যে প্রতারণা করছে সেই মানুষটির নিজেরই চরিত্রের সমস্যা আছে বলেই সে আরেকজন মানুষকে নিয়ে খেলার আগে, তাঁকে আঘাত দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবার ক্ষমতা নেই তার মধ্যে, কারণ তার ভিতরে সেই ভালোত্বটাই কাজ করে না, এবং সেই মানুষটা কিন্তু তার জীবনে আরও সমস্ত দিকে অন্যান্য ক্ষেত্রেও কখনো না কখনো কোনো না কোনোভাবে কোনো না কোনো মানুষকে, কোনো না কোনো পরিস্থিতিকে সে চিট করেই আসছে। এটা মানুষের ক্যারেক্টার, এটা নিয়ে বিশেষ কিছু বলার থাকে না, কিন্তু ভালোবাসা সে তো খারাপ নয়, আমাদের মন মানুক বা না মানুক। 9903659992 নাম্বারে মেসেজ করো, শেয়ার করো লাভ জাংশনে তোমার মনের কথা।

0: তুমি শুনছ লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: Love Junction, Love Meter, Love Junction, Love Meter.
2: স্টুডিও ক্লকে 9:26 হয়ে 16 সেকেন্ডে তুমি আছো 107 FM রেইনবোতে আর অপরূপা সৌমির সাথে। আজকে শুক্রবার, মানে একটা ভীষণ রোম্যান্টিক টাইম আমরা স্পেন্ড করি তুমি আমি সবাই একসাথে মিলে লাভ জাংশনে, যেই জাংশনে ট্রেন কিন্তু রাত 9টা থেকেই স্টার্ট হয়ে গেছে এবং থাকবে এই জাংশনে তোমার আমার দেখা হওয়ার এই মুহূর্ত ঠিক রাত 12টা পর্যন্ত। তার মাঝখানে মিটারে মাপবো যে ঠিক কী মনে করছো তুমি। আমাদের আজকের লাভ মিটারের টপিক কিন্তু পোস্ট হয়ে গেছে ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা, আর এ INBOW FM রেইনবো কলকাতা, যেখানে তোমাকে আগে কি করতে হবে, ফলো করতে হবে।
3: একদম, আর সেই ফলো করার পর তুমি দেখবে আমাদের আজকে স্টোরিতে সুন্দর একটা লাভ মিটার যেখানে লেখা আছে, ভীষণ ইন্টারেস্টিং, হ্যাঁ আমি আমি খুব মজা পেয়েছি, সেটা হচ্ছে রোজ দেখা করা কথা বলা সম্পর্কের ক্ষেত্রে কি জরুরি প্রশ্ন করেছি তোমাকে আমরা, তুমি তার উত্তর আমাদেরকে জানাবে কিন্তু ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম সেই জন্য ফলো করতে হবে, কারণ এই বিষয়ে যাবতীয় যা কথা আমরা ইনস্টাগ্রামে বলবো এবং অবশ্যই আমরা তোমাদের মেসেজ তো পড়ব।
2: ডেফিনেটলি ইনস্টাগ্রামে এই পোস্টের নিচে কমেন্ট করার জায়গা রয়েছে, সেখানে তুমি কি মনে করো এটা নিয়ে সেই কমেন্ট করবে, আর ইয়েস বা নোতে তোমার ওপিনিয়নটা যেটা করবে ভোট করবে। আমরা মাঝে মাঝেই তোমার

0: তোমাদের ভোটিং কোন দিকে এগোচ্ছে সেটা এন্টায়ার শোতে শেয়ার করতে করতে যাব, এবং তোমরা যা যা কমেন্টস করবে সেগুলোকে পড়তে পড়তে যাব। একদম আমাদের লাভ জাংশন শেষ হওয়ার আগে ফাইনালি তোমরা কোন দিকে বেশি ভোট দিলে, মিটার কোন দিকে পাল্লা ভারী করে রাখলো সেটা জানিয়ে তবেই আজকে লাভ জাংশন শেষ করব। আপাতত যেটা দেখতে পাচ্ছি, অপরূপা, রোজ দেখা করা কথা বলা সম্পর্কের ক্ষেত্রে জরুরি? হ্যাঁ মনে করছো, 21% অর্থাৎ 21%, আর না জরুরি নয় সেটা মনে করছো 79%।
1: ইন্টারেস্টিং, তার মানে 79% মানুষ বলছেন যে রোজ দেখা না করলেও কথা না বললেও ভালোবাসা যায়, আবার 21% মানুষ বলছেন যে না না না না, রোজ দেখা কথা না হলে ভালোবাসা ভালোবাসা দূরস্থ, ভালোবাসা যায় না, রোজ দেখা করতে, ভালোবাসতে হলে রোজ দেখা করা চাই, কথা
0: না জরুরি, মানে জরুরি না জরুরি নয়, মানে
1: না জরুরি,
0: হ্যাঁ জরুরি না জরুরি
1: না জরুরি নয়,
0: জরুরি নয়টা বলছো 79%। মানে তোমরা হয়তো অনেকেই এখন মনে করো, সত্যি সত্যি যদি এটা মনে করো এবং সত্যি সত্যি যদি লাইফে এটা অ্যাপ্লাই করে থাকো, তাহলে কিন্তু বিষয়টা বেশ ইন্টারেস্টিং
1: সত্যি।
0: তার কারণ দেখো, আমরা যেরকম একটা ফাস্ট মুভিং সময়ের মধ্যে দিয়ে যাই অপরূপা, সেখানে আমরা অন্তত খেয়েছিস, ঘুমিয়েছিস, খেয়েছো, কি করছো, আচ্ছা আজকে কখন মিটিং, আচ্ছা কখন বাড়ি ফিরলে, এই যে টাইম টু টাইম আপডেটসগুলো আমাদের ভালোবাসার মানুষের বা আমাদের যে পার্টনার রয়েছে তার সঙ্গে আমরা কনস্ট্যান্ট কমিউনিকেশনে তো মোটামুটি থাকি, যে সে কোথায় কি করছে না করছে, সে বাড়ি সাবধানে পৌঁছেছে কিনা, সে কেমন আছে না আছে, তার কোনো কিছু প্রয়োজন পড়ছে কিনা, বা সেও আমাদের ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারে যে এখন খেলে কিনা, শরীর টরীর ঠিক আছে কিনা। তো এগুলো তো একটা রোজ নামচার মধ্যে পড়ে। আমরা দূরে থেকেও আমাদের পার্টনারের খবর রাখতে পারি, তার সাথে কানেক্টেড থাকতে পারি, কিন্তু এই রোজ প্রত্যেকটা আপডেটসের মধ্যে দিয়ে, কথা বলার মধ্যে দিয়ে, এবার তোমরা এটাকে জরুরি মনে করছো না। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, কেন জরুরি মনে করছো বা কেন জরুরি মনে করছো না সেটা নিশ্চয়ই শেয়ার করবে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল। আরেকবার বলি, ফলো না করলে এখনই যাও গিয়ে ফলো করো 107 FM রেইনবো, RAINBOW FM রেইনবো কলকাতা, এই ইনস্টা হ্যান্ডেলটা। গেলেই একেবারে সুন্দর লাভ মিটারের পোস্টারটা তোমার চোখের সামনে আসবে, সেখানে গিয়ে তুমি তোমার ওপিনিয়ন, তোমার ভোটিং সবটাই শেয়ার করো। একটা কমেন্ট পড়ি, শোভা রাজশাহী থেকে, আচ্ছা রাজশাহী বাংলাদেশ, ওকে, থেকে শোভা লিখছো, না প্রতিদিন কথা বলা বা দেখা করা জরুরি নয়, সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও গভীর বোঝাপড়া। প্রতিদিনের যোগাযোগের পরিমাণের চেয়ে অনুভূতির সততা ও গুণগত মানই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
1: বাহ, দারুণ বলেছেন, সত্যি তাই। এই প্রত্যেক দিনের দেখা হওয়া সাক্ষাতের চেয়ে যদি মনে হয় যে মনের গভীরতাই অনেকটা, এই সেই গভীরতার উপর ভর করেই কাটিয়ে দেওয়া যায় একটা আস্ত গোটা জীবন, তাহলে তো মন্দ নয়। আচ্ছা, আরেকজন আমাদের লিখেছেন, রিয়া ব্যানার্জি বা নাজি, ইটস নেসেসারি, ইটস দ্যাট মাচ নেসেসারি, ইভেন ইফ ইউ কান্ট মিট দ্য আদার পার্সন, it's very much important to talk for a while, which means to stay connected. It's a major demand for a relationship, otherwise a gap will be created and the third person will just be fit in that gap happily. So don't make the third person happy and you must meet or talk with your person. Etao ekta strong byapar kintu
0: ekdom amader physical tar sange dekha howa mane chokher samne sei manushtir asha ontoto majhe moddhei আসা বা সেই মানুষটির সাথে একটা যোগাযোগের মধ্যে থাকা, সেটা জরুরি কি প্রত্যেকটা মুহূর্তে, বা সেটা একটা অভ্যেসের মতো হয়ে যাওয়াটা কি জরুরি? জরুরি কি জরুরি নয় শেয়ার করছো শুধুমাত্র ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা, আমাদের লাভ মিটার সেগমেন্টে। সেটা নিয়ে নিশ্চয়ই আমরা টাইম টু টাইম তোমার সঙ্গে শেয়ার করতেই থাকবো, কথা বলতেই থাকবো। আর এছাড়া লাভ রিলেটেড তোমার যা প্রবলেম রয়েছে এই মুহূর্তে, তুমি চাইছো কেউ একজন তোমাকে কিছু অন্তত টিপস দিক, কিছু অন্তত সলিউশনের পথ দেখাক, তাহলে আজকে আছি তোমার সাথে অপরূপা আর সৌমি, তোমাকে বলবো যে ঠিক কি তুমি করতে পারো বা কেমন তোমার মনের অবস্থা, যেই মনের অবস্থা থেকে তুমি একটু হলেও হয়তো ভালো থাকার দিকে এগিয়ে যেতে পারো। ইয়ে আওয়ার ওপেন, তোমার জন্য আওয়ার ওপেন টু, সাউন্ড ট্র্যাক রেইনবো নিউ টিউনে।
2: এফএম রেইনবোতে রেইনবো নিউ টিউন।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: তোমরা সবাই জানো যে লাভ জাংশনের আরও একটা খুব ইন্টারেস্টিং সেগমেন্টের নাম হচ্ছে লাভ শর্টস। যে লাভ শর্টস তোমরাও লিখে পাঠাতে পারো আমাদের, শুনে যদি মনে হয় যে আরে এইরকম গল্প তো আমিও লিখতে পারি, তাহলে সেটা 9903653992 এই নাম্বারটায় একটা শুধু হ্যাশট্যাগ লাভ শর্টস লিখে পাঠাতে হবে। আর এর যে শব্দ সংখ্যাটা সেটা কিন্তু 1500 শব্দ সংখ্যার মধ্যে হলে ভালো হয়, সেটা মাথায় রেখো। তাই আজকের যে লাভ শর্টস তোমরা শুনবে সেটা লিখেছে আমার পাশের জন আর যে সৌমি, খুব সুন্দর একটা লাভ শর্টস যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এবার বাকিটা এখন আর বলবো না, বাকিটা বলবো একদম লাভ শর্টসটা শোনো, কেমন লাগলো আমাদেরকে জানাও। আমরা ফিরে আসছি অপরূপা আর সৌমি তোমাকে সাথে নিয়ে ঠিক আর হাতে গুনে 15-16 মিনিট পরে।
2: আজকের লাভ শর্টসে সৌমির লেখা সেকেন্ড চান্স, গল্পের ন্যারেশনে আত্রেয়, অন্যান্য চরিত্রে অরিজিৎ, রাজীব, অপরূপা। শুরু হচ্ছে লাভ শর্টস সেকেন্ড চান্স।
3: দীপমালার জন্মদিনে ভালোবাসা মাখা এক গুচ্ছ টিউলিপ পাঠিয়েছে পলাশ। এই দিনটায় পলাশের মুম্বাই ছেড়ে আসা হয় না, মন কেমন করে খুব। আসলে দীপমালা ওর কাছে খুব স্পেশাল,
4: কাছে থাকতে না পারলেও পাশে আছে। শুভ জন্মদিন
3: পলাশের, এইটুকু বলাটাই দীপমালার কাছে অনেক। আর চাকরি সূত্রে পলাশ মুম্বাই নিবাসী, অগত্যা লং ডিস্টেন্স রিলেশনশিপ।
5: তো ম্যাডাম, পলাশবাবু এবারও আসেনি?
6: ও কি আসতে পারে বল।
5: দেখ, আমি হলে কিন্তু পৌঁছে যেতাম ভাই, আমার গার্লফ্রেন্ড যেখানে আমি সেখানে, ওয়ান ওম্যান ম্যান।
6: আগে গার্লফ্রেন্ডটা হোক তোর, তারপর না হয় ওই ওয়ান উইমেন হোয়াটএভার কি সব ওইসব হোস।
3: মইনাক আর দীপমালা স্কুল জীবন থেকে একেবারে হরিহর আত্মা, প্রতিবেশীও বটে। মইনাক থিয়েটার পাগল আর দীপমালা আইটি প্রফেশনাল, কিন্তু মইনাকের থিয়েটার মিস করার সাহস ও কোনো দিন দেখায়নি।

0: তাও যেন কিভাবে ওদের নিয়ে কেউ কোনোদিন কোনো সন্দেহ করেনি।
1: যাকে, আচ্ছা তুই আমাকে একটা কথা বল, যে কালোকে মিস করে কত লিটার চোখের জল ফেললি?
2: আমরা কি ছোট বাচ্চা? তুই না এখনো স্কুল লাইফেই আটকে থাক। হ্যাঁ, আমারও তো ছোটোখাটো ব্যাপারে চোখের জল পড়ে না কোনোদিনও। দেখেছিস আমাকে কাঁদতে?
1: আহা, কি মুশকিল, তো একটু কাঁদ না। কে বারণ করেছে বলতো তোকে? একটু কান্নাকাটি করলে ওই স্যার যদি মুম্বাইয়ের মায়া ত্যাগ করে কলকাতায় বিরাজমান হন আর কি।
2: আচ্ছা তুই চিনিস না পলাশকে, ওই সব মেলোড্রামা একদম পছন্দ করে না। উই আর ম্যাচিওর কাপল। আজও আসতে পারেনি, পরের বার আসবে। পরের বার পারবে না তো তার পরের বার আসবে, অত ভাবি না। ছাড় তো সব এখন। হ্যাঁ বল, তোর আজ থিয়েটারে যাওয়া নেই?
1: হ্যাঁ যাব একটু পরে। ঠিক আছে চল, টাটা, বুঝলি? আর এই পলাশ ফুল ফুটলে, মানে আই মিন কলকাতায় এলে একদিন এবার জামাইবাবুকে ধরে একেবারে আটকে রেখে দেবো।
2: ভাগ তো তুই, খালি ফালতু কথা। পলাশের কপাল খুলে গেল রে, অনেকদিন বাঁচবে। তুই এত পলাশ পলাশ করলি, আর দেখ ও এখন ফোন করছে। যা তুই এবার।
0: মৈনাক চলে গেল আপন মনে গুনগুন করে, মাথা দোলাতে দোলাতে। দীপমালার ফোনের ওপারে পলাশ।
2: হ্যাঁ বলো, কি করছো?
3: এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। তুমি কি বাইরে?
2: হ্যাঁ, ওই মৈনাক পোস্ট বার্থডে ট্রিটটা দিতে নিয়ে এসেছিল। বেশ সুন্দর ক্যাফেটা, জানো তো, আগে তো কখনো আসিনি এখানে।
3: ও
2: কি, শুধু একটা ও কেন?
3: না ভালো, ঠিক আছে, হ্যাভ আ গুড ডে, রাখছি এখন, পরে কথা বলছি।
0: পলাশের গলার এই শটটা দীপমালার খুব চেনা। পলাশের মনের ভেতর যখন তোলপাড় হয় কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারে না, তখন ঠিক এইভাবেই কথা বলে পলাশ। ছেলেটা এরকমই, জন্মদিনের শুভেচ্ছা বার্তাতেও শুধু ওই একটাই লাইন লিখেছিল। প্যারাগ্রাফ লেখার সামর্থ্য যে পলাশের নেই সেটা দীপমালা খুব ভালো করেই বোঝে। কিছুটা এক্সট্রা এফর্ট দিয়ে ওকেই বুঝে নিতে হয় পলাশের মনের হদিশ। সেদিন ডিনারের পরে দীপমালাই ফোন করল পলাশকে।
3: বলো,
2: খেয়েছো?
3: হ্যাঁ, তুমি?
2: এই জাস্ট। তখন কি হলো? আর তারপর থেকে তো ফোনও করলে না।
3: একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। কেন, আর্জেন্ট কিছু বলবে?
2: মৈনাক আজ বারবার তোমার কথা জিজ্ঞেস করছিল, তুমি আসতে পারোনি তো, তাই জিজ্ঞেস করছিল যে কবে আসবে।
3: কেন, হঠাৎ কি হলো?
2: হঠাৎ কি আছে, আমার জন্মদিন ছিল, জানতে চাইছিল যে তুমি আর আমি একসাথে সেলিব্রেট করলাম কিনা, সুন্দর সুন্দর মুহূর্ত কাটালাম কিনা, ওই আর কি, একটু আধটু লেগ পুলিং করছিল আর কি।
3: তো তুমি ওকে সত্যিটা জানিয়েছো তো?
2: তুমি কবে আসবে সেটা আগে নিজে জানতে পারি, তারপর ওকে না হয় জানাবো।
3: সেটা অন্য কথা, আমি যে তোমার জন্মদিনে আসতে পারিনি, তোমার সঙ্গে আমার যে কোনো সুন্দর সুন্দর মুহূর্ত হয়নি সেটা ওকে বুঝিয়ে বলেছো তো?
2: এই তুমি আমার কবে থেকে এসব বাজে বকা শুরু করলে বলো তো? মৈনাকের সামনে কি আমি তোমার বদনাম করি কখনো? এখন তো মনে হচ্ছে ওর কথাগুলোই ঠিক, একটু আধটু চোখের জল ফেললে তবে যদি তোমার দেখা পাই।
3: বাহ, ভালোই টিপস দিচ্ছে তোমাকে, ক্যারি অন।
2: এই পলাশ, তুমি আমার উপর রেগে আছো নাকি মৈনাকের উপর বলো তো? আমি না একদম কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু তুমি জানো না ও কেমনভাবে কথা বলে?
3: জানি, আসলে তোমার ভাষাগুলো বোঝার চেষ্টা করছে।
2: ডোন্ট বি টক্সিক পলাশ, মৈনাককে নিয়ে অ্যাটলিস্ট তুমি আমাকে সন্দেহ করো না।
3: আই মিস ইউ দীপ, আমি পারলে এক্ষুনি তোমার কাছে চলে যেতাম। সামনের মাসে বোধ হয় আসতে পারবো না, জানো তো, উইল প্ল্যান সামথিং ফর পুজো।
0: কথা শেষ হতেই মনটা খারাপ হয়ে গেল দীপমালার। এখনো সেই পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে পলাশের সঙ্গে দেখা হওয়ার জন্য। জীবনটা খুব অদ্ভুত হয়ে গেছে আজকাল, সঙ্গে অস্থিরও। দূরত্বের সঙ্গে ঘর করতে করতে চেনা মানুষটাকে কেমন অচেনা লাগে মাঝে মাঝে, ভয়ও লাগে। এই অত্যন্ত নিবিড় গভীর কথাগুলো ও তো মৈনাক ছাড়া আর কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না, একমাত্র ওর মনেই কোনো প্যাঁচ নেই। পরদিন থিয়েটার যাওয়ার আগে মৈনাকের দেখা পেতেই চেপে রাখা কথাগুলো বলে ফেলে হালকা হলো দীপমালা।
4: গভীর সমস্যা দেখছি তোর জীবনে। ম্যাচিউর কাপলের ম্যাচুরিটি তো দেখতে পাচ্ছি।

0: না?
1: এটা খুব স্বাভাবিক নয় কি? পলাশ আমাকে চোখেই দেখে না, আমার দিক থেকে কোনো দূরত্বে নাচ করে ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? আমি বুঝতে পারি, বাড়ি থেকে দূরে থাকে বলে আজকাল ওর খুব মুড সুইং হয়।
2: আরে পলাশকে বলে দে যে মৈনাকের তোমার বউয়ের সঙ্গে প্রেম করার হলে তুমি পিকচারেই আসতে না। আমি সুখী আছি ভাই, তবে পলাশবাবু মনে হয় অতটাও সুখী নেই। এই শোন, পুজোর সময় একটা স্পেশাল শো আছে এবছর, নাটকটা আমারই লেখা, সেদিনই ক্লু পেয়ে যাবি, আর যদি ধরতে পারিস তাহলে তুই জেনিয়াস।
1: থাক তো তুই তোর ক্লু নিয়ে, ওই সময় পলাশ আসছে আমি কোনোভাবেই দেখা করতে পারবো না, আমি আর কোনো কমপ্লিকেশন চাই না, ব্যাস।
2: আরে সেই জন্যই তো তুই আসবি উইথ বিলাভড পলাশ। বুঝে গেছি তুই জিনিয়াস হতে পারবি না, বাট আমি তো জিনিয়াস, দুটো টিকিট তোদের জন্য রাখা থাকবে, বুঝলে?
3: পলাশ এসেছে সপ্তমীর রাতে, একাদশীর দিন ভোরবেলা আবার ফ্লাইট ধরে ফিরে যাবে মুম্বাইতে। মৈনাক নিজে থেকে ইনভাইট না করলে হয়তো পলাশ ওর শো দেখতে যেত না, এখন খানিকটা মান সম্মান রাখতেই নবমীর রাতে পলাশ আর দীপমালা এসেছে মৈনাকের থিয়েটারে।
4: আজ শুধু নবমী নয়, আজ দিল খোলার যাত্রা শুরুর দিন। আমরা ১১ জনের একটা নাটকের দল, যারা বিশ্বাস করে এসেছি যে জীবনে যাই করব দিল খোলা হয়ে করব, ভালোবাসব দিল খোলা হয়ে, ঘৃণা করব সেটাও দিল খোলা হয়ে, সহ্য করব দিল খোলা হয়ে, প্রতিবাদ করব দিল খোলা হয়ে, অ্যান্ড আলটিমেটলি বাঁচব সেটাও অবভিয়াসলি দিল খোলা হয়ে। আমরা সবসময় কিছু না কিছু ভাবতে থাকি, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা ভালো নয়, সেটা ভালো নয়, এই বুঝি কেউ আমার থেকে হারিয়ে গেল, এই বুঝি কেউ আমার সঙ্গে খানিক মশকরা করে দিল। ভাবার কোনো শেষ নাই, ভাবার চেষ্টা বৃথা। তাই বরং আসুন যে এমন একটা প্রেমের গল্প দেখি যেখানে সবার উপরে ভালোবাসা সত্য। আমি আজকের এই নাটকের বাবা, মানে আমার থেকেই এই নাটক জন্ম নিয়েছে, আর আমার অনুপ্রেরণা এখানে এই মঞ্চেই উপস্থিত।
3: একটু নড়ে চড়ে বসলো দীপমালা, মনে মনে ভাবল
1: ছেলেটার মাথাটা একদম খারাপ, বেশি বেশি বলতে গিয়ে আবার আমাকেই না নিজের অনুপ্রেরণা বলে বসে, সর্বনাশ হতে আর বাকি থাকবে না তাহলে।
3: মৈনাক আরো বলতে থাকলো,
4: আমার গল্পের নায়ক অরিন্দম, প্রবাসী ছেলেটা চেয়েছিল নিজের কাছের মানুষগুলোর কাছে থাকতে, সকালবেলা বউয়ের হাতের আদরে স্পর্শে ঘুম ভাঙবে, বাড়ি ফিরতে দেরি করলে যাকে মায়ের বকুনি খেতে হবে, অফিসের লাঞ্চে মশলাদার খাবারে মশলার থেকে বেশি মিশে থাকবে ভালোবাসা। সে চেয়েছিল এমনই একটা জীবন, কিন্তু আজকাল সে নিজেকে হেরে যাওয়া মানুষের তালিকায় ফেলে, যার সব আছে তবুও নাকি কিচ্ছু নেই। চাইলেই এক দৌড়ে ভালোবাসার মানুষের জন্মদিনে হাজির হতে পারে না সে, মন খারাপের অন্ধকারে ডুবে যাবার আগে শেষ খড়কুটোর মতো তার সঙ্গী হয় আর এক পাগল আপন ভোলা ছেলে, যার কিচ্ছু নেই তবু সব আছে। বাকিটা আসুন দেখা যায়, দিল খোলার প্রোডাকশন, সেকেন্ড চান্স।
3: প্রায় দেড় ঘন্টার নাটকের শেষে গোটা অডিটোরিয়াম যখন হাততালিতে ফেটে পড়ছে, দীপমালা তখন শান্ত। ওর মনে হলো বিকেলবেলা গঙ্গার কাছে বসলে ঠিক এইরকমই একটা আরাম পাওয়া যায়, বৃষ্টির দিনে ধোঁয়া ওঠা গরম চায়ে ঠিক এমনই শীতলতা আছে যা মন প্রাণ জুড়িয়ে দিতে পারে। অডিটোরিয়ামে আলো জ্বলে উঠেছে, তাই এতক্ষণ পর পলাশের মুখটা ভালোভাবে দেখার সুযোগ হলো দীপমালার। অদ্ভুত শান্ত হয়ে রয়েছে ওর চোখ দুটো। সব শেষ হয়ে যাওয়ার পর ওরা দুজন গ্রিন রুমে গিয়ে দেখা করলো মৈনাকের সঙ্গে।
0: হ্যাঁ রে জামাই বাবু, কেমন লাগলো বলো আমার লেখা? খুব তো আসবো না আসবো না করছিলাম।
5: নাটকের শেষটায় ওইভাবে অরিন্দমের সঙ্গে সায়নীর মিল করিয়ে ওই নামহীন পাগল ছেলেটাকে একা করে দিলে কেন বলো তো?
2: এই এসে কি তোমার ক্লাইম্যাক্স পছন্দ হয়নি পলাশ? ওই যে শুরুতেই বললাম না যে সবার ওপরে ভালোবাসা সত্য, আরে যে মানুষটা শুধু ভালোবাসাই খুঁজছে আর শুধু ভালোবাসার জন্যই একটু আধটু ইনসিকিউর হয়েছে, তার জীবনে ভালোবাসা থাকবে না, এইরকম নিষ্ঠুর গল্প আমার কলম থেকে অন্তত বেরোবে না।
5: পাগল আপন।

0: ভোলা ছেলেটার কি হবে তাহলে?
1: আরে ধুর, ও তো একটা আয়না, ওর সামনে এসে যে দাঁড়ায় তার আসল চেহারার প্রতিফলন ঘটায়। আবার কম্পাসও বলতে পারো, ওই মাঝে সমুদ্রে নৌকো ডুবে যাবার আগে আসলে যে কোন দিকে গেলে বেঁচে যাওয়া যায় সেটাই ও দেখাতে এসেছিল।
2: তুমি কি মনে করো ও সত্যি সত্যি আপন ভোলা?
1: আরে না না, ওর কাছে তো একটাই মোটো, সবার উপরে ভালোবাসা সত্য। তাই ভালোবাসার জন্য নিজেকে একটা সেকেন্ড চান্স দেওয়াই যায়।
3: দশমীর দিনটা পলাশের সঙ্গেই কাটিয়েছে দীপমালা। আবার কবে আসবে সেই কথা দিতে পারেনি পলাশ, হয়তো এক মাস, হয়তো দু মাস, বা হয়তো তিন মাস পর, তবে আসবে পলাশ। ওকে বারবার ফিরতেই হবে ওর দীপমালার কাছে। একাদশীর দিন পলাশ চলে যাওয়ার পরে মৈনাকের মোবাইলে একটা মেসেজ ঢুকল। মৈনাক দেখল দীপমালা লিখেছে,
4: তুই আসলে সব বুঝিস, শুধু না বোঝার ভান করে থাকিস, এরকমই থাক প্লিজ, তোর মতো বন্ধুকে আমি হারাতে চাই না। আর সেদিনের পর পলাশও তোর মতো বন্ধু না থাকলে অনেক কিছু মিস করবে, থ্যাংক ইউ।
3: মুচকি হেসে নিজেকে মনে মনে জিনিয়াস ভেবে বাহবা দিয়ে আবার গুনগুন করতে করতে থিয়েটারের পথে পা বাড়ালো মৈনাক। ছেলেটা একদম এরকমই, ভীষণ রকম আপন ভোলা।

0: লাভ শর্টসে আজ শুনলে সৌমির লেখা সেকেন্ড চান্স, গল্পের ন্যারেশনে আত্রেয়, মৈনাক অরিজিৎ, পলাশ রাজীব, দীপমালা অপরূপা।
1: Junction every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

ভালোবাসা নিজেই এমন একটা অনুভূতি, এমন একটা বন্ধন, যেখানে আমাদের মালা চন্দন ছাড়াও কিন্তু আমরা বন্ধনে কোথাও গিয়ে বাঁধা পড়ে যাই, আর সেই বাঁধা পড়ে যেতে আমাদের ভালোই লাগে, মন্দ লাগে না। শুনছো লাভ জাংশন ওলিয়ন 107 FM রেইনবো। আজকে তোমার সাথে সৌমিয়ার অপরূপা, আর তুমি আছো 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজে তোমার মনের কথা, ভালোবাসার কথা আমাদের সঙ্গে শেয়ার করছো। আমরা চেষ্টা করছি আমাদের মতো করে তোমার ভালোবাসার কথাগুলোকে তোমার কাছেই একটু অন্যভাবে পৌঁছে দিতে। যদি কোনো সলিউশন তুমি খুঁজে থাকো, তোমার লাভ লাইফটাকে একটু আবার নতুন করে গুছিয়ে নিতে চাও, তাহলে ডেফিনেটলি মেসেজ করো। আছি আজকের এই লাভ জাংশনে 12টা পর্যন্ত, 9903653992 SMS অথবা হোয়াটসঅ্যাপ দুইভাবেই কিন্তু কানেক্টেড আছো তুমি আমাদের সঙ্গে। আর লাভ শর্টসটা শুনলে আজকে সেকেন্ড চান্স কেমন লাগলো সেটাও কিন্তু ওই নাম্বারেই 9903653992 শেয়ার করতে ভুলো না। নিজের নাম শর্ট লোকেশন অবশ্যই লিখবে, কেমন লাগলো আজকের গল্প নিশ্চয়ই শেয়ার করবে। আরও সময় আছে আমাদের কাছে, তোমাকে লাভ শর্টস আরও দুবার শোনাবো। তো চলো তোমার মেসেজ পড়া যাক, মেসেজটা পাঠিয়েছো কে পাঠিয়েছো সেটা পরে দেখছি। চলো, তোমার সাথে আর থাকা হলো না, তোমার সাথে আর থাকা হলো না, কত কথা ছিল বলা হলো না, চোখের কোণে জমে থাকা জল তোমার সামনে ঝরা হলো না, একসাথে হাঁটার কত স্বপ্ন ছিল, কত রাত জেগে গল্প করার ইচ্ছে ছিল, সময়ের কাছে হেরে গেল সব, আমাদের গল্পটা শেষ করা হলো না। তুমি চলে গেলে নীরব পথে, আমি রয়ে গেলাম স্মৃতির সাথে, যে হাতটা ধরেছিলে একদিন সে হাত আর ধরা হলো না। তোমার হাসি আজও মনে পড়ে, নীরব রাতে বুকটা কেমন করে, তুমি হয়তো ভুলে গেছো আমাকে, কিন্তু তোমায় ভোলা হলো না। ভালো থেকো এই কথাটুকু আজও মনে মনে বলি, তোমার সাথে আর থাকা হলো না, তবুও তোমার স্মৃতিটুকু হৃদয় থেকে মুছে ফেলা হলো না। আমি সোনামুখী আমশোল থেকে রিয়াজুল, রেডিও একমাত্র সঙ্গী যে কখনোই আমাকে ছেড়ে যাবে না। রিয়াজুল, সবার ফার্স্টে যেটা মনে রাখবে সেটা হচ্ছে, তুমি যে মানুষগুলোকে আঁকড়ে রাখবে তারা হয়তো তোমাকে একই রকমভাবে আঁকড়ে রাখতে নাও পারে, কিন্তু যেগুলো তোমার কাছে খুব দামি সেই বিষয়গুলোকে যদি তুমি ভালোবাসা যত্ন দিয়ে আঁকড়ে রাখার চেষ্টা করো, যেমন রেডিও, যেমন হয়তো কারো কাছে বই, যেমন হয়তো কারো কাছে সিনেমা দেখা, তেমন হয়তো কারোর কাছে একটু নিভৃতে নিজের সঙ্গে সময় কাটানো, যেমন হয়তো কারোর কাছে বাইরে কোথাও বেড়াতে যাওয়া, যেমন হয়তো কারোর কাছে প্রিয় মানুষের সঙ্গে কিছুটা সময় কাটানো, যাই হয়ে যাক না কেন, আমরা যে বিষয়গুলোকে ভালোবাসি, দাম দিই, যত্ন করি, সেটা যদি সময় হয়ে থাকে সেটা কখনোই কিন্তু আমাদের ছেড়ে যাবে না। সময়কে ভ্যালু দিলে, সময়কে মূল্য দিলে, সময়কে কাজে লাগালে সেই সময় কিন্তু একদিন আমাদের ঠিক ভালো সময় সামনে দাঁড় করিয়ে দেয়।

0: একটা সঠিক রেজাল্টের সামনে আমাদের দাঁড় করিয়ে দেয়। আমাদের জীবনের হাসি কান্না দুঃখ আমরা সবসময় কোনো না কোনো মানুষের সঙ্গে অ্যাটাচ করে ফেলি, আমরা অ্যাটাচমেন্টে চলে আসি। তার কারণ আমরা তো মানুষ, আমাদের মন আছে, আর মন সত্যিই মানে না। মন মানে না বলেই তো আমাদের এই অ্যাটাচমেন্টের কোনো অন্য ব্যাখ্যাও হয় না। কেন হঠাৎ করে একটা মানুষ এত দামি হয়ে যায়, কেন হঠাৎ করে তার সঙ্গেই থাকতে ইচ্ছে করে আর কোনো কিছুই ভালো লাগে না, তার অভাবটাই শুধু মনের মধ্যে বাজতে থাকে, বুকের মধ্যে বাজতে থাকে, এ এক বড় কঠিন প্রশ্ন। কিন্তু তবুও বলবো, আমাদের জীবনে অ্যাটাচমেন্ট আসবে, আমরা মোহে পড়ব, আমরা একটা মানুষের সঙ্গেই থাকতে চাইব। এগুলো যত সত্যি, যেমন সত্যি তেমন এটাও সত্যি যে নিজেকে যদি ভালোবাসতে পারি, নিজের ভালো থাকাকে যদি প্রায়োরিটি দিতে পারি, তাহলে কোনো মানুষ ছেড়ে গেলেও আমরা কিন্তু ভালো থাকতে পারি। এইটুকু ভেবে যে যার থাকার ছিল না সে চলে গেছে, কিন্তু আমার নিজের জন্যে আমি তো আছি, আর এই আমার আমিটাকে তো আমায় ভালো রাখতে হবে, তাই না? খুব সুন্দর তোমার লেখা, ভালো লাগলো। ভালোবাসা থাকুক তোমার জীবনে, তোমার সামনে থাকুক, তোমার জীবনে থাকুক, যেভাবেই থাকুক, যদি নাও বা থাকে, তোমার মনের মধ্যে কাব্য হয়ে তোমার ভালোবাসা যেন থেকে যায়, এটুকুই চাইব। 9903659992 নম্বরে অনেক মেসেজ রয়েছে যেখানে তুমি শেয়ার করছো তোমার লাভ প্রবলেমস, শেয়ার করছো তোমার ভালোবাসার কনফেশন। যে মানুষটাকে সামনে চোখে চোখ রেখে হাতে হাত ধরে সবসময় হয়তো বলা হয়ে ওঠে না যে তোমাকে ঠিক কতটা ভালোবাসি, আজ লাভ জাংশনে শেয়ার করতে পারো তোমার সেই মনের কথা, নিশ্চয়ই শুনবো, নিশ্চয়ই পড়বো। 9903659992 নাম্বার। আর লাভ শর্টসটা কেমন লাগলো সেটাও শেয়ার করবে, তোমার নাম, শর্ট লোকেশন যদি মনে করো শেয়ার করতে চাও, লিখতে চাও, তাহলে সেটাও মেসেজে লিখে দিও, SMS অথবা হোয়াটসঅ্যাপে। আর জানোই তো আমাদের একটা টপিক, রোজ দেখা করা, কথা বলা সম্পর্কের ক্ষেত্রে জরুরি, এই টপিকটা কিন্তু ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রয়েছে, তাই ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাও তোমাকে ফলো করতে হবে, সেটার কথাও একটু মনে করিয়ে দিই। 107FM Rainbow, RAINBOW FM Rainbow কলকাতা, এই ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ফলো করলে তারপর সেখানে গেলে তুমি দেখতে পাবে আজকে লাভ মিটারের টপিকটা পোস্ট হয়ে আছে, তাই সেই লাভ মিটারের টপিকেও তুমি তোমার ভোট দিতে পারো, ইয়েস অথবা নোতে। আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো যে তুমি কি মনে করো, রোজ দেখা করা, কথা বলা সম্পর্কের ক্ষেত্রে যে সত্যি কি জরুরি, তোমার জীবনের এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করো যে তোমার জীবনে কি ঘটে, তুমি যদি এই মুহূর্তে কারোর সঙ্গে সম্পর্কে থাকো তাহলে সেখানে সত্যি রোজ দেখা হয়, রোজ কথা হয়, এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো, বা তোমার ওপিনিয়ন, যেটা তোমার মতামত, যেটা তোমার মনে হয় যে রোজ দেখা করা, রোজ কথা বলা সম্পর্কের ক্ষেত্রে কতটা জরুরি সেটা শেয়ার করতে চাও, তাহলেও কিন্তু সেটা ঠিকানা ওই ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107FM Rainbow কলকাতা, RAINBOW। সঙ্গে আছি সৌমি অপরূপা, তুমি আছো 107FM Rainbow-তে, যেখানে শুনছো লাভ জাংশন।
1: তুমি শুনছো Love Junction, Love Junction, ভালোবাসার only destination, Love Junction, 107FM Rainbow-তে।
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন,
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: জিরো বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
1: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার only destination, Love Junction, 107 FM Rainbow Day।

0: জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশন তুমি শুনছো, তার সাথে তুমি আমাদেরকে মেসেজ করছো 9903659992 তে। আর সেই মেসেজ এই মুহূর্তে আমাদের হাতে, আমরা পড়ব। তুমি লিখছো, কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না, সেটা কি শুধু ভালো লাগা নাকি ভালোবাসা, নাকি শুধু অজানা কিছুকে জানার আকর্ষণ, আমি আজও বুঝতে পারিনি। সময়টা খুব সংক্ষিপ্ত ছিল, মাত্র 6 মাস, তারপর কেটে গেছে প্রায় 10 বছর। তোমার সাথে কাটানো কিছু সময় আমার আজও মনে আছে, কারণ তোমার আগে বা তোমার পরে ওই অনুভূতি কি জানো, সেটা আমার আর কারো প্রতি অনুভব আমি করিনি, আর কোনোদিন হবে বলেও মনে হয় না। মেসেজ করেছো আমাদের, নামটা লেখোনি, যদিও তোমার আগের মেসেজে নাম আছে, কিন্তু আমরা অ্যাভয়েড করছি তোমার নামটা বলা, এটা ধরে নিয়ে যে তুমি হয়তো নামটা জানাতে চাওনি। দেখো, ভালোবাসা না ওই রকমভাবে যে 10 বছরের জীবনযাপন হয়েছে মানেই আমার ভালোবাসা খুব সঠিক, 10 দিনের জীবনযাপন হয়েছে মানে এই তো ভালোবাসা কিছু নয়, সেটা যেমন নয়, আবার তেমনই ভালো লাগা আর ভালোবাসার মধ্যে না একটা বৃহৎ ফারাক আছে। এই ফারাকটা কিন্তু বুঝতে হয়, তুম করে কাউকে দেখে ভালো লাগা সেটাকেই একদম এই আমার একমাত্র ভালোবাসা, কারোর সাথে একটু কথা বলে প্রথম প্রথম বেশ ভালো লাগছে, কারণ যে কোনো বিষয়, তুমি যখন নতুন একটা মোবাইল কেনো, তুমি যখন নতুন একটা তোমার পছন্দের যে কোনো জিনিস কেনো, তুমি দেখবে তার প্রতি তোমার নতুন নতুন একটা আকর্ষণ বেশি থাকে। তাই পৃথিবীতে যা কিছু নতুন তার প্রতি আমাদের আকর্ষণ, তার প্রতি আমাদের যত্ন, তার প্রতি আমাদের ভালো লাগা কিন্তু ঢের বেশি। এবার সেটা আস্তে আস্তে ফিকে হতে থাকে। তুমি দেখবে তুমি নতুন যখন ফোন কিনেছো, তুমি দিনে অন্তত 4 বার ক্যামেরার লেন্স মুছছো, পারলে 10 বার মুছছো, কিন্তু 10 দিন, 12 দিন, 1 মাস, 1 মাসের পর, 3 মাস পর, তুমি হয়তো যখন ছবি তুলছো তখনই একবার একটু কোনোরকমে মুছে নিচ্ছ, তারপর ছবি তুলছো, তুমি আর যত্ন রাখছো না। তার মানে তোমার ফোনের প্রয়োজনীয়তাটা মুছে যায়নি, প্রয়োজনীয়তাটা রয়েছে, কিন্তু নতুন যে ফোনের ভালোবাসাটা ছিল সেটা খানিকটা ফিকে হয়েছে। সেই রকমই নতুন যে কোনো কিছুকে জানার যে আগ্রহ, সেটা ভালো লাগাতেই সীমাবদ্ধ আছে নাকি সেটা ভালোবাসায় পরিণত হয়েছে, সেটা বুঝতেতে একটু সময় দিতে হয় বটে। আর এই যে 6 মাসের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা ভালোবাসা না ভালো লাগা, তুমি আজও তার উত্তর খুঁজে পেলে না, অথচ তুমি আর কারোর প্রতি সেটা অনুভবও করলে না, তো উত্তর তো তোমার মেসেজেই আমরা পেয়ে গেলাম যে সেটা শুধু তোমার ভালো লাগা ছিল না, তাহলে এতদিনে 10 বছরের মাথায় এসে দাঁড়িয়ে তুমি সেই বিষয়টা নিয়ে কথা বলতে না। 10 বছর পর তুমি ওই 6 মাসের ফেলে আসা অতীত নিয়ে যখন কথা বলছো, তখন বুঝতেই হবে যে ওটা শুধু ভালো লাগা ছিল না, ওটা ভালোবাসা ছিল। এবার সবসময় তো ভালোবাসলেই যে দুটো মানুষের পরিপূর্ণতা পায় তা নয়, আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো, চলো এবার আমরা একটা নতুন সম্পর্কে জড়াই, এইটাও যেমন একটা সত্যি, তেমন আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু তুমি ভালো থাকো, এটাও একটা সত্যি। তাই তোমার এই যে ভালোবাসাটা সেটা আরও অনেক বেশি পরিপূর্ণ, কারণ ধরে নিচ্ছে তোমার সেটা একতরফা ভালোবাসা, এবং আজও 10 বছর পরেও সেটা ততটাই সতেজ, এটা জেনে আমাদেরও ভীষণ ভালো লাগছে।
2: পরের টেক্সটটা পাঠিয়েছো জয়নগর মজিলপুর থেকে, লিখছো যে হ্যালো, আমি আমার কিছু কথা জানার আছে, আমার এখন কিছু মেন্টালি খারাপ সিচুয়েশন চলছে, বুঝতে পারছি না যে আমি এখন কি করব, মন ভালো লাগছে না, একজনের সাথে খুব কথা বলতাম, দেখা করতাম, কিন্তু একটা ব্যাপারে সে আমার সাথে আর কথা বলছে না, আমি এখন কি করব। মেসেজটা হাফিজুর মোল্লা পাঠিয়েছো জয়নগর মজিলপুর থেকে 9903659992 তে। তোমার মেসেজ SMS আমাদের কাছে এসেছে।
1: থ্যাংক ইউ। এই যে কি করে বলবো এই যে বিষয়টা, এটা তো
2: মানে মেন্টাল, দেখো একটা কথা কি জানো তো, তোমার মেসেজে আর একটু পরিষ্কার করে যদি বলতে যে কি একটা ব্যাপারে তোমার সাথে তুমি বলছো যে আর কথা বলছে না, এবার সেই ব্যাপারটা কি সেটা যদি একটু খুলে বলতে, তাহলে বোধহয় আমরা একটু আর একটু ভালো করে বুঝতে পারতাম তোমার সমস্যাটা এক্স্যাক্টলি কোন জায়গাটায় হয়েছে। মানে একটা মানুষের সঙ্গে তুমি কথা বলছিলে, দেখা করছিলে, এটা না আমাদের জীবনে তো একটা প্যাটার্নের মতো হয়ে যায়, একটা হ্যাবিটের মতো হয়ে যায়। এবার হঠাৎ করে যখন ওই হ্যাপি হ্যাপি হ্যাপি থাকা বিষয়টা, যে খুব ভালো একটা সময় কাটছে, দেখা করছি, কথা বলছি, ভালো আছি, সুন্দর আছি, জীবনটা দারুণ স্মুথলি কাটছে, এরকম একটা সময় যখন হঠাৎ একটা ব্লো আসে কোথাও থেকে, হঠাৎ একটা আঘাত আসে এবং ওই সুন্দর থাকার অভ্যেসটাই, ভালো থাকার অভ্যেসটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখন একটা একটা মন খারাপের মধ্যে, একটা অস্থিরতার মধ্যে। কেন অস্থিরতা কথাটা বললাম, কারণ আমাদের জীবনে না কোনো চ্যাপ্টার যদি শেষ হয় তাহলে সেটা কেন শেষ হলো বা তার শেষ হওয়ার মধ্যে একটা সুস্থতা আছে কিনা, মানে ঠিকঠাক মতন একটা ক্লোজার পেলাম আমরা যে হ্যাঁ এই এই কারণে এই এই হয়নি, এই কারণে আমাদের সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, সুতরাং কোথাও একটা মিউচুয়াল জায়গায় এলাম যে তুমিও জানো আমিও জানো, জানি যে আর হবে না, তো এটাকে এইভাবে আমরা চাপা দিয়ে দিলাম, এইভাবেই জিনিসটাকে আমরা স্টপ করে দিলাম আর এগোলাম না। এটা হচ্ছে ক্লোজার, মানে একটা জায়গায় এসে একটা চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া। কিন্তু যখন আমরা হঠাৎ করে একটা আঘাত পাই এবং সেখানে কোনো ক্লোজার হয় না সেইভাবে, তখন সত্যি সত্যিই একটা মেন্টাল ট্রমার মধ্যে আমরা যাই, একটা অস্থিরতার মধ্যে আমাদের সময়টা কাটে, কারণ আমরা তো জানিই না যে ঘটনাটা কী ঘটলো বা এরপরে কী হতে চলেছে। সুতরাং যে কোনো রকম ডিসিশন নিতে গেলেও আমাদের খুব

0: কনফিউশনের মধ্যে থাকতে হয় যে আগামী দিনটা তাহলে কী, কেন এতগুলো দিন আমরা সুন্দর কাটালাম আর কেন হঠাৎ করে আমাদের এরকম একটা সিচুয়েশনের মধ্যে আসতে হলো। তো তোমার এই অস্থিরতাটা কাটাবার একটাই উপায় আছে বলে আমার মনে হয়, যে সে তোমার সাথে কথা বলছে না, মানে দেখা করে কথা বলছে না, নাকি ফোনেও কথা তুমি বলতে চাইলেও সে বলছে না, এবং বা তোমাকে সে ব্লক করে দিয়েছে, এই জাতীয় কোনো সমস্যা আছে কি? দেখো, ব্লক করে দিলে হ্যাঁ ফোনে কথা বলা সম্ভব নয়, কিন্তু যদি উপায় থাকে কারোর মাধ্যমে তাকে একটু সামনাসামনি এনে বা তোমার কোনোভাবে তার সামনাসামনি পৌঁছিয়ে একটু দেখা, একটু সামনে গিয়ে কথা বলা, তাকে জিজ্ঞেস করা যে কী ঘটনাটা ঘটলো যে হঠাৎ করে তুমি এরকমভাবে কথা বলাটা এইভাবে বন্ধ করলে, তাহলে আগামী দিনেও কি তুমি আর কথা বলবে না? তাহলে এটাই কি আমাদের ভবিষ্যৎ? তাহলে এইভাবেই কি বিষয়টা চলবে? কারণ আমার খারাপ লাগছে, আমার কষ্ট হচ্ছে। তো সেটা যদি তুমি একটু তার সঙ্গে কথা বলতে পারো, দেখো কথা বললে সেও তোমায় কিছু উত্তর দেবে, তুমিও কিছু জানতে পারবে, কিছু অন্তত জানতে পারলে তুমি নিশ্চিন্ত হবে, নিশ্চিন্ত হলে তুমিও তোমার ডিসিশনটা নিতে পারবে যে কী হতে চলেছে আগামী দিনে, তোমার কি সরে যাওয়াটাই উচিত নাকি তোমার এখনও একটু এফোর্ট দেওয়া উচিত, বা এটার আদৌ কোনো পসিবিলিটি আছে কি না এই বিষয়টার, সেটা তুমি জানতে পারলে তোমার আগের থেকে এই যে তোমার টালমাটাল মানসিক অবস্থা চলছে তার থেকে তুমি অন্তত কিছুটা ভালো থাকবে। আস্তে আস্তে হয়তো তোমারও মুভ অন করতে একটু সময় লাগবে, নতুন মানুষকে জীবনে আনা বা নিজের জীবনে একটু এগিয়ে যাওয়া, এগুলো সব কিছু করতেই তোমাকে নিজেকে সময় দিতে হবে। তবুও বলবো, অস্থিরতাটা কাটানোর জন্য একটু কথা বলা দরকার, দেখো সেটা সম্ভব হয় কি না হাফিজুর। আর কারণটা তো ডেফিনেটলি তুমি লেখনি, তোমার দিক থেকে কোনো রকম কোনো দোষ আছে কিনা, তুমি তাকে খুব আঘাত দিয়ে ফেলেছো কিনা সেটা তো জানি না,
1: সেটাও জানা খুব জরুরি। জানো তো, হতে পারে তুমি ইচ্ছাকৃত দাওনি, ভুল বশতই হয়ে গেছে একটা ভুল, সেটা বললে না আমাদের পক্ষে একটু বোঝাটা সুবিধে হয় যে মানুষটা কেন কথা বলছে না, কেন তোমার সাথে আর যোগাযোগ রাখতে চাইছে না। তাই ওটা যদি বলো তাহলে আমরা আবার পরে এটা নিয়ে কথা বলতেই পারি।
0: আচ্ছা, লাভ শর্টস নিয়ে একটা বেশ অ্যানালিটিক্যাল মেসেজ দেখতে পাচ্ছি, তো সেটা পড়ছি। এটা অতুলনীয় এক অপূর্ব সুন্দর বন্ধুর প্রতি বিশ্বাসের গল্প, যা আমার সাথে 80% মিল আছে। এটা আরও সুন্দর হতো যদি গল্পে দীপমালার মতো আমার জীবনে তনুশ্রী ফিরে আসতো, সেই 2017 থেকে আর কথা হয় না। বিশ্বাস করো সৌমিদি, আমি ভীষণভাবে তাকে আজও মিস করি। আর একটা কথা, পারলে একটা ভালো মনপসন্দ গান শুনিয়ে দাও, যাতে সে লাভ শর্টের পর গান শুনে আমাকে মিস করতে শুরু করে। কালীপুর চাকদা নদিয়া থেকে মেসেজটা পাঠিয়েছো প্রলয় বিশ্বাস। প্রলয়, দেখো আমি তো সত্যি তোমাকে আজকে প্রথম তোমার সাথে কথা হচ্ছে, আমি সত্যি জানতাম না যে এইভাবে তোমার জীবনে একজন তনুশ্রী ছিল যে হয়তো একটু তোমাকে মিস করলে তোমার ভালো লাগবে। আমরা নিশ্চয়ই আমাদের মনপসন্দ এমন গান শোনাবো যাতে তোমারও মনপসন্দ হয়
1: একদম,
0: এবং তোমার মন ভালো হয়ে যায়।
1: এবং তনুশ্রী তোমার থেকে দূরে থেকেও যদি ভালো থাকে এবং সেই ভালো থাকায় যদি তুমি আনন্দে থাকো, তাহলে আমার মনে হয় যে একসাথে অনেকগুলো মানুষ আলটিমেটলি ভীষণভাবে সুখী হতে পারলো, ভালো থাকতে পারলো। কারণ আমরা অনেক কিছুই চাই, অনেক কিছুই হলে ভালো হয়, এমনটা হলে ভালো হয়, তেমনটা হলে ভালো হয় আমরা ভাবি, কিন্তু সবসময় না দুয়ে দুয়ে চারটা হয় না। আর দুয়ে দুয়ে চার হলো না মানেই জীবন থেমে গেল, তনুশ্রীকে আমি পেলাম না মানেই আমার জীবনটা একটা কালো মেঘে ঢেকে গেল, তাও তো নয়। আবার মেঘ কেটে যাবে, আবার ঝকঝকে রোদ উঠবে, এভাবেই জীবন। তবে অবশ্যই তনুশ্রীর মনপসন্দ, তোমার মনপসন্দ এবং আমাদের মনপসন্দ গান
0: এবং লাভ শর্টসটা আরও দুবার থাকবে তোমাদের জন্য, সকলের জন্য। তাই সেই লাভ শর্টসের পরে তোমার মন যাতে একটু ভালো হয় তেমন গান, রোমান্টিক ট্র্যাক তো ডেফিনেটলি পুরো আমাদের লাভ জাংশন জুড়েই থাকছে। আর একটা মেসেজ পড়ি, তারপর একটা ফ্ল্যাশব্যাক সং রেখেছি তোমাদের জন্য দিলসের সাউন্ড ট্র্যাক থেকে। আচ্ছা, মেসেজটা পাঠিয়েছো সায়ন, লিখছো, একটা মেয়েকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে, কিন্তু প্রবলেমটা হলো ওর বাড়িতে সন্দেহ করছে আর আমাদের স্যারও জানতে পেরেছে, সেই জন্য ও এখন ব্রেকআপ করতে চাইছে। সত্যি বলতে আমি ওকে খুবই ভালোবাসি, আমি কী করে বোঝাবো ওকে? আচ্ছা, স্যারের ব্যাপারটা বুঝলাম না, তোমাদের কিছু বয়সটা তাহলে কি খুবই ছোটো তো তোমরা? সেটা একটুখানি আমাদের কোয়েশ্চেন মার্ক রয়ে গেল, তাই না?
1: মানে স্যারও এর মধ্যে ঢুকে পড়েছেন যে এই তোমরা এখন এইসব করো না, এখন পড়াশোনা করার সময়।
0: ঠিক ঠিক,
1: বাবা মাও বকছেন, স্যারও বকছেন, তার মানে আমরা ধরে নিতেই পারি যে তোমরা খুবই ছোট। দেখো, ছোট মানে যে ভালোবাসতে নেই তা নয়, তুমি ভালোবাসতেই পারো, ভালোবাসার কোনো বয়স হয় না, কোনো রং হয় না, কোনো রূপ হয় না। কিন্তু একই সাথে একটা কথা বলে দিই ভাই বা বোন, যদি পড়াশোনাটা ঠিক করে না করো তাহলে অনেক ক্ষেত্রে

0: এই জীবনে অনেক ভালোবাসা না আসবে যাবে, কেউ থেকে যাবে না। তুমি ভাবতে পারো যে পড়াশোনার সাথে আমার ভালোবাসা থাকার কি সম্পর্ক, হয়তো ডিরেক্ট সম্পর্ক নয়, কিন্তু ইনডিরেক্টলি যদি তুমি ভাবো তাহলে অঢেল সম্পর্ক। পড়াশোনা একটা জব সিকিউরিটি, তোমার প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি তোমার ভালোবাসার মানুষকেও ততটাই সিকিউরিটি তুমি যেমন দিতে পারবে, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ততটাই নিশ্চয়তা খুঁজে পাবে। দেখো এখন ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে তো ইন্ডিভিজুয়ালি ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর কাছে গিয়ে আশ্রয় খুঁজতে চায় না, নিজেই একজন আশ্রয়ের জায়গা হয়ে উঠতে চায়। তো তারপরেও দিনের শেষে যদি মনে হয় যে পড়াশোনাটা একটু ভালো করে হলো, নিজের জীবন একটু সুন্দর করে দাঁড়াতে পারলে, নিজের সব শখ স্বাচ্ছন্দ্য সুখ সবটা পূরণ করতে পারলে, তাহলে দেখবে যে তোমার আশেপাশের মানুষগুলোও না তোমাকে নিয়ে খুব ভালো থাকবে। কিন্তু তোমার যদি জীবনে কোনো খামতি থেকে যায়, আর সেটা যদি শুধুমাত্র পড়াশোনাটা ঠিক করে ছোটোবেলায় হয়নি বলে হয়, সেটা খুব একটা ভালো হবে না, সেই জীবনটা অনেক বেশি কঠিন হবে। তাই এখন সময় আছে, আমার মতো ভুল করো না, একটু মন দিয়ে পড়াশোনা করে নাও, তাহলে দেখবে জীবনে ভালোবাসা খুব সুন্দরভাবে, ভালোবাসা মন্দবাসা সব সুন্দরভাবে কাটবে।
1: অ্যাবসলিউটলি, তোমাদের মেসেজ আরও আছে, অনেক মেসেজ রয়েছে, পড়বো। 9903659992 নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা SMS করতে পারো, নিজের নাম শর্ট লোকেশন চাইলে লেখো, না হলে যদি তোমার বলতে না ইচ্ছা করে বলো না, কিন্তু তোমার ভালোবাসার কথাটা, ভালোবাসার গল্পটা, সমস্যাগুলো অথবা কাউকে খুব ভালোবাসি সেই কনফেশনটা সবটাই তুমি লিখে পাঠাও আমাদের। সৌমিয়ার অপরূপা তো আছি, রাত 12টা পর্যন্ত শুনবো তোমার সমস্ত কথা, শেয়ার করব সকলের সাথে, আর সলিউশন দেবারও চেষ্টা করব আমাদের মতো করে। দিস ইজ সাউন্ড ট্র্যাক, রাখলাম তোমার কানে, ওনলি অন লাভ জাংশন, ফ্ল্যাশব্যাক সং।
2: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশন এ লাভ মিটার, লাভ জাংশন এ লাভ মিটার।
2: লাভ জাংশনের সময় আরেকবার লাভ মিটারে তোমরা কে কি বলছো সেটা দেখার, তার কারণ আমাদের ইনস্টা হ্যান্ডেলে এই মুহূর্তে লাভ মিটার পোস্ট হয়ে আছে। ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা, RAINBOW FM রেইনবো, এবং সেখানে কিন্তু অনেকে অনেক রকম কমেন্ট করছো। আমাদের আজকের টপিকটা,
3: আজকে আমাদের টপিক হচ্ছে যে ভালোবাসায় প্রত্যেক দিন দেখা করা, কথা বলাটা সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। এই যে প্রত্যেক দিন সম্পর্কের ক্ষেত্রে দেখা হওয়া এবং কথা বলাটা ভীষণভাবে জরুরি, এটা আমরা কোয়েশ্চেন মার্ক দিচ্ছি কি জরুরি। সেখানে কেউ কেউ বলেছে যে হ্যাঁ জরুরি, কেউ কেউ বলেছে যে না একদমই জরুরি নয়। তবে সংখ্যায় কারা এগিয়ে আছে সৌমি?
2: এখনও পর্যন্ত কিন্তু সেই 21-79 ব্যাপারটাই হয়ে আছে। হ্যাঁ, যদিও ভোটিং অনেক পড়েছে, কিন্তু ভোটিং যতই পড়ুক না কেন, ইকুয়েশনটা, পার্সেন্টেজ ইকুয়েশন কিন্তু এখনও সেম। জরুরি হ্যাঁ মনে করছো 21%, জরুরি নয় মনে করছো 79%। আর কমেন্টসও বেশ,
3: কমেন্টস অনেকগুলোই আছে তাই না? আচ্ছা, কমেন্টস দেখছি, পরে দেখছি আমরা, আপাতত ও আমরা দেখছি যে খানিকটা আবার একটুখানি আবার কাছে কাছে
2: একটু আবার আমাদের চেঞ্জও হলো। এখানে রিফ্রেশ করার পর আমরা দেখলাম যে হঠাৎ করে একটু চেঞ্জ হয়ে গেল, বলো তাহলে।
3: হ্যাঁ, এবার যে চেঞ্জটা হয়েছে সেটা 35% মানুষ বলছেন যে হ্যাঁ জরুরি, আর 65% মানুষ বলছেন যে না একেবারেই জরুরি নয়। আচ্ছা দেখা যাক, আমরা কি একটা কমেন্ট পড়বো? আচ্ছা, আমাদের মেসেজ করেছো প্রিন্সেস অফ টিয়ার্স, এ কি কেন ভাই, কান্নাকাটি করো না, চোখের জলের রানী হওয়ার চেয়ে মুখে ঠোঁটের হাসির রানী হওয়া ঢের ঢের গুণ বেশি। যদিও আমি নিজে ভীষণ কাঁদতে ভালোবাসি, হ্যাঁ আমি কাঁদতে পেলে আর কিচ্ছু চাই না, আমি সারাদিন কেঁদে কেঁদে কাটিয়ে দিতে পারি, কিন্তু সেটা খুব একটা

0: মহান উভাবতার জায়গা
1: না। অপরূপার এবং সৌমির দুজনেই কিন্তু ভীষণ ছিঁচকাঁদো নেই, এবং অপরূপার সৌমির অনেক মিলের মধ্যে এটাও একটা মিল যে আমরা কাঁদতে ভালোইবাসি,
0: একদমই তাই একদমই তাই,
1: কিন্তু আড়ালে
0: আড়ালে। কারণ রোজ দেখা করার থেকেও জরুরি ভালো অনেস্টি এবং রেসপেক্ট। হাই, আমি তিস্তা ফ্রম সোদপুর, তোমরা সময় মতো কিছু খেয়ে নিও এবং সাবধানে বাড়ি ফিরো, আছি রাত তিনটে পর্যন্ত, লাভ ইউ অল বলে এক দুই তিন চার পাঁচ করে অনেকগুলো লাভ,
1: অনেকগুলো ভালোবাসা। প্রীতিপাল লিখছো, আমার মনে হয় প্রতিদিন একবার হলেও দেখা করা উচিত, তাতে সম্পর্ক ঠিক থাকে। ওকে, আচ্ছা দেখো, প্রত্যেক দিন দেখা করাটা অনেকের অনেক রিলেশনশিপের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়, মানে প্রতিদিন দেখা করা কি সত্যি সম্ভব হয়? তবে হ্যাঁ, দেখা যারা করতে পারে তারা তো ব্লেসড। এবার তুমি মনে করছো যে এটার উপর ডিপেন্ড করে অনেকটা সম্পর্ক ঠিক রাখার ক্ষেত্রে, বেশ ঠিক আছে, তোমার মতামতটা নিলাম প্রীতি।
0: ঠিক, আমি না একটা কথা ভাবছিলাম জানো তো, যে এই যে প্রত্যেক দিন দেখা হওয়ার ব্যাপার, কত কত মানুষ আছেন যাদের প্রত্যেক দিন ছেড়ে দাও, এক মাসে দেখা হচ্ছে না, দু মাসে দেখা হচ্ছে না, তিন মাসে দেখা হচ্ছে না, এমনকি ছ মাসে বা ছ বছরেও দেখা হচ্ছে না, তো তাদের জন্য না একটু কষ্ট হয় বটে। তবে চলো নেক্সট মেসেজে যাই, না দূরে থেকেও ভালোবাসা যায়, তো দেখা করা আমার মনে হয় না পসিবল, বাট কথা বলাটা জরুরি। আমি ইমি তিতিয়া, তোমার বোধ হয় ইনস্টা হ্যান্ডেলের নাম, বা আই মাই এরকম কিছু একটা আছে, আই এম ওয়াই আন্ডারস্কোর তিতিয়া। তো তিতিয়া কি বলছো? তিতিয়া বলছো যে দেখা না হলেও কথা বলাটা জরুরি।
1: আচ্ছা সাইটা বডু, তুমি লিখছো যে রোজ দেখা করা না হলেও কথা বলা জরুরি, কারণ কথা বললে সম্পর্কে ভুল বোঝাবুঝি কম হয়, সম্পর্কে থাকা মানুষগুলি ভালো থাকে। কথা বলার ইম্পর্টেন্সটা কিন্তু আমারও তোমার সাথে, আমি খানিকটা পার্সোনালি একমত হব, তার কারণ আমি যদি কারোর সঙ্গে কথা না বলি, দেখো মানুষ তো কমিউনিকেশনের মানে করতে পারে, অন্যান্য প্রাণীরা করতে পারে না, একমাত্র মানুষই তার ভাষায় প্রকাশ করতে পারে যে তার মনের মধ্যে কি চলছে, আর মানুষই পারে তার কাছের মানুষগুলোর খোঁজ নিতে, তারা ভালো আছে কি না, খারাপ আছে কি না, এই মেসেজটুকু তার কাছে পৌঁছে দিতে, যাতে করে সেও কিন্তু বোঝে যে আমার খোঁজ নিচ্ছে মানে আমি তার কাছে দামি, আমি তার কাছে মূল্যবান, আমাকে সে চায়, আমার ভালো থাকা তার কাছে গুরুত্ব পায়। তো এটা তুমি একটা মানুষকে সেই ফিলিংসটা যে দেবে, সেটার জন্যেও তো সেই কেয়ারটুকু তার কাছে প্রকাশ করা প্রয়োজন। সুতরাং কথা বলার একটা গুরুত্ব রয়েছে, এবং সম্পর্কের ছোট্ট ছোট্ট বিষয়ের মধ্যে একটা খুব দামি বিষয় হচ্ছে নিজের কথাগুলো তাকে বলতে পারা এবং তার কথাগুলো নিজে শুনতে পারা। তো সেই জন্য দেখা করাটা যাদের ক্ষেত্রে সত্যিই রোজ সম্ভব নয়, আমাদেরকে আমাদের ক্যারিয়ারের জন্য বিভিন্ন প্রান্তে থাকতে হয়, বিভিন্ন জায়গায় আমাদের দৌড়ে বেড়াতে হয়, এবং সময়টা না 24 ঘন্টায় খুব কম বলে মনে হয়, কিন্তু ওই 24 ঘন্টার মধ্যেও একটা সেকেন্ড বেছে নিয়ে একটা ফোন কল করা যে দিনটা ভালো কেটেছে তো, বা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে সারাদিন ভালো ছিলে তো, ঘুমিয়ে পড়ো, গুড নাইট, এইটুকুনি কথা বলা একটা সম্পর্কে আমার মনে হয় এটা প্রয়োজন। কারণ একটা মানুষকে যদি আমি একেবারে কথা না বলি, তার খোঁজ না নিই, তার সঙ্গে কমিউনিকেট না করি, তাহলে সেও তো মানে তার কাছেও তো একটা ভুল বার্তা পৌঁছয়, সেও তো ভাবতে শুরু করে যে আমার একটা খোঁজ নিল না, তাহলে বোধ হয় আমাকে সে আর আগের মতো ভালোবাসে না, বা আমি বোধ হয় তার কাছে আর দামি নই। তো সেই ভুল বোঝাবুঝি জায়গাটা তৈরি যাতে না হয়, সেই কারণে কথা বলার একটা গুরুত্ব কিন্তু আছে। আরেকটা টেক্সট পড়ি, কমেন্ট পড়ি, কে ক্রিশ 26 তোমার ইনস্টা হ্যান্ডেল, তুমি লিখছো ইয়েস বোথ সাইডস হ্যাভ সেম ফিলিংস, আদারওয়াইজ ইফ ইট ইজ ওয়ান সাইড নো। আচ্ছা মানে বলতে চাইছো যদি দুজনেরই একই রকম ফিলিংস থেকে থাকে সম্পর্কে, তাহলে অবশ্যই রোজ দেখা করা কথা বলা জরুরি, যদি একতরফা ভালোবাসা হয়ে থাকে তাহলে সেখানে কথা বলা বা দেখা করার কোনো গুরুত্ব নেই।
0: আমি তোমার সাথে ভীষণভাবে একমত। আর
1: অনেক অনেক কমেন্টস রয়েছে অপরূপা, আমাদের ইনস্টা হ্যান্ডেলটা ফলো তোমাকে করে রাখতে হবে, উইচ ইজ 107 FM রেইনবো কলকাতা, আরেকবার বলছি RAINBOW FM রেইনবো, সেখানে গেলেই আজকের টপিকটা দেখবে পোস্ট হয়ে আছে, সেটা হচ্ছে রোজ দেখা করা কথা বলার সম্পর্কের ক্ষেত্রে জরুরি, ইয়েস বা নোতে তুমি ভোট করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো যে তুমি এক্স্যাক্টলি কি মনে করো। আর একটা কথাও তখন বলছিলাম যে যদি তোমার নিজের লাভ লাইফে রোজ কথা বলা দেখা করা হয় কি না সেইটা শেয়ার করতে চাও, তাহলেও কিন্তু নিশ্চয়ই কমেন্ট করো গিয়ে, এই টপিকে SMS বা হোয়াটসঅ্যাপ করো না। তোমার জন্য অঙ্কিত তিওয়ারি সাউন্ডট্র্যাকটা রাখলাম, তু হ্যায় কি নেহি সেটা ভালোবাসার মানুষকে আজকেই জিজ্ঞেস করো।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: আজকের লাভ শর্টসে সৌমির লেখা সেকেন্ড চান্স, গল্পের ন্যারেশনে আত্রেয়, অন্যান্য চরিত্রে অরিজিৎ, রাজীব, অপরূপা। শুরু হচ্ছে লাভ শর্টস সেকেন্ড চান্স।
1: দীপমালার জন্মদিনে ভালোবাসা মাখা এক গুচ্ছ টিউলিপ পাঠিয়েছে পলাশ। এই দিনটায় পলাশের মুম্বাই ছেড়ে আসা হয় না, মন কেমন করে খুব। আসলে দীপমালা ওর কাছে খুব স্পেশাল।
2: কাছে থাকতে না পারলেও পাশে আছে, শুভ জন্মদিন।
1: পলাশের এইটুকু বলাটাই দীপমালার কাছে অনেক। আর চাকরি সূত্রে পলাশ মুম্বাই নিবাসী, অগত্যা লং ডিস্টেন্স রিলেশনশিপ।
3: তো ম্যাডাম, পলাশবাবু এবারও আসেনি?
4: ও কি আসতে পারে বল।
3: দেখ, আমি হলে কিন্তু পৌঁছে যেতাম ভাই। আমার গার্লফ্রেন্ড যেখানে আমি সেখানে, ওয়ান ওম্যান ম্যান।
4: আগে গার্লফ্রেন্ডটা হোক তোর, তারপর না হয় ওই ওয়ান ওম্যান হোয়াটএভার কি সব ওইসব হোস।
1: মইনাক আর দীপমালা স্কুল জীবন থেকে একেবারে হরিহর আত্মা, প্রতিবেশীও বটে। মইনাক থিয়েটার পাগল আর দীপমালা আইটি প্রফেশনাল, কিন্তু মইনাকের থিয়েটার মিস করার সাহস ও কোনো দিন দেখায়নি। তাও যেন কিভাবে ওদের নিয়ে কেউ কোনোদিন কোনো সন্দেহ করেনি।
3: যাকে আশা, তুই আমাকে একটা কথা বল যে কালোকে মিস করে কত লিটার চোখের জল ফেললি?
4: আমরা কি ছোট বাচ্চা? তুই না এখনো স্কুল লাইফেই আটকে থাক। হ্যাঁ, আমারও তো ছোটোখাটো ব্যাপারে চোখের জল পড়ে না কোনোদিনও। দেখেছিস আমাকে কাঁদতে?
3: আহা, কি মুশকিল, তো একটু কাঁদ না। কে বারণ করেছে বলতো তোকে? একটু কান্নাকাটি করলে ওই স্যার যদি মুম্বাইয়ের মায়া ত্যাগ করে কলকাতায় বিরাজমান হন আর কি।
4: আচ্ছা, তুই চিনিস না পলাশকে, ওই সব মেলোড্রামা একদম পছন্দ করে না। উই আর ম্যাচিওর কাপল। আজও আসতে পারেনি, পরের বার আসবে। পরের বার পারবে না তো তার পরের বার আসবে, অত ভাবি না। ছাড় তো সব এখন। হ্যাঁ বল, তোর আজ থিয়েটারে যাওয়া নেই?
3: হ্যাঁ যাবো একটু পরে। ঠিক আছে চল, টাটা, বুঝলি? আর ওই পলাশ ফুল ফুটলে, মানে আই মিন কলকাতায় এলে, একদিন এবার জামাইবাবুকে ধরে একেবারে আটকে রেখে দেবো।
4: ভাগ তো তুই, খালি ফালতু কথা। পলাশের কপাল খুলে গেল রে, অনেকদিন বাঁচবে। তুই এত পলাশ পলাশ করলি, আর দেখ ও এখন ফোন করছে। যা তুই এবার।
1: মইনাক চলে গেল আপন মনে গুনগুন করে, মাথা দোলাতে দোলাতে। দীপমালার ফোনের ওপারে পলাশ।
4: হ্যাঁ বলো, কি করছো?
5: এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। তুমি কি বাইরে?
4: হ্যাঁ, ওই মইনাক পোস্ট বার্থডে ট্রিটটা দিতে নিয়ে এসেছিল। বেশ সুন্দর ক্যাফেটা, জানো তো, আগে তো কখনো আসিনি এখানে।
5: ও
4: কি, শুধু একটা ও কেন?
5: না ভালো, ঠিক আছে, হ্যাভ আ গুড ডে। রাখছি এখন, পরে কথা বলছি।
1: পলাশের গলার এই শটটা দীপমালার খুব চেনা। পলাশের মনের ভেতর যখন তোলপাড় হয় কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারে না, তখন ঠিক এইভাবেই কথা বলে পলাশ। ছেলেটা এরকমই, জন্মদিনের শুভেচ্ছা বার্তাতেও শুধু ওই একটাই লাইন লিখেছিল। প্যারাগ্রাফ লেখার সামর্থ্য যে পলাশের নেই সেটা দীপমালা খুব ভালো করেই বোঝে। কিছুটা এক্সট্রা এফর্ট দিয়ে ওকেই বুঝে নিতে হয় পলাশের মনের হদিশ। সেদিন ডিনারের পরে দীপমালাই ফোন করল পলাশকে।
5: বলো,
4: খেয়েছ?
5: হ্যাঁ, তুমি?
4: এই জাস্ট। তখন কি হলো? আর তারপর থেকে তো ফোনও করলে না।
5: একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। কেন, আর্জেন্ট কিছু বলবে?
4: মইনাক আজ বারবার তোমার কথা জিজ্ঞেস করছিল, তুমি আসতে পারোনি তো, তাই জিজ্ঞেস করছিল যে কবে আসবে।
5: কেন, হঠাৎ কি হলো?
4: হঠাৎের কি আছে, আমার জন্মদিন ছিল, জানতে চাইছিল যে তুমি আর আমি একসাথে সেলিব্রেট করলাম কিনা, সুন্দর সুন্দর মুহূর্ত কাটালাম কিনা, ওই আর কি। একটু আধটু লেগ পুলিং করছিল আর কি।
5: তো তুমি ওকে সত্যিটা জানিয়েছো তো?
4: তুমি কবে আসবে সেটা আগে নিজে জানতে পারি?

0: তারপর ওকে না হয় জানাবো।
1: সেটা অন্য কথা, আমি যে তোমার জন্মদিনে আসতে পারিনি, তোমার সঙ্গে আমার যে কোনো সুন্দর সুন্দর মুহূর্ত হয়নি সেটা ওকে বুঝিয়ে বলেছ তো?
0: এই তুমি আমার কবে থেকে এসব বাজে বকা শুরু করলে বলো তো? মৈনাকের সামনে কি আমি তোমার বদনাম করি কখনো? এখন তো মনে হচ্ছে ওর কথাগুলোই ঠিক, একটু আদ্র চোখের জল ফেললে তবে যদি তোমার দেখা পাই।
1: বাহ, ভালোই টিপস দিচ্ছে তোমাকে, ক্যারি অন।
0: এই পলাশ, তুমি আমার উপর রেগে আছো নাকি মৈনাকের উপর বলো তো? আমি না একদম কিছু বুঝতে পারছি না, কিন্তু তুমি জানো না ও কেমনভাবে কথা বলে।
1: জানি, আসলে তোমার ভাষাগুলো বোঝার চেষ্টা করছে।
0: ডোন্ট বি টক্সিক পলাশ, মৈনাককে নিয়ে অ্যাটলিস্ট তুমি আমাকে সন্দেহ করো না।
1: আই মিস ইউ দীপ, আমি পারলে এক্ষুনি তোমার কাছে চলে যেতাম। সামনের মাসে বোধ হয় আসতে পারবো না জানো তো, উইল প্ল্যান সামথিং ফর পুজো।
2: কথা শেষ হতেই মনটা খারাপ হয়ে গেল দীপমালার। এখনো সেই পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে পলাশের সঙ্গে দেখা হওয়ার জন্য। জীবনটা খুব অদ্ভুত হয়ে গেছে আজকাল, সঙ্গে অস্থিরও। দূরত্বের সঙ্গে ঘর করতে করতে চেনা মানুষটাকে কেমন অচেনা লাগে মাঝে মাঝে, ভয়ও লাগে। এই অত্যন্ত নিবিড় গভীর কথাগুলো ও তো মৈনাক ছাড়া আর কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না, একমাত্র ওর মনেই কোনো প্যাঁচ নেই। পরদিন থিয়েটার যাওয়ার আগে মৈনাকের দেখা পেতেই চেপে রাখা কথাগুলো বলে ফেলে হালকা হলো দীপমালা।
3: গভীর সমস্যা দেখছি তোর জীবনে, ম্যাচিউরড কাপলের ম্যাচুরিটি তো দেখতে পাচ্ছি না।
0: এটা খুব স্বাভাবিক নয় কি? পলাশ আমাকে চোখেই দেখে না, আমার দিক থেকে কোনো দূরত্বে নাচ করে ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? আমি বুঝতে পারি, বাড়ি থেকে দূরে থাকে বলে আজকাল ওর খুব মুড সুইং হয়।
3: আরে পলাশকে বলে দে যে মৈনাকের তোমার বউয়ের সঙ্গে প্রেম করার হলে তুমি পিকচারেই আসতে না, আমি সুখী আছি ভাই। তবে পলাশ বাবু মনে হয় অতটাও সুখী নেই। এই শোন, পুজোর সময় একটা স্পেশাল শো আছে এবছর, নাটকটা আমারই লেখা, সেদিনে ক্লু পেয়ে যাবি, আর যদি ধরতে পারিস তাহলে তুই জেনিয়াস।
0: থাক তো তুই তোর ক্লু নিয়ে, ওই সময় পলাশ আসছে আমি কোনোভাবেই দেখা করতে পারবো না, আমি আর কোনো কমপ্লিকেশন চাই না, ব্যাস।
3: আরে সেই জন্যই তো তুই আসবি, উইথ বিলাভড পলাশ। বুঝে গেছি তুই জেনিয়াস হতে পারবি না, বাট আমি তো জেনিয়াস, দুটো টিকিট তোদের জন্য রাখা থাকবে, বুঝলে?
2: পলাশ এসেছে সপ্তমীর রাতে, একাদশীর দিন ভোরবেলা আবার ফ্লাইট ধরে ফিরে যাবে মুম্বাইতে। মৈনাক নিজে থেকে ইনভাইট না করলে হয়তো পলাশ ওর শো দেখতে যেত না, এখন খানিকটা মান সম্মান রাখতেই নবমীর রাতে পলাশ আর দীপমালা এসেছে মৈনাকের থিয়েটারে।
4: আজ শুধু নবমী নয়, আজ দিল খোলার যাত্রা শুরুর দিন। আমরা ১১ জনের একটা নাটকের দল, যারা বিশ্বাস করে এসেছি যে জীবনে যাই করব দিল খোলা হয়ে করব, ভালোবাসব দিল খোলা হয়ে, ঘৃণা করব সেটাও দিল খোলা হয়ে, সহ্য করব দিল খোলা হয়ে, প্রতিবাদ করব দিল খোলা হয়ে, অ্যান্ড আলটিমেটলি বাঁচব সেটাও অবভিয়াসলি দিল খোলা হয়ে। আমরা সবসময় কিছু না কিছু ভাবতে থাকি, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা ভালো নয়, সেটা ভালো নয়, এই বুঝি কেউ আমার থেকে হারিয়ে গেল, এই বুঝি কেউ আমার সঙ্গে খানিক মশকরা করে দিল। ভাবার কোনো শেষ নাই, ভাবার চেষ্টা বৃথা। তাই বরং আসুন যে এমন একটা প্রেমের গল্প দেখি যেখানে সবার উপরে ভালোবাসা সত্য। আমি আজকের এই নাটকের বাবা, মানে আমার থেকেই এই নাটক জন্ম নিয়েছে, আর আমার অনুপ্রেরণা এখানে এই মঞ্চেই উপস্থিত।
2: একটু নড়ে চড়ে বসলো দীপমালা, মনে মনে ভাবল
0: ছেলেটার মাথাটা একদম খারাপ, বেশি বেশি বলতে গিয়ে আবার আমাকেই না নিজের অনুপ্রেরণা বলে বসে, সর্বনাশ হতে আর বাকি থাকবে না তাহলে।
2: মৈনাক আরো বলতে থাকলো,
4: আমার গল্পের নায়ক অরিন্দম, প্রবাসী ছেলেটা চেয়েছিল নিজের কাছের মানুষগুলোর কাছে থাকতে, সকালবেলা বউয়ের হাতের আদরের স্পর্শে ঘুম ভাঙবে, বাড়ি ফিরতে দেরি করলে যাকে মায়ের বকুনি খেতে হবে, অফিসের লাঞ্চে মশলাদার খাবারে মশলার থেকে বেশি মিশে থাকবে ভালোবাসা। সে চেয়েছিল এমনই একটা জীবন, কিন্তু আজকাল সে নিজেকে হেরে যাওয়া মানুষের তালিকায় ফেলে, যার সব আছে তবুও নাকি কিচ্ছু নেই।

0: চাইলেই এক দৌড়ে ভালোবাসার মানুষের জন্মদিনে হাজির হতে পারে না সে। মন খারাপের অন্ধকারে ডুবে যাবার আগে শেষ খড়কুটোর মতো তার সঙ্গী হয় আর এক পাগল আপন ভোলা ছেলে, যার কিচ্ছু নেই তবু সব আছে। বাকিটা আসুন দেখা যাক। দিল খোলার প্রোডাকশন, সেকেন্ড চান্স।
1: প্রায় দেড় ঘন্টার নাটকের শেষে গোটা অডিটোরিয়াম যখন হাততালিতে ফেটে পড়ছে, দীপমালা তখন শান্ত। ওর মনে হলো বিকেলবেলা গঙ্গার কাছে বসলে ঠিক এইরকমই একটা আরাম পাওয়া যায়। বৃষ্টির দিনে ধোঁয়া ওঠা গরম চায়ে ঠিক

0: শীতলতা আছে যা মন প্রাণ জুড়িয়ে দিতে পারে। অডিটোরিয়ামে আলো জ্বলে উঠেছে, তাই এতক্ষণ পর পলাশের মুখটা ভালোভাবে দেখার সুযোগ হলো দীপমালার। অদ্ভুত শান্ত হয়ে রয়েছে ওর চোখ দুটো। সব শেষ হয়ে যাওয়ার পর ওরা দুজন গ্রিন রুমে গিয়ে দেখা করলো মৈনাকের সঙ্গে।
1: আরে জামাই বাবু, কেমন লাগলো বলো আমার লেখা? খুব তো আসবেন আসবেনা করছিলাম।
2: নাটকের শেষটায় ওইভাবে অরিন্দমের সঙ্গে সায়নীর মিল করিয়ে ওই নামহীন পাগল ছেলেটাকে একা করে দিলে কেন বলো তো?
3: এই এসে কি তোমার ক্লাইম্যাক্স পছন্দ হয়নি পলাশ? ওই যে শুরুতেই বললাম না যে সবার ওপরে ভালোবাসা সত্য। আরে যে মানুষটা শুধু ভালোবাসাই খুঁজছে আর শুধু ভালোবাসার জন্যই একটু আধটু ইনসিকিউর হয়েছে, তার জীবনে ভালোবাসা থাকবে না, এই রকম নিষ্ঠুর গল্প আমার কলম থেকে অন্তত বেরোবে না।
2: পাগল আপন ভোলা ছেলেটার কি হবে তাহলে?
3: আরে ধুর, ও তো একটা আয়না, ওর সামনে এসে যে দাঁড়ায় তার আসল চেহারার প্রতিফলন ঘটায়। আবার কম্পাসও বলতে পারো, ওই মাঝে সমুদ্রে নৌকো ডুবে যাবার আগে আসলে যে কোন দিকে গেলে বেঁচে যাওয়া যায় সেটাই ও দেখাতে এসেছিল।
4: তুমি কি মনে করো ও সত্যি সত্যি আপন ভোলা?
3: আরে না না, ওর কাছে তো একটাই মোটো, সবার উপরে ভালোবাসা সত্য, তাই ভালোবাসার জন্য নিজেকে একটা সেকেন্ড চান্স দেওয়াই যায়।
0: দশমীর দিনটা পলাশের সঙ্গেই কাটিয়েছে দীপমালা। আবার কবে আসবে সেই কথা দিতে পারেনি পলাশ, হয়তো এক মাস, হয়তো দু মাস, বা হয়তো তিন মাস পর, তবে আসবে পলাশ। ওকে বারবার ফিরতেই হবে ওর দীপমালার কাছে। একাদশীর দিন পলাশ চলে যাওয়ার পরে মৈনাকের মোবাইলে একটা মেসেজ ঢুকলো। মৈনাক দেখল দীপমালা লিখেছে,
5: তুই আসলে সব বুঝিস, শুধু না বোঝার ভান করে থাকিস, এরকমই থাক প্লিজ, তোর মতো বন্ধুকে আমি হারাতে চাই না, আর সেদিনের পর পলাশও তোর মতো বন্ধু না থাকলে অনেক কিছু মিস করবে, থ্যাংক ইউ।
0: মুচকি হেসে নিজেকে মনে মনে জিনিয়াস ভেবে বাহবা দিয়ে আবার গুনগুন করতে করতে থিয়েটারের পথে পা বাড়ালো মৈনাক। ছেলেটা একদম এরকমই, ভীষণ রকম আপন ভোলা।

0: লাভ শর্ট সে আজ শুনলে সৌমির লেখা সেকেন্ড চান্স, গল্পের ন্যারেশনে আত্রেয়, মৈনাক অরিজিৎ, পলাশ রাজীব, দীপমালা অপরূপা।
1: Every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: হেমাল নন্দী আমাদেরকে টলিগঞ্জ থেকে লিখেছো যে দূরত্ব কখনোই ভালোবাসার পরিমাপ হতে পারে না, আর ভৌগোলিক দূরত্ব দুটি হৃদয়ের সংযোগকে কখনো ছিন্ন করতে পারে না। থ্যাংক ইউ বস, দারুণ লিখেছো কথাটা। আজ তুমি শারীরিক কিংবা মানসিকভাবে আমার থেকে বহু দূরে চলে যেতে পারো, কিন্তু এই সত্যটি চিরন্তন ও অপরিবর্তিত যে আজ এই মুহূর্তেই আমি সম্পূর্ণভাবে তোমারই আছি। ঘড়ির কাঁটা বদলাতে পারে, পরিস্থিতি পট পরিবর্তন হতে পারে, কিন্তু আমার অস্তিত্বের প্রতিটি কোণ জুড়ে কেবল তোমারই অধিকার বহাল রয়েছে। আগামীকাল কী হবে, ভবিষ্যৎ আমাদের কোথায় নিয়ে দাঁড় করাবে, তা হয়তো আমাদের অজানা, কিন্তু এই অনিশ্চয়তার মাঝেও আমার প্রতিশ্রুতি অটল ও অবিচল। ভবিষ্যৎ যত কঠিন বা দীর্ঘই হোক না কেন, জেনে রেখো আমি কেবল তোমারই থাকব। আমার প্রতিটি আগামীকাল তোমার নামের সাথেই গ্রথিত। আর যদি অতীতে ফিরে তাকাই, তবে সেখানেও কোনো ধোঁয়াশা নেই। অতীতেও আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমারই নামে উৎসর্গীকৃত রয়েছে। অতীতেও আমি আর কারো ছিলাম না, কেবল তোমারই ছিলাম। অতীতে ছিলাম, বর্তমানে আছি, আর ভবিষ্যতেও কেবল তোমারই হয়ে থাকব। এই হলো আমার জীবনের সবচেয়ে ধ্রুব সত্য। দূরত্ব কেবল আমাদের স্পর্শকে দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু আমাদের ভালোবাসার এই গভীরতাকে এক চুলও ম্লান করতে পারে না। কি ভালো লিখেছো
2: সত্যি। এভাবে কেউ যদি বলে তাহলে কি, তাহলে কি আর সত্যি অন্য কোনো কিছুর প্রয়োজন হয়
1: না?
2: যেই মানুষ এভাবে তার ভালোবাসা প্রকাশ করতে পারে, তাহলে যার জন্য প্রকাশ করছে সে

0: এতখানি ভাগ্যবান।
1: এবং ওর লেখার মধ্যে, ওর কথার মধ্যে একটা না অদ্ভুত দৃঢ়তা রয়েছে,
0: একদম
1: দৃঢ়তাটা ভীষণ ভালো লাগলো,
0: খুব ভালো লাগলো। অনুভূতিগুলোর জয় হোক, তোমার অনুভূতিতে কোনো টাইম লাইন নেই, কারণ সেখানে অতীত বর্তমান ভবিষ্যৎ সবে সবটাই এক সূত্রে গাঁথা, সেটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষের জন্যেই। যেমন তুমি লিখেছো উৎসর্গীকৃত, সেরকমই থাকুক আগামী দিনগুলোতেও, ঠিক যেমন রয়েছে এখন। আর এই ফাস্ট মুভিং যুগেও, এই ভীষণ রকমের অস্থির সময়ের মধ্যেও, যখন ভালোবাসার ওপর মানুষ বিশ্বাস করতে ভয় পাচ্ছে, যখন ভালোবাসা স্থায়ী হচ্ছে না, যখন আমরা দেখতে পাচ্ছি যে ভালোবাসা এই বিষয়টা থেকে মানুষ একটু একটু করে দূরে সরে যাচ্ছে, যেন কেমন একটা অদ্ভুতভাবে মানতে শুরু করছে, অ্যাকসেপ্ট করতে শুরু করছে যে হ্যাঁ ভালোবাসা আসবে যাবে, এটা কোনো স্থায়ী বিষয় নয়, এমন একটা মানসিক অবস্থায় আমরা ধীরে ধীরে ধীরে ধীরে নিজেদেরকে অভ্যস্ত করে নিচ্ছি। ঠিক সেই সময় দাঁড়িয়ে সেই আগেকার দিনের চিঠি লেখার মতো করে, আগেকার দিনে যেমন করে একজন আরেকজনকে সুন্দর করে একটা খামের মধ্যে মুড়ে লিখে পাঠাতো তার ভালোবাসার কথাগুলো, তেমনই শোনালো তোমার আজকের এই শব্দ, প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা অক্ষর। ভীষণ ভালো লাগলো, ভালো থেকো, ভালোবাসায় থেকো।
1: ঠিক, অভিষেক আমাদেরকে মেসেজ করছে যে আজকের লাভ জাংশনের গল্পটা আমার খুব ভালো লেগেছে, আমি আমার মা ভাই সবাই শুয়ে শুয়ে শুনেছি, খুব ভালো লাগলো, আমার তো চোখ বন্ধ করে শুনছিলাম আর মনে হচ্ছিল যেন আমি ওখানেই ওদের সাথেই আছি। আমার লাস্টটা ভীষণ ভালো লেগেছে যেখানে সব মিলিয়ে দিয়েছো, জাস্ট অসাম লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। তো এত সুন্দর একটা লাভ জাংশন আর লাভ শর্টস আমাদেরকে উপহার দেওয়ার জন্য,
0: থ্যাংক ইউ সো মাচ অভিষেক। সপরিবারে শুনছো সেটা আরও ভালো লাগলো, একজনের মেসেজ এসছে কিন্তু এটা আরও অনেকের মনের অনুভূতি, সেটা জানতে পেরে খুব ভালো লাগলো। সঙ্গে থাকো, শুনতে থাকো, আর ভালোবাসা নিয়ে যদি তোমার কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটাও জানাতে পারো। নিশ্চয়ই আমরা আমাদের মতো করে তোমাদের লাভ লাইফের জটগুলো খোলার চেষ্টা করছি আজকে লাভ জাংশনে। তোমার বার্তা পাঠানোর ওই একটাই ভীষণ চেনা নাম্বার, আমাদের ম্যাজিক্যাল নাম্বার 9903653992, 9903653992। এখানে তুমি তোমার লাভ কনফেশন, ভালোবাসার সমস্যা সবটাই লাভ জাংশনকে লিখতে পারো। অবশ্যই নিজের নাম, শর্ট লোকেশন চাইলে লিখো, না চাইলে স্কিপ করে যাও, কোনো ব্যাপার না, কিন্তু তোমার মনের কথাগুলো আসুক আমাদের কাছে, এইটুকুই চাওয়া। 11টা বেজে গেছে মোটামুটি, আমরা থার্ড আওয়ারে রয়েছি লাভ জাংশনের, যেখানে তোমাকে আরও একবার লাভ শর্টসটা নিশ্চয়ই শোনাবো। আর লাভ মিটার রয়েছে যেখানে তুমি ইনস্টাগ্রামে আমাদের সঙ্গে কানেক্টেড হচ্ছো এবং লাভ মিটারে পার্টিসিপেট করছো। সেই লাভ মিটারে পার্টিসিপেট করার জন্য ইনস্টা হ্যান্ডেল 107FM Rainbow, RAINBOW, FM Rainbow কলকাতা ইনস্টা হ্যান্ডেল। ফলো করে না থাকলে এক্ষুনি যাও, মিস করছো অনেক কিছু, প্লিজ যাও গিয়ে কিন্তু আমাদের ফলো করে দাও।
1: আরেকটা মেসেজ পড়ি, অপূর্ব সেন আমাদেরকে দমদম চিড়িয়ামোড় থেকে লিখছে যে সাহিল বলে একজন ওকে প্রপোজ করেছে সামনাসামনি একে অপরকে না দেখেই, তো ও যতবার বলছে যে আমি হ্যাঁ করতে চাইছি না, হ্যাঁ বলতে চাইছি না, ও কি করবে বুঝতে পারছে না, কারণ সে উল্টো দিকের মানুষটা মানতেই চাইছে না।
0: অপূর্ব এবং সাহিল বিষয়টা আমার তো একটুখানি অন্যরকমই লাগলো, তো এখানে তো কিছু বলার নেই, এটা একটা মিউচুয়াল কনসেন্টের ব্যাপার। ভালোবাসার ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি চলে না, সেটা মানে জেন্ডার একই হোক বা আলাদাই হোক, কনসেপ্ট আমাদের যেমনই হোক না কেন, ভালোবাসার ক্ষেত্রে বর্তমান সময় কোনো ব্যারিয়ার সত্যিই নেই, যাকে আমরা ভালোবাসি সেটাই সত্যি, ভালোবাসাটা সবসময় সত্যি। কিন্তু জোর করা, ফোর্স করা, সেটা তখন আর ভালোবাসা থাকে না, সেটা একটা টক্সিক বিষয় হয়ে যায়, যে কেউ তোমাকে কাইন্ড অফ মেন্টাল টর্চার করছে। সেটা যদি হয়ে থাকে, তোমার আপত্তি যদি সে না শুনে থাকে, তাহলে আমার মনে হয় সেই মানুষকে যতটা সম্ভব দূরে রাখা পারো আর কি, যতটা সম্ভব দূরে রাখতে পারো, যে যেভাবে দূরে রাখতে পারো সেভাবেই দূরে রাখবে। তার জন্যে ব্লক করার অপশান রয়েছে, দেখা না করার অপশান রয়েছে, তার সঙ্গে কথা না বলার অপশান রয়েছে, যেটা তোমার পক্ষে সম্ভব তুমি সেইটাই করবে। তার কারণ হচ্ছে যে ভালোবাসা যেমন সত্যি, সেরকমই সম্পর্কে যাব কি যাব না সেই ডিসিশনটা কিন্তু প্রত্যেকটা মানুষের নিজের নেবার অধিকার রয়েছে। তাই কাউকেই আমরা কোনো সম্পর্কে যাওয়ার জন্যে কোনোভাবেই কিন্তু জোর করতে পারি না। সৃজিতার একটা SMS পড়ি, আমার লেখা একটা ছোট্ট পোয়েম, ও মা হাউ সুইট, খুব মিষ্টি করে মনে হয় কিছু একটা লিখেছে, ইংলিশে লিখেছে, চলো যতটা সম্ভব পড়ছি। LOVE, লাভ, লাভিং ইউ ওয়াজ মাই চয়েস অ্যান্ড হেটিং মি was yours. I never noticed your

0: disabilities. I smiled at your happiness like my own. I was mad to think that you will notice and love me like I do. But I was wrong. I was so wrong that I never noticed the way you looked at her, the way you talked about her. But I love you every day, every hour, every minute, every second, and every nanosecond. দুঃখ, অনেকটা দুঃখ, যেভাবে তুমি ভালোবেসেছ সেইভাবে সে তোমাকে ভালোবাসেনি। তোমার মেসেজটা পড়ে বুঝলাম, যদি এটা তোমার জীবনের বাস্তব হয়ে থাকে সৃজিতা, তাহলে যদি কবিতাটা সত্যি হয়ে থাকে, সত্যিকারের কোনো কনফেশন হয়ে থাকে, তাহলে বলি যে দুঃখ পেও না। সত্যি বলছি, বিশ্বাস করো, দুঃখ পেও না। জীবনটা অনেকটা বড়, তুমি তোমার দিক থেকে যতটা সম্ভব ভালোবাসার, তোমার এফার্ট দেওয়ার, তোমার ভেতরে শক্তি ছিল, ক্ষমতা ছিল, তুমি দিয়েছো। যতটা তোমার ভেতরে ছিল দেবার মতন, সেটা তুমি দিয়েছো। সেটাকে যে ভ্যালু করবে না, সেটা তার লস। আবার হয়তো তোমার জীবনে এমন একজন কেউ আসবে, দেখবে যে ভালোবাসার যদি একটুখানি পরিমাপ করি, দেখবে তোমার ভালোবাসা দেওয়ার থেকে তার ভালোবাসা দেওয়ার ক্যাপাসিটি হয়তো অনেকটা বেশি। তখন তুমি আবার ওভারফ্লো হয়ে যাবে, তুমি আবার ভালোবাসায় ভেসে যাবে। সুতরাং সেটা বোঝার জন্য, সেটা সেই মানুষটাকে জীবনে আসতে দেওয়ার জন্যে একটু সময় দেওয়া দরকার।
1: এবং জানো তো, এই যে তুমি যাকে যতটা ভালোবাসো সে তোমাকে ঠিক ততটা ভালোবাসতে পারলো না, বা যতটা ভালোবাসা তোমার পাওয়ার কথা ছিল তুমি ততটা পেলে না, এটা না জীবনে প্রত্যেকের কম বেশি একবার না একবার এই ঘটনাটা ঘটে। এবং তার ফলে কি হয় জানো তো, তার ফলে বোঝা যায় যে এই যে ভালোবাসা, ভালোবাসার যে এতগুলো ধাপ আছে, তার মধ্যে একটা অন্যতম ধাপ হচ্ছে সঠিক মানুষের কাছ থেকে সঠিকভাবে সঠিক সময় ভালোবাসা না পাওয়া এবং তার যন্ত্রণা। এই যন্ত্রণা তুমি যতবার পেয়েছো ততবার জেনে রেখো তুমি আরও অনেক বেশি পরিপূর্ণ হয়েছো, কারণ তুমি জানতে শিখেছো, বুঝতে শিখেছো, মানুষ চিনতে শিখেছো। আবার একই সাথে যে মানুষটা ভালোবাসলো না কোনো দিনই, তাকে এক মিনিটের জন্যেও মন্দ বাসলে না, তাকে যে সারাক্ষণ শুধু ভালোই বেসে গেলে, এটাও তো অনেক বড় কথা, তাই না?
0: একেবারেই তাই। আমাদের একজন এমন একজন লিসনারের মেসেজ আজকে লাভ জাংশনে পেয়েছি অপরূপা, যে আমাদের লাভ জাংশনের জার্নি থেকে একদম শুরু থেকে আছে। মানে আমাদের লাভ জাংশন 107 FM রেইনবোতে সম্ভবত, খুব যদি ভুল না হয়ে থাকি, প্রায় অক্টোবর এলে 8 বছরের একটা জার্নি হবে। আর 2 বছর যদি সত্যি সত্যি লাভ জাংশন তোমাদের সঙ্গে থাকে, তাহলে এক দশক লাভ জাংশন চলছে, এটাও কিন্তু কম বড় কথা নয়। তো তেমনই এক 8 বছরের, অলমোস্ট 8 বছরের জার্নিতে শুরু থেকে একটা নাম পেতাম, আমি অনেকদিন পর আবার এই নামটা পেলাম। আমি জানি না, তুমি হয়তো মাঝে মাঝেই মেসেজ করে থাকো, কিন্তু আমি তো সবসময় লাভ জাংশনে আসি না, বা অপরূপাও হয়তো সবসময় পাচ্ছে না তোমার নামটা। আজকে পেলাম, তাই তোমার মেসেজটা একটু পড়ি। রিয়ান গড়িয়া থেকে,
1: ও
0: রিয়ান গড়িয়া থেকে লিখছো, আমাকে চিনতে পারছো তুমি দিদি ভাই? পাচ্ছি, আমরা পাচ্ছি। বলো তো আমি কে, তো নাম বলেইছ ভাই। আজ কতগুলো ইয়ার হয়ে গেল লাভ জাংশনের সাথে আমার এই সম্পর্ক, আমার অনেক সুখ দুঃখের সাথে আমার এই লাভ জাংশন। আমি রিসেন্ট একটা সম্পর্কে এসেছিলাম 6 মাসের জন্যে, আমার বয়স 23, তার বয়স 21। আমার সাথে রিলেশনে থাকাকালীন আগের বয়ফ্রেন্ডের সাথে সে দেখা করতে গিয়েছিল। আমি জানতে পেরেছিলাম তার আগের বয়ফ্রেন্ডের সাথে তার অনেক দিনের সম্পর্ক ছিল। এখন আমি কি করব, প্লিজ হেল্প। আমি কি রিলেশনটা ব্রেক করে দেবো নাকি এগিয়ে নিয়ে যাব? আগের বয়ফ্রেন্ডের প্রতি ওর অনেক বেশি ফিলিংস, প্লিজ হেল্প মি, আমি হোপলেস হয়ে গেছি।
1: না রিয়ান, আমার মনে হয় যে একটু পার্সপেক্টিভটা পাল্টাতে হবে। সে তোমার সাথে সম্পর্কে থাকাকালীন তার যে এক্সের সাথে দেখা করছে, সেই দেখা করাটা ঠিক কেমন, সেই দেখা করা বা সেই যে তুমি বলছো অনেক ফিলিংস আছে, সেই ফিলিংসগুলো ঠিক কেমন? একটা মানুষের সাথে একটা মানুষ অনেকগুলো বছর থাকলে সে তো তার অভ্যেসে পরিণত হয়। সেখান থেকে যে তার প্রতি তার এখনও একই রকম ভালোবাসা আছে, নাকি একটা বন্ধুত্ব আছে, নাকি সে একটা ক্লোজার চাইছে, সেটা আগে তোমার প্রেমিকার সাথে কিন্তু খোলাখুলি কথা বলতে হবে। মানে তোমার সাথে থাকাকালীন সে তার এক্সের সাথে দেখা করছে মানেই তোমাকে চিট করছে, বা তার এক্সের প্রতি তার ভালোবাসা এখনও আছে কিন্তু তোমাকে একজন সাইড চিক হয়ে রেখে দিচ্ছে, সেটা সত্যি নাকি তার প্রতি কোনো দায়বদ্ধতা বা দায়িত্বের জায়গা থেকে, বা কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থেকে, নাকি একটা ক্লোজার পাবে বলে দেখা করছে, সেটা আগে পরিষ্কার হয়ে নাও। যদি দেখো যে না, ব্যাপারটা একটু গোলমেলে, ব্যাপারটা তোমাকে খুব আনকমফর্টেবল ফিল করাচ্ছে, তোমাকে একটু আনইজি করে দিচ্ছে, এটার জন্য যে তুমি মানতে

0: পারছো না যে তোমার প্রেজেন্ট তার এক্সের সাথে ঘন ঘন দেখা করছে এবং সেই দেখা করার কোনো কারণ নেই, তাহলে সেটা সমস্যা। কিন্তু তুমি যদি তোমার প্রেমিকার সাথে কথা বলে বা প্রেজেন্টের সাথে কথা বলে জানতে পারো যে সে এই কারণে দেখা করেছে এবং সেই কারণটা যদি তোমার মনে হয় যথেষ্ট জাস্টিফাইড, তাহলে কিন্তু সম্পর্ক ভাঙার কথা ভেবো না, আগে কথা বলো। নিজের আমরা না অনেক সময় ওভার থিঙ্ক করি, মানে আমরা তো জানি না যে কী কারণ, কী কারণ। তুমি তার বর্তমান কিন্তু সে তার অতীত, সেই অতীতের সাথে কোনো দিন কী কারণে দেখা হয়ে গেছে, নাকি ইচ্ছাকৃত দেখা করেছে, নাকি হঠাৎ পথ চলতে গিয়ে দেখা হয়ে গেছে তুমি সেই সময় জানতে পেরেছ, সবটা খুব নির্ভর করছে একটা সম্পর্ক ভাঙার আগে ভালো করে যাচাই করে নাও। তারপর যদি দেখো যে হ্যাঁ সত্যি একটু আমার আনকমফোর্টেবল লাগছে, আমি মেনে নিতে পারবো না যে হ্যাঁ আমার প্রেজেন্ট তার এক্সের সাথে দেখা করুক, তাতে আমি ভালো থাকবো না, তাহলে তোমাকে আরেকটা কিছু ভাবতে হবে।
1: একেবারেই তাই। আর 9903659992 নাম্বারটা তোমার জন্য রয়েছে, যেখানে তুমি ভালোবাসার সমস্যাগুলো শেয়ার করো আছি 12টা পর্যন্ত। অ্যান্ডির একটা মেসেজ পড়ি, ও একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে যে আজকে লাভ শর্টসটা যেটা ছিল সেখানে সেকেন্ড চান্স নামটা কেন দিলাম, মৈনাকের মনটা তো পরিষ্কার কিন্তু পলাশের মনটায় কিছু একটা অভাব রয়েছে, সেটা দূরত্বে থাকে বলে নাকি ছেলেদের মনটাই এরকম। আরেক মেসেজটা পড়ি পুরোটা। আর একটু বলছে যে জানো সৌমি, নামটা দীপমালা নামটা আমার লেট জেঠুর ছেলের দাদা 25/4 হারালাম, তার ট্যালেন্ট ছিল, কোন নামটা বলো তো, দীপমালা নামটা না, আমি ঠিক বুঝলাম না, যাই হোক সবার পার্টিসিপেশন খুব ভালো, লাস্ট ডায়লগটা বেশ দারুণ, ভালোবাসার মতো বন্ধুত্বেরও প্রয়োজন আছে, অ্যান্ডির মেসেজ। হ্যাঁ এবার বলি উত্তরটা দিই, কেন সেকেন্ড চান্স নামটা দিলাম, তার কারণ হচ্ছে যে এই সেকেন্ড চান্সটা কিন্তু একটা রিয়েলাইজেশন, নিজের কাছে নিজের রিয়েলাইজেশন যে আমি কোথাও একটা ভুল হচ্ছিলাম, আমি কিছু একটা ঘেঁটে ফেলছিলাম, এটা সঠিক পথ নয়, কিন্তু আমি নিজে জানি যে আমার মনের মধ্যে কী আছে, কিন্তু ওই যে ইনসিকিউরিটি, ওই যে দূরে থাকা, ওই যে কাছাকাছি না থাকতে পারার যন্ত্রণা, ওই যে একাকিত্ব ফিলিংসটা থেকে, একাকিত্বর অনুভূতিটা থেকে তার ভেতরে একটা নিরাপত্তাহীনতা কাজ করছিল, সেটা যে আসলে ভুল, সে আয়নাটা ওকে দেখালো মৈনাক, সেই আয়নাটা দেখানোর জন্যে কিন্তু পলাশ নিজেকেও একটা সেকেন্ড চান্স দিল, এবং পলাশ যাতে নিজেকে একটা দ্বিতীয় সুযোগ দিতে পারে সেই জন্যেই কিন্তু এই আয়নাটা দেখানোর দরকার ছিল, নিজের কাছে নিজের রিয়েলাইজেশনটার জন্যে, এবং অবশ্যই সম্পর্কটাকেও একটা দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্যে, যে জায়গাটা আমরা ঘেঁটে ফেলছিলাম, যে জায়গাটা ভুল করে ফেলছিলাম শুধুমাত্র আমি একাকিত্বে ভুগছি বলে, বা আমি চোখের সামনে অনেক কিছু দেখতে পাচ্ছি না, আমি অনেক কিছু ফিল করতে পারছি না, আমি ভালোবাসার অভাবে রয়েছি, সেই অভাবটা আমাকে কোথাও গিয়ে ভুল পথে চালনা করছিল বলে আমি কিন্তু ভুল করছিলাম, কিন্তু আসলে আমি খারাপ নই, পলাশ খারাপ নয়। এবং এটা গল্পের মধ্যে যদি ডায়লগ শোনো তাহলে বুঝতে পারবে, এখানে খুব ক্লিয়ারলি এই বিষয়টা কিন্তু মৈনাকও বুঝেছিল, দীপমালা একটু বুঝতে পারছিল না, কিন্তু মৈনাক বুঝতে পারছিল যে এটা কেন ঘটছে। এবং সেখানে খুব ভালো করেই লেখা আছে যে সবার উপরে ভালোবাসা সত্য, এবং যেই মানুষ ভালোবাসা চায় পাচ্ছে না বলে সে ভুলভাল ভাবছে, তাকে ভালোবাসাটা তার কাছে ফিরিয়ে দেওয়াটাই আসল। সুতরাং জীবনে একটা দ্বিতীয় ইনিংস শুরু করা এবং নিজেকে একটা দ্বিতীয় সুযোগ দেওয়া, অবশ্যই সেটা নিজের রিয়েলাইজেশন। দেখো আমাদের জীবনে না আমরা যখনই যাই করি, সেটা যদি নিজে থেকে নিজে রিয়েলাইজ না করি তাহলে কিন্তু আমরা ভালো করে সেটা করতে পারি না। তো আমাকে কেউ ফোর্স করলো যে না তুমি ঠিক বল, তুমি ভুল বুঝবে না, তুমি থাকো, তুমি এই করো, তুমি সেই করো, আমাকে কেউ খুব ফোর্স করে করে কিছু কাজ করালো, সেটার থেকে কি বেটার এটা নয় যে আমি নিজেই বুঝে নিজেকে শুধরে নিলাম? সেটার জন্যই কিন্তু সেকেন্ড চান্স নামটা দেওয়া। আই থিঙ্ক অ্যান্ডি, তোমাকে আমি একটু হলেও বোঝাতে পেরেছি। আর ভালোবাসায় একে অপরকে যেতে দেওয়াটা খুব সহজ, কিন্তু পাশে রাখতে চাওয়ার আকাঙ্ক্ষাটা আমাদের দিয়ে অনেক রকম এফর্ট করিয়ে নেয়, আমাদের দিয়ে অনেক কিছু করিয়ে নেয়। তাই ভালোবাসার মানুষকে অন্তত একবার বলবে, আব তো হে জানে না দুঙ্গি।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: FM রেইনবোতে তিনে

0: Station, Love Junction, 107 FM Rainbow Day.
1: তিনটা ব্যাক টু ব্যাক রোমান্টিক ট্র্যাকের পর আবারও তোমার মেসেজ নিয়ে অপরূপার সৌমি ফিরে এলাম লাভ জাংশনে 9903658592 এস এম এস এবং হোয়াটসঅ্যাপ সবই রয়েছে, যেখানে তুমি কনফেস করছো তোমার লাভ লাইফে এক্স্যাক্টলি এখন কী চলছে। একটা ভীষণ সিনেম্যাটিক আমি হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছি, চলো পড়ি। হ্যাঁ, সুমিত লিখছো সোনারপুর থেকে যে আজ আমার অফিসের সামনে একটা মেয়ে অ্যাপ্রক্স 2 ঘন্টা থেকে কাঁদছিল আর ফোনে কারোর সাথে কথা বলছিল, হঠাৎ এসে বলল একটা নাম্বারে কল করতে, যত সম্ভব ব্লক করেছে ওর বয়ফ্রেন্ড। এইরকমই সিচুয়েশন দেখে কল করে দিলাম, তারপর সে চলে যায়। কিছুক্ষণ পর আবার দেখলাম বসে কাঁদছে, জিজ্ঞেস করায় বলল 3 মাসের সম্পর্ক ওকে নাকি খুবই অপমান করে ব্লক করে রেখেছে, তাই ও বয়ফ্রেন্ডের বাড়ি ওখানে তাই কথা বলতে এসেছে, আর ছেলেটা তাও নাকি না এসে ছেলেটা তাও না আসায় ও বসে বসে কাঁদছে। আমি আমার ফ্রেন্ড ও তার মা মেয়েটাকে বুঝিয়ে বাড়ি পাঠালাম, বাট মানুষ কেন করে এরকম, কাউকে কষ্ট দিয়ে কি লাভ হয় নিজের স্বার্থের জন্যই। তোমরাই ভালো থেকো, সাবধানে ফিরো।
2: না, নিজের স্বার্থের জন্য কাউকে কষ্ট দিয়ে কোনো লাভ হয় না। এবং এই যে 3 মাসের সম্পর্কে তোমার যে অ্যাটাচমেন্ট, তোমার যে যন্ত্রণা, দেখো অপমানিত হতে না কারোর ভালো লাগে না। তুমি দিনের শেষে আমায় নাই ভালোবাসতে পারো, তুমি পরিষ্কার জানিয়ে দিতে পারো যে তোমাকে আমার ভালো লাগছে না, আমার পক্ষে তোমার সাথে ভালোবাসার সম্পর্কে থাকা সম্ভব না। কিন্তু এই যে তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্কে থাকা সম্ভব না বা আমাদের সম্পর্কটা ওয়ার্ক করছে না, চেয়ে তুমি একটা বাজে মেয়ে, তুমি একটা বাজে ছেলে, তোমার মতো আরেকজনকে দেখিনি, তুমি একটা ফালতু, এইটা করতে গিয়ে না গণ্ডগোলটা বাঁধে। কারণ তোমার না ভালোবাসাটা যত সহজে মানুষ মেনে নিতে পারবে, তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা দেয় কেউ যদি কাউকে অপমান করে। এই যে অপমান কথাটা আছে না, যে অপমান করে ওকে ব্লক করা হয়েছে, আমি ওর তাড়নাটা শুধু এই জন্যে নয় যে সম্পর্কের ভালোবাসার মানুষটা ব্লক করে দিয়েছে নয়, ওর তাড়নাটা হয়তো আরও অনেক বেশি, যে কথাগুলো ওকে শোনানো হয়েছে সেগুলো হয়তো ও ডিজার্ভ করে না। এরকম আমরা ঢের করি, ভুল বোঝাবুঝির দরুন সবাই কম বেশি কাউকে না কাউকে দোষারোপ করে ফেলি, কিন্তু সেটা ভুলই করি। আলটিমেটলি জীবনে একটা সময় দাঁড়িয়ে রিয়ালাইজেশন হয় যে কোনো দরকার ছিল না, দুটো মানুষ একসাথে ভালো নাই থাকতে পারে, নাই ভালোবাসাটা এগোতে পারে, সেটা কোনো বড় অপরাধ নয়। দুটো মানুষকে সবসময় একে অপরকে ভালোবাসতেই হবে তেমন তো নয়, কিন্তু সম্পর্কটা ওয়ার্ক করছে না বলেও মুভ অন করা যায়, টাটা বাই বাই বলা যায়, ভালো থেকো বলা যায়, সেটা না করে অপমান করা, যন্ত্রণা দেওয়া আরেকটা মানুষকে এই রকম পর্যায়ে নিয়ে আসা যে সে তার বাড়ির সামনে চলে এসছে অঝরে কান্নাকাটি করছে, এইগুলো না কোনো একদিন কোনো এক সময় নিশ্চয়ই এর জবাব যে মানুষটি কষ্ট দিয়েছেন তাকে কিন্তু দিতে হবে। বস, এইটুকু বলে রাখতে পারি, জবাব তো দিতে হবে।
1: ডিয়ার লাভ জাংশন, আমার মতে ভালোবাসা মানে হলো তুমি তোমার প্রিয় মানুষটাকে মিস করবে, তাকে দেখতে ইচ্ছে করবে, তার কথা, তার আচরণ, তার উপস্থিতি সব কিছু তোমার কাছে আলাদা গুরুত্ব পাবে। আর ভালো লাগা হলো কেবল মানুষের রূপ, ব্যবহার বা বাইরের আকর্ষণে মন টানা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে। কিন্তু দুঃখের বিষয়ে আজকের দিনে আমার অনেক সমবয়সী ভালোবাসা আর ভালো লাগার এই তফাতটা বুঝে উঠতে পারে না। ভালোবাসা কখনোই শুধু চোখে দেখা বা মুহূর্তের আবেগ নয়, ভালোবাসা হলো গভীর অনুভূতি, যত্ন আর দায়িত্ব। আমি সপ্তদীপ কলকাতা থেকে বলছি, রাত 3টে পর্যন্ত আমি আছি। আমি সত্য কথা বলি, এই লেখাটা আমি 1 বছর আগে লিখেছিলাম ক্লাস 10-এ পড়ার সময়, আজ কিছু যোগ করে তার সঙ্গে সেন্ড করলাম তোমাদের, সপ্তদীপের মিষ্টি মেসেজ।
2: হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা, ভালোবাসাটা প্রচণ্ড মানে চামড়া কুঁচকে যাওয়ার সময়, চুল উঠে যাওয়ার সময়, প্রচণ্ড মানে কি বলবো, একটা চেহারার একটা অন্যরকম রূপ যখন হয়ে গেছে বয়সে, সেই সময়ও ভালোবাসাটা থেকে যায়। ভালোবাসা কখনোই রূপ রং দেখে তো হয় না, আর ভালো লাগাটা ডেফিনেটলি রূপ অনুযায়ী হয়, কারণ আহা কি সুন্দর দেখতে ছেলেটি, আহ কি সুন্দর দেখতে মেয়েটি, সেখানে ভালো লাগা হতেই পারে।

0: আজকের লাভ শর্টসে সৌমির লেখা সেকেন্ড চান্স, গল্পের ন্যারেশনে আত্রেয়, অন্যান্য চরিত্রে অরিজিৎ, রাজীব, অপরূপা। শুরু হচ্ছে লাভ শর্টস সেকেন্ড চান্স।
1: দীপমালার জন্মদিনে ভালোবাসা মাখা এক গুচ্ছ টিউলিপ পাঠিয়েছে পলাশ। এই দিনটায় পলাশের মুম্বাই ছেড়ে আসা হয় না, মন কেমন করে খুব। আসলে দীপমালা ওর কাছে খুব স্পেশাল।
2: কাছে থাকতে না পারলেও পাশে আছে। শুভ জন্মদিন।
1: পলাশের এইটুকু বলাটাই দীপমালার কাছে অনেক। আর চাকরি সূত্রে পলাশ মুম্বাই নিবাসী, অগত্যা লং ডিস্টেন্স রিলেশনশিপ।
3: ম্যাডাম, পলাশবাবু এবারও আসেনি?
4: ও কি আসতে পারে বল।
3: দেখ, আমি হলে কিন্তু পৌঁছে যেতাম ভাই। আমার গার্লফ্রেন্ড যেখানে আমি সেখানে, ওয়ান ওম্যান ম্যান।
4: আগে গার্লফ্রেন্ডটা হোক তোর, তারপর না হয় ওই ওয়ান ওম্যান হোয়াটএভার কি সব ওইসব হোস।
1: মইনাক আর দীপমালা স্কুল জীবন থেকে একেবারে হরিহর আত্মা, প্রতিবেশীও বটে। মইনাক থিয়েটার পাগল আর দীপমালা আইটি প্রফেশনাল, কিন্তু মইনাকের থিয়েটার মিস করার সাহস ও কোনো দিন দেখায়নি। তাও যেন কিভাবে ওদের নিয়ে কেউ কোনোদিন কোনো সন্দেহ করেনি।
3: যাকে আশা, তুই আমাকে একটা কথা বল যে কালোকে মিস করে কত লিটার চোখের জল ফেললি?
4: আমরা কি ছোট বাচ্চা? তুই না এখনো স্কুল লাইফেই আটকে থাক। হ্যাঁ, আমারও তো ছোটোখাটো ব্যাপারে চোখের জল পড়ে না কোনোদিনও। দেখেছিস আমাকে কাঁদতে?
3: আহা, কি মুশকিল, তো একটু কাঁদ না। কে বারণ করেছে বলতো তোকে? একটু কান্নাকাটি করলে ওই স্যার।

0: যদি মুম্বাইয়ের মায়া ত্যাগ করে কলকাতায় বিরাজমান হন আর কি।
1: আচ্ছা তুই চিনিস না পলাশকে, ওই সব মেলোড্রামা একদম পছন্দ করে না। উই আর ম্যাচিওর কাপল, আজও আসতে পারেনি পরের বার আসবে, পরের বার পারবে না তো তার পরের বার আসবে, অত ভাবি না। ছাড় তো সব এখন, হ্যাঁ বল তোর আজ থিয়েটারে যাওয়া নেই?
0: হ্যাঁ যাবো একটু পরে। ঠিক আছে চল টাটা, বুঝলি? আর ওই পলাশ ফুল ফুটলে, মানে আই মিন কলকাতায় এলে, একদিন এবার জামাইবাবুকে ধরে একেবারে আটকে রেখে দেবো।
1: ভাগ তো তুই, খালি ফালতু কথা। পলাশের কপাল খুলে গেল রে, অনেকদিন বাঁচবে। তুই এত পলাশ পলাশ করলি, আর দেখ ও এখন ফোন করছে, যা তুই এবার।
2: মৈনাক চলে গেল আপন মনে গুনগুন করে, মাথা দোলাতে দোলাতে। দীপমালার ফোনের ওপারে পলাশ।
1: হ্যাঁ বলো, কি করছো?
3: এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। তুমি কি বাইরে?
1: হ্যাঁ, ওই মৈনাক পোস্ট বার্থডে ট্রিটটা দিতে নিয়ে এসেছিল, বেশ সুন্দর ক্যাফেটা জানো তো, আগে তো কখনো আসিনি এখানে।
3: ও
1: কি, শুধু একটা ও কেন?
3: না ভালো, ঠিক আছে, হ্যাভ আ গুড ডে, রাখছি এখন, পরে কথা বলছি।
2: পলাশের গলার এই শটটা দীপমালার খুব চেনা। পলাশের মনের ভেতর যখন তোলপাড় হয় কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারে না, তখন ঠিক এইভাবেই কথা বলে পলাশ। ছেলেটা এরকমই, জন্মদিনের শুভেচ্ছা বার্তাতেও শুধু ওই একটাই লাইন লিখেছিল। প্যারাগ্রাফ লেখার সামর্থ্য যে পলাশের নেই সেটা দীপমালা খুব ভালো করেই বোঝে। কিছুটা এক্সট্রা এফর্ট দিয়ে ওকেই বুঝে নিতে হয় পলাশের মনের হদিশ। সেদিন ডিনারের পরে দীপমালাই ফোন করল পলাশকে।
3: বলো,
1: খেয়েছো?
3: হ্যাঁ, তুমি?
1: এই জাস্ট। তখন কি হলো? আর তারপর থেকে তো ফোনও করলে না।
3: একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। কেন, আর্জেন্ট কিছু বলবে?
1: মৈনাক আজ বারবার তোমার কথা জিজ্ঞেস করছিল, তুমি আসতে পারোনি তো তাই জিজ্ঞেস করছিল যে কবে আসবে।
3: কেন, হঠাৎ কি হলো?
1: হঠাৎ কি আছে, আমার জন্মদিন ছিল, জানতে চাইছিল যে তুমি আর আমি একসাথে সেলিব্রেট করলাম কিনা, সুন্দর সুন্দর মুহূর্ত কাটালাম কিনা, ওই আর কি, একটু আধটু লেগ পুলিং করছিল আর কি।
3: তো তুমি ওকে সত্যিটা জানিয়েছো তো?
1: তুমি কবে আসবে সেটা আগে নিজে জানতে পারি, তারপর ওকে না হয় জানাবো।
3: সেটা অন্য কথা, আমি যে তোমার জন্মদিনে আসতে পারিনি, তোমার সঙ্গে আমার যে কোনো সুন্দর সুন্দর মুহূর্ত হয়নি সেটা ওকে বুঝিয়ে বলেছো তো?
1: এই তুমি আবার কবে থেকে এসব বাজে বকা শুরু করলে বলো তো? মৈনাকের সামনে কি আমি তোমার বদনাম করি কখনো? এখন তো মনে হচ্ছে ওর কথাগুলোই ঠিক, একটু আধটু চোখের জল ফেললে তবে যদি তোমার দেখা পাই।
3: বাহ, ভালোই টিপস দিচ্ছে তোমাকে, ক্যারি অন।
1: এই পলাশ, তুমি আমার উপর রেগে আছো নাকি মৈনাকের উপর বলো তো? আমি না একদম কিছু বুঝতে পারছি না, কিন্তু তুমি জানো না ও কেমনভাবে কথা বলে।
3: জানি, আসলে তোমার ভাষাগুলো বোঝার চেষ্টা করছে।
1: ডোন্ট বি টক্সিক পলাশ, মৈনাককে নিয়ে অ্যাটলিস্ট তুমি আমাকে সন্দেহ করো না।
3: আই মিস ইউ দীপ, আমি পারলে এক্ষুনি তোমার কাছে চলে যেতাম। সামনের মাসে বোধ হয় আসতে পারবো না জানো তো, উইল প্ল্যান সামথিং ফর পুজো।
2: কথা শেষ হতেই মনটা খারাপ হয়ে গেল দীপমালার। এখনো সেই পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে পলাশের সঙ্গে দেখা হওয়ার জন্য। জীবনটা খুব অদ্ভুত হয়ে গেছে আজকাল, সঙ্গে অস্থিরও। দূরত্বের সঙ্গে ঘর করতে করতে চেনা মানুষটাকে কেমন অচেনা লাগে মাঝে মাঝে, ভয়ও লাগে। এই অত্যন্ত নিবিড় গভীর কথাগুলো ও তো মৈনাক ছাড়া আর কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না, একমাত্র ওর মনেই কোনো প্যাঁচ নেই। পরদিন থিয়েটার যাওয়ার আগে মৈনাকের দেখা পেতেই চেপে রাখা কথাগুলো বলে ফেলে হালকা হলো দীপমালা।
4: গভীর সমস্যা দেখছি তোর জীবনে, ম্যাচিউর কাপলের ম্যাচুরিটি তো দেখতে পাচ্ছি না।
1: এটা খুব স্বাভাবিক নয় কি? পলাশ আমাকে চোখেই দেখে না, আমার দিক থেকে কোনো দূরত্বে নাচ করে ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? আমি বুঝতে পারি, বাড়ি থেকে দূরে থাকে বলে আজকাল ওর খুব মুড সুইং হয়।
4: আরে পলাশকে বলে দে যে মৈনাকের তোমার বউয়ের সঙ্গে প্রেম করার হলে তুমি পিকচারেই আসতে না, আমি সুখী আছি ভাই। তবে পলাশবাবু মনে হয় অতটাও সুখী নেই।

0: এই শোন, পুজোর সময় একটা স্পেশাল শো আছে বছর, নাটকটা আমারই লেখা, সেদিনে ক্লু পেয়ে যাবি, আর যদি ধরতে পারিস তাহলে তুই জিনিয়াস।
1: থাক তো তুই তোর ক্লু নিয়ে, ওই সময় পলাশ আসছে, আমি কোনোভাবেই দেখা করতে পারবো না, আমি আর কোনো কমপ্লিকেশন চাই না, ব্যাস।
0: আরে সেই জন্যই তো তুই আসবি উইথ বিলাভড পলাশ, বুঝে গেছি তুই জিনিয়াস হতে পারবি না, বাট আমি তো জিনিয়াস, দুটো টিকিট তোদের জন্য রাখা থাকবে, বুঝলে।
2: পলাশ এসেছে সপ্তমীর রাতে, একাদশীর দিন ভোরবেলা আবার ফ্লাইট ধরে ফিরে যাবে মুম্বাইতে। মৈনাক নিজে থেকে ইনভাইট না করলে হয়তো পলাশ ওর শো দেখতে যেত না, এখন খানিকটা মান সম্মান রাখতেই নবমীর রাতে পলাশ আর দীপমালা এসেছে মৈনাকের থিয়েটারে।
3: আজ শুধু নবমী নয়, আজ দিল খোলার যাত্রা শুরুর দিন। আমরা ১১ জনের একটা নাটকের দল, যারা বিশ্বাস করে এসেছি যে জীবনে যাই করব দিল খোলা হয়ে করব, ভালোবাসবো দিল খোলা হয়ে, ঘৃণা করব সেটাও দিল খোলা হয়ে, সহ্য করব দিল খোলা হয়ে, প্রতিবাদ করব দিল খোলা হয়ে, অ্যান্ড আলটিমেটলি বাঁচবো সেটাও অবভিয়াসলি দিল খোলা হয়ে। আমরা সবসময় কিছু না কিছু ভাবতে থাকি, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা ভালো নয়, সেটা ভালো নয়, এই বুঝি কেউ আমার থেকে হারিয়ে গেল, এই বুঝি কেউ আমার সঙ্গে খানিক মশকরা করে দিল, ভাবার কোনো শেষ নাই, ভাবার চেষ্টা বৃথা। তাই বরং আসুন যে এমন একটা প্রেমের গল্প দেখি যেখানে সবার উপরে ভালোবাসা সত্য। আমি আজকের এই নাটকের বাবা, মানে আমার থেকেই এই নাটক জন্ম নিয়েছে আর আমার অনুপ্রেরণা এখানে এই মঞ্চেই উপস্থিত।
2: একটু নড়ে চড়ে বসল দীপমালা, মনে মনে ভাবল
1: ছেলেটার মাথাটা একদম খারাপ, বেশি বেশি বলতে গিয়ে আমার আমাকেই না নিজের অনুপ্রেরণা বলে বসে, সর্বনাশ হতে আর বাকি থাকবে না তাহলে।
2: মৈনাক আরো বলতে থাকল,
3: আমার গল্পের নায়ক অরিন্দম, প্রবাসী ছেলেটা চেয়েছিল নিজের কাছের মানুষগুলোর কাছে থাকতে, সকালবেলা বউয়ের হাতের আদরের স্পর্শে ঘুম ভাঙবে, বাড়ি ফিরতে দেরি করলে যাকে মায়ের বকুনি খেতে হবে, অফিসের লাঞ্চে মশলাদার খাবারে মশলার থেকে বেশি মিশে থাকবে ভালোবাসা। সে চেয়েছিল এমনই একটা জীবন, কিন্তু আজকাল সে নিজেকে হেরে যাওয়া মানুষের তালিকায় ফেলে, যার সব আছে তবুও নাকি কিচ্ছু নেই, চাইলেই এক দৌড়ে ভালোবাসার মানুষের জন্মদিনে হাজির হতে পারে না সে, মন খারাপের অন্ধকারে ডুবে যাবার আগে শেষ খড়কুটোর মতো তার সঙ্গী হয় আর এক পাগল আপন ভোলা ছেলে, যার কিচ্ছু নেই তবু সব আছে। বাকিটা আসুন দেখা যায়, দিল খোলার প্রোডাকশন, সেকেন্ড চান্স।
2: প্রায় দেড় ঘন্টার নাটকের শেষে গোটা অডিটোরিয়াম যখন হাততালিতে ফেটে পড়ছে, দীপমালা তখন শান্ত। ওর মনে হল বিকেলবেলা গঙ্গার কাছে বসলে ঠিক এইরকমই একটা আরাম পাওয়া যায়, বৃষ্টির দিনে ধোঁয়া ওঠা গরম চায়ে ঠিক এমনই শীতলতা আছে যা মন প্রাণ জুড়িয়ে দিতে পারে। অডিটোরিয়ামে আলো জ্বলে উঠেছে, তাই এতক্ষণ পর পলাশের মুখটা ভালোভাবে দেখার সুযোগ হল দীপমালার। অদ্ভুত শান্ত হয়ে রয়েছে ওর চোখ দুটো। সব শেষ হয়ে যাওয়ার পর ওরা দুজন গ্রিন রুমে গিয়ে দেখা করল মৈনাকের সঙ্গে।
0: আরে জামাই বাবু, কেমন লাগলো বলো আমার লেখা? খুব তো আসবেন আসবেনা করছিলাম।
4: নাটকের শেষটায় ওইভাবে অরিন্দমের সঙ্গে সায়নীর মিল করিয়ে ওই নামহীন পাগল ছেলেটাকে একা করে দিলে কেন বলো তো?
0: এই এসে কি তোমার ক্লাইম্যাক্স পছন্দ হয়নি পলাশ? ওই যে শুরুতেই বললাম না যে সবার ওপরে ভালোবাসা সত্য, আরে যে মানুষটা শুধু ভালোবাসাই খুঁজছে আর শুধু ভালোবাসার জন্যই একটু আধটু ইনসিকিউর হয়েছে, তার জীবনে ভালোবাসা থাকবে না, এই রকম নিষ্ঠুর গল্প আমার কলম থেকে অন্তত বেরোবে না।
4: পাগল আপন ভোলা ছেলেটার কি হবে তাহলে?
0: আরে ধুর, ও তো একটা আয়না, ওর সামনে এসে যে দাঁড়ায় তার আসল চেহারার প্রতিফলন ঘটায়, আবার কম্পাসও বলতে পারো, ওই মাঝে সমুদ্রে নৌকো ডুবে যাবার আগে আসলে যে কোন দিকে গেলে বেঁচে যাওয়া যায় সেটাই ও দেখাতে এসেছিল। তুমি কি মনে করো ও সত্যি সত্যি আপন ভোলা? আরে না না, ওর কাছে তো একটাই মোটো, সবার উপরে ভালোবাসা সত্য, তাই ভালোবাসার জন্য নিজেকে একটা সেকেন্ড চান্স দেওয়াই যায়।
2: দশমীর দিনটা পলাশের সঙ্গেই কাটিয়েছে দীপমালা। আবার কবে আসবে সেই কথা দিতে পারেনি পলাশ, হয়তো এক মাস, হয়তো দু মাস, বা হয়তো তিন মাস পর, তবে আসবে পলাশ। ওকে বারবার ফিরতেই হবে ওর দীপমালার কাছে। একাদশীর দিন পলাশ চলে যাওয়ার পরে মৈনাকের মোবাইলে একটা মেসেজ ঢুকল। মৈনাক দেখল দীপমালা লিখেছে,
1: তুই আসলে সব বুঝিস, শুধু না বোঝার ভান করে থাকিস, এরকমই থাক প্লিজ, তোর মতো বন্ধুকে আমি হারাতে চাই না। আর সেদিনের পর পলাশও তোর মতো বন্ধু না থাকলে অনেক কিছু মিস করবে, থ্যাংক ইউ।
2: মুচকি হেসে নিজেকে মনে মনে জিনিয়াস ভেবে বাহবা দিয়ে আবার গুনগুন করতে করতে থিয়েটারের পথে পা বাড়ালো মৈনাক। ছেলেটা একদম এরকমই, ভীষণ রকম আপন গোলার।

0: लव जंक्शन है, लव मीटर, लव जंक्शन है, लव मीटर।
1: এগারোটা চুয়ান্ন হয়ে গেছে, সুতরাং লাভ জাংশনের আজকে লাভ মিটারে ফাইনালি কোন দিকে পাল্লা ভারী হলো সেটা তো বলার প্রয়োজন আছেই। রোজ দেখা করা, কথা বলা সম্পর্কের ক্ষেত্রে জরুরি, ফাইনালি 35% বলছো হ্যাঁ জরুরি এবং 65% বলছো না জরুরি নয়। আর অনেক কমেন্টস রয়েছে অপরূপা, কিন্তু আমাদের কাছে সত্যি সময় নেই, তার কারণ বারোটার সময় আছে চুপ কথা। রাত বারোটায় আজকে অপরূপা তো থাকছেই তোমার সঙ্গে, তার সাথে জয়েন করবে কিন্তু অরিজিৎ। অরিজিৎ আর অপরূপার সঙ্গে ডাবল এইজ আজকে তোমার সাথে থাকবে রাত বারোটা থেকে তিনটায়। তুমি মন খুলে শেয়ার করবে তোমার মনের কথা চুপ কথায়। তবে লাভ জাংশনে এখনো যেটা বাকি আছে সেটা হলো
0: লাভ জাংশনে লাভ কোট অফ দা উইক, লাভ কোট অফ দা উইক, লাভ কোট অফ দা উইক।
2: আজকে লাভ জাংশনে লাভ কোট হচ্ছে, সবসময় ভালোবাসি না বলেও যত্ন করে খেয়াল রেখে ভালোবাসা জানান দেওয়া যায়।
0: লাভ জাংশনে লাভ কোট অফ দা উইক, লাভ কোট অফ দা উইক, লাভ কোট অফ দা উইক।
1: ভালোবাসায় থেকো, খুব ভালো থেকো। জানি মনের মধ্যে অনেক তোলপাড় চলতে থাকে, এবং সেই মানুষটা, যে মানুষটাকে তুমি তোমার জীবনের সঙ্গী হিসেবে রাখতে চাও, তার জন্য একটাই কথা বলতে ইচ্ছা করে যে তেরে বিন নহি লাগে জিয়া। ঠিক আছে, আগলে রেখো, ভালোবাসায় রেখো, পরের শুক্রবার লাভ জাংশনে তোমার দেখা যেন আবার পাওয়া যায় ঠিক রাত নটায়। আর বারোটায় চুপ কথা উইথ অরিজিৎ আর অপরূপা। আমি সৌমি, আপাতত আজকের মতো বলছি তারা, অ্যান্ড গুড নাইট।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

শুক্রবারের এই রাতটার মধ্যে না একটা অদ্ভুত রকমের, কখনো বিষণ্নতা থাকতে পারে, কখনো খুব ভালো লাগা থাকতে পারে, কখনো আলসেমি থাকতে পারে, আবার কখনো একটা ভীষণ জড়তা থাকতে পারে। অনেক কিছু বিষয় থাকে। কোনো একটা এই অন্ধকার রাতে কোনো একটা স্কাইস্ক্রাপারের ঘরে হয়তো এখন একটা চার পাঁচজন বন্ধুর ছোট্ট একটা গেট টুগেদার হচ্ছে শুক্রবারের রাত। আবার অন্য কোথাও ঠিক হয়তো তার পাশের ঘরটাতেই ওই পাশের ঘরে একটু জোরে কথা হচ্ছে কিংবা একটা গান বাজছে বলে ভোরুর একটু কুচকুচ্ছে, মনে হচ্ছে না ভালো লাগছে না, এই আওয়াজটা বন্ধ হলে ভালো হতো, আমার তো মনটা আজকে ভালো নেই। আবার কেউ হয়তো ভীষণ মন দিয়ে তার কোনো একটা প্রজেক্ট করছে। অর্থাৎ বিষয়টা এটাই দাঁড়ালো যে এক একটা মানুষ এক এক রকমভাবে তার রাতটা এই মুহূর্তে কাটাচ্ছে। কিন্তু এই শহর কলকাতায় শুক্রবারের রাত আর শনিবারের রাতে একটা বিষয় ভীষণ কনস্ট্যান্ট থাকে, সেটা হলো চুপ কথা। কারণ চুপ কথা এমন একটা প্ল্যাটফর্ম যে তোমার মতো করে তোমার কাছে পৌঁছে যায়, ঠিক তোমার ঘরে, তোমার ঘরের কোণে, কিংবা তোমার সেই বসার টেবিলটায়, যেখানে হয়তো তুমি এই মুহূর্তে তোমার ল্যাপটপের স্ক্রিনটা জাস্ট বন্ধ করেছো, ভাল লাগছে না, সকাল থেকে চলছে, একটুখানি কানে চুপ কথাকে রেখেছো। আর সেই চুপ কথায় তোমার সঙ্গে অপরূপ আর অরিজিৎ থাকবো টানা তিনটে পর্যন্ত। প্রচুর কথা বলবো, ঠিক তুমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবে আমরা সেই বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলবো, তোমার মনে আজকে যে কথাটা বলতে ইচ্ছে করছে সেই কথাটা নিয়ে আমরা কথা বলবো। আসলে জানো তো, এন্ড অফ দ্য ডে আমাদের কাছে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এই জমা কথাগুলো বলার মধ্যে মতো কোনো লোক পাই না। হয়তো তুমি যাকে ভীষণ কাছের বন্ধু ভেবে ফোন করেছো সেও বললো ভাই আজকে না একটা গেট টুগেদারে আছি, রাকি কালকে ফোন করছি, হতেই পারে। এটা কিন্তু তার দোষ সেটা নয়, সে তার একটা প্রিফিক্স কাজেই গেছে। মনটা তো তোমার খারাপ হয়েছে একটু আগে, হঠাৎ করে মনে হয়েছে কিছু ভালো লাগছে না, হঠাৎ করে মনে হয়েছে এই প্রজেক্টটা নিয়ে আর মানে এগোতে ইচ্ছে করছে না।

0: না, হঠাৎ করে মনে হয়েছে, আরে সোমবার তো আমার ডেডলাইন, কি করব বুঝতে পারছি না। হঠাৎ করে মনে হয়েছে, আরে আগামী 2 মাসের মধ্যে এই টার্গেটটা ফুলফিল না হলে আবার হয়তো আমি একটা লুপে পড়ে যাব। এই যে একটা সমস্যা এবং তার মধ্যে থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা, এটার শুনেই যোগ্যতা, কারণ যোগ্যতা ব্যালেন্স করতে জানে।
1: একদমই, এবং এই ব্যালেন্সের নামই তো জীবন। জীবনে তো প্রতিনিয়ত আমাদের ব্যালেন্স করতে হচ্ছে, একটা ভারসাম্য করে চলতেই হচ্ছে। তো সেই ভারসাম্য করাতে তোমাকে কিছুটা হেল্প আমরা করতে পারি, এইটুকু কথা দিতে পারি। নিজেদের জীবনের অভিজ্ঞতা বলো, নিজেদের চারপাশের মানুষের জীবনের অভিজ্ঞতা বলো, সবটা নিয়েই একটা প্যাকেজ প্রোগ্রাম বলা যেতে পারে চুপ কথাকে, যেখানে আমরা প্রচুর প্রচুর মন নিয়ে কথা বলি, প্রচুর মন ভালো রাখার দাবি জানাই, সবটা নিয়েই আজকের চুপ কথা একদম রাত 3টে পর্যন্ত অপরূপা আর অরিজিতের সাথে। আর সুন্দর সুন্দর গান তো থাকবেই।
0: অ্যাবসলিউটলি, এই রাতেই ঠিক রাত 12:10 যখন ঘড়িতে, তখন মনে হতেই পারে সত্যি যদি তুমি আজকে আমার সঙ্গে থাকতে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথায় অপরূপ অরিজিত তোমার সঙ্গে। আমি না প্রথম যখন আমরা কথা বললাম, আমি ভাবলাম যে সবাই বোধহয় একদম আমাদের সবটা জানে, মানে আমাদের ফোন নাম্বারটা কণ্ঠস্থ, আমি এই বিশ্বাসই মানে বললাম। আসলে চুপ কথার ফ্যামিলিতে সবাই সবটা জানে, বাট স্টিল হয়তো একটুখানি ভুলে গেছো কাজের চাপে, কিংবা নাম্বারটা নোট করা নেই, সেভ করা নেই, তাহলে বলি নাম্বারটা একদম সেভ করে নাও চুপ কথা বলে। 9903605992, সেখানে টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ সব কিছু নিয়ে আমরা থাকছি তোমার সঙ্গে। তোমার মেসেজ অলরেডি এসে গেছে, দেখি।
2: হাই চুপ কথা, আমি সায়ন চিরঞ্জীবপুর থেকে। কয়েক বছর পর গত শুক্রবার কথা হলো, তাও আমি মেসেজ করেছিলাম। কথা বলে বুঝতে পারছি যে অনেক কিছুই পরিবর্তন হয়েছে তার মধ্যে। মনে হচ্ছে যেন আমি এখন একটা অপশন হয়ে গেছি। দূরত্বটা বেড়ে গেলে যে বন্ধুত্বের রাস্তায় যে কাঁটাওয়ালা গাছ জন্মায় তা বুঝতে পারলাম। এখন হয়তো তার জীবনে অন্য কেউ এসেছে, কিন্তু আমার জীবনে তো আর কেউ আসেনি বা আসতে দিইনি। একটি মাত্র মেয়ে বন্ধু ছিল, হয়তো সেটিও হারালাম। এখন শুধু আমি মেসেজ করলে রিপ্লাই পাই, কিন্তু তার তরফ থেকে কোনো মেসেজ আসে না। এক্ষেত্রে কি আমার আর মেসেজ করা উচিত হবে? কিছু সলিউশন দাও। সাবধানে বাড়ি ফিরো, আছি রাজ মাঝরাত অবধি।
1: দেখো, যেখানে তোমার গুরুত্বটা এই মুহূর্তে কমে গেছে, হ্যাঁ, যেখানে তোমার গুরুত্বটা সেই অর্থে আর নেই বলেই তোমারও মনে হচ্ছে, আমার মনে হয় যে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে বোধহয় আর ডবল করে মেসেজ না করাটাই ভালো। কারণ কি হয় জানো তো, যে তোমাকে একদম গুরুত্ব দিচ্ছে না, দেখো অ্যাভয়েড করা না আর সময় না পাওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। একটা বুঝিয়ে দেওয়া হয় যে ভাই আমি তোমায় অ্যাভয়েড করছি, মানে মানুষ এমন হতে পারে না, আমরা কেউ এমনটা নই যে দিনের প্রতিটা মুহূর্ত আমরা ব্যস্ত থাকব, এটা হতে পারে না। আমি যদি চাই তোমাকে একটা মেসেজ করতে আমি পারি, কিন্তু কন্টিনিউয়াসলি এইটা এখন একটা নতুন উত্তর আমিও দেখেছি অনেকে দেয় যে না না, আমি আর তুই আমার মনেই আছিস, মেসেজ করা হয় না। মনে থাকলে বোধহয় কখনো মনে পড়ে একবার জিজ্ঞেস করো কি কেমন আছিস, সেটাই বোধহয় মনে থাকার উদাহরণ বা উচিত সেটা। সো দ্যাট আমার মনে হয় তোমার সেখানে আর মেসেজটা না করাই ভালো, একদম তুমি তোমার মতো থাকো। কারণ তোমার মতো থাকাটাও একটা মেসেজ দেওয়া তাকে যে বস আমি ঠিক আছি।
2: একদমই তাই, এবং সবসময় না গুরুত্বটা বুঝতে দিতে হয়। সবসময় যদি তুমি খুব কাছাকাছি থাকো, সবসময় টেক্সট করো, তাহলে বুঝবে যে তোমার গুরুত্বটা বোঝার সে খুব একটা সুযোগ পাচ্ছে না। তাই গুরুত্ব বুঝতে দিতে চাইলে একটু কখনো সখনো দূরে যেতে হয়। মনের কথা বলার মতো বন্ধু খুঁজে পাওয়া দুষ্কর। এই পৃথিবীতে পরিচিত মানুষের অভাব নেই, কিন্তু

0: এমন একজন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন, যার কাছে বিনা দ্বিধায় নিজের মনের সব কথা বলা যায়। সুখের সময় অনেকেই পাশে থাকে, কিন্তু দুঃখের নিরবতা যে মন নিয়ে মন দিয়ে শুনতে পারে সে মানুষটিই প্রকৃত বন্ধু। সব কথা তো আর সবাইকে বলা যায় না, কিছু অনুভূতি থাকে যা বিচার নয়, শুধু বোঝার মানুষ খোঁজে। এমন একজন বন্ধু যার সামনে চোখের জল লুকোতে হয় না, নিজের দুর্বলতাকে অভিনয়ের আড়ালে ঢাকতে হয় না, যে শুধু উত্তর দেয় না, মন দিয়েও শোনে। আজকের ব্যস্ত জীবনে সম্পর্কের সংখ্যা বেড়েছে, কিন্তু গভীরতা যেন অনেক কমেছে। তাই মনের দরজা খুলে দেওয়ার মতো একজন বিশ্বাসের মানুষ পাওয়া সত্যিই দুষ্কর। তবুও আশা বেঁচে থাকে, কোথাও না কোথাও এমন একজন মানুষ নিশ্চয়ই আছে যে আমাদের না বলা কথাগুলো বুঝে নেবে। কারণ জীবনে অনেক বন্ধুর প্রয়োজন হয় না, একজন সত্যিকারের বন্ধু থাকলেই মনটা অনেকটা হালকা হয়ে যায়। সৌভিক আমাদের কসবা থেকে।
1: সৌভিক, থ্যাংক ইউ সো মাচ, তোমার মেসেজগুলো বরাবরই ভীষণ ভালো পাঠাও, খুব ভালো লাগলো। আজকে না একটা বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, যে ধরো তুমি এই কাজ করছো, সমস্ত কিছু করছো, তার মধ্যে দাঁড়িয়ে একটা মানুষকে বিশ্বাস করতে, একটা মানুষকে ভরসা করতে, না এটার কোনো দরকার নেই যে তাকে প্রেমিকই হতে হবে, তাকে প্রেমিকাই হতে হবে, সে তোমার থেকে সিনিয়র হতে পারে, সে তোমার থেকে জুনিয়র হতে পারে, সে তোমার বন্ধু হতে পারে, সে তোমার কলিগ হতে পারে, সে তোমার অফিসের সিনিয়র দাদা কিংবা দিদি হতে পারে, যাকে তুমি ভরসা করতে। দেখবে এরকম একজন মানুষ কিন্তু আমরা ঠিক পেয়ে যাই আমাদের আশেপাশে, যাকে আমি ভরসা করি। কিন্তু হয়তো কখনো একটা লং টাইমের পরেও, 5-6 বছর পরেও এমন হলো, হঠাৎ করে কোনো একটা বিষয় নিয়ে একটু কথা কাটাকাটিতে হয়তো দেখলে তোমার এমন কোনো একটা বিষয়ে তুমি তার সঙ্গে হয়তো আলোচনা করেছিলে, কোনো একটা একটা দুর্বল বিষয় নিয়ে হয়তো আলোচনা করেছিলে, সেই প্রসঙ্গটা হট করে তিনি তুলে বলেন, দেখ এগুলো কিন্তু আমার সমস্ত কিছু জানা, ঠিক আছে তুই এই বিষয়ে আর বেশি কথা বলিস না। অর্থাৎ তুমি হয়তো কাউকে নিয়ে কিছু একটা বলেছিলে, সেটা তার জানা, তুমি কিন্তু তখন তার সঙ্গে শেয়ার করেছিলে মাত্র, হঠাৎ করে ওই সমস্যাটায় দাঁড়িয়ে গিয়ে তিনি ওই প্রসঙ্গটা টেনে আসা তোমার বিপক্ষে চলে গেলেন। তাই আজকে অপরূপার অরিজিৎ এটাই তোমাকে বলতে চায়, যে এরকম ভরসা বিশ্বাস ভাঙার লোক তোমার জীবনে কি পেয়েছ? মানে না পাওয়াটাই অস্বাভাবিক, যদি পেয়ে থাকো সেটা কতটা মানে আঘাত করেছিল এবং সেই জায়গা থেকে কিভাবে বেরিয়ে এসেছিলে, সেই বিষয়টাও আজকে জানতে চাই। কারণ প্রতিনিয়ত আমরা কোথাও না কোথাও ঠোক্কর খাই, এই যে কথায় কথায় আমরা বলি আমরা ভীষণ স্ট্রেসে আসি, কথায় কথায় আমরা বলি আজকে ভালো লাগছে না, আজকে মনটা খারাপ, এই কারণগুলো কেন? তার কিন্তু একটা সবচেয়ে বড় কারণ যে আশেপাশের সত্যি ভরসা করার মানুষগুলোর উধাও হয়ে যাওয়া। তো সেই জায়গা থেকে আজকে একটুখানি সেই ভরসার মানুষের কথা হোক, কিংবা এমন মানুষের কথা হোক যে মানুষটাকে বা যে মানুষটা তোমার সঙ্গে একটা লং টাইম ধরে হাত ধরে আছে, যাকে তুমি মনের সমস্ত কথা বলতে পারো, না সে তোমার প্রেমিকা নয়, না সে তোমার প্রেমিক নয়, এমন একজন মানুষ রয়েছেন যাকে কিছু কথা বলতে গিয়ে তার সঙ্গে কোনো এজ ম্যাটার করে না, মনে হয় না যে আচ্ছা সে তোমার থেকে বড় কিংবা ছোট, মনে হয় যে ওকে বললে আমার ভালো লাগবে, কিংবা ও আমাকে একটা সলিউশন দিতে পারে।
0: ঠিক ঠিক ঠিক,
1: জাস্ট লাইক চুপ কথা,
0: একদমই তাই। এবং মজার ব্যাপার হচ্ছে অরিজিৎ, যে এইরকম যদি একটা জীবনে মানুষ পেয়ে যাই, হয়তো সেই মানুষের সাথে সম্পর্কটা অনেকে মিসগাইড করবে, অনেকে অনেক রকমের সম্পর্কের নাম জোড়ার চেষ্টা করবে, সেটার মধ্যে বৈধ অবৈধের আখ্যা খোঁজার চেষ্টা করবে, ব্যাখ্যা খোঁজার চেষ্টা করবে, ব্যাকরণ মেলানোর চেষ্টা করবে। কিন্তু যে কোনো মানুষের জীবনে যদি একজন মানুষ, সেটা স্ত্রী পুরুষ নির্বিশেষে, এবং যদি সেটা কোনো জেন্ডার নিউট্রালও কোনো মানুষ হয়ে থাকেন, সেই রকম কোনো একজন মানুষ যদি কারোর জীবনে আসে না, যাকে সবটা বলা যায়, হালকা হওয়া যায়, জাজ করার নেই, ভুলভাল কিছু ভাবনার জায়গা নেই, শুধু সত্যিকারের পথ দেখাবে যে হ্যাঁ এটা ভুল হয়েছে, এবার উঠে দাঁড়াও, এবার আবার নতুনভাবে ভাবো, সেটা না অনেক বড় ব্যাপার। তাই যদি রক্ত মাংসের মানুষ নাও পাই, চুপ কথার মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছি। বিশ্বাস করো, আমরা চুপ কথা হট সিটে বসে হোস্ট করি ঠিকই, কিন্তু এই চুপ কথায় আমাদের যে কত প্রশ্নের উত্তর মিলে যায় সেটার কোনো হদিশ রাখা বড্ড কঠিন। আজকে চুপ কথা 9903653992 তোমার মেসেজ আসতে থাকুক। আজকে চুপ কথায় অপরূপা অরিজিৎ আমরা দুজন আছি, আর থাকবো রাত 3টে পর্যন্ত, মানে একটা লম্বা সময় যেখানে শুধু মনের কথা হবে, যেখানে শুধু ভালো থাকার ভালো রাখার কথা হবে, ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করার কথা হবে।
1: অ্যাবসলিউটলি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোথাও একটু ভালো থাকতে ইচ্ছে করছে ভীষণ রকম, জানলাটা খুলে দিয়ে একটুখানি বাইরের আকাশটা দেখো তো।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইন

0: 107 FM Rainbow তে চুপ কথা, চুপ কথায় অপরূপ অরুজিৎ তোমার সঙ্গে। স্টুডিও ক্লক রাত 12টা বেজে জাস্ট 30 মিনিট, হাফ অ্যান আওয়ার কমপ্লিট। কোথা দিয়ে আধ ঘন্টা কিচ্ছু জানি না, শুধু জানি যে তোমার সঙ্গে আড্ডা দিতে আমরা আরও আড়াই ঘন্টা থাকবো। আর সেই নাম্বারটা হলো 9903655992, যেখানে কেউ কেউ ঘুমানোর তোড়জোড় করছে, সেখানে একটা বড় সংখ্যার মানুষ, শুধুমাত্র শহর কলকাতাই বা বলি কেন, আমাদের বিভিন্ন রাজ্য এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও, সেখান থেকেও তো মেসেজ আসে, তারাও জেগে থাকে বা তাদের যে এখন কাজের সময়, সব কিছুর মধ্যে থেকেই 9903655992 কন্টিনিউয়াসলি প্লেইং করছে। কথা হচ্ছিল ভরসা করার মানুষগুলোর উধাও হওয়া নিয়ে। যদি সেই মানুষটা উধাও হয়ে যায়, কিংবা এমন একটা মানুষ যার ডিকশনারিতেই উধাও হওয়া শব্দটাই নেই, সবটা আজ তোমার থেকে আমরা শুনতে চাইছি।
1: জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমি যুদ্ধ করে যাচ্ছি, সময়ের সাথে কখনো, কখনো কাছের কিছু মানুষের সাথে, কখনো আবার নিজের সাথে। এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেন কেউ নেই আমার। এখন মনে হচ্ছে জীবনের সবথেকে কঠিন সময় পার করছি, তবে জীবন নিয়ে কোনো আফসোস নেই। আমিও দেখতে চাই আমার ধৈর্য কতটুকু, কতটুকু আমি মানিয়ে নিতে পারি। আর ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার জীবনের প্রত্যেকটা পথে এক একটা করে উচিত শিক্ষা আমাকে দিয়েছে। মিষ্টিমে গড়িয়া থেকে।
0: রাইট, অ্যাবসলিউটলি মিষ্টিমে, মানে এই শিক্ষাটা না ভীষণ ইম্পর্টেন্ট হয়। হয়তো একটা সময় আমরা ভাবি এ বাবা এটা আমার সঙ্গে করতে পারলো, তারপর হয়তো মাসখানেক, মাস দেড়েক, মাস দুয়েক পরে গিয়ে মনে হয় যে ভাগ্যিস এমনটা করলো, তাই একটা লেসন পেলাম। আসলে না, খুব সত্যি কথা বলছি, এই লাইফে যেগুলো আমাদের, ধরো কিছু জিনিস না হয়, কিছু জিনিস হ্যাঁ হয়, যেটাই হ্যাঁ হোক কিংবা না হোক, প্রত্যেকটা আমাদের কাছে কিন্তু একটা লেসন নিয়ে আসে। আর সেই লেসনটাকে আমাদের না গ্র্যাপ করার ক্ষমতাটা খুব থাকা দরকার। অনেকে এই লেসনটা নিতে পারে না, তারা ভীষণ রকম হতাশ হয়ে পড়ে, তারা হাল ছেড়ে দেয়। কিন্তু যদি তুমি একবারই হাল ছেড়ে দাও, তাহলে না ওই একটা অদ্ভুত শব্দ, যে শব্দটা এখন অধিকাংশ মানুষের সঙ্গে আমাদের অ্যাটাচড হয়ে গেছে, ডিপ্রেশন, সেই শব্দটা তোমার মাথার উপরে উঠে কিন্তু নাচানাচি করবে। আর তুমি একমাত্র পারো ওই শব্দটাকে একদম মাথা থেকে নামিয়ে পায়ের তলায় ফেলে দিতে। সো দ্যাট, দেখো আমরা আসি সপ্তাহে দুটো দিন তোমার কাছে, জানতে চাই এই গোটা সপ্তাহের তোমার কি অ্যাক্টিভিটিস, তোমার কি মনে হয়েছে, তোমার কতটা মন ভালো ছিল, একটুখানি হলেও কতটা মন খারাপ হয়েছে, কোথায় কোনো গণ্ডগোল হয়েছে কিনা, সবটা জানতে চাই। আর আজ তো তাই অপরূপার হয়েছে তোমার কাছ থেকে এটাই জানতে চাইছে যে ভরসা করার মানুষগুলো কখন উধাও হয়েছিল।
1: ভরসা করার মানুষের উধাও হয়ে যাওয়ার গল্প বড় জটিল, বড় কঠিন। সত্যি ভরসা করার মানুষটা দুম করে উধাও হয়ে গেলে বড্ড একা লাগে, মনে হয় যে এতগুলো জীবনের, এত জীবনের এতগুলো সময়ের যে গুরুত্ব দিলাম, যে মানুষটাকে ঘিরে সবটা সাজালাম, সেই মানুষটা দুম করে উধাও হয়ে গিয়ে আমাকে কি শূন্যে নামিয়ে আনলো। কিন্তু আমার মনে হয় জীবন তার অঙ্ক ঠিক কষে নেয়, ওই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় শূন্যে চলে এলাম, কিন্তু জীবন আবার একদিন ঠিক বুঝিয়ে দেয় যে সেদিন তুমি 100 ছিলে, আজ তুমি 1000 আছো।
0: ট্রু, অ্যাবসলিউটলি ট্রু।
1: হাই ডিয়ার চুপ কথা, আমি আকাশ বেহালা থেকে, অরিজিৎ দা অপূর্বাদী, তোমরা কেমন আছো? আমরা কেমন আছি অরিজিৎ?
0: আমরা অলওয়েজ বিন্দাস।
1: ইয়েস, জানো তো চুপ কথা, আমার জীবনে এই এমন একটা সময় দাঁড়িয়ে একটা এমন মানুষকে চাইছি যে আমাকে খুব ভালোবাসবে, আগলে রাখবে। আমার বাবু না ফেরার, আমার বাবু না ফেরার দেশে চলে গেছে জুনের 15 তারিখ। এখন আমার মনি আর আমি খুব একা হয়ে পড়েছি, তাই এমন একটি মানুষকে জীবনে খুব দরকার যে আমার পাশে, আমার মনির পাশে থাকবে, সাহস দেবে আমাদের, আমাদের পাশে এসে দাঁড়াবে, আমাকে আর তার আশ্রয়ে শত কষ্টের হাত থেকে বাঁচাবে, তার ছোঁয়ায় আমার জীবনটা সুন্দর হয়ে সবুজ হয়ে উঠবে। কিন্তু পাচ্ছি না, আমি একজন সত্যি খুব অভাগা নিজের শখের মানুষটিকে ধরে রাখতে পারিনি। আমার বাবু আমার জীবনের সুপারম্যান, না ফেরার দেশে চলে গেছে। একটা সময় ছিল, সালটা 2024, তখন আমি আমার পুকি, আমি আমার বাবু, মনি, চারজনের সুন্দর একটা সংসার থাকবে, কিন্তু হলো না। হঠাৎ একটা অজানা ঝড়ে সব শেষ হয়ে গেল। আমি কাজও হারালাম, প্রাইভেট সেক্টরে কাজ করতাম সেটাও হারালাম, একদম ভালো নেই। সারাক্ষণ কষ্ট আর হতাশা গ্রাস করছে আমাকে, ভালো নেই। যাই হোক, তোমরা কিছু খেয়ে নিও, নিজেদের যত্ন নিও।
0: আকাশ, দুটো কথা বল।

ছোট্ট করে, একটা হচ্ছে যে তুমি যে যে ঘটনাগুলো বলেছো, এই ঘটনা শুধু কিন্তু তোমার সঙ্গেই ঘটে বা ঘটেছে এমনটা নয়, এটা সকলের সঙ্গে ঘটে। প্রথমত আমি তোমাকে সমবেদনার যে জায়গাটা সেটা তো অবশ্যই থাকছে, আমরা অবশ্যই আছি তোমার সঙ্গে, যতটা থাকা যায় এতটা দূর থেকে ততটাই আছি। দ্বিতীয় কথা হচ্ছে না, এই সিচুয়েশনে তুমি কিন্তু একা নও,

0: শুনতে প্রচণ্ড খারাপ লাগলো। আমাদের বাড়ির কাছের মানুষ যখন চলে যান তার চেয়ে কষ্টের তো আর কিছু হয় না, কিন্তু বিষয়টা কিন্তু নর্মাল। তুমি যদি ওভারঅল পৃথিবীর দিকে তাকিয়ে দেখো বিষয়টা নর্মাল। আর তাই একটা কথা তোমাকে জাস্ট বলতে চাই, সেটা হচ্ছে যে এই জায়গাটা থেকে সময় তোমাকে হিল করে দেবে। তোমার এবার আসি চাকরির কথায়। চাকরি তোমার একটা গেছে, 100টা আসবে, সেটার পেছনে তোমার যেদিকে যে ফিল্ড তোমার আর কি, সেই ফিল্ডে তোমার ক্রমাগত এক্সেলেন্সটা বাড়াও, অবভিয়াসলি তোমার কাছে চাকরি আসবেই। এমনটা নয় যে একটা গেছে মানে আর কোনোদিন চাকরি আসবে না। আর হচ্ছে থার্ড পয়েন্ট, তোমার কাছের মানুষ সেই প্রেমিকা সেও কোনো না কোনো কারণে দূরে সরে গেছে, কিন্তু এই মুহূর্তে তুমি এমন একজনকে চাইছো যে এসে সমস্ত কিছুটা ঠিক করে দেবে, এমনটা তুমি ভাবছো। ভাবনাটা অমূলক নয়, ভাবনাটা আসে আমাদের যে কারণ না, তুমি এই মুহূর্তে তার মধ্যে একটা সুপার পাওয়ার খুঁজছো যে সেই মানুষটা এলে হয়তো সব কিছু বদলে যাবে, এমনটা একটা ভাবছো। প্রথমত হচ্ছে সেটা হয় না, আমরা কেউ সুপার পাওয়ারের অংশীদার নই। তবে হ্যাঁ, বাড়িতে একজন যদি সত্যিই সুন্দর মানুষের আগমন ঘটে তাহলে আমরা খারাপ সময় কাটিয়ে উঠি, ইটস আ রিয়েল ফ্যাক্ট, এটা ঠিক আছে। এবার একটা জিনিস আমাকে বলো তো, এই যে তুমি এমন একজন মানুষকে চাইছো যাকে তুমি তোমার সঙ্গে থাকার চেয়ে প্রায়োরিটি বেশি দিচ্ছ, গোটা ফ্যামিলিকে ও এসে ঠিক করে দেবে এরকম একটা ভাবনায়, অর্থাৎ তোমার যেখানে ল্যাকুনা সেই জায়গাটা একজন এসে পুরোটা ফুলফিল করে দেবে, এইটা অন্য একজন মানুষ হতেই পারে, সেই ল্যাকুনাটা ফুলফিল করতে সে প্রস্তুত নয়, সে প্রস্তুত নয় তোমার গোটা ফ্যামিলিকে একদম টেনে তুলতে, সে প্রস্তুত নয় তোমার ফ্যামিলিতে তার গোটা লাইফটাকে ছেড়ে দিয়ে তোমার ফ্যামিলিতে সে 24 আওয়ার্স ডিভোট করতে, সে প্রস্তুত নয়। এটাও কিন্তু তোমাকে মেনে নিতে হবে, যদি সে প্রস্তুত থাকে তাহলে তো এর চেয়ে ভালো কিছু নয়। কিন্তু তুমি এমন কোনো মানুষকে হয়তো পেলে যে তোমার সঙ্গে সময়টা কাটাতে চায়, যে তোমাকে ভালোবাসছে, তোমার ফ্যামিলির প্রতি দায়িত্ব যেটুকু থাকে সেটুকু করছে, কিন্তু ওই 24 আওয়ার্স তোমার ফ্যামিলির জন্য দিয়ে দেওয়া সে তার সমস্ত কিছু ভুলে, সেটা কিন্তু নাও হতে পারে আকাশ। তাই এই বিষয়টা একটু মাথায় রেখে করো, তাহলে না কাছের মানুষ পেতে সুবিধা হবে, না হলে আবার একজন এসে না চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, কারণ তুমি তার মধ্যে কিন্তু একটা সুপার পাওয়ার খুঁজছো। আর যদি তোমার পছন্দ মতো তোমার চাহিদা মতো এমন কাউকে পাও তাহলে এর চেয়ে ভালো তো কিছু হয় না।
1: এবং এই যে তুমি মানুষ, একজন ভালোবাসার মানুষ খুঁজছো, তার মধ্যে যে তুমি একটা সুপার পাওয়ার চাইছো না, অ্যাট এ টাইম সে সব পারবে, সেও তো মানুষ, সে কোনোদিন একটা হাঁপিয়ে উঠবে। আর এই যে এক্সপেকটেশনটা তোমার যে একজন মানুষ এসে সবটা গুছিয়ে দেবে, যেটা অরিজিৎ বলল, এই এক্সপেকটেশনের ফলে কী হবে বলো তো, যেদিন সেই মানুষটা হার মানবে, যেদিন সেই মানুষটা বলবে না আজ আমার ভালো লাগছে না, না আমি পারছি না আজকের দিনটা, সেদিন তোমার মনে হবে ও বাবা আমি আবার ভুল মানুষ চয়ন করলাম, আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা তো হচ্ছে না, তার মানে আমি আবার ভুল করলাম। বিষয়টা কিন্তু তা নয়, বিষয়টা একটা মানুষের মধ্যে ভালো মন্দ সব যেমন থাকে, একটা মানুষের মধ্যে সব সময় এক কাজ করার ইচ্ছে অনিচ্ছে দুই থাকে। কাল হঠাৎ করে অরিজিতের সাথে আমার শো থাকলে আমি অরিজিৎকে ফোন করে বলতে পারি যে শোনো না আজ না আমি আসছি না, হতেই পারে, তার মানে কি আমি কাজটাকে ফাঁকি দিতে চাইছি নাকি আমার কাজটা করতে ভালো লাগছে না, তার মানে এটা যে সেই মুহূর্তে সেই দিন আমার ভালো লাগছে না। তাহলে কি অরিজিৎ ভাববে ও আচ্ছা এই তো অপরূপা তো ফালতু, অপরূপা তো কাজ করলো না, তা তো নয়, কারণ অরিজিৎ তো বুঝবে যে হ্যাঁ একটা দিন হতেই পারে। সেই জন্য এক্সপেকটেশন যত কম থাকবে তত আমরা আঘাত কম পাবো, এটা তোমার জন্য ভীষণ হেল্প করবে আকাশ, কারণ প্রত্যেকবার ভুল মানুষ চয়ন করছো এটা তুমি ধরে নিচ্ছ, এটা এমন হতেই পারে যে তুমি তাদের কাছ থেকে যেটা এক্সপেক্ট করছো সেটা না পেলেই তোমার মন জানান দিচ্ছে যে আরে এ তো ভুল হয়ে গেল আবার, তা নাই হতে পারে। মানুষ ভালো মন্দ আনন্দ দুঃখ কান্নাকাটি হাসি ঠাট্টা সব নিয়ে একটা আস্ত মানুষ, তো তো কোনো একদিন তারও ইচ্ছে নাই হতে পারে। তাই এই যে সবটা সামলে রাখবে, একদম সাজানো বাগান তৈরি করে দেবে তোমার পরিবারের জন্য, একটা অন্য মানুষ এসে অন্য জায়গা থেকে তার নিজের পরিবার তার নিজের সমস্ত কিছু ভবিষ্যৎ নিজের কাজ নিজের ক্যারিয়ার সব কিছু ছেড়ে যে একটা সুন্দর বাগান তোমাকে সাজিয়ে দেবে, এই এক্সপেকটেশনটা কমিয়ে দাও। হতেই পারে সে দেবে, কারণ আমরা এখন প্রত্যেকের, এখন ছেলে মেয়ে নির্বিশেষে আমরা প্রত্যেকে সংসারই ভীষণভাবে, আজকে যে ছেলেটি অফিস করে বাড়ি এসে বাসন মেজে বউকে হেল্প করছে, আবার যে মেয়েটি সকালবেলা বাজার করে

0: যে কাজটা ধরে নিয়েছিল যে একটা বরের করার কথা, সে সকালবেলা বাজার করে বাজার বাড়িতে রেখে অফিস যাচ্ছে। তো এখন না সবটা ভীষণ নিউট্রাল হয়ে গেছে, এখন সবাই সব কাজ করে, সবাই সবটা করে, তো সেখানে এক্সপেকটেশন কমালে আমরা অনেক বেশি ভালো থাকবো। 9903659992 তে আরেকটা মেসেজ পড়ে নি,
1: মানে আরো 100টা মেসেজের মধ্যে একটা পড়ছি, মানে এরকম বলো না।
0: না আমার না একটু ভয় করছে এত বড় মেসেজটা পড়তে, আমি একটু পরে আসি এত বড় মেসেজে। হ্যাঁ, আসলে চুপ কথার না এসেন্সটাই এটা যে সবাই কম বেশি অনেক কিছু বলো, অনেক কিছু বলতে চাও,
1: কথা বলে, এটা আমরা সত্যি আমরা পড়তেও চাই, জানো তো, আমরা পড়তে চাই এবং আমরা বিশ্বাস করি একটা অনেস্ট মেসেজ তোমার যে এই মুহূর্তের সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকে যে তুমি তুলে ধরছো সেটা আমাদের পড়াটা উচিত, কিন্তু আমরা অবশ্যই আসবো তোমার মেসেজে।
0: একটা অন্য মেসেজে বাবাই লিখছে বেলিয়াঘাটা থেকে, স্বার্থপর হওয়া আর নিজের মূল্য বোঝা এক জিনিস নয়, কারেক্ট, স্বার্থপর হওয়া এবং নিজের মূল্য বোঝা এক জিনিস নয়, অন্যের জন্য সবসময় নিজেকে হারিয়ে ফেলাও বুদ্ধিমানের কাজ নয়, জীবনে কখনো কখনো নিজের শান্তির জন্য না বলতে শেখাটাও প্রয়োজন। ফাটাফাটি লিখেছো বাবাই, এটা আমি অরিজিৎ দুজন মিলে অ্যাপ্রিশিয়েট করছি,
1: কিন্তু আমরা বিশ্বাস করো আমাদের মানে অ্যাটলিস্ট আমরা দুজনে যেহেতু মোটামুটি একই ফিল্ডে রয়েছি, আমরা খুব কম না বলতে পারি এবং তার জন্য না আমরা ভীষণ ভুক্তভোগী হই, লোকে যা পারে তাই করিয়ে নেয়, বিশ্বাস করো।
0: এটা দারুণ,
1: তোমার থেকে না বলাটা শিখতে হবে এবার সিরিয়াসলি,
0: যদি এটা অ্যাচিভ করে নিতে পারি জীবনে তাহলে অনেক কিছু হাসিল করে নেব, কিন্তু হচ্ছে না, হচ্ছে না, হবে তবে একদিন তো নিশ্চয়ই হবে। আমরা একটা,
1: চলো আমরা একটা সাউন্ড ব্রেকে যাই, এবং এই যে না বলাটা না, এই যে না বলাটা এটাও কিন্তু একটা আর্ট, এবং আমরা কেন না বলতে পারি না জানো, ধরো অনেকে না বলতে পারে না, তার মধ্যে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে যে সে সাফারার হয়, তার খারাপ হলো, আর একটা কিন্তু হয় সেটা হচ্ছে যে সে না একটা অদ্ভুত পজিটিভিটির মধ্যে থাকে, যে আমার বলার দরকার নেই না, ঠিক আছে কি হবে, ধর তুই আমাকে মানে আমি আমি কথার কথা বলছি যে ধরো আমরা কাকে না বলবো, একটা সিচুয়েশনকে না বলবো, একটা মানুষকে না বলবো, একটা সিচুয়েশনকে কেন না বলবো, যে ধরো কালকে আমার শনিবার, কালকে হতে পারে যে অপরূপার একটা কফি ডেট আছে, রাইট, সকালবেলা প্রচণ্ড বৃষ্টি পড়লো, দুপুরবেলা বৃষ্টিটা থেমে গেল, যে না বলে মানে হতে পারে অপরূপা দুটো কাজ করতে পারে, একটা তার বন্ধুকে বলতে পারে ভাই আজকে আর বেরোবো না, বৃষ্টি পড়েছে, ছেড়ে দে, জল ফল জমে গেছে, জানা জল জমেছে তার চেয়ে বেশি বলে দিল, জল জমেছে, বেরোতে পারছি না, আরে হয়ে গেল না, সরে গেল ব্যাপারটা। আর একটা হতে পারে অপরূপা দিল না জল ফল কিছু নেই, আর যদি জল থাকেও একটুখানি, যাই আজও কফি রেটটা করে আসে, কতদিন দেখা হয়নি বন্ধুদের সঙ্গে, এই যে ওইখানে না না বলাটা, মানে না না বলাটা সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হয়ে যায়, আসলে অনেক ছোট্ট ছোট্ট আশা না আমাদেরকে বাঁচিয়ে রাখে, খুব পজিটিভ একটা যে ভাইব নেয়। এই গানটা আমাদের ছোটোবেলায় মানে আমার ছোটোবেলায় শোনা, অপরূপার বড়বেলায় শোনা, ঠিক আছে,
0: কি বলছো তুমি, এটা
1: মানে অপরূপা অনেক পরে শুনেছে,
0: না
1: ঘটনা হচ্ছে যে এই গানটা একটা অদ্ভুত রকমের, সেই সময় আমাদের ভাইব বলে শব্দটা ছিল না, সিরিয়াসলি ভাইব শব্দটা তখনও আমাদের নাইনটিজের, লেট নাইনটিজ ওই সময় গিয়ে যখন আমরা গানগুলো শুনছি আর কি ঠিকঠাক করে, তখন অতটা ভাইব শব্দটা ছিল না, কিন্তু এই গানটা
0: আমাদের কত শব্দ নতুন জানা হচ্ছে, চেনা হচ্ছে বলো,
1: 100%
0: বেঞ্চিং ঘোস্টিংটা তো ছেড়েই দাও, ওটা তো না হয় একদম হালে, মানে আমরা সেই সময় যে সময় আমরা বড় হয়েছি সেই সময় কিন্তু মেন্টাল হেলথ এই কথাটাও জানতাম না,
1: গুরুত্বই দিত না,
0: মেন্টাল হেলথ আর কি, মানে বাবা
1: বাড়ি থেকে ওইটা একটা হেলথের ওষুধ ছিল,
0: সেটাই বলছি, মানে কি পরিমাণ আমরা মার খেয়েছি, যেমন স্যারের কাছে তেমন বাবা মায়ের কাছে তেমন ম্যাডামের কাছে, কোনদিন
1: স্যারকে বা বাড়িতে বলার সাহস পেয়েছিলে যে মন খারাপ আজকে, মেরে লাট করে দিত, পড়াটা হয়নি বলে মন খারাপ এইটা বলতো, এখন কিন্তু আমরা সিরিয়াসলি মেন্টাল হেলথ নিয়ে অনেক বেশি আমরা কনসার্ন, এবং এখন ধরো স্যারেরা বলো ম্যাডামেরা বলো কিংবা বিভিন্ন জায়গায় এবং অফিসেও অনেক ক্ষেত্রে কিন্তু এইরকম একটা বড় অফিসগুলো অর্গানাইজেশনসগুলোতে এরকম একটা হেল্প ডেস্কও রাখা হয় মেন্টাল ওয়েলনেসের, তো গুরুত্ব দিচ্ছি কারণ কমপ্লিকেশনস বাড়ছে, আমরা ক্রমাগত আরো জটিল হচ্ছি,
0: ঠিক, এবং পরিস্থিতিটাই এমন, এবং তুমি জানো এই যে তুমি বললে বড় অফিসের কথা, যে কর্পোরেট বা যে কোনো সরকারি জায়গাতেও কোনো কর্মচারী যদি টানা ছুটি না নেন সেক্ষেত্রে তাকে ডেকে পাঠানো হয়, কারণ ধরে নেওয়া হয় যে এই ভদ্রলোক বা ভদ্রমহিলাটি টানা ছুটি নিচ্ছেন না, 3 মাস 4 মাস 6 মাস হয়ে গেছেন রোজ অফিসে আসছেন, তার মানে ওনার মেন্টাল হেলথ যে কোনো সময় বিগড়ে যাবে, ওনাকে ঘুরতে পাঠাতে হবে,
1: অ্যাবসলিউটলি,
0: তো এখন পরিস্থিতিটাই এমন হয়েছে, আমরা না একটুখানি, দেখো আমাদের বাবা কাকারা যখন বড় হয়েছেন তারা আরেকটু নির্ভেজাল খাবার দাবার খেয়ে বড় হয়েছেন, আমরা তার থেকে একটু সেমি নির্ভেজাল খাবার দাবার খেয়ে বড় হয়েছি, এবং তখন চারপাশটা এতটাও না অন্ধকার ছিল, তখনও অন্ধকার ছিল, তবে এতটা না, এতটা অন্ধকার গ্রাস করতে পারতো না। এখন আমরা বড় হওয়ার সাথে সাথে বুঝছি যে চারপাশের অবস্থাটাও এমন যে আমাদের সবাইকে না খুব ছোট ছোট বিষয়ে নজর রাখতেই হচ্ছে, নজর দিতেই হচ্ছে।
1: ট্রু, আর মনের মধ্যে ওই আশাটা রেখো, তাহলেই এই ভাইবসটা অলওয়েজ থাকবে। দেখো এই ভাইবসটা অন্যরকম, গানটা অদ্ভুত ব্যাপার রয়েছে,
0: আমি এক্সাইটেড শোনার জন্য। ও আচ্ছা, বুঝে গেছি, দারুণ গান।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: সৌর্য আমাদেরকে গড়িয়া থেকে টেক্সট করেছে। সৌর্য লিখছে যে ও ক্লাস 8-এ পড়ে, কারোর জন্মদিন ছিল, হ্যাপি বেলেটেড বার্থডে, খুব এনজয় করলাম, অনেক অ্যানিমালসদের খাবার খাইয়েছি, তার সাথে অনেক বেগার্সদেরও খাইয়েছি। আচ্ছা, খুব খুশি হয়েছি কাল আমি, ওনারাও আমাকে অনেক আশীর্বাদ দিয়েছে, আজ অনেক অ্যাকোয়ারিয়ামের মাছও কিনেছি আজ, খুব ভালো কাটলো আমার এইবারের জন্মদিন। খুব ভালো থেকো তোমরা, আছে 3টে পর্যন্ত। আচ্ছা সূর্য, দুটো কথা বলার, একটা হচ্ছে যে তুমি যা যা কাজ করেছো কালকে, এগুলো ভীষণ কমেন্ডেবল কাজ করেছো, খুব ভালো কাজ করেছো, কিন্তু একটা শব্দে আমার আপত্তি, বুঝলে, ওই বেগার এইভাবে তাদেরকে চিহ্নিত করো না প্লিজ। হ্যাঁ, এটুকু এইভাবে লিখতে পারতে যে, বা এইভাবে লিখো পরে, বা এইভাবে বলো পরে, যে যারা হয়তো দুবেলা ঠিক মতো করে খেতে পারেন না, তাদেরকে আমি একটুখানি তাদের পাশে দাঁড়িয়েছি, ঠিক আছে, এইভাবে বলবে, রাইট? ওকে, খুব ভালো থেকো। হাই চুপ কথা, অরিজিৎ দা, অপরূপাদি, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমাদের হোস্টেলে মোবাইল রাখতে দেয় না, তবু আমরা চারজন ছাদে বসে চুপ কথা শুনছি। আমি, মাসুম, মুসাব আর রাজ, এবং রাজের গার্লফ্রেন্ড, আমাদের চুপ কথা শুনতে খুব ভালো লাগে। চুপ কথা যুগ যুগ যে পূর্ব বর্ধমান থেকে শুনছি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের চারজনকে, এবং আমার এত ভালো লাগছে যে তোমরা এইভাবে রাত জাগছো আমাদের জন্য ছাদে বসে, হস্টেলের ছাদে গিয়ে, শুধুমাত্র চুপ কথার জন্য। বিশ্বাস করো, প্রত্যেকটা কাজ করার পরই না, সবাই তো অর্থের জন্যই মেনলি কাজটা করা হয়, তো অর্থ পাওয়া যায়, কিন্তু ঘটনা হচ্ছে এই যে তোমাদের এই ভালোবাসাটা, এই ভালোবাসাটা আমাদের রাত জাগতে অক্সিজেন দেয়, এই ভালোবাসাটা নিয়ে আমরা কালকের একটা গোটা দিন শুরু করতে পারি, এই ভালোবাসাটা আমরা আমাদের বন্ধুদের আড্ডায় বলতে পারি যে আমাদেরকে শুনবার জন্য কিছু মানুষ রাত জাগে, সিস্টেমের বাইরে গিয়ে আমাদেরকে তারা শুনতে চায়। আজকে থ্যাংক ইউ, মানে সিরিয়াসলি আমার ভীষণ ভালো লাগলো। দাদা দিদি, তোমরা কেমন আছো? আমি অনেকদিন পর চুপ কথা শুনছি, যেন আমাকে বোঝার কেউ নেই, আমার মা বাবা না, শুধু আমার একটাই দোষ, আমি একজন টার্নার রোগী, আমাকে মা বাবা আমাকে মানুষ বলে ভাবে না, কোনো জিনিসের জন্য আমাকে অনেক কথা শুনতে হয়, আমার মা দিদিকে বেশি গুরুত্ব দেয়, আমার খুব খারাপ লাগে। ওকে, তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আসলে জানো তো, অনেক ক্ষেত্রে না এই রকম একটা সিচুয়েশন থেকে বেরিয়ে আসবার জন্য প্রথম শক্তিটা তোমার মধ্যে নিজেকে অর্জন করতে হবে। এই সবাইকে, তার মধ্যে যদি বাবা মা থাকেন তারাও, তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, কারণ তুমি বুঝতে পারছো সিচুয়েশনটা তোমার হাতে নেই, এটা বলে কিছু করা যাবে না, কারণ এটা বলার বিষয় নয়, এটা যদি ঠিক হতো তারা নিজেরাই ঠিক করতেন, তো তারা যখন করছেন না বিষয়টা, তখন তাদের এটা না একটা মেন্টাল ব্লকেজ, আর মেন্টাল ব্লকেজ চাইলেই কিন্তু ঠিক করে দেওয়া যায় না, মানে মনে হয় যা কথা বললেই ঠিক হয়ে গেল, কিন্তু মেন্টাল ব্লকেজ চাইলেই ঠিক হয় না। সো দ্যাট নিজে এমন একটা শক্তি অর্জন করো, যে শক্তিটা নিজেকে মনে করো যে তুমি সবটা পারবে, তুমি তোমার পড়াশোনার দিকে ফোকাস করো, তুমি তোমার কাজের প্রতি ফোকাস করো, এবং নিজের একটা জগৎ তৈরি করো, যে জগতে কাউকে ঢুকতে দিও না, কাউকে না, দেখো তুমি পারবে। জাস্ট নিজের এইটা ভেবো না যে দিদিকে আমার থেকে বেশি ভালোবাসে, এটা ভেবো না, ভাবো যে আমি নিজেকে নিজে সবচেয়ে বেশি ভালোবাসি, এবং আমাকে সামনের দিকে হতে হবে, দেখো তোমার বিষয়টা অনেকটা ঠিকঠাক হয়ে যাবে বলে আমার মনে হয়। আমি শুভ টালিগঞ্জ থেকে বলছি, হ্যালো দাদা অ্যান্ড দিদি, ভালো থেকো। আমার লাইফে সত্যিকারের একটা ভালোবাসার মানুষ পাওয়ার জন্য ওয়েট করছি, কবে পাবো সেটা আমার জানা নেই, আজকের দিনে ভালো লাইফ পার্টনার পাওয়া খুব কষ্ট, তাও আসলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের যেটা আমরা ভাবি, যে মতো করে একজন মানুষকে আমরা ভাবি যে সেই মতো করে একজন মানুষ আমার হবে, সে যখন হয় না তখন আমরা ভাবি যে হয়তো সে ভালো লাইফ পার্টনার হলো না, বাট এমন কেউ তো রয়েছেন যে তোমার জন্য কোথাও না কোথাও ওয়েট করছে। আচ্ছা, তোমার জন্য, তোমাদের জন্য

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: বাবাই আমাদেরকে অপরূপ মেসেজ করেছে, বড় সরো মেসেজ লিখেছে, প্লিজ পড়ো কিন্তু। হ্যাঁ
1: আচ্ছা
0: পড়ছি, অনেক আশা নিয়ে মেসেজটা করলাম। আমরা কি করে নিরাশ করতে পারি বলো তোমাকে? এই মাঝ রাত্রিরে এতগুলো কথা যে লিখলে ভরসা করে, আমাদেরও তো পড়াটা উচিত। তুমি লিখলে যে মানুষের সবচেয়ে বড় পরিচয় তার চেহারা, টাকা পয়সা বা পদ নয়, তার বিবেক। বিবেক থাকলে মানুষ ভুল করার পর নিজেকে প্রশ্ন করে, আমি যা করলাম সেটা কি সত্যি ঠিক ছিল? আজকাল আমরা অন্যের ভুল খুব সহজে দেখি, কিন্তু নিজের ভুলটা দেখার সময় আমাদের বিবেকটা যেন চুপ হয়ে যায়। অথচ মনে রাখা উচিত যে জ্ঞান মানুষকে শিক্ষিত করে, কিন্তু বিবেক মানুষকে সত্যিকারের মানুষ করে। তাই কাউকে ছোট করার আগে, কারোর সঙ্গে অন্যায় করার আগে একবার নিজের বিবেককে প্রশ্ন করুন। কারণ পৃথিবীর আদালত থেকে হয়তো কিছু লুকোনো যায়, কিন্তু নিজের বিবেকের আদালত থেকে কিচ্ছু লুকোনো যায় না। মানুষ হওয়া সহজ, কিন্তু বিবেকবান মানুষ হওয়াটি আসল শিক্ষা। ক্যা বাত,
1: দারুণ বললে। এবং এইটাই তো বোধ হয় কঠিন। আমরা তো কখনো কখনো নিজেদের স্বার্থে উল্টো দিকের মানুষকে এমনই আঘাত দিয়ে দিই, তখন আর বিবেক দংশন বলে যে বিষয়টা সেটার অস্তিত্ব থাকে না। কিন্তু আবার একই সাথে একটু যদি কিছুই না, জানো তো এই যে মানুষ, প্রকৃত মানুষ হওয়ার যে জার্নিটা, এটা কিন্তু খুব কঠিন নয়। এটা সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। কেউ ভাবছে আমি প্রাণী হত্যা করে খাই না, তাহলে আমি প্রকৃত মানুষ। কেউ ভাবছে আমি জ্ঞান তো কোনো মানুষকে দুঃখ দিই না, তাহলে আমি প্রকৃত মানুষ। প্রকৃত মানুষ হওয়ার জার্নিটা বৃহৎ। সবসময় ওই একটাই খেয়াল, মানে ছোট মাথায়, আমি আমাদের ছোট্ট মাথায়, ছোট্ট মনে, আমি একটাই ছোট্ট মন না, বড় মন, মাথাটা ছোট্ট, বয়সটা কম, এই অভিজ্ঞতা থেকে আমি এইটুকু বলতে পারি যে আর যাই হোক, চেষ্টা করো জ্ঞান তো কাউকে দুঃখ না দেওয়ার। প্রত্যেকে এই মুহূর্তে আমরা যারা যারা চুপকথা ফ্যামিলির সাথে জুড়ে আছি, তার যদি একটু চেষ্টা করতে পারি যে কাউকে দুঃখ দেব না জ্ঞান তো, তাহলেও না অনেকটা, মানে অনেক কিছু জ্ঞান অর্জন হোক বা না হোক, কোথাও একটা দিনের শেষে এটা ভেবে শান্তি যে আমি তো কাউকে জ্ঞান তো কষ্ট দিইনি। কারণ দেখো আমাদের হাতে থাকে না, পরিস্থিতি এমন হয় কখনো কখনো মনে হয় যে এবার একটু বলার প্রয়োজন, এবং সেই বলাটা অনেক ক্ষেত্রেই হতে পারে যে উল্টো দিকের মানুষের শুনতে কষ্ট হচ্ছে। তো সেখানেই না জীবনের ব্যালেন্স, এটা অনেকেই ভাবে না, অনেকেই না ভেবে অনেক কিছু করে ফেলে, অনেক কিছু বলে ফেলে উল্টো দিকের মানুষ। তুমি বলো না, মানে আমি, তুমি, আমরা যারাই যখন রেগে যাচ্ছি, তখন কি উল্টো দিকের মানুষের ওপর এটা কি প্রভাব ফেলবে সেটা ভেবে কথা বলছি? বলছি না। তখন আমার রাগটা কন্ট্রোল না করে আমি আমার রাগের বহিঃপ্রকাশে উল্টো দিকের মানুষকে আঘাত দিয়ে ফেলছি। এটা যেদিন করতে পারবো কন্ট্রোল, যে যতই আমার রাগ হোক উল্টো দিকের মানুষকে আমি খুব বেশি আঘাত দিয়ে কথা বলবো না, তখন জীবনের অনেকটা, কি বলবো, অনেকটা অ্যাচিভমেন্ট মনে হয় হয়ে যাবে।
0: আচ্ছা এটা রেড সিগন্যাল আছে, মানে আর্জেন্ট হেল্প।
1: আচ্ছা আচ্ছা,
0: এটা উত্তর কিন্তু তুমি দেবে।
1: ওকে,
0: সৈকত আমাদেরকে শিয়ালদা থেকে মেসেজ করছে। সৈকত লিখছে যে প্রথমবার মেসেজ করছি, জানি এটা লাভ জাংশন নয়, তবু বলি একটা সমস্যায় আছি, তাই একটু রাত্রে তোমাদের থেকে জানতে চাইছি। আমার অফিসের একটি জুনিয়র একদিন আমাকে প্রেম নিবেদন করে, অনেক ভেবেচিন্তে ঝাঁপ দিলাম। প্রায় 10 মাসের সম্পর্কে কোনো দিন, বিশ্বাস করো, ঝগড়া হয়নি। হঠাৎ কি হলো জানি না, অন্য একজনকেই ডেট করছে, সেটা আমাদেরই অফিসার। কি যে চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছি জানি না। তোমরা বলো কি করা উচিত, আমার অফিস ছেড়ে দেবো? আমি জাস্ট নিতে পারছি না এটা, আমার সামনেই অন্য একজনকে ডেট করছে।
1: যন্ত্রণার, যন্ত্রণার।
0: দেখো আমি অফিস টফিস যাই না, ওই জন্য অপরূপাকে দিয়েছি দায়িত্ব। তারপর কিছু ফাঁকা থাকলে নয় ঢুকবো।

0: অফিস চালাচ্ছে তো বাড়িতে বসে, তো অফিস যেতে হচ্ছে না। বিষয়টা হচ্ছে যে দেখো, এটা খুব যন্ত্রণার, নিজের ভালোবাসার মানুষকে অন্য জনের সাথে দেখা এটা ভীষণ যন্ত্রণার। আবার সৈকত, যেদিন এই যন্ত্রণাটা লঘু হতে শুরু করবে সেদিন ইউ আর দি বস, তোমার চেয়ে ভালো আর কেউ থাকতে পারবে না। কারণ তুমি তোমার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে ভালো থাকতে দেখে তোমার কষ্ট হওয়া বন্ধ হয়ে গেছে। এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট। তবে তোমার কথাতেই একটা কথা আছে, আমি কি তাহলে অফিস ছেড়ে দেবো? না সৈকত, কারণ তুমি বিশ্বাস করো এই সময়টা কেটে যাবে। এটা আজ মনে হচ্ছে দুঃখ হচ্ছে, কালও মনে হবে দুঃখ হচ্ছে, আস্তে আস্তে না ফিকে হবে, ফিকে হতে হবে। মানুষের মন তো, আমরা তো না একটা জিনিস নিয়ে স্টিক করে থাকি না। তুমি ভেবে দেখো যে তুমি যে কোনো কিছু, তোমার নতুন যে জামাটা প্রথম যেদিন পরে গেলে সাদা রঙের জামাটা যতটা সাবধানে রেখেছিলে যাতে কালি না লাগে, যাতে কাদা না লাগে, যাতে নোংরা না লাগে, ওই জামাটাই যখন পুরনো হলো, কালারটা একটু ফেড হলো, কিন্তু অফিস পরে যাচ্ছ কারণ ওরা তোমায় কমফর্ট দিচ্ছে, তুমি কি অতটাও বদার্ড যে দাগ না লাগুক, কাদা না লাগুক, কিছু না হোক? নও, তুমি বদার্ড। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন বিষয়টা ভীষণ টাটকা, তো তরতাজা, কারণ তোমারও তাকে ভালো লাগে আর সেই মানুষটা অন্য একজনের সাথে যাচ্ছে। বিষয়টা খুব কম সময়ের মধ্যে ঘটে গেছে তাই তোমার এতটা কষ্ট হচ্ছে। কিন্তু যেখানে তোমার প্রসপেক্ট রয়েছে, যেটা তোমার ক্যারিয়ারের একটা অ্যাচিভমেন্ট, সেই অফিসটা ছেড়ে দেওয়া কোনো সলিউশন নয়। কে বলতে পারে আগামী দিনে তুমি আরেকজনের প্রেমে পড়বে, তাকেও তোমাকে এইভাবে অন্য কারোর সাথে দেখতে হবে কি না? তুমি কতবার পালাবে, কতবার এরকম করে সব কিছু পরিস্থিতি থেকে পিঠ দেখাবে? সম্ভব নয় তো, তাই না? তাই যেটা হচ্ছে হতে দাও। তোমার তো তাকে ভালো লাগে, তুমি তো তাকে ভালোবাসো, তুমি তো কোনো অন্যায় করনি। তার হতে পারে তোমার প্রতি সে ইন্টারেস্টটা গ্রো করেনি, তার মনে হয়েছে যে তার ইন্টারেস্ট, লাভ ইন্টারেস্ট অন্য কারোর মধ্যে সে পেয়েছে, সে তার সাথে আছে। এখন কটা দিন একটু অন্যভাবে বিষয়টাকে দেখো, অফিসে অন্য বন্ধু বান্ধবের সাথে গল্প করো, কাজ করো, একটু তাকে না অ্যাভয়েড করো। এবং কে বলতে পারে অরিজিৎ তুমি আমার সাথে একমত হবে? এরকম হতেই পারে যে এই মুহূর্তে মেয়েটি বা ছেলেটি, হ্যাঁ মেয়েটি জানতে পারবে যে তোমার আর তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তুমি গুটিয়ে নিয়েছো অনেকটা নিজেকে, তুমি আর তাকে দেখে অতটাও কিছুই বলছো না, তোমার কিছুই হচ্ছে না। হতেই পারে সে ফিরে আসবে, সে এসে বলবে যে, সে নিজে থেকে কথা বলবে, কারণ অনেক সময় না মানুষ থাকাকালীন না গুরুত্ব বোঝে না, যতক্ষণ সে অ্যাটেনশন পাচ্ছে ততক্ষণ সে তার গুরুত্ব বুঝছে না, কিন্তু যেই মুহূর্তে তার অ্যাটেনশনটা কমে যাবে তখন মনে হবে আরে আমার জীবনে কিছু কি তো একটা নেই, কিছু তো একটা নেই। তো হতে পারে, সেটাও হতে পারে, সেটাও হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু অবশ্যই সেই আশায় তো বসে থাকবো না। আপাতত তোমাকে ভালো থাকতে হবে, আর সেই ভালো থাকাটা অবশ্যই চাকরি ছেড়ে নয় ভাই। আজকের বাজারে এইরকম একটা কারণে যে তোমার যাকে ভালো লাগে, তুমি যাকে ভালোবাসো, সে অন্য কারোর হয়ে গেছে, একই অফিসে তাকে তোমায় দেখতে হচ্ছে, এই কারণে যদি তুমি একটা ঠিকঠাক স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছে গিয়ে থাকো, একটা স্ট্যান্ডার্ড স্যালারি উইথড্র করো, তাহলে চাকরিটা ছেড়ো না। এটা একদমই মানে বুদ্ধিমানের ব্যাপার হবে না, ভালোবাসা আমরা ডিল করে নিতে পারি।
1: আর দ্বিতীয় কথা দেখো, চাকরিটা তো তোমাকে ওই তোমার জুনিয়র দেয়নি, চাকরিটা তুমি তোমার নিজের দমে পেয়েছো, নিজের ক্যাপাবিলিটিতে পেয়েছো। সো দ্যাট ওটা নিয়ে ভেবো না, কষ্ট তো হবেই, খুব স্বাভাবিক। আসলে কী জানো তো, এই তুমি যদি চাকরি ছাড়ো, তুমি যদি দুদিন অফিস না যাও, তোমার যদি অফিসের একটু তোমারই কলিগ দেখবে ওকে গিয়ে বললো জানিস তোর জন্য নাকি দুদিন আসছে না, এক সপ্তাহ ছুটি নিয়েছে, তাহলে আলটিমেটলি কী হয় জানো তো, সেই মানুষটাকে একটা অত্যধিক বেশি গুরুত্ব দেওয়া হয়, সেভাবে আরে বাবা এখনও আমাকে এতটা এ করে। তোমারও বুঝিয়ে দেওয়া উচিত যে যে মানুষটা ডিচ করতে পারে তাকে তুমিও ডিচ করতে পারো। হ্যাঁ মানে টিট ফর ট্যাট এটা বোঝানোর না, আজকের দিনে দিনে সময় হয়ে গেছে জানো তো, না হলে বড্ড বেশি একতরফা দুঃখ পেতে হয়। আমরা যারা একটু সফট হার্টেন্ড হই তারা বড্ড বেশি একতরফা একটা দুঃখের দিকে যাই, এই জায়গাটাও বোধ হয় কমানোর জায়গা এসেছে। আচ্ছা একটুখানি তোমার মন খারাপের সঙ্গে মলম তো দিলাম, কিন্তু তার সঙ্গে আমরা কখনো কখনো না কোনো কোনো রাতে মনে হয় যখন মনটা খারাপ থাকে একটু একটু একটু কষ্টের গানই শুনি। হ্যাঁ তো তোমার জন্য এমন একটা গান, রবি ঠাকুরের গান তোমার জন্য, যে গান অলওয়েজ আমাদেরকে না একটু অদ্ভুত শক্তি দেয়, তাতে যদি মন খারাপের কিছু কথাও থাকে সেখান থেকে না আমরা একটা অদ্ভুত শক্তি পাই। দেখো তো এই গানটা তোমার পছন্দ কিনা, তোমার জন্য প্লে করছি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা নিয়ে অপরূপা আর অরিজিত আমরা দুজনেই চলে এসেছি এবং এসেই মোটামুটি আমরা কিন্তু তোমার মেসেজ হাতে নিয়ে বসে পড়েছি, তোমার মেসেজ পড়ব। কারণ চুপ কথা মানেই তোমার মনের সমস্ত কথা শোনার দিন।
2: অরিজিত আমার মতো
1: একটু দেখে নিল আগে, কারণ বিষয়টা হচ্ছে দেখো তোমরাও তো আবেগ ঘন হয়ে অনেকটা কথা লেখো, অনেক কথা লেখো, অনেক বড় বড় মেসেজ হয়। তো ঠিক আছে চলো আমরাও পড়তেই আসি, চলো দেখা যাক।
2: চলো, কেমন আছো তোমরা?
1: ভালো আছি।
2: অনেক দিন পর তোমাদের একসঙ্গে বৃষ্টির দিনে শুনতে ভীষণ ভালো লাগছে।
1: আসলে কিন্তু আমরা দুজন অনেক দিন পর চুপ কথাটা একসাথে করছি। আমরা টানা ব্যাক টু ব্যাক টপ 10 বল টপ 20 বলো অথবা লাভ জাংশন বলো করেছি, কিন্তু চুপ কথাটা আসলেই আমরা বেশ অনেকগুলো দিন পর করছি। 22 শ্রাবণ আপামর বাঙালির শোকের দিন মনে পড়ছে। ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে সব আবেগ মন খারাপ মিশিয়ে স্কুলে এই দিন গাইতাম, তোমার অসীম প্রাণ মন লোয়ে যত দূরে আমি ধাই। তোমার অসীমে প্রাণ মন লোয়ে যত দূরে আমি ধাই। জানো বাবা মায়ের পর আমার

0: সব সুখ দুঃখে যিনি পাশে থাকেন তিনি রবীন্দ্রনাথ। কেউ আমায় গান শোনাতে বললে ভেতর থেকে তাঁর গানই সহজভাবে বেরিয়ে আসে। একদিন হঠাৎ এক বন্ধুর অনুরোধে অন্য ধরনের গান গাওয়ার পর পাশ থেকে একজন বলল, ভাগ্যিস তোর সেই প্যানপ্যানানি রবীন্দ্রসঙ্গীত গেয়ে উঠিসনি। সেদিন ওই জায়গা থেকে নিঃশব্দে উঠে এসেছিলাম। সেদিন বুঝলাম রবীন্দ্রনাথ সবার জন্য না, তাকে আত্মস্থ করা, উপলব্ধি করতে পারা, যে মন লাগে সেটা সবার নেই। তারপর থেকে তাঁর গান আর যেখানে যেখানে সেখানে গাই না, কেবল মনকে শান্ত করতে গুনগুন করে গেয়ে উঠি। তোমরা খুব ভালো থেকো, সঞ্চারী আলিপুর থেকে।
1: তোমার এই যে সঞ্চারী নামটা, এটা তো সেই গানের একটা পোর্শনের নাম, গানের মিড পোর্শনের দুটো অন্তরের মাঝে। আর এইটা না যে কোনো গানের সবচেয়ে ভালো একটা পার্ট, সবচেয়ে মিষ্টি পার্ট, সবচেয়ে ডিফিকাল্ট পার্ট কিন্তু এই সঞ্চারী। আর তাই গানের সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে, এটুকু বুঝতেই পারি তোমার জন্য। এই বললে না বৃষ্টি ভেজা রাতে আমরা, আর রাত পোহালেই বাইশে শ্রাবণ। দেখো তো এই গানটা, ভাবো অপরূপা অরিজিৎ সঞ্চারী একসঙ্গে বসে আছি, আড্ডা দিচ্ছে, আর এই গানটা প্লে হচ্ছে জাস্ট এই রাত 1:17। কেমন লাগবে বলো তো? লিখো কিন্তু সেটা। হ্যাঁ,

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা হয় একটা মেসেজ, যেখানে এক বোন তার দাদার একটা বিষয়ে কথা বলতে চেয়েছে। আমি সৃজিতা, চুপ কথাতে একটা অন্য সমস্যার সমাধান চাই। আমার পিস্তত দাদার এঙ্গেজমেন্টের পর বিয়েটা ভেঙে গেছে, শুধু পারিবারিক অ্যাডজাস্টমেন্টের অভাবে। বাইরে থেকে দেখলে দাদা একদম স্বাভাবিক, কুল, কেউ বুঝতেই পারে না ভেতরে কতটা ভাঙা, সেটা মাঝে মাঝে আমি বুঝি। বাড়ির সবাই নতুন করে বিয়ের কথা বলে আর ও হেসে এড়িয়ে যায়, কিন্তু আমি জানি ও এখনো কোথাও একটা আশা ধরে রেখেছে, হয়তো সব ঠিক হয়ে যাবে। আমি যেচে কিছু বলি না, সেই অধিকারও নেই, শুধু ওর কিছু কথা শুনে বুঝি ও এখনো সেই জায়গাটাতেই আটকে আছে। ও খুব ভালো ছবি আঁকে, হয়তো ক্যানভাসে নিজের না বলা কথাগুলোই আঁকে। আমি শুধু চাই ওর জীবনে এমন একজন মানুষ আসুক যে ওর নীরবতাটুকুও বুঝবে, কারণ সবাই ওকে ভালো আছে ভাবলেও আমি জানি ও ভালো নেই।
2: সত্যি ভেতর থেকে বোধ হয় যে জানাটা, এটা বোধ হয় না ওই একটু দাদা, ভাই, বোন, দিদি, এরা বোধ হয় সবচেয়ে বেশি সব, মানে বাবা মায়ের আগের থেকে বোধ হয় তারা বেশি আগে টের পায়। কারণ অনেক বেশি কথা তাদের সঙ্গে শেয়ার করা হয়। দেখো কোনো কোনো বিষয় না, আমরা যতই বাইরে থেকে বলি না কেন, দূর কিছু এসে যায় না, ও ঠিক আছে, কিন্তু এমন একটা বিষয় মনে খুব দাগ কেটে যায় এবং সেই দাগটা না অনেকদিন থেকে যায়, অনেকদিন একটা ক্ষত থেকে যায়। আমি আমার একটা পার্সোনাল ঘটনা বলছি, মানে একটা জাস্ট রিসেন্ট ঘটনা। আমার সামনে আমারই খুব ক্লোজ একজন, সে একটি ডিসিশন নিয়েছে, রাইট, নট মানে ভালোবাসা ওরিয়েন্টেড নয়, সেটা ডিসিশন নিয়েছে। তো আমাদের সবারই মনে হয়েছে যে এই ডিসিশনটা ঠিক না, এটা এই ডিসিশনটা ঠিক না। এবার সেই ডিসিশনের সঙ্গে সঙ্গে একটা, মানে তার সঙ্গে তাদের যে সন্তান সেও রয়েছে, তার সঙ্গে আমার একটা ওতপ্রোত সম্পর্ক। তো আমি ভুল বুঝেও আমি কিন্তু তাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম যে না, এটা বোধ হয় না হলে বেটার হয়। আমি যখন দেখলাম যে সে বোঝেনি এবং সে বুঝতে চাইছে না বিষয়টা, সে এখন ওটা করবেই, সো দ্যাট আমি কিন্তু কখনোই আর তারপর না বলিনি, কারণ আমি জানি এই নাটা না এইরকম একটা সময় দাঁড়িয়ে তার মনে হতে পারে, তার কিন্তু সারা জীবন মনে থেকে যাবে যেটা আমাকে সে বারণ করেছিল। এক একটা না এক একটা ব্যাপার থেকে যায়, এক একটা বয়স সন্ধিক্ষণের কোনো ব্যাপার থেকে যায়, কিংবা একটা তারপর একটা ম্যাচুরিটি লেভেলের ব্যাপার থেকে যায়। কিছু কথা মানে এ দেখবে অপরূপা যে তুমি লাইফে অনেক ঘটনা হয়তো ভুলে গেছো, এমন কোনো একটা ঘটনা তুমি মনে আছে যেটা খুব ছোটবেলায় ঘটেছিল, খুব কাছের লোককেও এমন কিছু একটা বলেছিল যেটা আজও তোমার মনে আছে, কখন একটা হন্ট করে পট করে মনে পড়ে গেল,
1: ঠিক
2: বলেছিল তো,
1: ঠিক ঠিক ঠিক ঠিক।
2: কত আমাদের আশেপাশের মানুষজন বলেছিল তোর দ্বারা কিছু হবে না, বলেছিল, ক্যাজুয়ালি বলেছিল, হ্যাঁ, বা হয়তো বলে ভেবেছিল যে ওটা বললে আমি আরো বেটার কিছু করতে পারি কাজে। সেই জন্য আমি আমি ভালোর দিকটাই ধরছি, আমি খারাপ দিকটা ধরছি না, কিন্তু তোমার মনে থেকে গেছে যে সেই কাকা, সেই জেঠু, সেই জেঠিমা বা যাই হোক না কেন, যিনি হন না কেন, বাড়ির কোনো একটা ফ্যামিলি মেম্বার ওকে বলেছিল তোর দ্বারা কিছু হবে না। দাগটা কখনো কখনো খুব মারাত্মক রকমের থেকে যায়, সেই দাগে প্রলেপ পড়তে সময় লাগে, কখনো বা পড়েই না। সো দ্যাট এইটা তোমার দাদার মনের মধ্যে থেকে গেছে সৃজিতা, বাকি সময়টা টাইম হেল করবে, অ্যান্ড অবভিয়াসলি সে কোনো একটা সম্পর্কে আবারও আসবে, সে তার ম্যারিড লাইফ খুব ভালো কাটাবে, এটুকু তো আমরা চাই চাই।
1: তবে অরিজিৎ, জানো তো আমি একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে তোমার সাথে শেয়ার করতে চাই, যে এই যে ম্যারেজ, এই ম্যারেজ বিষয়টা এবং এটাকে কেন্দ্র করে যে এতগুলো মানুষের এতগুলো এক্সপেকটেশন, চাওয়া পাওয়া, বিবাহটা তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দুটো মানুষ, তারা একে অপরকে ভালোবেসেও আবদ্ধ হতে পারে, আবার একে অপরকে পরিচয়ের নিরিখে, যেমন অ্যারেঞ্জ ম্যারেজ হয় সেভাবেও আবদ্ধ হতে পারে। কিন্তু এই বিবাহকে কেন্দ্র করে তুমি এই ও যে বললো না যে এনগেজমেন্টের পর বিয়েটা ভেঙেছে কারণ পরিবারের অ্যাডজাস্টমেন্ট হয়নি,
2: হয়তো ওদের হয়েছিল,
1: ওদের হয়েছিল
2: মেবি,
1: হ্যাঁ হতেই পারে। তো এই যে এইটা এত সত্যি কথা যে বিবাহকে কেন্দ্র করে না দুটো পরিবারের মধ্যে একটা অদ্ভুত কেওস সৃষ্টি হয়, সেটাকেও শক্ত হাতে হ্যান্ডেল করতে হয় এবং সেই হ্যান্ডেল করাটাও বেশ টাফ। এর ফলে কি হয়, অনেক সময় কি হয় দুটো পারিবারিক কেওসের মাঝে না দুটো মানুষ যারা একে অপরকে ভালোবেসেছে, যারা একে অপরকে ভালো না বাসার সুযোগ পেলেও আগামী দিনে ভালোবাসবে বলে হাতটা ধরেছে, সেই দুটো মানুষের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। অথচ এটা হওয়াটা কাঙ্ক্ষিত নয়, আড়ম্বরটা তো তাদের দুজনকে কেন্দ্র করে, আড়ম্বরটা তো তাদের দুজনকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু কোথাও একটা এই আড়ম্বর তাদের দুজনের মধ্যেই দূরত্ব তৈরি করছে। তো এই সোশ্যাল ম্যারেজ বলো, এই ম্যারেজের এই সেরেমনি বলো, মানুষের এক্সপেকটেশন বলো, কারণ প্রত্যেকের মধ্যেই না একটা এক্সপেকটেশন, আমার মেয়ের বিয়ে তাহলে আমি এটা এটা করবো, আমি এটা এটা চাইছি যে ছেলের বাড়ি থেকে এটা এটা হোক, আমার ছেলের বিয়ে আমি আমার ছেলের বিয়েতে এই এই করবো, আমি চাইছি মেয়ের বাড়ি থেকে এই এই হোক। তো এইটা কিন্তু খুব নতুন বিষয় না, আমরা ইনস্টাগ্রামেও প্রচুর দেখেছি এরকম ঘটনা যে বিয়ের সব ফাইনালাইজ হয়ে গেছে কিন্তু দুটো পরিবারের মধ্যে ভীষণ সমস্যা হচ্ছে। তো এগুলো না আমার মনে হয় পরিবারের যারা বড়রা তারা একটু ম্যাচিওরভাবে হ্যান্ডেল করলে বোধহয় এই ধরনের সমস্যাগুলো হয় না।
2: ট্রু, আসলে এই কথাটা তুমি খুব ইম্পর্টেন্ট বললে অপরূপা, যে দুজন মানুষের তো এটা মানে যা আয়োজন যা আড়ম্বর সেটা তো দুজনের জন্য, বাকি কুড়ি কুড়ি চল্লিশটা মানুষ এই যে চলে আসেন তারা এবং চলে এসে তারা একটা অদ্ভুত রকমের মানে কেওস, এই কথাটা বললে এটাই বোধহয় সবচেয়ে সঠিক অর্থ এবং অ্যাপ্রোপ্রিয়েট শব্দ যেটা ব্যবহার করা যায়, এইটা না খুব ঘেঁটে দেয় আমাদের লাইফকে। একটু আগেই জাস্ট একটা মেসেজ এসেছিল যে আমাদের সঠিক লাইফ পার্টনার আজকের দিনে পাওয়াটা বড্ড সমস্যা কর, এটা তার স্টেটমেন্ট, আমি তাকে স্টেটমেন্টই বলি, এটা আমি তাকে বললাম এটাই যে এটা আপনার মনে হচ্ছে বাট তোমার মনে হচ্ছে, তুমি তোমার মতো করে তাকে চাইছো, এটা কোনো মানে প্রতিমা তৈরি হচ্ছে না,
1: ঠিক ঠিক ঠিক ঠিক,
2: আমার নিজের মতো এটা কোনো স্ট্যাচু তৈরি হচ্ছে না,
1: ঠিক ঠিক,
2: গৌতম গণের মূর্তিটা ভালো হলো কি খারাপ হলো এটা কোনো কাজের কথা না,
1: ঠিক,
2: একটা মানুষ সেই মানুষের সঙ্গে দেখো মানে আমরা একটু সম্পূর্ণ অন্যদিকে চলে গেলাম হয়তো চুপ কথায়, কিন্তু এটাই চুপ কথা, এটাই চুপ কথার ক্যাজুয়াল আড্ডা যেখানে কোনো স্ক্রিপ্ট থাকে না, যে দুটো মানুষ যখন এই যে তুমি বলছো না বিয়ের জন্য তৈরি হচ্ছে, মানে সৃজিতের মেসেজটা ধরি আমি বলছি যে দুজন মানুষ বিয়ের জন্য তৈরি হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা তুমি মনে করো যে দুটো মানুষের তো কখনো 100% ম্যাচ করতে পারে না, কোনোদিন সম্ভব না, সেটা লাভ ম্যারেজেও সম্ভব না, সেটা অ্যারেঞ্জ ম্যারেজে তো নয়ই,
1: এবং বিবাহে পরিবারের থাকাটা খুব কাঙ্ক্ষিত, পরিবার থাকবে, পরিবারের মানুষজন তাদেরকে আশীর্বাদ করবেন, এটা একরকম, কিন্তু বিবাহের ওই দুটো পরিবারের মধ্যে যে দ্বন্দ্বটা সৃষ্টি হয়ে যায়, এটা কেন ওরকম হলো, ওরম তো ভাবিনি, ওরম তো কথা ছিল না, এতে কিন্তু সত্যি আসলেই এমন হয়েছে, ধরো বিয়েটা খুব স্মুথলি হয়ে গেছে কিন্তু বিয়ের পরের দিন থেকে দুজনের মধ্যে একটা মনোমালিন্য, কারণ দু বাড়ির দুটো আলাদা আলাদা এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন ফুলফিল হয়নি, সেটা গিয়ে পড়েছে ছেলে মেয়ে দুটোর ওপরে এবং দুজনের মধ্যে একটা মনোমালিন্য শুরু, না তোমার বাড়ি থেকে এটা হয়নি, আমার বাড়ি থেকে এটা পাইনি। তো এইটা না ভীষণ জটিল, এবং এটা শুধু আজকে বাঙালি নন বেঙ্গলি অন্যান্য যে কোনো জাতির দিকেই তুমি তাকো, এটা কিন্তু এখন আপামর একটা পুরো ইন্ডিয়ান একটা কালচারে এসে দাঁড়িয়েছে যে বেশিরভাগ বিয়েতেই না এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে।
2: এবং এটা তো তুমি বললে যে বাড়ির লোকজন যখন ইনভলভ হলো, এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়, তুমি দেখবে যে দুজনের মধ্যে, আমি যেহেতু মানে সৃজিতের মেসেজটা বেস করা আছে প্লাস হচ্ছে ওই মেসেজটাও যে লাইফ পার্টনার সঠিক পাওয়া যাচ্ছে না, সেখানেও যদি আমি ধরি তুমি দেখবে দুটো মানুষ হঠাৎ করে, মানে আমি এরকম দেখেছি ঠিক বিয়ের পর দিন দুটো মানুষ বদলে গেল, জাস্ট বিয়ের পরের দিন দুটো মানুষ নিজে নিজে বদলে গেল, হঠাৎ তাদের মনে হলো যে এটা কথা ছিল না,

0: এটা তো তুই বলিস নি,
1: ভয়ঙ্কর,
0: এটা তো তুমি বলনি। হ্যাঁ, হঠাৎ বিয়ের পর মনে হয়ে গেল যে আমি হাজবেন্ড। হ্যাঁ, ওকেই সকাল উঠে চাটা করে দিতে হবে। ও এবার উল্টো ভাবলো, আরে ভাই অন্য সময় তো যখন আমরা একসঙ্গে আগে ছিলাম তখন তো হোটেলে ভাই তুমি চাটা করে দিয়েছিলে,
1: ঠিক ঠিক ঠিক ঠিক,
0: আজকে হঠাৎ করে তুমি, কি হলো কেসটা? সুতরাং বিষয়টা হচ্ছে আলটিমেটলি যেটা ঘটনা লাইফে, আমাদের চাওয়াটা না কখনো কখনো বদলে যায়, কখনো আমরা নিজেরা কী চাই সেটা বুঝতে পারি না। কিন্তু এইটুকু বলতে পারি যে সোহাগে আদুরে যদি একটু মিলেমিশে থাকা যায়, আমার মনে হয় অ্যাটলিস্ট একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখা যায়। এবং এই সম্পর্ক বাঁচানোটা না খুব ইম্পর্টেন্ট, সম্পর্ক ভেঙে দেওয়াটা খুব সহজে হতে পারে,
1: ভীষণ ইজি সম্পর্ক ভাঙার বিষয়টা।
0: সম্পর্ক মানে প্লিজ তোমরা চেষ্টা করো যারা যারা সম্পর্কে রয়েছো সম্পর্কটাকে মানে বাঁচিয়ে রাখতে। এই গানটা থাকুক অনুপম রায়ের, তারপর ফিরছি 3 মিনিট 31 সেকেন্ড পর তোমার মেসেজ নিয়ে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

0: চুপ কথা অপূর্ব বাবুজি, একটু নিজেরা জাস্ট একটুখানি কথা বলছিল, নিজেদের কথাও তো বলতে হয়, নিজেদেরও তো কত চুপ কথা জমে থাকে, তাই না? তো চলো তোমার পরের মেসেজে যাই, প্রচুর মেসেজ জমে রয়েছে, প্রচুর মেসেজ। আমরা অনেকদিন পর লাইভে মানে চুপ কথা এলাম, অ্যান্ড আসার পর মনে হচ্ছে যে কেন এতদিন এলাম না।
1: এবার পড়বো মেসেজ আমরা উমার। উমা আমাদের লিখেছে যে
0: কি হলো, কে পড়ে গেল,

0: মন খারাপ, ডিপ্রেশন, মনস্তত্ত্বের এই গভীর জায়গাগুলো এত সাবলীলভাবে ছুঁয়ে যাওয়ার জন্য। একটা কথা একটু অ্যাড করি, মফস্বল শহর ও গ্রাম বাংলায় 2026 দাঁড়িয়েও মানসিক স্বাস্থ্য নিয়ে সেভাবে কেউ ভাবে না। সেখানে সত্যি কারো যদি প্রফেশনাল হেল্পের প্রয়োজন হয়, সেই মানুষটিকে অনেক সময় নিজেই সাহস করে ডক্টরের কাছে যেতে হয়। বাড়ির চেনা মানুষগুলিও যেন তখন অচেনা হয়ে ওঠে। সারাটা দিন চরম জীবনযুদ্ধে লড়াই করে ক্লান্ত কিছু মন যেন চুপ কথার মতোই এক খোলা আকাশ খোঁজে। খুব খুব ভালো থেকো তোমরা।
1: থ্যাংক ইউ, কি বলতে পারি এত মিষ্টি করে মেসেজটা করার জন্য। আচ্ছা, তোমার কাছে একটা মেসেজ ছিল, সেটা পড়লে? আচ্ছা, ওকে, ডান, মানে সেটা আমরা সরিয়ে রেখেছিলাম। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বলার জন্য। আসলে কি জানো তো, চুপ কথা খোলা আকাশ, এটা চুপ কথা নিজেরা বিশ্বাস করি আমরা। আমরা বিশ্বাস করি যে অ্যাটলিস্ট আমাদের মধ্যে যেন কোনো ব্লকেজ চলে না আসে, বা যদি কোনো কথা বলতে গিয়ে ব্লকেজ আসে, সেটা অ্যাটলিস্ট তোমার কাছেও আমরা স্বীকার করতে পারি, নির্দ্বিধায় বলতে পারি যে আমার না এই বিষয়টা মাথায় আসছে না, তুমি যদি আমার একটু হেল্প করতে পারো। এটা বলার মধ্যে কোথাও কোনো দোষ নেই। আর লাইফে যখন তুমি আস্তে আস্তে একটু একটু করে ম্যাচিওর হবে, সেই সময়টা না একটা বিষয় চলে আসে যে অকারণ লাইফে হারার ভয় থাকে না। এটা আমি দেখে দেখবে তুমি একটা এজের মধ্যে তোমার মনে হবে বাবা ওকে জিজ্ঞেস করবো না, জিজ্ঞেস করলেই মনে হবে আমি কাজটা জানি না, দেখে নি আমি নিজে করে নিতে পারি, এরকম। কিন্তু একটা সময়ের পর তোমার মনে হবে যে যদি আমি ওটার থেকে জেনে নিয়ে কাজটা বেটার করতে পারি, সেটা বোধহয় অনেকটা ভালো, সেটা কাজের জন্য ভালো, আমার জিনিসটা জানা হয়ে যাবে সেটার জন্য ভালো। আর এইটা তখনই হয়, আবার এটা তখনই হয়, এটা কিন্তু সবার হয় না। যতই এক এক লোক আছে, যতই ম্যাচিওর হয়ে যাক, তার জীবনে কোনো কিছু চেঞ্জেস হয় না, তার আটেও যা আসিত তাই, ও ভেবে লাভ নেই। কিন্তু সেই মানুষটি এটা করতে পারে যে নিজেকে মনে করে যে আমার জায়গাটা বস ঠিক আছে, আমার জায়গায় আমি আছি, ওকে জিজ্ঞেস করলেও আমাকে এই জায়গাটা থেকে সরাতে পারবে না, এটা আমার জায়গা, এটা আমার তৈরি করা জায়গা, এটা এত সহজে একটা লোক নিয়ে নিতে পারে না, এটা হয় নাকি কখনো, তো সেই জায়গাটাও তৈরি করতে। থ্যাংক ইউ সো মাচ মিষ্টি করে মেসেজটা করার জন্য।
0: অনেকে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, ঠিক সেই রকম ভাবে যদি কেউ তার বাবা মা বা প্রিয় মানুষের গুরুত্ব না দেয়, তখন পরবর্তীকালে গিয়ে তাদের আফসোস করতে হয়। আমার মতে জীবনে পড়াশোনা আর বাবা মা দুজনকে গুরুত্ব দিলে জীবন খুব ভালো হবে। নমস্কার, সৌগত ব্যানার্জি আমাদেরকে বেহালা থেকে লিখছেন।
1: হ্যাঁ সৌগত, একদম কথাটা ঠিক বলেছো বা বলেছেন আমি জানি না, আপনার এজ গ্রুপ যাই হোক, পড়াশোনা এবং বাবা মা এই দুটোকে না ব্যালেন্স করাটা খুব জরুরি। আমরা গতকালের একটা ঘটনায় কিন্তু শিউরে উঠেছি, জানি না অপরূপ তুমি দেখেছো বা মিস করেও যেতে পারো, মেবি সোশ্যাল মিডিয়াতে অলরেডি ভাইরাল হয়েছে বিষয়টা। একজন বাবা তার সবটা দিয়ে তার দুই মেয়েকে মানুষ করেছিলেন এবং হাইলি এডুকেটেড করেছিলেন, টপ টপ জায়গায় পড়িয়েছিলেন, তার জন্য যা যা ফিজ সমস্ত কিছু সে হয়তো বাড়ি ফাড়ি বিক্রি, মানে যতটা করা যায় ততটা করেছিলেন। লাস্ট জীবনে তিনি বৃদ্ধাশ্রমে ছিলেন, দুই মেয়ে এত ব্যস্ত, তারা এত একটা বিরাট কর্পোরেট সেক্টরে চাকরি করে, তারা এত ব্যস্ত, তারা তাদের কোম্পানিকে বাঁচাচ্ছে, নিজের বাবাকে বাঁচাতে পারছে না, একটা অদ্ভুত ব্যাপার। আর মানে আলটিমেটলি কোম্পানিকে বাঁচাচ্ছে না, নিজেকে বাঁচাচ্ছে। আর সেকেন্ডলি হচ্ছে যে বৃদ্ধাশ্রমে থাকাটাও নয় মেনে নিলাম একটা লেভেল অবধি, তারপর যেটা হলো এক সপ্তাহ আগে বৃদ্ধাশ্রম থেকে জানানো হয়েছে যে তার শরীর খারাপ, তাদের আসার সময় হয়নি, তিনি মারা গেছেন, তাদের আসার সময় হয়নি, তার শ্মশানে দাহ করা হচ্ছে তাকে, তারা সেটা ভিডিও কলে লাইভ দেখছে এবং দুই বোনে ভাগ করে 5,110 টাকা পাঠিয়েছে, সেখানেও একটা ভাগ হয়েছে আর সেই টাকাটা এসছে, তবে তার এই কাজ সম্পন্ন হয়েছে। এবার তুমি যদি বলো তারা খুব কি খারাপ, তারা হয়তো মাস গেলে তারা 4-5 লাখ টাকা রোজগার করতে পারে এই জায়গায়, কারণ না হলে আর এলো না কেন, আমাদের মতো 50-60 হাজার করলে আসতো অ্যাটলিস্ট, আমার মনে হয় শূন্যগুলো অনেকটা বেড়ে গেছে বলে আসতে পারেনি। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা বোধহয় পড়াশোনা আর বাবা মার মধ্যে ব্যালেন্স না করলে এটা হয়,
0: এবং পড়াশোনাটা প্রকৃত পড়াশোনা বোধহয় হয়নি, খামতি থেকে গেছে,
1: মানে ডিগ্রি শুধু ডিগ্রি, মানে
0: ডিগ্রি হাসিল হয়েছে, চাকরিও ভালো হয়েছে, রেজাল্টও নিশ্চয়ই ভালো হয়েছে, কিন্তু এই পুঁথিগত পড়াশোনার বাইরে যে জীবনের একটা পড়াশোনা আছে, সেই পড়াশোনাটাই পিছিয়ে থাকলে আমার মতো মানুষের টেনে টুনে অঙ্কে পাশ করাটাও ঢের বেশি ভালো,
1: ঢের বেশি ভালো,
0: খুব ভালো পড়াশোনা করে যদি বাবা মাকেই সঠিক সময় সঠিকভাবে পাশে না থাকতে পারি। দেখো

0: কর্মব্যস্ততা হতেই পারে,
1: আলাদা জিনিস সেটা,
0: প্রত্যেকের জীবনে আমাদের কর্মব্যস্ততা রয়েছে, কিন্তু সেই ব্যস্ততার পরিমাপ যদি এই পর্যায়ে চলে যায় যেখানে দুটো মানুষের সেটা চোখে লাগার মতো একটা জায়গায় চলে যায়, তাহলে সেটা কোথাও একটা মনে হয় যে খামতি তো কোথাও একটা থেকে গেছে।
1: হ্যাঁ, মানে তুমি ধরো যে যাদের জন্য আমার পৃথিবীতে আসা, যাদের জন্য এই তথাকথিত কর্পোরেট সেক্টরে চাকরি করা, তাদেরকে আমি ভুলে গেলাম, কাকে বাঁচালাম, না নিজেকে বাঁচালাম আর আমার বসকে বাঁচালাম,
0: কোথাও একটা জবাবদিহির জায়গা থাকবে। আজকে চুপ কথায় তাদের আমাদের জবাব দিতে হচ্ছে না, কিন্তু কোথাও একটা হয়তো জবাব
1: নিজের লাইফে তো থাকবেই,
0: কোথাও একটা না কোথাও এর জবাবদিহি তো থাকবেই। কারণ দেখো, এখন প্রচুর বাবা মা আছেন যারা স্বইচ্ছায় জানো তো বৃদ্ধাশ্রমে যেতে চাইছেন, কি কারণ যে একাকিত্ব, হ্যাঁ, এই যে ছেলে মেয়ে সারাক্ষণ ব্যস্ত বা দেশের বাইরে কি রাজ্যের বাইরে, তা থেকে একাকিত্বের যে ওই বয়সে গিয়ে এজ ব্র্যাকেটের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করে খাওয়া হবে দাওয়া হবে, অনেকে সেভিংস করেন, মানে আমি
1: ভালো বৃদ্ধাশ্রমে থাকার জন্য
0: সেভিংস করছেন যে কি না, আমি আমার ভবিষ্যৎটা আমি অন্যভাবে কাটাতে চাই।
1: এখন কিন্তু অপরূপক আমরা মানে অনেক বৃদ্ধাশ্রমের খোঁজ পাওয়া যায় যেগুলো মানে বেশ টাইপ অফ মানে ফাইভ স্টার ক্যাটাগরি, সেখানে সমস্ত কিছু
0: রয়েছে, তো সেটাও একটা ব্যাপার। কিন্তু এই যে বাবা মায়ের খুব কঠিন সময় পাশে না থাকতে পারাটা কর্মব্যস্ততার কারণে, এটা না ঠিক নয়। আমার মনে হয় বাবা মা নিজের পরিবার, নিজের আপনজন, এই মানুষগুলোর পাশে থাকাটা জরুরি, না হলে আমরা আর সমাজবদ্ধ জীব হলাম কোথায়?
1: এবং অপরূপ আর একটা বিষয়, আজকে আমার মনে হলো আমি ভীষণ স্মার্টলি ব্যাপারটা হ্যান্ডেল করলাম, ভিডিও কলে বাবাকে দেখে নিলাম, 5,100 টাকা দুই বোনে ভাগ করে পাঠিয়ে দিলাম।
0: আমি শিওরে উঠছি,
1: এইটা ভাবছি না আমার সময় ভিডিও কলে দেখারও কেউ থাকবে না।
0: একদমই তাই, আমি শিওরে উঠছি রীতিমতো। আমার এটা জানা ছিল না সোশ্যাল মিডিয়ার এই ব্যাপারটা, কিন্তু এটা খুব লজ্জাজনক, খুব
1: লজ্জাজনক,
0: খুবই লজ্জাজনক।
1: ইভেন মানে আমি জানি না, অনেক ক্ষেত্রে তো আবার অনেক ভুলভাল খবরও বেরোয়, খবরটা সত্যি, কিন্তু একটা শুনলাম নাকি আবার একজন মানে তার মধ্যে থেকে একজন বলেছেন তাড়াতাড়ি করুন আমার তো সময় নেই।
0: ঠিক আছে, হিসেব পরে হবে, আজকে চুপ
1: কথা, এই সময় হিসেব পরে হবে, চুপ কথা তার হিসেব নেবে না,
0: চুপ কথা তার হিসেব নেবে না।
1: 0365992 তে তোমার জন্য একটা বৃষ্টি গান রাখি, বুঝলে, তারপর ফিরছি। হ্যাঁ, একটু বিষয়টাকে একটুখানি শিফট করে দিই, আমরা একটু রেগে গেছি তার মানে
0: সত্যি তাই। আর শোনো না, আরেকটা কথা একটু বলি, সেটা হচ্ছে এই যে হাবিব আমাদের মেসেজ করছো,
1: হাবিব কি লিখছে?
0: হাবিব অনেকগুলো মেসেজ করে, একই মেসেজ কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট
1: কি লিখছে, কি বক্তব্য লাইফে,
0: বেশ বড় বক্তব্য, সেটাই না হয় আসছি। কিন্তু হাবিব একটা রিকোয়েস্ট করি ভাই, আর এই এক মেসেজ করো না, আমরা পড়ছি, এরপরেই তোমার মেসেজ,
1: চলো তোমার মেসেজই পড়বো, তার আগে তোমার মিষ্টি গান শোনো। ঠিক আছে, হ্যাঁ, রাগ করো না,
0: রাগ করো না, একদমই তাই। এক মেসেজ অনেকবার করলে তোমার মেসেজটা একটুখানি কিন্তু মানে ডিলে হতে পারে,
1: তো এটা আমাদের রাগ হয়ে যাবে, মুশকিল হবে, চলো নো রাগ।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: হাবিবের যে মেসেজ আমরা রেখে গেছিলাম সেটা এবার পড়বো। হাবিব আমাদেরকে দেগঙ্গা থেকে মেসেজ করছে, চুপ কথা FM এর দাদা দিদিদেরকে বলছি আমার এক বন্ধু রেজাউলের কথা। সে একজনকে ভালোবাসে কিন্তু সেই মেয়েটি তাকে ভালোবাসেনি। দেখতে দেখতে আজ 4 বছর হয়ে গেল, এর মধ্যে সেই মেয়েটির বিয়েও হয়ে গেছে কিন্তু রেজাউল এখনও তাকে ভুলতে পারেনি। এমনকি বিয়ের কথাও আর ভাবতে চায় না, সবসময় মন খারাপ করে থাকে। আমরা বন্ধুরা ওকে অনেক বুঝিয়েছি, ওকে ভুলে যা, জীবনটা নতুন করে শুরু কর, কিন্তু সে কিছুতেই বুঝতে চায় না। দাদা ও দিদি, আপনারা যদি আমার এই SMS পড়েন তাহলে রেজাউলকে একটু বুঝিয়ে বলবেন, কখনো কখনো ভালোবাসার মানুষকে পাওয়া যায় না, কিন্তু তাই বলে জীবন তো থেমে থাকে না। যে মানুষটাকে আমাদের জীবনে থাকতে চায় না, তার জন্য নিজের পুরো জীবনটা নষ্ট করাটা একেবারেই সঠিক নয়। অতীতকে সম্মান করে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই আসল জীবন। রেজাউল, তুই জানিস আমরা বন্ধুরা তোকে একা হতে দেব না, তুই শুধু অতীতটা ছেড়ে নিজের ভবিষ্যতের দিকে তাকাস, হয়তো সামনে এমন একজন মানুষ তোর জন্য অপেক্ষা করছে যে তোকে সত্যিকারের ভালোবাসে।
2: একদম রেজাউল, এরকম বন্ধু পেয়েছো এটাই সবচেয়ে বড় কথা। এই যে তোমাকে যেটা আমরা বুঝিয়ে বলতাম সেটা তোমার বন্ধুরা বলে দিয়েছে, তাহলে আর কি চাই বলো? তোমার পাশে চলতে ফিরতে চুপ কথা রয়েছে, কোনো চাপ নিও না। সত্যি সবাইকে চাইলেই পাওয়া যায় না, লাইফে এটা কখনো হতে পারে না। আর যাকে পাওনি মানে জাস্ট একটু পজিটিভ হয়ে তো ভাবো যে অ্যাটলিস্ট ভালো কেউ যে তোমার জন্য ভালো। দেখো ভালো প্রত্যেকেই, খারাপও প্রত্যেকেই, কিন্তু আমাদের মতো করে আমরা ভালো খারাপটাকে পার্সপেক্টিভ ওয়াইজ বদলে যায়, আমাদের মতো করে বদলে যায়। তো তোমার জন্য নিশ্চয়ই তোমার মতো কেউ অপেক্ষা করছে কোথাও না।
1: হ্যাঁ, আর অরিজিৎ দেখো একটা কথা বোঝো, মানে এটা আমি রেজাউলকে বলছি এবং অরিজিতের কথারই রেজ ধরেই বলছি, যে ধরো অরিজিৎকে যে ভালো রাখতে পারবে সে, ধরো অরিজিতের কিছু ফ্লজগুলো তার কাছে খুব একটা বড় ডিল নয়। যে আচ্ছা অরিজিৎ রান্না করতে পারে না, ও চলবে, আমি তো ভালো রান্না করি, ম্যানেজ হয়ে যাবে। বা আচ্ছা অরিজিৎ
2: বলছে,
1: অরিজিৎ কুড়ে নয় কিন্তু ওই আর কি, যে অরিজিৎ বলছে যে আমার না বাইক চালাতে ভালো লাগে না, কিন্তু উল্টো দিকের মানুষের বাইক চড়তে ভালো লাগলেও সে বলছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না ম্যানেজ হয়ে যাবে। কিন্তু উল্টো দিকে সেই মানুষটাই আবার অপরূপাকে যে ভালো রাখবেই তার কিন্তু মানে নেই। তাই এই যে অরিজিৎ কথাটা বললো, আমরা প্রত্যেকেই ভালো, আমরা আমাদের মতো করে মানুষগুলোকে চয়ন করি, এটা কিন্তু ভীষণ সত্যি কথা। ভালো খারাপ আপেক্ষিক একটা বিষয়, তো তাই আমাকে যে মানুষটা বুঝে চলবে সেই মানুষটা আবার যে আমার পাশের বাড়ির বন্ধুকেও একই রকম বুঝে চলতে পারবে তার কিন্তু কোনো মানে নেই। সেই জন্যেই পার্টনার চুজ করে আমরা সম্পর্কে এগিয়ে যাই, নাহলে তো আমরা সবাই সবার সাথে সম্পর্কে জড়িয়ে যেতে পারতাম। আমরা কি সবাই সবার সাথে সম্পর্কে জড়াই? তা তো হয় না। আর এটা একটা ব্যাপার, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে রেজাউল, জীবনে যদি কোনো না পাওয়া থাকে সেটাকে অপূর্ণতা, সেটাকে ব্যর্থতা ভাবারও কোনো কারণ নেই। কিন্তু না পাওয়া তো কত কিছুই থাকে, তা বলে কি আমরা জীবন বাঁচা ছেড়ে দিই? তোমার যাকে ভালো লাগে, তুমি যাকে ভালোবাসো, সে হতেই পারে তোমার জীবনের প্রথম ভালোবাসা, তা বলে জীবনটা কি ওখানেই থমকে থাকবে? এটা কি সঠিক, এটা কি উচিত, সেটা একটু ভেবো। এবার যদি তুমি বলো হ্যাঁ আমি এভাবেই ভালো আছি, তাহলে তুমি এভাবেই ভালো থাকো রেজাউল, কোনো অসুবিধে নেই। কিন্তু ভালো নেই এটা করো না, ভালো থাকাটা জরুরি। তুমি যদি একা ভালো থাকতে পারো তাহলে একাই সই, কিন্তু যদি মনে হচ্ছে যে না একা আমি ভালো নেই, অথচ আমি আমার অতীতকেও ভুলতে চাইছি না বা ভুলতে পারছি না, তাহলে ভোলার চেষ্টাটা করে ভালো থাকতে হবে।
2: ট্রু, ভোলার চেষ্টাটা ভীষণ ইম্পর্টেন্ট জানো তো। যদি এমনি নরমালি না হয় তাহলে ভোলার চেষ্টাটা করতে হবে, অ্যাবসলিউটলি তাই। এটা আমার খুব ভালো লেগেছে কথাটা।
1: 9903652992 তে আমাদের আরও মেসেজ, সেখানে তুমি কি বলছো একবার দেখি। হাবিবের মতো বন্ধু রেজাউল পেয়েছে, আমাদের জীবনেও এরকম বন্ধু আসতে থাকুক, এটাই আমাদের ইচ্ছে। আচ্ছা হাই, আমি সিরাজ, সরি মিরাজ বলছি বাদুরিয়া থেকে, এখন দিল্লিতে আছি, আমার বয়স 21, আমি তাম্বাক নেশায় আসক্ত হয়ে গেছি 16 বছর বয়স থেকে। আসক্ত আমি এখন বুঝতে পেরেছি, এটা শরীরের জন্য খুব খারাপ। আমি ছাড়ার অনেক চেষ্টা করছি কিন্তু ছাড়তে পারিনি, তাই প্লিজ আমাকে আসক্ত হওয়া থেকে একটু সাহায্য করুন। এই সমস্যাগুলো এখানে বলা ঠিক হবে কি না কিন্তু বলে ফেললাম, না না চুপ কথায় সবটা বলা যায়, চুপ কথা তোমায় জাজ করে না। তুমি যে তামাকজাত দ্রব্যের নেশায় আসক্ত হয়ে পড়েছো এটা তুমি এখন নিজেও বুঝতে পারছো যে এটা শরীরের জন্য খুব ক্ষতিকারক। দেখো কিছু জিনিস আছে যেটা আমরা আমাদের কন্ট্রোলে আছে, আমরা চাইলে ছাড়তে পারি, আবার কোনো কোনো আসক্তি এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে কিন্তু প্রফেশনাল হেল্প লাগে, যেখানে আমরা চুপ কথায় তোমায় বললাম যে তুমি কালকে সকালে একটা বার না খেয়ে দেখো, দুটো বার না খেয়ে দেখো, তাতে কিন্তু কাজ হবে না, কারণ তোমার শরীর নিতে পারবে না। সেই জন্যে কিছু রিহ্যাব আছে যেখানে যেতে হয়, তারা একটা মেডিকেশন, একটা প্রপার মেডিকেশনের মধ্যে দিয়ে শরীরকে ট্রেন করে যে এটা ছাড়াও চলবে, কারণ শরীর কি হয় জিনিসটা পেতে পেতে পেতে সে ভাবে এটা ছাড়া আমার চলবে না। সেই জন্য দেখবে যে কোনো নেশাজাত দ্রব্য কুইট করার সময় শরীরে কিন্তু একটা অদ্ভুত কষ্ট হয়, একটা নার্ভের একটা সমস্যা হয়, একটা নার্ভাস সিস্টেম পুরো চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে তোমারটা কতটা তুমি নিজে মেন্টালি কন্ট্রোল করতে পারবে আর কতটা তোমাকে অন্য কারোর সাহায্য নিতে হবে। আপাতত তুমি এই মেসেজটা যেহেতু আমাদের করেছো, আমরা তোমাকে একটা কথা বলতে পারি যে তুমি চেষ্টা করো। তুমি যদি ধরো আসক্তির কথা বলছো তো তার মানে তোমার এটা ঘন ঘনই হয় দিনে, তুমি চেষ্টা করো যে পরিমাণ তুমি দিনে নিচ্ছ গ্রহণ করছো সেটা হাফে আনার। প্রথমে তুমি হাফে এসো, তুমি ধরো 15 times ওই আসক্তির সাথে জড়িয়ে আছো দিনে 15 times, তাহলে তুমি ওটা 7 নিয়ে এসো। প্রথম স্টেপ, তুমি ওটা 7 নিয়ে এসো এবং যতবার তোমার ইচ্ছে করবে তুমি মনকে বোঝাও যে না না 7 বার তো আছে, 7টা বার আছে, এখন একবার নিয়ে নি তাহলে 6টা বার থাকবে, তাহলে আরেকটু পরে আবার নিই। এইভাবে তুমি ওটাকে 7 নিয়ে এসো, তারপর 4 নিয়ে এসো, তারপর 3 নিয়ে এসো, তারপর 2-1। কারণ তোমাকে আমি এক্ষুনি বলবো যে কাল থেকে ছেড়ে দাও, খেও না, তুমি কাল থেকে ছেড়ে দেবে খাবে না, এটা হবে না। তোমার শরীর ইন্ডিকেশন দেবে, তোমার শরীর সেটা চাইবে এবং এটা কুইট করা এত ইজি নয়। তাই মনকে বোঝাও, শরীরকে বোঝাও যে আছে তো জিনিসটা, জিনিসটা তো ছেড়ে দিইনি, জিনিসটা তো আমার সাথেই আছে, আমি চাইলে এক্ষুনি নিতে পারি, কিন্তু আমি একটু পরে খাবো, একটু পরে খাই প্লিজ করে 15টা 7 নিয়ে এসো, তারপর 7 থেকে 4, এবং সেটা কিন্তু পরের দিনই নয় যে কালকে 7টা অ্যাচিভ হয়ে গেছে তারপর দিন 4 চলে এলাম তারপর দিন 3, হবে না, তুমি পারবে না, সেটা মিথ্যে কথা বলা হবে। 7 অন্তত 20টা দিন 21টা দিন থাকো, তারপর আবার 4 এসো, সেটা 20টা দিন 21টা দিন থাকো, এইভাবে একটু সময় দিয়ে বিষয়টা থেকে বেরিয়ে এসো। আর যদি দেখো যে না পারছো না, শরীর ইন্ডিকেট করছে তোমার শরীরে কোনো কষ্ট হচ্ছে, এর কিছু সাইড এফেক্ট যেমন খিদে পাওয়া বন্ধ হয়ে যায়, হাত পা কাঁপে, শরীরে একটা টালমাটাল ব্যাপার হয়, অনাক অকারণ হাত কেঁপে চলেছে, অকারণ পা কেঁপে চলেছে, তাহলে বুঝবে যে তোমার কিন্তু প্রফেশনাল হেল্প দরকার।
2: অ্যাবসলিউটলি, আসলে আমরা তো শুধুমাত্র তোমাকে একটু মেন্টাল বিষয়টাকে একটু গাইড করতে পারি, একটু সাপোর্ট করতে পারি। সেই জায়গা থেকে অপরূপা যেটা বললো সেটা সেকেন্ড কিছু নেই, তুমি চেষ্টা করো, নিজেকে বোঝাও যে আমাকে বেরোতে হবে, এর চেয়ে বড় ওষুধ কিছু হতে পারে না। জাস্ট নিজেকে বোঝাও যে আমি মানে দেখো তুমি কিন্তু মানে 50% পেরিয়ে গেছো, মানে 50% সঠিক জায়গায় এসেছো যে আমি ভুল করছি, আমি আসক্ত, লোকে আসক্ত এটা বুঝতেই পারে না, তো তুমি যখন এটা বুঝে গেছো মানে তুমি 50% এগিয়ে আছো, এইবার বাকিটা হয়ে যাবে, একটু টাইম টেকিং কিন্তু হয়ে যাবে।
1: হ্যাঁ, শুধু একটু ডিলে করতে থাকো আর গ্রহণ করার বিষয়টাকে একটু কমিয়ে আনো। চুপ কথা একটা কথা অনেকদিন ধরে মনে জমে আছে, ও মা কেন এতদিন ধরে জমি রেখেছো, ধুস পাগল, বলে ফেলবে তো। সরকারি দপ্তর, ব্যাংক বা হাসপাতালে কাজ করতে গেলে অনেক সময় কাজ দেরি হওয়ার থেকেও বেশি কষ্ট দেয় কিছু মানুষের ব্যবহার, প্রশ্ন করলে বিরক্তি, সমস্যার কথা বললে অবহেলা, এমনভাবে কথা বলা হয় যেন আমরা কোনো অন্যায় আবদার নিয়ে গিয়েছি, অথচ সাধারণ মানুষ তো অনুগ্রহ চাইতে চায় না, নিজের প্রাপ্য পরিষেবাটুকুই চাইতে যায়। কাজ দেরি হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু একটু সম্মান দিয়ে

0: কথা বলা, দু মিনিট মন দিয়ে শোনা আর মানুষটাকে মানুষ হিসেবে দেখা, এতটুকু কি সত্যি বেশি চাওয়া? কি অসাধারণ একটা মেসেজ এবং কি অসাধারণ একটা বক্তব্য! এই মুহূর্তে যারা যারা আমাদের চুপ কথায় জড়িয়ে আছেন, যারা যারা এই ধরনের পদে আছেন, সরকারি দপ্তরে রয়েছেন, সেটা ব্যাংক হোক বা হাসপাতাল, প্রত্যেকে একটু ভেবে দেখুন যে এই অভিযোগটা কিন্তু একা সৌপর্ণর নয়, এই অভিযোগটা কিন্তু বহু মানুষের, যে কারণে মানুষ দুটো টাকা জমিয়ে মেডিক্লেম করে কি না তাকে যাতে সরকারি হাসপাতালে না যেতে হয়। এটা কেন হবে? এটা তো হওয়ার উচিত নয়, এটা তো একেবারেই কাঙ্ক্ষিত নয়।
1: মানে যদি আমি একটুখানি অন্য দেশের দিকে তাকাই, সেখানে সবার আগে সরকারি হসপিটালটা সবচেয়ে বেশি ভালো হয়, ওখানে কেউ প্রাইভেটে কেউ যায় না।
0: ঠিক, এবং অরিজিৎ সত্যি কথা বলতে তুমি বিশ্বাস করবে, তুমি বুঝবে, তুমি আমার কথার সাথে একমত হবে যে পিজিতে যে ইকুইপমেন্টস আছে সেটা আচ্ছা আচ্ছা বেসরকারি হসপিটালে নেই, কিন্তু তুমি দেখো আজকে পিজিতে একজন সাধারণ মানুষের পরিষেবা পেতে গেলে, সাধারণ অসাধারণ মানুষ নির্বিশেষে, যে কোনো মানুষ হতে পারে, সেটা সেই মানুষটার পরিষেবা নিতে গেলে কতটা বেগ পেতে হয়। তো সমস্যাটা এখানে যে কোনো সরকারি জায়গায় যারা বসে আছেন তাদের না অ্যাটিটিউডের একটা অদ্ভুত ব্যাপার। আমি জানি যে প্রত্যেককে প্রেশারে থাকতে হয়, যে ব্যাংকের যে কর্মী সরকারি দপ্তরে বসে যিনি মুখ বেজার করে বলে দিলে এখন যান এখন যান এখন শুনবো না, হতে পারে সেই মানুষটিকে তার দু ঘন্টা আগে অসীম প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি আমার জব রোলটার বাইরে গিয়ে বিহেভ করব। আজকে হতে পারে যে আমি এই চুপ কথা লাইভ হওয়ার আগে আমার জীবনে একটা ঝড় চলে এসেছে, তার মানে কি আমি চুপ কথায় বসে হ্যাঁ যাও তো কেন বলছো সব ছাড়ো তো, এরকম তো বলতে পারি না। আমার তো এটা জব, আমার তো জব রোলের বাইরে অ্যাটিটিউড দেখালে চলবে না। তো অ্যাটিটিউডের বিষয়টা খুব খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং সৌপর্ণ, তোমার এই যে কথাটা, প্রচুর সরকারি হাসপাতালে বা প্রচুর সরকারি জায়গায়, হাসপাতালেই যদি বলি, যে তুমি দেখবে এক একটা ট্রিটমেন্ট মানে এত জটিল হয়ে যায় যে মানুষের ট্রমা হয়ে যায়, জোরে বাবা আমাকে আবার বোধ হয় ওখানে যেতে হবে, আমি এমনভাবে সে ইঞ্জেকশান দেওয়ার। এবার আমি জানি তাদেরকে অনেক বেশি মানুষকে হ্যান্ডেল করতে হচ্ছে, কিন্তু এটাই তো জবের ব্যাপার, জবটা তো এটাই শেখায় আমাদের যে কাজটুকু কাজের মতো করে করতে হবে। তাই আজকে চুপ কথায় একদম ডিফারেন্ট একটা মেসেজ, এবং যারা যারা এই মুহূর্তে শুনছেন তাদের মধ্যে যদি একজনও এই ধরনের সরকারি দপ্তরে যুক্ত হয়ে থাকেন, তাহলে প্লিজ একটু চেষ্টা করবেন নিজে যতই চাপে থাকেন না কেন একটু মানুষের সাথে ব্যবহারটা ভালো করার।
1: আমরা শুধু এটাই চাই যে আমরা যাতে পরিষেবাটা পাই, আর কিচ্ছু না। 9999 তে তোমার মেসেজ রয়েছে, অনেক অনেক অনেকগুলো মেসেজ প্যান্ডিং, কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে শাহনা বাজপেয়ীর এই গানটা আমার শুনতে ইচ্ছে করছে, জীবন যখন ছিল ফুলের মতো ফ্রম অথাঙ্কে নেই।
0: চল।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা। অপরূপ।

0: ঠিক তোমার পাশেই আছে, একদম তোমার পাশে আছে। শুধুমাত্র একটা জাস্ট কফি ব্রেকের দরকার ছিল, সেটুকু নিয়ে আরও একবার তোমার কাছে, কারণ এখনও আমরা 45 মিনিট মতো তোমার কাছে থাকছি। আর সেখানে 9903655992 তে এখন ব্যাক টু ব্যাক তোমার মেসেজ।
1: চুপ কথায় অরিজিৎদা অপরূপাদী, তোমরা যেটা বললে যে সে তার পরিবার ছেড়ে এসে শুধু আমার পরিবারের জন্যই সবটা দেবে এমনটা নয়। আমার জীবন সঙ্গিনী যে হবে তাকে আমি তার পূর্ণ স্বাধীনতা দেব। আমি কখনোই তার ওপর আমাদের পরিবারের সব সুখ দুঃখের ভালো মন্দের ভার চাপিয়ে দেব না। শুধু সে তার নিজের ব্যস্ততার মাঝে শুধু একটু রাতে আমার পাশে থাকলেই একটু আলিঙ্গন, একটু তার গভীর।
0: বুঝে গেছি, ভীষণভাবে বুঝে গেছি। এটি কে?
1: আকাশ, বেহারা থেকে।
0: আকাশ ঘুমিয়ে পড়, 2:17 বাজে, আর চুপ কথা শুনতে হবে না। ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। চলো নেক্সট মেসেজ, আমাদের চাকরি বাকরি আকাশের জন্য চলে যাবে। চলো
1: প্রিয় চুপ কথা, বাংলাদেশের কুষ্টিয়া থেকে আমি আইচ বলছি। আজকের একটা ইভেন্টে কাজ করছি আর কাজের ফাঁকে তোমাদের শুনছি। সত্যি বলতে আমার
0: এখন আকাশে অপরূপ আটকে। চলো দেখছি কি করছো। আইসে লিখছে, আজকের ইভেন্টে কাজ করছি আর কাজের ফাঁকে তোমাদের শুনছি। সত্যি বলতে আমার সময়টা এখন খুব কঠিন যাচ্ছে, অনেক কিছু নিয়ে লড়াই করছি, অনেক কিছু হারানোর কষ্টও আছে। তারপরও বিশ্বাস করি যে খারাপ সময় চিরদিন থাকে না। আমি জানি না সামনে কি আছে, তবে হাল ছাড়তে চাই না। একদিন এই কঠিন সময় পেরিয়ে ভালো দিন আসবে, আসবেই ভালো দিন, এই বিশ্বাসটা এখনও আছে। তোমাদের দুজনকে অগ্রিম ধন্যবাদ, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ আইজ, যেটুকু নিজের মনের মধ্যে রেখে দিয়েছো যে জেদটা, এই জেদটাই সবচেয়ে বড় দরকার ছিল। ব্যাস, আর কিচ্ছু লাইফে চাই না। চুপ করে সেই সময়টা অবশ্যই আসবে, একদম। আচ্ছা, এটা তো আমরা পড়েছি অবভিয়াসলি। হ্যালো চুপ কথা, থ্যাংক ইউ। সৈকত আমার বন্ধু, আমি ওকে মেসেজ করতে বলেছিলাম, ও বড্ড ভেঙে পড়েছে। আসলে বাড়িতে জানাজানি হয়ে গেছিলো, তো এরপর ও একটু বেশি দিশেহারা। থ্যাংক ইউ সো মাচ, আমি তো তোমাদের পুরনো শ্রোতার সঙ্গে আছি, দেবাশিস নিউ টাউন থেকে। আচ্ছা, থ্যাংক ইউ, আশা করি একটু আমরাও আপনাদের পাশে থাকতে পেরেছি আর কি। চলো নেক্সট মেসেজে যাই। শাওন বারাসাত থেকে আমাদেরকে মেসেজ করছে যে একটা কথা আমি ভীষণ মেনে চলি, সেটা হলো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আর ঠিক এই কারণেই বাবা মা বাদে আজ অবধি কাউকে কোনোদিনও ভরসা করিনি, কারণ আমি চাই না আমার নিজের কোনো সিক্রেট কেউ জেনে যাক। তাই যে কথাগুলো বাবা মাকে বলা যায় না সেগুলো মনে হয় নিজেই সমাধান করার চেষ্টা করি, না হলে নিজেই হজম করে ফেলি। জেন ওয়াই হওয়ার সুবাদে বেশ অনেকগুলো বসন্তই পেরিয়ে এলাম, অনেক মানুষের সাথে পরিচয় হলো, অনেকেই নানাভাবে নানান রূপে চিনলাম অনেককে। সেসবের ফলেই আমার মনে হলো যে আমার কথা আমার মধ্যে রাখাই মনে হয় সবথেকে ভালো অপশন। শাওন বারাসাত থেকে, এটা কিন্তু মানে বেস্ট একটা উপায় জানো তো। আমরা না যেটা করি অনেক সময়, এটা আমি করে ফেলি, যে আমার লাইফে যদি একটু ঘেঁটে যাই, আমি আশেপাশে যদি কোনো মানুষকে ভাবি যে না এই একে কোনো একটা কথা বলা যায়, আমি বলে ফেলি তাকে। কিন্তু এরকম প্রচুর মানুষকে দেখেছি আমি, তারা বলে যে এইরকম নাকি ঝুপ করে মনের কথাটা বলে দেওয়াটাও ঠিক নয়, এতে নাকি নিজের উইক পয়েন্ট সবার সামনে মেলে ধরা হয়। বাট আমি এতটা ভেবে করি না, আমি এতটা লাইফে ক্যালকুলেটিভ নই, তো জানি না এটার ভালো মন্দ জানি না। বাট স্টিল নিজের মধ্যে রাখাটা তো ভালো, এটা তো নির্দ্বিধায় বলাই যায়।
1: ঠিক ঠিক। 9903655992 তে আরও মেসেজ, যেখানে তুমি লিখছো, হাই চুপ কথা, কেমন আছো? আমি ওবাইদুল মীর সঞ্জুয়া আছি 3টে পর্যন্ত। এখন কিছু একটা কাজ করছো বলেছো, তোমাদের কাজ করতে করতে তোমাদের শুনছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই রাত জেগে কাজ আর কানে রেডিও, এটা না একটা অন্যরকমের ভালো লাগা, যাই বলো আর তাই বলো।
0: এটার একটা ব্যাপার আছে, বলো।
1: একটা ব্যাপার আছে, মানে কত রাতে যে এরকম হয়েছে যে আমিও ধরো কিছু কাজ করতে করতে চুপ কথা শুনছি, এটা না অন্যরকমের, কারণ এত রাতে এত র একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই সবার মনের কথা বলছে, এবং এত মানুষের এত মনের কথা, কেউ বলছে আমি খুব ভালো আছি, কেউ বলছে আমি ভালো নেই, এবং কেন ভালো আছি বা কেন ভালো নেই নিয়ে যখন বিশ্লেষণ হচ্ছে, তখন মনে হচ্ছে যে বাহ, সত্যি কখনো কখনো না চুপ কথাই না আমাদের সামনে আয়নাটা তুলে ধরে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা বোঝা যায় এই বৃহৎ সমুদ্রের সামনে এসে দাঁড়ালে।
0: অ্যাবসলিউটলি তাই।

0: আজ বহু বছর পর চুপ কথা শুনছি। যখন ক্লাস নাইনে পড়তাম তখন নিয়মিত চুপ কথা শুনতাম, খুব ভালো লাগতো। তারপর পড়ার চাপ দখল করে নেয় সব রাতগুলো। এখন আমি থার্ড ইয়ারে এই শোটা শুনতে শুনতে ফিরে যাচ্ছি সেই ক্লাস নাইনের স্মৃতিতে। জীবন তখন অনেক সহজ ছিল, সোজা ছিল। যাই হোক, ভালো থেকো তোমরা, অ্যান্ড আ বিগ থ্যাংকস ফর এন্টারটেইনিং দ্য নাইট আউলস লাইক আস। ও মা, অর্চিষ্মান আমাদেরকে নৈহাটি থেকে মেসেজ করেছে।
1: অর্চিষ্মান, থ্যাংক ইউ সো মাচ। তুমি অনেক ছোট আমাদের থেকে, কিন্তু তাও তোমাকে একটা পুচকে করে মিষ্টি করে থ্যাংক ইউ দিলাম, কারণ এত মিষ্টি করে যে তুমি আমাদেরকে ভালোবাসো এবং আমাদেরকে এত মিষ্টি করে লিখে পাঠালে, তাই থ্যাংক ইউ।
0: এটাও সুন্দর মেসেজ। হাই চুপ কথা, হঠাৎ ঘুম থেকে উঠে পড়লাম আর চুপ কথা শুনছি, আছি শেষ পর্যন্ত। মানরাজ আমাদেরকে মেসেজ করছে,
1: বাহ, ভালো টাইমে ঘুমটা ভেঙেছে তাহলে।
0: 9903652992 ফোন মেসেজে চলে আসি। আমি আজকে রাস্তায় পড়ে গেছি, এ বাবা, বেপাড়ার চারটে কুকুরের ভয়ঙ্কর আক্রমণে প্রথমে আমার ধরে এমন টান দেয় আমায় ধরে এমন টান দেয় আমি বাধ্য হয়ে ওড়নাটা খুলে ফেলি, কিন্তু টাল সামলাতে না পেরে পড়ে যাই। ভগবানের অশেষ কৃপায় কুকুর কামড়াতে পারেনি বা খুব বেশি চোট লাগেনি, তবে ওই মনের ওপর একটা ঝড় বয়ে গেছে। কয়েকদিন আগেই একটা বাচ্চাকে কামড়ে দিয়েছে, তাই খুব ভয়ও আছি। তা বলে তো আর ঘরে বসে থাকতে পারবো না। যাই হোক, তোমাদের শুনে মনটা ভালো হয়ে গেল, হালকা লাগছে, খুব সুন্দর গানও শোনাচ্ছ। খুব ভালো থেকো, নিজেদের প্রতি যত্ন নিও, ভালোবাসায় থেকো তোমরা, তোমাদের ডোরা।
1: আচ্ছা,
0: ডোরা, ডোরা তো আজকে তার মানে একটু সমস্যার মধ্যেই পড়েছিলে। আর ব্যাপারটা কি জানো তো, এই যে কুকুরের এই এটা আমরা প্রচুর সোশ্যাল মিডিয়াতেও দেখি যে দুম করে কুকুর এসে অ্যাটাক করে দিল কোনো একজনকে, কোনো কারণ নেই, কিন্তু সে তার মতো রাস্তায় হাঁটছিল।
1: এবং এটা সবচেয়ে বড় সমস্যা হয় হাঁটার থেকেও বড় কথা হয় বাইক বা সাইকেলে, এবং রাত্রিরে এটা সবচেয়ে বড় একটা প্রবলেম হয়। এই ধরো যখন আমি বাড়ি ফিরবো এই সময়টায়, মানে ওদেরকে দেখলে না কি আমি একদম মানে মিড রোডে চলে আসি সাইড থেকে, কারণ ওরা এটা কেন করে জানি না। ওরা কখনো কখনো একদম চুপচাপ থাকে, আবার কখনো এমন একটা তেড়ে আসে হঠাৎ করে। হঠাৎ করে এলে কি, তুমিও তো ভয় পেয়ে তোমার একটা ব্যালেন্সটা এদিক ওদিক হতে পারে না।
0: ঠিক ঠিক ঠিক। 9903652992 তে আরো মেসেজ, এবং সেই মেসেজ পড়ে এবার আমরা আবার একটু গান শুনবো, দেখি তুমি কি বলছো। কাল বিষণ্ণতার ভোর, কবি আমাদের শিখিয়েছেন জীবনে মরণে সীমানা ছাড়িয়ে যেতে, আর তেমনি তোমরাও আমার জীবনে ভোরের মিষ্টি কুহুটান আর সাজবেলার গান অঞ্জন আমাদের গড়িয়া থেকে লিখছেন।
1: ট্রু অঞ্জন, কালকের সকালটা কিন্তু আমাদের একটা অন্য সুরে শুরু হবে।
0: ঠিক। মৌরি মিল বাজার থেকে লিখছো রেণুকা মুখার্জি মা, সবাই মিলে একটা হাই পাঠিয়েছো আমাদেরকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো, হাই চুপ কথা, গত সপ্তাহটা যেন একটু অন্যরকম ছিল। মা বাবার হাত ধরে বেরিয়ে পড়েছিলাম শহরের ব্যস্ততা থেকে দূরে, তারাপীঠে মা তারার আশীর্বাদ, বক্রেশ্বরের শান্তির ছোঁয়া, আর মাসাঞ্জোর ড্যামের নীল জল, আর পাহাড় ঘেরা প্রকৃতিতে মনটা হারিয়ে ফেলা, সব মিলিয়ে কয়েকটা দিন হয়ে রইল এক মুঠো সুন্দর স্মৃতি। কিছু ভ্রমণ শুধু জায়গা দেখায় না, প্রিয় মানুষগুলোর সঙ্গে সময় কাটানোর মূল্যটাও নতুন করে বুঝিয়ে দেয়। এই সফরের সবচেয়ে সুন্দর পাওয়া মা বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলো, কিছু গল্প বলা হয় না, শুধু মনে থেকে যায়। অভ্রনীল আমাদের ঠাকুরপুকুর থেকে লিখছেন।
1: একদম সত্যি, কিছু গল্প বলা হয় না, সেটা মনে থেকে যায়। চলো, এই যে গল্প বলা হয় না অথচ মনে থেকে যায়, এটার বোধ হয় সবচেয়ে বড় এইটা ফুটে ওঠে গজলের মধ্যে দিয়ে। আর গজল বলতেই জগজিৎ সিং না না দাদা। তো চলো, এটা এই সাউন্ডট্র্যাকটা আমাদের প্রত্যেকেরই ভীষণ প্রিয়, এটা রাখি তোমার জন্য, তারপর ফিরছি তোমার কাছে তোমারই চুপ কথায়।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা,
1: কোথায় অপরপর যেতে তোমার সঙ্গে দেখতে দেখতে স্টুডিও ক্লক রাত 2:35 হয়ে 22 সেকেন্ড। 9906 5992 তে তোমার এখনও কিছু ওই গোলাপ SMS বা হোয়াটসঅ্যাপ আকারে রাখা রয়েছে, কারণ এই মেসেজগুলো তো তোমার কাছে গোলাপের মতোই যত্ন করে পাঠানো, তাই আমরাও সেগুলো যত্ন করে রেখেছি, চেষ্টা করছি যতগুলো পড়তে পারা যায়। চলো,
2: একটা মেসেজ একজনের সাথে মিল পেয়ে গেলাম বলে আমি একটু হেসেই ফেললাম।
1: আচ্ছা,

এসআরকে আমাদের মেসেজ করছেন যে হাই, আমার কলিগ খুব ওভারথিঙ্ক করে, এমন কি বিয়ের ছুটি নিতেও বেশি ভাবছে। অফিসে কতজন ওর ডেডিকেশন নিয়ে চিন্তা করে আমি জানি না, কিন্তু ও ভাবছে ওর বিয়ের ছুটির সময় কাজ কি করে হবে, এটসেট্রা এটসেট্রা। এমন কি বলছে বিয়ের আগের দিন আর পরের দিন

0: ব্যাপারটা হচ্ছে একটা সঠিক কথা, যেন আমি আগেই হেসেছি কারণ ভীষণভাবে মিল পাচ্ছিলাম এসআরকের এই কলিগের সাথে আমি নিজের, কি বলি বলো তো। আচ্ছা অরিজিৎ, তুমি বলো কি করা উচিত?
1: আগে বিয়ে করা উচিত,
0: আগে বিয়ে করা উচিত, তাই না?
1: একদম 100% আগে বিয়ে, মিনিমাম এক সপ্তাহ ছুটি।
0: কিন্তু একটা সমস্যা আছে এসআরকের কলিগের বিষয়েই বলছি, এবং আমি নিজের জীবন দিয়ে যেহেতু খানিকটা মিল পাচ্ছি, সেটা হচ্ছে কিছু মানুষ যারা ভীষণ ওয়ার্কোহলিক, তারা না ভীষণভাবে না কাজের ব্যাপারটা একটু বেশি ভেবে ফেলে, তার জন্য তাদের পার্সোনাল লাইফ তো ঘেঁটে যায়, এবং তাদের মনে হয় যে তারা ছাড়া যেন সব কিছু অচল। মানে ছুটি নিলে তারা যে যে কাজের সাথে যুক্ত সেই কাজগুলো কি করে হবে সেটা নিয়ে বড্ড ভাবনা, এবং সেটা শুধু ওয়ার্ক লাইফে নয়, মানে ধরো বাড়িতে তার যে জব রোল, বাড়িতে তার যে জব রোল
1: যাতা হচ্ছে স্টুডিওতে না লাগেনি, চলো
0: তো বাড়িতে তার ধরো জব রোল হচ্ছে বাসন মাজা, বা ধরো কাপড়টা কেচে দেওয়া, সপ্তাহের একটা দিন বাড়ির সবার কাপড় কাচা, বা আয়রন করা, বা বাসন মাজা। সে ভাবছে আমি একটা দিন যদি বাড়িতে এই কাজটা না করি তাহলে কে করবে, তার বড্ড চিন্তা, তার ওয়ার্ক লাইফেও এটা, কাজের জায়গাতেও এটা। তো এই ধরনের ওয়ার্কহলিক মানুষদের কোথাও একটা দিনের শেষে প্রফেশনাল ফিল্ড এমনভাবে জাপটে ধরে যে তারা না পার্সোনাল লাইফ কী হয় সেটা ভুলে যায়, তারা বাড়ি ফেরে শুধু রাতটুকু কাটানোর জন্য, ঘুমানোর জন্য। এবং আমি ধিক্কার জানাই, আমি নিজেও সেই রকম একজন ওয়ার্কহলিক হয়েই বলছি কথাটা, যে আমি ধিক্কার জানাই এমন কাজের নেশাকে, যে কাজের নেশা বাড়ি এসে মায়ের চোখ মুখটা একটু ডাউন লাগছে সেটা খেয়াল করে না, বা বোন কেন শুয়ে আছে, যে বোন সবসময় তরতাজা থাকে সে হঠাৎ শুয়ে আছে কেন তার নোটিস করতে পারে না, কারণ বাড়িতে এসেই সে আবার চলে গেল ছুটে কাজে। তো কাজ আমাদের জীবনের একটা অঙ্গ, এবং সেটা কি বলবো, ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, কারণ কাজ না করলে অর্থ উপার্জন হবে না, এবং অর্থ উপার্জন না হলে আমরা প্রত্যেক দিনের জীবনযাপনে আমাদের সমস্যা হবে। কিন্তু কিছু মানুষ, আমি নিজে তার মধ্যে, নিজেকেও এর মধ্যে রাখবো, যে আমরা কাজ করতে এতটাই ভালোবেসে ফেলি, বা কাজের মধ্যে থাকতে এতটাই ভালোবেসে ফেলি, যে পরিবারটা, কাছের মানুষগুলো, বন্ধু বান্ধব, সেটাতে না অনেকটা নেগলেক্টেড হয়ে পড়ে, এবং এটাও কোথাও একটা কিন্তু অক্ষমতারই জায়গা নেয়। তাতে হয়তো কাজের জায়গায় একটা প্রতিপত্তির জায়গা আসে, একটা ভালো অ্যাচিভমেন্টের জায়গা এলেও দেখা যাবে দিনের শেষে যে বন্ধুটি শুধু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে বাড়ি ফিরেছে, সে তার বাড়িতে যতটা সময় দিতে পেরেছে তার চেয়ে আমি অনেকটাই পিছিয়ে আছি।
1: আরেকটা সুবিধে হয় যে যাদের ধরো ওই কী বলে, মানে যারা তোমার বিয়েতে খেতে যাবে আর কি, আমাদের মতো লোকজন, তারা যেটা করবে সেটা হচ্ছে যে অনেকবার একটা বিয়ের নিমন্ত্রণ পাওয়ার একটা চান্স থেকে যায়।
0: হ্যাঁ, কারণ
1: ঠিক আছে, সুতরাং এবার তুমি কোনটা করবে, তুমি ধরো এত রোজগার করছো কিন্তু এতবার বিয়ে করতে গেলে খরচা কিন্তু হবে, আমরা তো ছাড়বো না। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে ব্যালেন্স করতে হবে, আলটিমেটলি লাইফের দিনের শেষে ব্যালেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট।
0: সত্যি তাই, সত্যি তাই, এটা কিন্তু দারুণ বলেছ যে হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্সটা করতে হবে। এসআরকের মেসেজ ভালো লাগলো, এবং এসআরকের কলিগকে, এসআরকে তুমি বলে দিও যে এতটা চিন্তা না করতে, জীবন চলছে, জীবন চলে যাবে, সে না থাকলেও চলে যাবে। এবং এসআরকের কলিগের মেসেজের মধ্যে দিয়ে আমি নিজেকেও একটু শিখিয়ে নিলাম যে এরকম করলে চলবে না। মেটিয়াবুরুজ পিপি রোড থেকে আমাদেরকে সন্টু লিখছে, কোনোদিন সম্পর্কতে না পড়বো না, ভালোবাসার কথা পড়বো না, কারণ আমরা ভালোবাসার না একটা টানা শো করে এসেছি 9টা থেকে 12টা, তারপর আবার ভালোবাসার কথা এতগুলো পড়া যাবে না, কারণ বাকি মেসেজও একটু পড়তে হবে। 9903653952 আরেকটা মেসেজ যেখানে তুমি লিখছো, হাই চুপ কথা, এই টিউন করলাম, কিছুদিন ধরে কিছুই ভালো লাগছিল না, একটা ব্রেন ফগ ফিল করছিলাম, তোমাদের গলার আওয়াজ পেয়ে সেই মস্তিষ্ক কুয়াশা বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। বাহ, কি ভাল লাগলো কথাটা, বেটার লাগছে এখন রাত 3টে অবধি, এবং রাত তারপরও আছি। তন্ময় রায় আমাদের ঢাকুরিয়া থেকে লিখছে,
1: ভেরি গুড, আপনাদের জন্যই না, মানে
0: তপময় রয়,
1: আমাদের রাত জাগাগুলো সার্থক মনে হয়, বিশেষ করে কোন একটা সময় তো আমাদেরও চোখ লেগে আসে, কোন একটা সময় আমাদেরও মনে হয় যে
0: আর পারছি না, রাত্রে
1: আর পারছি না, কিন্তু যখন এই একটা করে মেসেজ আসে আপনাদের, যখন একটা করে মেসেজে এই মানে শুরুর দিকে একজন, চারজন বন্ধু মিলে লিখেছিল যে তাদের হস্টেলে ফোন অ্যালাউড নয়, তাই তারা লুকিয়ে ফোন নিয়ে ছাদে বসে আমাদেরকে শুনছে।

0: এগুলো আমাদেরকে সিরিয়াসলি অক্সিজেন দেয়। চলো একটা বড় সড়ো মেসেজ এদিক থেকে দেখছি।
1: হ্যাঁ চলো পড়ি। আচ্ছা তপময়, তোমাকে থ্যাংক ইউ জানানোর খুব একটা ভাষা নেই, কারণ তুমি একটা খুব সুন্দর কথা লিখেছো যে মস্তিষ্কের কুয়াশা কেটে গিয়ে বৃষ্টি হয়ে ঝরলো হঠাৎ করে, একদম কফির মতো একটা চনমনা এনার্জি ফিল করছি তোমার এই মেসেজের পর। যে আরে বাপরে, এটা তো দারুণ একটা কথা। চুপ কথার এক বন্ধুর জন্মদিন আজকে, একটু আগে মেসেজ করে বলল যে তার জন্মদিন, পশুদের খাইয়ে তাদের সাথে জন্মদিন উদযাপন করছে। এই ছবিটা তো এখন খুব বিরল, তাই আমি আমার চুপ কথার ওই বন্ধুকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। এভাবেই পশুদের পাশে থাকো বন্ধু, আমিও তোমার মতো পশুপ্রেমী একজন, তাই তোমার মেসেজটা পেয়ে আমার খুব ভালো লেগেছে। আমি আকাশ বলছি বেহালা থেকে। ওকে আকাশ, থ্যাংক ইউ। আকাশের মনের মানুষের কাছ থেকে যা যা চাওয়া সেটা পূর্ণ হোক, মনের মানুষ জীবনে আসুক, সব খুব ভালো কাটুক। 9903659992 ফোন মেসেজে এই মুহূর্তে চোখ, এবং সেখানে তুমি লিখছো, অরি, তোমাকে বোধহয় অরিজিৎকে অরি বলে কেউ
0: একটা, নাকি এই অ্যান্ডি?
1: হ্যাঁ অ্যান্ডি,
0: অ্যান্ডি নিশ্চয়ই।
1: হ্যাঁ অরি, তোমার কথাটা শুনে হাসছি, দেখি কি বলছো, কোন কথা? হাই স্মাইলি বয় অরি এবং গার্ল অপা, আজ লাভ শর্টসটা ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল অরি অরি অরি অরি। না লাভ শর্টের কথা তো হলো, অরি যখন গানটা প্লে করলে পিকচারটা চোখে রিয়েলাইজ করে, না বোঝা যাচ্ছে না অ্যান্ডি, কোনো কারণে একটু একটু ধোঁয়াশা থেকে যাচ্ছে। আচ্ছা হাই চুপ কথা, গত সপ্তাহটা যেন একটু অন্যরকম ছিল, মা বাবার হাত ধরে বেরিয়ে পড়েছিলাম। ওকে, তোমার মেসেজ আমরা পড়েছি, এটাই তো সমস্যা হয়ে যায়, তুমি ফোন মেসেজও লিখছো আবার হোয়াটসঅ্যাপেও লিখছো, আমরা আগে হোয়াটসঅ্যাপে পড়ে ফেলেছি। আচ্ছা, রবি ঠাকুরের চরণে জানাই আমার ভক্তি শ্রদ্ধা ভালোবাসায় ভরা শত কোটি প্রণাম। আমার রবি ঠাকুরকে বলি, তোমায় চোখে দেখার আগে তোমার সব স্বপ্ন চোখে লাগে, বেদন জাগে গো, না চিনতেই ভালোবেসেছি, এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই, কাছে ছিলে দূরে গেলে, দূরে হতে এসো কাছে। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, ভরা থাক স্মৃতি সুধায় বিদায় পাত্রখানি, মিলনের উৎসবে তাই ফিরায় দিও আনি, গঙ্গা জলে গঙ্গা পুজো করলাম, আমার রবি ঠাকুরের জন্মদিন আমার কাছে প্রতিটি দিন ও প্রতিটি মুহূর্ত। মৌলি মুখোপাধ্যায় আমাদেরকে ঢাকুরিয়া থেকে মেসেজ করছো। জানো তো চুপ কথা পুজোর কাজ এক দুটো করে আসা শুরু করেছে, তোমাদেরকে শুনি আর কাজ করি, কখন যে রাত তিনটে পেরিয়ে যায় টের পাই না, তাই মনে হয় যদি সোম থেকে রবি চুপ কথা হতো খুব ভালো হতো। আমি দীপালি সোনারপুর থেকে, সোম থেকে রবি চুপ কথা হলে যেটা হতো সেটা হচ্ছে এত কথা তোমার, এত কথা জমে থাকতো না, এবং এত ভালোবাসাও হয়তো তৈরি হতো না। দেখো দূরে আছি বলে যখন সপ্তাহের শেষে একটা দিন দুটো দিন আসি, তখন তোমার মনে হয় না যে কত কথা বলার আছে চুপ কথাকে, কিন্তু এই চুপ কথা যদি রোজ চলে আসে রাতে, তাহলে তো তোমার কথাই জমবে না, রোজ আর এত কিছু ঘটবে। হ্যাঁ রোজ, যদিও রোজ বিরিয়ানি খেতে পারি, চলে চলে,
0: মানে ডাক্তারের কাছে যেতে হবে,
1: জানি না বিরিয়ানি প্রেমীদের ডাক্তার বৈদ্য খুব একটা ভয় দেখাতে পারছে বলে, তবে হ্যাঁ ট্রু, মানে বিরিয়ানিটা একটু ডাল ভাতের মাঝে এক আধ দিনই বেশ ভাল লাগে। 9903659992 তে আর কোনো মেসেজে যাওয়ার আগে আমরা একটু গান শুনি, এটা আমার আবদার।
0: চলো তাহলে লগ্নজিতাকে ডাকলাম তোমার জন্য।
1: আচ্ছা বেশ।

0: দেখতে দেখতে তিনটে ঘন্টা হয়ে গেল এবং অপরূপা আর অরিজিৎকে এবার টাটা বাই বাই বলতেই হবে চুপ কথা থেকে। আবার খুব তাড়াতাড়ি একদিন আসবো, জমিয়ে আড্ডা হবে। যার যার মেসেজ পড়া হলো না তার জন্য কিন্তু মন খারাপ করো না।
1: রাইট, আর এরপর রাতে আর যে ইন্দ্রাণী থাকবে তোমাদের সঙ্গে, আমরা টাটা বাই বাই বলি। তোমরা খুব ভালো থেকো, আর কালকে সকালে যার গানের সুর দিয়ে আমাদের ঘুম ভাঙবে।

চুপ কথা এতক্ষণ আপনাদের সঙ্গে অরিজিৎ আর অপরূপা ছিলেন। আর সেই চুপ কথায় কেউ চুপ করেছিলেন না, আপনারা ছিলেন লেখায়, ওরা ছিল ভাষায়। কিন্তু ঘড়ি বলে দেয় সময়ের সঙ্গে সঙ্গে চুপ করে যেতে হয়। শুরু হয়ে গেল আপকে লিয়ে হিন্দি ছবির গানের অনুষ্ঠান, সঙ্গে আছে ইন্দ্রাণী। গানে গানে ভরে উঠবে আমাদের এই আপকে লিয়ে, মানে আপনার জন্য একটি ঘন্টা।

লিখিত খতুজে, এই গানটি শুরু হলো আমাদের আজকের আপকে লিয়ে। মোহাম্মদ রফির গলায় শুনছিলাম কন্যাদান এই ছবির গান। লিরিসিস্ট নীরজ, কম্পোজার শঙ্কর জয়কিশন। পরের গানটি শুনব সুমন কল্যাণপুরের গলায়।

শুনছিলাম বাত এক রাত কি, এই ছবির গান গাইছিলেন সুমন কল্যাণপুর, লিরিসিস্ট মজরু, কম্পোজার এস টি বর্মন। এরপরের গানের শিল্পী কিশোর কুমার।

पल पल दिल के पास तुम रहती हो। शुनछिलाम 1973 ছবি ব্ল্যাকমেল, এই ছবির গান গাইছিলেন কিশোর কুমার, লিরিসিস্ট রাজেন্দ্র কৃষ্ণ, কম্পোজার কল্যাণজি আনন্দজি। শুনছেন আপকে লিয়ে এবারের গানে লতা মঙ্গেশকর।

নীলা আসমান সুখ গয়া। শুনছিলাম 1981-এর ছবি সিলসিলা। এই ছবির গান লিরিসিস্ট জাভেদ আখতার, কম্পোজার শিব হরি, গানটি গাইছিলেন লতা মঙ্গেশকর। আপকে লিয়ে এবারের শিল্পী এ হরিহরণ।

শুনছিলাম 2001-এর ছবি মুথু মহারাজা। এই ছবির গান গাইছিলেন এ হরিহরন, লিরিসিস্ট পি কে মিশ্রা, কম্পোজার এ আর রহমান। আপকে লিয়েতে সঙ্গে আছি ইন্দ্রাণী, সঙ্গে আছেন আপনারা, আর এই মুহূর্তে গানে আছেন আশা ভোঁসলে।

কতরা কতরা শুনছিলাম আশা ভোঁসলের গলায়। 1986 ছবি ইজাজত, এই ছবির গান। লিরিসিস্ট গুলজার, কম্পোজার আর ডি বর্মন। ঘড়িতে 3:34 হয়ে 25 সেকেন্ড। শুনছেন আপকে লিয়ে এবারের গানে কুমার শানু।

শুনছিলাম কুমার শানুর গলায় 1993 এর ছবি সালামি, এই ছবির গান লিরিসিস্ট সমীর, কম্পোজার নাদিম শ্রাবণ। টিকটিক করে সময় এগোচ্ছে আর আকেলিয়ে সময় কমছে, কিন্তু এখনও যেটুকুনি সময় আছে বেশ কয়েকটি গান শুনতে পারব। এবারের গানে এস জানকী এবং মোহাম্মদ আজিজ।

লাগ জাগালে শুনছিলাম তামাজা ছবির গান, গাইছিলেন এস জানকী এবং মোহাম্মদ আজিজ, লিরিসিস্ট আনন্দ বক্সি, কম্পোজার বাপি লাহিড়ি। এবারের গানটির শিল্পী উদিত নারায়ণ।

0: मैं यहाँ हूँ सुनछिलम वीर जरर गान এই ছবির গান উদিত নারায়ণের গলায়, লিরিসিস্ট জাভেদ আখতার, কম্পোজার মদন মোহন। দেখতে দেখতে ঘড়িতে টিকটিক করে সময় কমছে না, গান আমরা শুনছি। পরের গান শুনবো কবিতা কৃষ্ণমূর্তির গলায়।
1: পরম পরম পম পম পম পরম পম

क्या तुमने है कह दिया। শুনছিলাম সাজ ছবির গান কবিতা কৃষ্ণমূর্তির গলায়। লিরিসিস্ট এবং কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে যে মেল ভয়েস ছিল উস্তাদ জাকির হোসেনের। লিরিসিস্ট জাভেদ আক্তার, কম্পোজার জাকির হোসেন। আর ঘড়ি বলছে আজকে শেষ গান শোনানোর সময় হয়ে গিয়েছে। শুনব কেকের গলায় 2001-এর ছবি রহনা হ্যায় তেরে দিল মে, এই ছবির গান সমীর লিরিসিস্ট কম্পোজার হরিশ জয়রাজ।

এগানের সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। চলে এসেছি চারটের পর্বে। ঘড়িতে টিকটিক করে সময় দেখিয়ে দিল 4:22। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল শিল্পী শুভ্রকান্তি চ্যাটার্জি, রাগ রামকেলি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী শুভ্রকান্তি চ্যাটার্জি, রাগ রামকেলি, তবলাবাদনে ছিলেন তরুণ রায় এবং হারমোনিয়ামে রতন নট্ট। এখন শুনবেন বাঁশি, শিল্পী আবির লাল নাহা, রাগ ডোরি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন বাঁশি, শিল্পী আবির লাল নাহা, রাগ টোড়ি, তবলা সঙ্গতে ছিলেন দেবাশিস সিংহ রায়। আর কিছুটা মুহূর্ত, তারপরে শুরু হবে আপনাদের ভালো লাগার অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 8ই আগস্ট, শনিবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আর আজকে দিনটা সত্যি তো একটা বিশেষ দিন, যদিও বলছি আজ 8ই আগস্ট, তার থেকে অনেক বেশি আজ যে 22শে শ্রাবণ।

আজকের এই দিনটি আমরা নানানভাবে পালন করি। শোকও পালন হয়, আসলে শোক নয়, শোক থেকে উত্তরণের দিশা পালন করি আমরা। কারণ

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আছে দুঃখ, আছে মৃত্যু, শুনছিলাম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। কিন্তু কে বলেছে মৃত্যুতেই শেষ? আপাত দৃষ্টিতে তাই মনে হয়, মৃত্যু মানেই বুঝি শেষ হয়ে গেল সব। তারপর সময় বুঝিয়ে দেয়, আছে আছে, সব আছে, ওইভাবে ভরে আছে। যদিও সেদিন সেই হারানোতে রবিহারা হয়ে বিদ্রোহী কবি লিখেছিলেন, দুপুরের রবি পড়িয়াছে ধুলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে, বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না রাখি?

আর আমাদের সকলের প্রিয় কবি, আমাদের সকলের বিশ্বকবি, কবিগুরু, তিনি বলে দিলেন, আমার মুক্তি আলোয়ে আলোয়ে। এই আকাশে আমার মুক্তি আলোয়ে আলোয়ে। আজ 22শে শ্রাবণ, এই দিনটায় যদিও আমরা বলি আমাদের হারানোর দিন, কিন্তু ওই যে শুরুতে বলছিলাম, সময় বুঝিয়ে দেয় রয়ে যাওয়া বড় সোজা, যদি ভবিষ্যৎ প্রজন্মের সে হয় পথপ্রদর্শক, তবে সে হারিয়ে যাবে কোথায়। শুধু 25শে বৈশাখ নয়, শুধু 22শে শ্রাবণ নয়, সারাটা বছর প্রতিটি দিন আমাদের কাছে তিনি অন্তহীন। আনন্দে, শোকে, দুঃখে, বিষাদে সব সময় আমরা যে তার কাছে হাত পাতে, তিনি না দিয়ে যাবেন কোথায়। আর সত্যি এমন করি বোধ হয় ওই ভাবনাটা চলে আসে, তিনি আছেন, প্রবলভাবে আছেন, অবশ্যই আছেন। পৃথিবীর এক শ্রেষ্ঠ স্রষ্টার মৃত্যুর দিন, আমরা শুধুই তার জন্য শোক করার কথা যদি ভাবি, তবে যে তার প্রতি অবিচার করা হয়। তিনি তার জীবন আর তার সৃষ্টিকে এক অভাবিত পূর্ণতায় পৌঁছে দিয়ে বিদায় নিয়েছিলেন, আর সেই পূর্ণতাকে আমরা প্রণাম জানাই। সেই পূর্ণতা দিয়ে আমরা নিজেদের জীবনকে সমৃদ্ধ করার, পরিপূর্ণ করার কথা ভাবি। আসলে কি হয়, সমৃদ্ধ করার একটা উপায় হলো জীবন। বিশেষত মৃত্যু নিয়ে তার কথাগুলো যদি একবার ভাবি, হ্যাঁ, হয়তো একেবারে তরুণ কিশোর যারা, তাদের হয়তো এখনই ভাবার দরকার নেই, কিন্তু একটা না একটা সময় তো কাউকে না কাউকে ভাবতেই হয়। যদি এই মানুষটি যখন নিছকে কিশোর, তখন থেকেই তার মৃত্যুকে দেখা। একের পর এক বছর পেরিয়েছে, বয়স পেরিয়েছে, আর তার জীবনে এসেছে মৃত্যু। সে মৃত্যুকে নানানভাবে দেখতে দেখতে তিনি তাকে আরো কাছের থেকে গভীরভাবে চেনার চেষ্টা করেছেন, আর তার অনুভবে মৃত্যুর যে রূপ আমরা দেখেছি, না, মৃত্যু মানে হারিয়ে যাওয়া নয়, মৃত্যু মানে শেষ হওয়া নয়, মৃত্যু মানে রয়ে যাওয়া। ঠিক সেই চলার অঙ্গ যেমন পাতলা, পা ফেলা, জীবন আছে তাই মৃত্যু আছে, মৃত্যু আছে তাই মৃত্যু থেকে বুঝিয়ে দিয়ে যায় জীবনের কর্ম, যা কিনা একেবারে জীবনের পথপ্রদর্শক হয়ে, আমাদের জীবনের গাইড হয়ে আমাদের আগে আগে চলছে, পথ দেখাচ্ছে, আছি আছি, সবসময় আছি, পাশে আছি, আছি তো। আর তাই তো তার জীবন কর্ম বুঝিয়ে দেয়, সুধা আছে প্রাণের মাঝে, যাও তবে নাও।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আমার প্রাণের মাঝে সুধা আছে, যাও কি শুনছিলাম শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সুধা নেই, তুমি যে সুধার ভাণ্ডার পরিপূর্ণ করে দিয়েছ আমাদের জন্য বিশ্বকবি কবিগুরু। আমরা বলি প্রাণের মানুষ, যিনি প্রতি মুহূর্তে ভরিয়ে তুলেছেন সকলকে। আর আরও এই কথা মনে হয় যখন আমরা ভাবি জীবনটাকে দেখেছি। অনেক ক্ষেত্রেই রবীন্দ্রনাথের ভাবনা থেকে আমরা এই কথা ভাবি। একা রবীন্দ্রনাথই যেন বলেন, বাঁচাকে সার্থক করো, মানুষ প্রাণী প্রকৃতি আর বিশ্বজগতের সঙ্গে মিলে। একা বাঁচা কোনো বাঁচা নয়, একা মানুষ ভয়ঙ্কর অর্থহীন। সেই ভয়ঙ্কর অর্থহীন সবার সঙ্গে যুক্ত হয়ে যখন বাঁচে, তখনই তো সেই বাঁচা মানুষের বাঁচার একমাত্র পথ। পূর্বজন্ম পরজন্ম আছে কিনা না তা আমরা নিশ্চয় করে কেউ জানি না। যদিও আমরা দেখেছি কবি বারংবার জানার চেষ্টা করেছেন মরণের উপারে কি আছে, কিন্তু না, সেই প্ল্যানচেটের একটা পর্ব তার জীবনে চলেছে, আর তিনি জীবনকে মরণকে একাকার করে একটা পরিপূর্ণ জীবনের সুধা আমাদের জন্য রেখে গিয়েছেন। আমাদের জীবন আসলে এই পৃথিবীতে একটা মাত্র রেখা যেন, তা সরল রেখা প্রায় কোনো ক্ষেত্রেই নয়, কিন্তু তার আরম্ভ সীমার বিন্দুটি জন্মের, আর শেষ সীমার বিন্দুটি মৃত্যুর, মাঝখানের একটা কম্পমান চেতনার পরিসর। এই চেতনার আঁকাবাঁকা রেখাটির শেষ ছেদই মৃত্যু। রবীন্দ্রনাথ সাধারণভাবে মানুষের জীবন একটা প্রত্যাশিত আয়ু পায় বলে নিজের অতিশয় ইতিবাচক জীবন দর্শন থেকে গীতাঞ্জলিতে লিখেছিলেন, ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা, মরণ আমার মরণ তুমি কও আমারে কথা। এক একবার মনে হয় সেটাই পৃথিবীর নিয়ম, প্রত্যেক মানুষ প্রকৃতির কাছ থেকে একটা পূর্ণ জীবন পায়। রবীন্দ্রনাথ যেন এই প্রশ্নটা নিয়ে ভাবেনি যে পূর্ণতার অর্থ কি, তাকে নিছক বছরের হিসেবে নাকি অন্য কোনো অর্জন আর উপলব্ধির হিসেবে। রবীন্দ্রনাথের জীবন যে অর্থে পূর্ণতা পেয়েছিল, হরিপদ কেরানির জীবন কি সেই অর্থে পূর্ণ ছিল? কিন্তু এসব প্রশ্নের মধ্যে না গিয়েও রবীন্দ্রনাথ পৃথিবীর একমাত্র অনিবার্য ঘটনা মৃত্যু সম্বন্ধে আমাদের বহু সান্ত্বনার কথা শুনিয়েছেন, যেন এই অসীম বিশ্বজগতের বোধ কিংবা তার নিজস্ব ঈশ্বরের বোধ তার মন থেকে মৃত্যু ভয় মুছে দিয়েছে। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় যেন দুঃখের কূপ, তোমা হতে যাবে হই এব মুখ আপনার পানে যাই। বলেছেন, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে তবুও শান্তি, তবু আনন্দ তবু অনন্ত জাগে। বলেন, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণতার পায় মন স্থান পায়। কিন্তু আজ এই কথাগুলো বলতে গিয়ে হয়তো আমরা আবেগ নির্ভর হয়ে যাই, আবেগ তাড়িত হয়ে যাই, কিন্তু দেখব রবীন্দ্রনাথ অমোক মৃত্যুর জন্য মানুষের কাছে যে শুশ্রূষা নিয়ে এসেছেন, সারা পৃথিবীর সংবেদনশীল মানুষ তা থেকে সান্ত্বনা পেয়েছে। কয়েকটা গল্প জানি না, সময়ের সঙ্গে তাল মিলিয়ে দু একটা গল্প উল্লেখ করব, আবার পরে বাকি গল্পের উল্লেখ হতে পারে। 1918 সাল প্রথম মহাযুদ্ধ শেষ হয়েছে। 11ই নভেম্বর তার এক সপ্তাহ আগে মারা গিয়েছেন সেই যুদ্ধের সৈনিক উদীয়মান ইংরেজ কবি উইলফ্রেড আওয়েন। তার মায়ের কাছে এসে পৌঁছল তার ব্যবহারের সামান্য জিনিসপত্র আর তার ডায়েরি। সেই ডায়েরির এক পাতায় লেখা দুটি ছত্র, যার বাংলা আছে গীতাঞ্জলির গানে, যাবার দিনে এই কথাটি যেন বলে যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। When I go from hence, let this be my parting word, that what I have seen is unsurpassable. নিচে রবীন্দ্রনাথের নাম লেখা। 2 বছর পর রবীন্দ্রনাথ ইংল্যান্ডে গিয়েছেন, সেখান থেকে ইউরোপের আরও

কিছু দেশে তিনি যাবেন। কাগজে খবর দেখে আওয়েনের মা রবীন্দ্রনাথ টেগোর লন্ডন, শুধু এইটুকু লিখে একটা চিঠি ডাকে দিলেন আর লিখলেন, আমার ছেলে যখন যুদ্ধে যায় সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমাদের বুক ভাঙা বিদায়ের সময় সেই আশ্চর্য ছত্রগুলি আমাকে শুনিয়েছিল, আর তার মৃত্যুর পর তার নোট বইয়ে আমি এই লেখাগুলি পেয়েছিলাম। আমি যদি আপনার কাছে জানতে চাই কোন বই আমি পুরো কবিতাটি পাব, তা কি আপনার কাছে খুব বেশি চাওয়া হবে? শ্রীমতী আওয়েন তার প্রয়াত পুত্রের প্রথম ও একমাত্র কবিতার বইটি যা প্রকাশিত হতে যাচ্ছে তাও রবীন্দ্রনাথের হাতে পৌঁছে দেওয়ার অনুমতি চেয়েছিলেন। কত অপূর্ব একটা অনুভূতি, যেখানে শেষ হয়েও রয়ে গেল জীবনের সব টুকুরেশ। আরেকটি গল্প বলি। তরুণ জাপানি কবি ইউকিও মাসিনো তখন মরণান্তিক যক্ষা রোগে আক্রান্ত। এমন সময় তার হাতে পড়ল ইংরেজি গীতাঞ্জলি। তিনি এই বইয়ের কবিতা অনুবাদ করতে শুরু করলেন। এক অনুবাদে অতৃপ্ত হন তো আবার অনুবাদ করেন। রোগের প্রকোপ যত বাড়তে থাকে তত যেন গীতাঞ্জলির অনুবাদ তার শান্ত না হয়ে দেখা দেয়। রবীন্দ্রনাথ যেন হয়ে ওঠেন তার ইষ্টদেব। তার কষ্টের কথা তিনি যেন ভুলে যান। রবীন্দ্রনাথ প্রথম জাপানে গেলেন 1916, কিন্তু মাসিনোর মৃত্যু এলো তার আগেই। যাকে দেখার প্রবল আকাঙ্ক্ষা ছিল তার, না দেখা হয়নি। আর এমন করে তিনি তার লেখনী ক্রমাগত নতুন নতুন উপহার দিয়ে চলেছেন তার লেখনীর মাধ্যমে। তাতেই তিনি কতজনকে মৃত্যু থেকে একেবারে মৃত্যুর অপর পারে, যেখানে জীবন আর জীবন আছে, এমন বিশ্বাস, এমন উপলব্ধি, এমন গভীরতার সন্ধান দিয়েছিলেন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: স্বপ্নরূপে মরণ তুমি এসেছ। দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনছিলাম। শুনতে শুনতে মনে হচ্ছিল সত্যিই তো, উপলব্ধি বোধহয় জীবনের একমাত্র পরম ধন। জীবন নিয়ে চলতে চলতে কত কি অভিজ্ঞতা, কত কি অনুভূতি, কত কি উপলব্ধি, যা আমাদের জীবনকে ভরে রাখে, ঘিরে রাখে। ছোট্ট আরেকটা গল্প বলি একটু। 1941 সাল, দ্বিতীয় মহাযুদ্ধ। হিটলারের বাহিনী পোল্যান্ডে দখল করেছে, রাজধানী ওয়ার্স তাদের করায়ত্ত। ওয়ার্সে অনেক ইহুদি থাকে, নাৎসিরা তাদের পছন্দ করে না। এই মহাযুদ্ধে 350,000-এরও বেশি ইহুদিকে তারা হত্যা করবে, যার নাম ইংরেজিতে হলোকাস্ট। এই শহরে ছিল ডক্টর করচাক পরিচালিত 200 ইহুদি ছেলেমেয়ের এক অনাথ আশ্রম। তারা সেখানে পড়াশুনো করত, কাগজ পার করত, নিজেদের রেডিও চালাত। নাৎসিরা প্রথমে এই আশ্রম শহরের মাঝখান থেকে বস্তি বা গেটু অঞ্চলে সরিয়ে দিল। তারপর বলল, তোমাদের কাছে চিঠি আসবে, চিঠিতে তারিখ থাকবে, আর সেই তারিখে তোমরা আমাদের ক্যাম্পে ট্রেবলিনকায় চলে আসবে। ডক্টর করচাক জানেন সে চিঠির মানে কি, শিবিরে যাবে আর ফিরবে না। সেখানে গ্যাস চেম্বারে ঝাড়খণ্ড গ্যাস ছেড়ে তাদেরকে মেরে ফেলা হবে। একদিন এলো সেই চিঠি, মাসখানেক পরে যেতে হবে ট্রেবলিঙ্কা সৈন্য শিবিরে। করচাকের কাছে সেই যাত্রার অর্থ পরিষ্কার, কিন্তু ছেলে মেয়েদের তিনি কি বলবেন, কি বোঝাবেন? সহকর্মীদের সঙ্গে পরামর্শ করলেন, এক একজন এক এক রকম পরামর্শ দিতে লাগলেন। না না না, কিছুই করচাকের পছন্দ হচ্ছে না। শেষে তিনি বললেন, আমি ভেবেছি আমরা একটা নাটক করব। নাটকটা এক ভারতীয় কবির লেখা, নাম পোস্ট অফিস। সহকর্মীরা অবাক হলেন, অবধারিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে নাটক। তারপর